গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। রবীন্দ্রসঙ্গীত শুনছ বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রবীন্দ্রনাথের কথায় আর গানে সময়টা এগিয়ে চলে। আর সত্যিই তাই, এই যে বর্ষার দিনে অদ্ভুত এইরকম হাওয়ার তালে তালে, এরকম বাদল দিনে

মনটা সত্যি কেমন যেন অদ্ভুতভাবে নেচে ওঠে। আর সেই বৃষ্টি যখন বাইরে পড়ে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো ঝমঝম করে বৃষ্টি, বৃষ্টি তখন মন মাতিয়ে দেয়। কখনো সেই যে আমাদের মনের ভেতরটা যেটা চুপ করে বসে থাকে, সেটাই কখন যেন অদ্ভুতভাবে নেচে উঠতে থাকে, অনেকটা সেই ময়ূরের পেখম মেলার মতন করে। আসলে আমাদের মনের ভেতরের যে কথাগুলো, সেগুলো বোধহয় বর্ষার হাওয়ায়, এই হাওয়ার দিনে, পাগলা হাওয়ার এই বয়ে যাওয়ার দিনে, এই ভেসে যাওয়ার দিনে আমাদের মনের ভেতরটা জেগে ওঠে।

ঘন ঘন ছাইয়া, সত্যি যখন আকাশটা একদম কালো হয়ে ওঠে, তখন আমাদের মনটাও কেমন যেন অদ্ভুতভাবে একটু যেন দমে যায়। কিন্তু তারপরে যখন মুষলধারে বৃষ্টি, চারিদিকে জল থই থই, তখন সময়টাই কেমন একটা অন্যরকম হয়ে যায়। আমাদের মনটাও তখন অদ্ভুতভাবে আনমোনা হয়ে যায়, অদ্ভুতভাবে কখনো নেচে ওঠে, কখনো আবার ছটফট করতে থাকে, সেই যে জলে গিয়ে ওই সেই ছোটোবেলার মতন করে। আসলে এখন অবশ্য আর ছোটোবেলার মতন করে লাফালাফি করা যায় না, কিন্তু তবুও মনটা নেচে ওঠে কখনো কখনো। দুকলি কবিতা কিংবা গান মনের মধ্যে জেগে ওঠে, সেটাও আমাদের মতন করে। তবু কথা বলতে বলতে, গান শুনতে শুনতে সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 34 সেকেন্ড, বাংলাদেশের সময় 6:31 হয়ে 1 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

একটি ঘোষণা, মৎস্যজীবী বন্ধুদের জন্য বিশেষ সতর্কবার্তা। আজ পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর এবং উপকূল থেকে দূরে বাতাসের গতিবেগ ঘণ্টায় 35-45 কিলোমিটার এবং মাঝে মাঝে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবী বন্ধুদের আজ পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর এবং উপকূল সংলগ্ন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘোষণাটি এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুচিন্তন। আজ শুনবেন ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

রসানুভূতির বাধা বিপত্তি অনেক। শ্রদ্ধার ও শিক্ষার অভাবে, পূর্ব পরিচয় কিংবা নতুনত্বের মোহে রসানুভূতি থেকে আমরা অবান্তরের খাদ বাদ দিতে পারি না। সেজন্য নিজেরাই অনেক সময় নিজেদের আনন্দ থেকে বঞ্চিত করি। সঙ্গীতে রবীন্দ্রনাথের দান আমাদের আনন্দের একটি শ্রেষ্ঠ উপাদান, তাঁর সর্বতোমুখী প্রতিভার চরম বিকাশ। শ্রদ্ধার অর্থ অন্ধভক্তি নয়, শিক্ষার অর্থ কৃচ্ছ্র সাধন নয়। কোনো বস্তুকে আত্মগত সংস্কার কিংবা কামনার বহির্ভূত করে দেখাই হচ্ছে শ্রদ্ধার তাৎপর্য। এই বহিষ্করণের প্রক্রিয়ার নাম শিক্ষা ও সাধনা। বিজ্ঞানের যুগে শিক্ষার দিকটা বাহিরকে অন্তরে আনার দিকটা লোপ পাচ্ছে। এই যুগের ভিন্ন ভিন্ন শিক্ষা পদ্ধতির মধ্যে ঐতিহাসিক, তুলনামূলক ও বৈজ্ঞানিক বিচারই প্রামাণ্য। সুর সম্বন্ধে অবশ্য পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু সেটা ঠিক সুর নিয়ে নয়, স্বর নিয়ে। আমাদের দেশেও নয়, পরের দেশে, যেখানে সুরের পক্ষে স্বরের মূল্য আমাদের হতে পৃথক।

0: সেজন্য বিজ্ঞানসম্মত সিদ্ধান্তের কথা তোলা বোধহয় এক্ষেত্রে উচিত নয়। শুধু এই কথা বলা যায় যে ভালো লাগা বা না লাগা অনেক সময় অভ্যাসের উপরই নির্ভর করে। এই সুপরিচিত তত্ত্বটি পরীক্ষার দ্বারাও সমর্থিত হয়েছে। নিতান্ত অপরিচিত সুরপদ্ধতি শিক্ষা করে তাকে অভ্যাসে পরিণত করার সুবিধা যখন আমাদের নেই, তখন তুলনামূলক বিচারও বেশি দূর করা সম্ভব নয়। রসানুভূতির পূর্বোক্ত বাধা বিপত্তির ওপরে এখানে আবার এক নতুন বিপত্তি আশ্রয় করে, তার নাম দেশাত্মবোধ, অতএব ঐতিহাসিক বিচারই প্রকৃষ্ট। শ্রদ্ধার সঙ্গে একটি বিশেষ অনুকূল ব্যবস্থা হচ্ছে ঐতিহাসিক মনোভাব। এই মনোভাবের বশে অনেক সংকীর্ণতা দূর হয়ে যায়, গতির আনন্দে মন উৎফুল্ল হয়ে ওঠে, যদি না অবশ্য ইতিহাসের মোহে মন ইতিমধ্যে আচ্ছন্ন হয়ে না পড়ে, চলার নেশায় রসের সন্ধান না হারিয়ে যায়। রস উপভোগের আরও দু একটি অন্তরায় আছে, যা চলে আসছে, যাতে মানুষ অভ্যস্ত, যেটি ঐতিহ্যের ধারা বলে গৃহীত হয়েছে, তার আরেকটি ধাক্কা দেবার ক্ষমতা আছে বলে মনে হওয়া স্বাভাবিক। আদত কথা কিন্তু এই যে গতানুগতিকতার ফলে আমাদের স্নায়ুমণ্ডলী একটি বিশেষ আকারে সজ্জিত হয়, তারই ফলে অভিজ্ঞতাগুলির সেই ধারায় গ্রথিত হবার, নকশায় সজ্জিত হবার একটা ঝোঁক থাকে। পুরাতন অভ্যাসের নকশা কিন্তু নতুন অভ্যাস অর্জনের পথে বাধা দেয়, নতুন পুরাতনে বিরোধ বাঁধে, সেই সঙ্গে তাদের মধ্যে নির্বাচন কার্য চলে। নতুন অভিজ্ঞতাগুলি কার্যকরী প্রতিপন্ন হবার পর তারা দানা বেঁধে প্রিয় ও সুখজনক হয়ে ওঠে। মূল্য বিচারের পেছনে জনসাধারণের সমালোচনার অন্তরালে এই বিরোধান্তের অভ্যাসজনিত সুখের স্পৃহা রয়েছে, সেজন্য আমরা পরিচিতকে ভালোবাসি ও অপরিচিতকে ডরাই। কিন্তু অপরিচিতটি যখন কোনো কারণে, কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠার দৌলতে, কোনো অভিভাবনের মৃদু তাড়নায়, স্বার্থের জন্য কিংবা অন্য কোনো কারণে স্থায়ী হল, সাধারণের মধ্যে প্রচার লাভ করল, তখন পরিচিত জনমতের আড়ালে সাধারণ লোক নবতর সৃষ্টি করার দায়িত্ব ও তাকে যথার্থ মূল্যদানের কর্তব্য ও ভয় থেকে মুক্ত হল, স্বাধীনভাবে চিন্তা করার দায়িত্ব জনমতের হাতে সঁপে দিয়ে লোকে নিঃশ্বাস ছেড়ে বাঁচল। গ্রহণ, বর্জন ও নির্বাচনের পিছনে যখন এই স্নায়ুঘটিত অর্থাৎ দেহগত সুখের সন্ধান রয়েছে, তখন ভালো মন্দের বিচারে, বিশেষত চারুকলার সমালোচনার অভ্যাসের অর্থাৎ জনমতের স্থান অগ্রাহ্য করা যায় না। কিন্তু অভ্যাস চিরন্তন নয়, নিতান্তই সময় সাপেক্ষ, বাইরের আঘাতে ভেঙে যায়। সেই জন্যই আজকার রোম্যান্টিক কালকার ক্লাসিসিস্ট হয়ে ওঠে।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানে শেষ হল। আজ শুনলেন ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন প্রথম আলো সুবুদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন রাকা মুখোপাধ্যায়, রাগ ছায়া ভৈরব এবং গান্ধারী।

0: শুনলেন প্রথম আলো সুবুদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে। আজ শুনলেন খেয়াল রাকা মুখোপাধ্যায়ের পরিবেশনায়, রাগ ছায়া ভৈরব এবং গান্ধারে। আকাশবাণী মৈত্রী, একটু পরে শুনবেন বাংলা সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাকে সেদেশে সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। আজ তিনি অস্ট্রেলিয়া যাবেন, সেখান থেকে নিউজিল্যান্ড। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। সরকার বলেছে, দেশ অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে অত্যন্ত সফলভাবে এলপিজি সরবরাহ সংকটের মোকাবিলা করেছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজের হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সুবিয়ান্তের মধ্যে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে উভয় নেতা সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিশ্বের সব দেশকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুদেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপরও জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণে বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দেন।
1: আজ ভারতের অর্থব্যবস্থা দুনিয়া কি গ্রোথ কো ড্রাইভ করনে মে বড়ি ভূমিকা নিভা রহি হ্যায়। জব দুনিয়া পর করোনা কা ইতনা বড়া সংকট আয়া তো ভি ভারত কি অর্থব্যবস্থা ঠপ নহি পড়ি। জব ওয়েস্ট এশিয়া কা ইতনা বড়া সংকট চল রহা থা তব ভি ভারত কি ইকোনমি থমি নহি। ভারত কি গ্রোথ মে জো স্পিড অর স্কেল হ্যায় উসকো এক লাইন মে বতানা হো তো মে কহুঙ্গা 1.4 বিলিয়ন অ্যাসপিরেশনস ইন মোশন।
0: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। দুদেশের জনগণের সুবিধার জন্য ইউপিআই সহ ডিজিটাল জনপরিকাঠামো, স্টার্ট আপ এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করারও তিনি আহ্বান জানান। উভয় দেশের মধ্যে দীর্ঘদিন সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বড়বধূর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারতীয় ইন্দোনেশিয়ার সভ্যতার মধ্যে যোগাযোগেরই প্রতিফলন। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিনতাং আদি পুরানা প্রদান করা হয়। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবৌ সুবিয়ান্তো ইস্তানা মেডেকা এক অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক বৃদ্ধির গতিসঞ্চারে ভারতের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে। গতকাল সন্ধ্যায় ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবার সময় তিনি বলেন, সরকার সংস্কার, কর্মদক্ষতা ও রূপান্তরের মন্ত্র নিয়ে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এমন একটি দেশ যেখানে 100 কোটির বেশি মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে এবং শক্তি ও যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সেমিকন্ডাক্টর উৎপাদন প্রভৃতি ক্ষেত্রে দ্রুত অগ্রগতি সাধন করছে। পশ্চিমবঙ্গে নির্বাচন আজ পড়েছে ইন্দোনেশিয়াতেও। সেখানে ভারতীয় বংশোদ্ভূত এবং ইন্দোনেশিয়ায় বসবাসকারী ভারতীয়দের এক সমাবেশে প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে ক্ষমতায় আনার জন্য ধন্যবাদ জানানো হয়। তার কাছে জানতে চাওয়া হয়, পশ্চিমবঙ্গের উন্নয়নের লক্ষ্যে তিনি কি করতে চান। প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, তাঁর কাজ হল অর্থতত্ত্ব বন্ধ করে প্রকৃত প্রাপকের হাতে সেই অর্থ পৌঁছে দেওয়া। তিনি বলেন, একইভাবে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করবে, অর্থাৎ অর্থ আত্মসাত বন্ধ করে তাকে উন্নয়নের কাজে লাগানো হবে। ছদিনের সফরে প্রধানমন্ত্রী আজ অস্ট্রেলিয়ায় যাবেন, সেখান থেকে যাবেন নিউজিল্যান্ডে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে।

আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তাঁর দুদিনে বাহরিন সফর শেষ হয়। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আলী খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা, বিদেশমন্ত্রী সেদেশের উপ প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদুল্লাহ আল খালিফার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। এসব বৈঠকে বিদেশমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাদের হাতে তুলে দেন এবং বাহরিনের সঙ্গে ভারতের মৈত্রীপূর্ণ দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেন। শ্রী জয়শঙ্কর বাহরিনে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাহরিনের নেতৃত্বকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রাশেদ আলী জায়নির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুদেশের মন্ত্রী আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অগ্রগতি বিষয়ে মত বিনিময় করেন। পেট্রোলিয়াম ও গ্যাস প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকে থাকবে বলে আশা করা হচ্ছে। বিশ্বে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সেই সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য ও সময়োপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানির ক্ষেত্রে বৃদ্ধির ফলে ভারত সাম্প্রদায়িক সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতন চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। একজন মার্কিন আধিকারিক জানিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। ইরানের বন্দরগুলিকেও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম কেশম ও বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাতের অবসানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় ইরানি তেল বিক্রি যে অনুমতি বা লাইসেন্স দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র তা বাতিল করেছে। বিশ্বকাপ ফুটবলের খবর এখন।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16 খেলায় গতরাতে পেনাল্টি শুট আউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। 1954 সালের বিশ্বকাপের শেষবার কোয়ার্টার ফাইনালে উঠে তারা। উল্লেখ্য, সুইজারল্যান্ডই সেবারের আয়োজক দেশ ছিল। এদিকে অন্য খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে হারিয়ে দেয়। খেলার 19 মিনিটে ইয়াজের ইব্রাহিম ও 67 মিনিটে মোস্তাফা জিকো গোল করে মিশরকে এগিয়ে দেয়। এর আগে 21 মিনিটে পেনাল্টি পেলেও তা থেকে লিওনেল মেসির শট আটকে দেন মিশরের গোলরক্ষক মোস্তাফা সোবেইর। এরপর 79 মিনিটে মেসির পাস থেকে ক্রিশ্চিয়ান রোমেরো ও 83 মিনিটে মেসি গোল করে আর্জেন্টিনার হয়ে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে এনজো ফার্নান্ডেজের গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। গোলের ফলে মেসি আবার চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকার প্রথম স্থানে উঠে এলেন। 5 ম্যাচে মেসির গোল সংখ্যা 8। শেষ 8-এ ফ্রান্স মরক্কোয়, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের ও আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদী করা নিন্দা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বলেছেন, ভারত ও বাহারিন সহযোগী

0: ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। খবর শেষ হলে এরপর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন, আজ শুনবেন রাজশেখর বসুর জীবন কথা।
2: বেশ কিছু সময় পেরিয়ে আমরা কি আজ এই মানুষটিকে ভুলে যেতে বসেছি? দ্বারভাঙা রাজ এস্টেটের ম্যানেজার চন্দ্রশেখর বসুর ছেলে রাজশেখর, সময়টা 1880 সাল। রাজশেখর দ্বারভাঙা থেকেই এন্ট্রান্স পাশ করে পাটনা কলেজ থেকে এফএ ও কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়ন আর পদার্থবিজ্ঞানে অনার্স নিয়ে বিএ পাশ করেন। 1900 সালে তখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএসসি কোর্স চালু হয়নি। রসায়নে এমএ পরীক্ষায় প্রথম হয়ে এর 2 বছর পরই আইন পরীক্ষায় উত্তীর্ণ হন রাজশেখর। এই মেধাবী ছাত্রটিকে চিনতে ভুল হয়নি আচার্য প্রফুল্লচন্দ্রের। 1903 সালে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসে যোগ দিলেন রাজশেখর বসু। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন ডক্টর কার্তিক বসু। এই কাজের ছেলেটি পরবর্তী সময়ে কোম্পানির পরিচালক হন আর অবসর নেওয়ার পরও আমৃত্যু তিনি কোম্পানির উপদেষ্টা ও নেপথ্য পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। রাজশেখরের মতো নিয়মনিষ্ঠ কর্তব্যপরায়ণ মানুষের মধ্যে সাহিত্যপ্রীতির বিচ্ছুরণ আমাদের বিস্মিত না করে পারে না। বাংলা সাহিত্যে পরশুরাম ছদ্মনামে যে রম্য রচনাধারা তিনি সৃষ্টি করেছেন, এক কথায় তা অবিস্মরণীয়। তার লেখনীতে গড্ডালিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন বাংলার সাহিত্যপ্রেমী রসিক মহলে আলোড়ন তুলেছিল। বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ রচনা, অনুবাদের ক্ষেত্রে বাল্মীকির রামায়ণ, মহাভারত, মেঘদূত, হিতোপদেশের গল্প তার সাহিত্যকৃতির পরিচয় দেয়। বাংলা বানান সংস্কারে তার অবদান আমাদের ভোলা উচিত নয়। চলন্তিকা নামে তার বিখ্যাত বাংলা অভিধানটি আজও সবার কাছে সমানভাবে আদৃত। 1935 সালের নভেম্বর মাসে রবীন্দ্রনাথের অনুরোধে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বানান সংস্কার সমিতি গঠন করেন। এই সমিতির সভাপতি পদে রাজশেখর ছিলেন। যুক্ত ছিলেন প্রমথ চৌধুরী, বিধুশেখর শাস্ত্রী প্রমুখরা। রাজশেখর বলেছিলেন, অনেকে বলেছেন বাংলা বানান বড় উচ্ছৃঙ্খল, নিয়মবদ্ধ দরকার, কিন্তু নিয়ম বাঁধা হলে তা মানবে কে? লেখকদের পৃথক পৃথক মত আর অভ্যাস আছে। যদি জনকতক লেখক একটি নির্দিষ্ট বানান পদ্ধতি প্রামাণিক বলে মেনে নেন এবং নিষ্ঠার সঙ্গে তদনুসারে লেখেন, তবে অন্যরাও সেই পদ্ধতি মেনে নেবেন। 1936 সালে একটি নিয়মাবলী প্রকাশিত হয় আর সম্মতি জানিয়ে সেখানে সই করেন রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1948 সালেও পশ্চিমবঙ্গ সরকারের পরিভাষা সংসদের সভাপতি ছিলেন রাজশেখর বসু। 1944 সালের মার্চ মাসে দিল্লিতে প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে তাকে সাহিত্যগুরুর স্বীকৃতি দিয়ে বিজ্ঞাপিত হয়, শ্রী রাজশেখর বসু মহাশয় পরশুরাম সাহিত্য শাখার সভাপতি হইবেন এবং তাহার অভিভাষণের বিষয় সংকেতময় সাহিত্য। আজও বাংলা বানান নিয়ে মতবিরোধ অব্যাহত। রাজশেখর রবীন্দ্র পুরস্কার, একাডেমি পুরস্কার, পদ্মভূষণ পেয়েছেন। 1957-58 সালে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁকে ডক্টরেট উপাধি দেয়। বাংলা ভাষার প্রতি নিবেদিত প্রাণ রাজশেখরকে বাইরের জগতের কৃত্রিমতা কখনো ছুঁতে পারেনি।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন রাজশেখর বসুর জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

মিতা কুণ্ডুর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: এখন শুরু হচ্ছে অনুষ্ঠান কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রামাঙ্গের শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন লাভজনকভাবে বেবি কর্নের চাষ। এ বিষয়ে বলছেন ডক্টর কৃষ্ণেন্দু রায়, বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য বিজ্ঞান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
2: বেবিকর্ন চাষের ক্ষেত্রে একাধিক মোচাযুক্ত বেটে ও মাঝারি জাত কিন্তু বিশেষভাবে কার্যকরী। সেক্ষেত্রে G5414, G5417, VL মক্কা, B42, গোল্ডেন বেবি, এই জাতগুলো খুব গুরুত্বপূর্ণ। সাধারণত সারা বছরই আমরা বেবিকর্নের চাষ করতে পারি। যদি খারিফ খন্ডে চাষ করি সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহ, রবি খন্ডের ক্ষেত্রে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ এবং প্রাক খারিফ খন্ডের ক্ষেত্রে মার্চ মাসের প্রথম সপ্তাহ উপযুক্ত। তবে শীতকালীন ফসল চাষে বেবিকর্নের ক্ষেত্রে আমরা বেশি ফলন পাব। বীজ বোনার ক্ষেত্রে হাইব্রিড ভুট্টার থেকে একটু আলাদা হবে আমাদের, সারি থেকে সারির দূরত্ব বেবিকর্নের ক্ষেত্রে 45-50 সেন্টিমিটার হবে এবং সারিতে গাছের দূরত্ব হবে 20 সেন্টিমিটার। বিঘা প্রতি প্রায় 5 কেজি মতো বেবিকর্নের বীজ লাগে এবং প্রতি বিঘা চাষের ক্ষেত্রে আমরা অবশ্যই জৈব চাষ আমরা কিছুটা করতে পারি এবং আমরা সমন্বিত পদ্ধতিতেও চাষ করলে বেবিকর্নে খুব আরও বেশি আমরা ফলন পেতে পারি। সেক্ষেত্রে আমরা প্রাথমিক সার হিসাবে প্রতি বিঘায় 10 কেজি ইউরিয়া, 50 কেজি মতো সিঙ্গল সুপার ফসফেট এবং 9 কেজি মতো মিউরিয়েট অফ পটাশ আমরা প্রয়োগ করতে পারি এবং ফসলের 25-30 দিন যখন বয়স হবে তখন বিঘা প্রতি আরও 10 কেজি ইউরিয়া আমরা চাপান হিসাবে প্রয়োগ করব এবং শেষ চাপান হিসাবে 40-45 দিন বয়সে 10 কেজি আরও কিছুটা ইউরিয়া আমরা প্রয়োগ করব দ্বিতীয় চাপান হিসাবে। এবং মাটিতে যদি জিঙ্কের অভাব থাকে তাহলে অবশ্যই আমরা 0.5-1 কেজি মতো জিঙ্ক সালফেট আমরা প্রয়োগ করতে পারি। এবং সেচের ক্ষেত্রে শীতকালীন বা প্রাক্ষারিক ফসলে 3-4টা জলসেচের প্রয়োজন হবে, ফুল আসা পর্যন্ত 1-2টি, ফুল আসার সময়ে 1টি এবং ফুল আসার পরে আর 1টি জলসেচ আমরা প্রয়োগ করব। ফসলের যখন 45-50 দিনের বয়স হবে তখন ডগার শেষ পাতার কোল থেকে পুরুষ ফুল বের হওয়ার আগেই আমরা কিন্তু ফসলটাকে তুলে নেব, এর ফলে পরাগ সংযোগটা আমাদের হবে না এবং ফসলের গুণাগুণ বজায় থাকবে। সঠিক সময় ফসল তুললে কিন্তু অধিক মূল্য আমরা বাজার থেকে পাব। খারিফ খন্ডের ক্ষেত্রে 50 থেকে

0: 55 দিন এবং শীতের মৌসুমে প্রায় 75 দিন পরে ফসল আমরা তুলব, এবং যখন মোচার মুখ থেকে রোয়া বের হচ্ছে তার ঠিক 24 ঘন্টার মধ্যে আমরা ফসলটাকে তুলব। বেবিকর্ন লম্বায় 6-10 সেন্টিমিটার লম্বা হবে এবং চওড়ায় 1-1.5 সেন্টিমিটার হবে, তবে আমাদের বাজারে এর চাহিদা বাড়বে এবং সাধারণত সিকেটিয়ার বা ছুরি দিয়ে আমরা এটাকে কেটে নেব, তাহলে বেবিকর্নের কোনো ক্ষতি হবে না। আর ফলনের ক্ষেত্রে বলি, বেবিকর্ন যদি সঠিক পদ্ধতি মেনে চাষ করা হয় তাহলে প্রতি বিঘায় 2-4 কুইন্টাল আমরা খোসা ছাড়া বেবিকর্ন পাব, এবং গোখাদ্যের জন্য যে পোর্শনটা পড়ে থাকবে সেই পোর্শনটা তার যেটা ওজন সেটা প্রায় বিঘা প্রতি হবে 1-2 টন মতো। ফসল তোলার পরেই ঠান্ডা অবস্থায় বেবিকর্নকে রাখা জরুরি। বেবিকর্নের মোচাগুলো কোনোভাবেই যেন রোদে গরম না হয়, এজন্য প্রথমে ঠান্ডা করে, যেটাকে আমরা প্রি কুলিং বলি, তারপরে এটাকে হিমঘরে রাখা প্রয়োজন। ফসল তোলার 1-2 ঘন্টার মধ্যে ঠান্ডা করা প্রয়োজন। এজন্য মোচার খোসা ছাড়িয়ে রোয়া পরিষ্কার করে লম্বা বোটা ছেঁটে ফেলে বেবিকর্নগুলোকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। এই পদ্ধতিতে বেবিকর্নকে যদি আমরা সংরক্ষণ করি তাহলে বেবিকর্নের মিষ্টত্ব বাড়ে এবং গুণগত মানও বৃদ্ধি পায়। ছাড়ানো মোচাগুলোকে ছোট প্লাস্টিকের ঝুড়িতে বা থলিতে রেখে ওই একই দিনে যদি আমরা বাজারে পাঠিয়ে দিতে পারি তাহলে যথেষ্ট মূল্য আমরা পেতে পারি। সাধারণত রেফ্রিজারেটরে 5-7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 90% আপেক্ষিক আর্দ্রতায় দীর্ঘদিন ধরে কিন্তু বেবিকর্নকে মজুদ রাখা যায়। বাজারে বেবিকর্নের যে চাহিদা রয়েছে বর্তমানে রেস্টুরেন্টে বা অন্যান্য যেই সমস্ত জায়গায় আমরা একটু হাই ভ্যালু ভেজিটেবলকে পছন্দ করি সেই জায়গায় বেবিকর্নকে আমরা খুব সহজেই বাজারজাত করতে পারবো, এবং বেবিকর্ন যদি বলি আমরা একদম অনিষিক্ত স্ত্রীফুল হিসাবে এই বেবিকর্নটাকে যেহেতু তুলছি এবং খুব সরু একদম আঙুলের মতো দেখতে এই বেবিকর্ন হবে, তবেই কিন্তু কৃষকরা বিভিন্ন আড়তদারের কাছে পর্যাপ্ত মূল্য তারা পেতে পারেন। বর্তমানে বিভিন্ন রেস্টুরেন্টে বা হোটেলে আমরা ভেজ যে সমস্ত খাবার রয়েছে, ভেজিটেবল যে খাবার রয়েছে, সেই রেসিপিতে বেবিকর্ন খুবই গুরুত্বপূর্ণ, এবং খাদ্যগুণের ক্ষেত্রে যদি বলা হয় খাদ্যগুণের ক্ষেত্রেও বেবিকর্নের কিন্তু যথেষ্ট পরিমাণে খাদ্যগুণ রয়েছে। বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলস কিন্তু বেবিকর্ন থেকে আমরা পাই, এছাড়াও ক্যালোরির পরিমাণ কম থাকে, লো কার্ব ডায়েট হিসাবেও কিন্তু বেবিকর্নকে আমরা ব্যবহার করতে পারি।
1: এতক্ষণ শুনলেন লাভজনকভাবে বেবিকর্নের চাষ, এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর কৃষ্ণেন্দু রায়।
2: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানে শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী এখন আপনাদের জানিয়ে দেব আজ আকাশবাণী মৈত্রী সারা দিনের অনুষ্ঠান সূচি। আজ 8ই জুলাই 2026 বুধবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় সকাল 5:58। আজ সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আজকের গন্তব্য কালিম্পং জেলার চারখোল, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। 7:35 তৃষিতা মুখোপাধ্যায়ের উপস্থাপনায় শুনবেন সকালের আড্ডা। 8:30 বুধ সকালে, বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানসপ্রতিম দাস। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তরির আগে সানাই পরিবেশন করবেন গৌহর আলী খান ও সহশিল্পী বৃন্দ। 9:30 মনির মতো গান নিয়ে স্টুডিওর এপারে থাকবেন রমা ঘোষ। 10:30 নানা রঙের গানের অনুষ্ঠান রামধনুতে প্রথমে আধুনিক গান শুনবেন শিল্পী মুনমুন রায়ের কণ্ঠে, তারপর লোকগীতি পরিবেশনায় রণজিৎ চক্রবর্তী। বেলা 11টায় সংগ্রহশালা থেকে অনুষ্ঠান শুনবেন শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আশিস

গিরি। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 11:30 রম্যগীতি, ভারতীয় সময় বেলা 12:00, যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মৌলী চৌধুরী। 12:30 নজরুল গীতি, 1:00 শুনবেন নাটক ধূসর গোধুলি, রচনা আশিস ভৌমিক, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রীপ্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর, বিষয় এক কলমে দুই নারী, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 4:35 কলকাতা কলতান, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সংগ্রহশালা বিষয়ক প্রতিবেদন, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুকন্যা রায়। 5:50 ক্রীড়াঙ্গন, বুধাদিত্য মুখোপাধ্যায়ের উপস্থাপনায়। 6:20 ক্ষেত খামারের কথা, গলদা চিংড়ির বাচ্চা তৈরি চাষ ও তার বাণিজ্যিকীকরণ বিষয়ে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, আজকের বিষয় স্ক্রিন টাইমের বাড়াবাড়ি, শিশুর কথা বলায় বাধা, এ নিয়ে বলবেন ডক্টর সুশোভন দাস। 7:00 বেতার নাটক ধূসর গোধুলি, রচনা আশিস ভৌমিক, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, ছবি দেখব কিভাবে পর্ব 6, এ বিষয়ে বলবেন অশোক বিশ্বনাথন। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মালকোশ এবং কাফি ধুন রাগে সানাই পরিবেশন করবেন গওহর আলী খান এবং সহশিল্পী বৃন্দ। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, শ্রাবণী মুখোপাধ্যায়ের উপস্থাপনায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আপনাদের জানিয়ে দিলাম আজকের আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান সূচি। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় 7:05 হয়ে 31 সেকেন্ড এবং বাংলাদেশের সময় 7:35 হয়ে 56 সেকেন্ড। মৈত্রী প্রচার তরঙ্গে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এতক্ষণ শুনলেন লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়।

মৈত্রীর কিচিরে মিচিরে তোমাদের ঘুম ভাঙে রোজ, কান পেতে আকাশের ডাকে, পেতে পারো বেড়ানোর খোঁজ। সেই যেথা সকালের আলো খেলে যায় আপন খেয়ালে, মেঘমালা পাহাড়ের দেশে সবুজের দেয়ালে দেয়ালে লেখা আছে ছুটির সে ছড়া পাখালির জাগানিয়া বলে। সেই কথা শুরু করি তবে, জায়গাটা চারখোল বলে। সুপ্রভাত আমার দুই বাংলার শ্রোতা বন্ধু, জানি রাত জেগে খেলা দেখে এখন হয়তো আপনার মধ্যরাত, ঘুমিয়ে ঘুমিয়ে এখনো স্বপ্নে দেখছেন শেষ কয়েকটা মুহূর্তে আর্জেন্টিনা কি ম্যাজিকটাই না করলো। স্বপ্নেই যখন আছেন তখন চলুন না সকাল গুটি গুটি পায়ে এই সকাল সকাল ঘুরেই আসি কালিম্পং জেলার স্বপ্নের মতো ছোট্ট পাহাড়ি গ্রাম চারকোলে। আমরা তো হাজার একটা ঝামেলার ছাতা মাথায় নিয়ে হন্তদন্ত হয়ে হাঁটি, পায়ের দিকে যদি তাকিয়ে চলতাম তাহলে দেখতাম কত শত রঙিন ঘাস ফুল, তারা বন্ধু হতো আমাদের। তেমনি করে রোজ নামচা থেকে যদি একটু সময় চুরি করে ঘুরে আসাই যায় কাছে পিঠে কোথাও, তাই আজ কালিম্পংয়ের চারখোলের কথা। সেখানে যেদিকে তাকাবেন সোনার আলোয় চোখে পড়বে কাঞ্চনজঙ্ঘার হাসি। আমরা জানতাম আকাশ নীল রঙের হয়, কিন্তু চারখোলের আকাশে নীল গোলাপি কমলা হলুদ কত রঙের মেলা, দেখে মনে হবে কোনো এক মেঘবালিকা যেন থেকে থেকে সাজ বদল করেছে। অপূর্ব প্রকৃতির

মাঝে সবুজে মোড়া শান্ত পাহাড়ি পরিবেশ, সমতল থেকে 5000 ফুট উচ্চতায় উত্তরবঙ্গের কালিম্পং জেলার ছোট্ট গ্রাম চারখোল। শহরের কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে কটা দিন কাটিয়ে আসতেই পারেন। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যখন হেঁটে যাবেন, তখন দেখবেন বন্ধু হবে কত সব অজানা পাখপাখালি। সকালে উঠে হোমস্টের পর্দা সরিয়ে যখন দেখবেন শান্ত পাহাড় স্তব্ধ হয়ে চেয়ে আছে আপনার দিকে, সেখানেই আপনার মন জুড়িয়ে যাবে। দেখুন, দার্জিলিং কালিম্পংয়ের অন্যান্য পাহাড়ি গ্রামগুলোর মতো এই জায়গাটা বিখ্যাত হচ্ছে অফবিট বলে। অর্থাৎ মোবাইলে নেটওয়ার্ক এ গ্রামে ঠিকমতো পাবেন না, বদলে পেতে পারেন প্রকৃতির সঙ্গে অফুরন্ত সময়, কিছুটা সময় নিজের সঙ্গেও। কি যাবেন নাকি? তাহলে কিভাবে যাবেন তা বলে দিই। শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেনে চেপে NGP, শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে শিবক পেরিয়ে কালিম্পং হয়ে চারখোল, পথের সঙ্গী হবে তিস্তা নদী। গরমে তিস্তা নদীতে জল থাকে কম, কিন্তু দেখায় নীল। বর্ষায় এ নদী হয় স্রোতস্বিনী, তবে সে রঙ আবার হয়ে যায় ঘোলাটে। নিউ জলপাইগুড়ি থেকে চারখোলের দূরত্ব প্রায় 75 কিলোমিটার, গাড়ি করে যেতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। NGP থেকে চারখোলে যাবার অনেকগুলি পথ। কালীঝোড়া ড্যাম পেরিয়ে নতুন পথে পানবু হয়ে চারখোলের দূরত্ব 59 কিমি, সময় লাগে 2.5 ঘন্টা। তবে এই ড্যাম পেরোনোর অনুমতি কিন্তু সবসময় পাওয়া যায় না। বাগরাকোট হয়ে দূরত্ব 78 কিমি, সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। কালিম্পং হয়ে দূরত্ব 90 কিমি, কালিম্পং থেকে চারখোলে 27 কিমি ও লোলেগাঁও থেকে 12 কিমি। NGP থেকে সরাসরি গাড়ি ভাড়া করে ছোট গাড়িতে ভাড়া পড়বে 3000 এবং বড় গাড়িতে ভাড়া পড়বে 3200 থেকে 3500। শেয়ারে যেতে চাইলে শিলিগুড়ি থেকে চারখোলের গালি মেলে দুপুর 12টা থেকে 1টার মধ্যে। এছাড়াও শেয়ার গাড়িতে কালিম্পংয়ে ব্রেক করে পৌঁছানোই যায় চারখোলে। খরচ মাছলেও এ পথে সময় কিছুটা বেশি লাগে। চারখোল থেকে হাফ ডে ট্যুরে লোলেগাঁও ও ডাবলিং ঘুরতে গাড়ি ভাড়া পড়বে আপনাদের 1500 থেকে 1800 টাকার মধ্যে। এবার পৌঁছে তো গেলেন, বলে দি কোথায় থাকবেন। চারখোল ছোট্ট পাহাড়ি গ্রাম, গুটি কয়েক মাত্র হোমস্টে, হাতে গোনা কয়েক ঘর মানুষ নিয়ে গড়ে উঠেছে এই গ্রাম। সমতল থেকে অনেক উঁচুতে এখানকার মানুষজন সরল এবং কষ্টসহিষ্ণু। হোমস্টেগুলো তিব্বতি সাজে সাজানো, সামনে অনেকটা খোলা উন্মুক্ত জায়গায় বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর সেখান থেকেই চোখে পড়বে নিচের পাহাড়ের ঢালে পিট সিগারের গানের মতো ছোট্ট ছোট্ট বাক্সের মতো কাঠের বাড়ি। ভাবুন তো একবার, সন্ধ্যায় এক আকাশ তারার সঙ্গে যখন মিলেমিশে যাবে এই বাড়িগুলোর আলো, কেমন দেখতে লাগবে। হোমস্টেতে থাকা ও খাওয়ার খরচ, চারবেলা খাওয়া দাওয়া নিয়ে 1200 থেকে 1500 টাকা জনপ্রতি। এছাড়া কম খরচে হোমস্টে পেতে চাইলে নিচের দিকে আরও কয়েকটা আছে। এবার কি কি দেখার আছে সেখানে সেটা বলি। যাওয়ার পথে পড়বে কালীঝোড়া ড্যাম। একমাত্র ওপারের পানবু গ্রামের যাত্রী ছাড়া এখনও সাধারণ গাড়িকে ড্যাম পেরোনোর অনুমতি দেওয়া হয় না, যেমন আগেই বললাম। তিস্তা পেরিয়ে রাস্তাটা উপরে উঠতে থাকে, খানিকটা চলে এ পথে পড়ে পানবুদারা ভিউ পয়েন্ট। পাশেই পানবু গ্রাম, পাহাড়ের নব আকর্ষণেই পানবুদারা। এই ভিউ পয়েন্ট থেকে একদিকে নিচে চোখে পড়বে তিস্তার আঁকাবাঁকা নদীখাত ও ডুয়ার্সের উপত্যকা, অনবদ্য সে দৃশ্য। পাইন, সাইপ্রাস, ওক ও রডোডেন্ড্রন গাছে ঘেরা শান্ত নিরিবিলি এই ছোট্ট গ্রাম চারখোলে, লোলেগাঁও খাসমহলের অন্তর্গত। গ্রাম ছাড়িয়ে এদিক ওদিক গেলেই নিরিবিলি রাস্তা, গাড়ি চলাচল খুব কম। এদিকে ডান দিকের জঙ্গল ছাওয়া পিচ রাস্তা নেমে গেছে পাবং গ্রামের দিকে, সেদিকের গাছগুলিতে পাখিদের খেলে বেড়ানো। বাঁদিকে রাস্তা চলে গেছে লোলেগাঁও ও শিলিগুড়ির দিকে। মূল রাস্তার ধারে একটা ওয়াচ টাওয়ার আছে, স্থানীয়রা বলে হাওয়া ঘর। এর উপর থেকেই পুরো চারকোল গ্রামটার একটা ভিউ পাওয়া যায়। এইসব গ্রামে মূলত বিশ্রাম নিতেই যাওয়া, তবু যদি আপনার ভ্রমণ পিপাসু মন আরও খানিকটা ঘুরে আসতে চায়, যেতেই পারেন কাছের লোলেগাঁওতে, সেখানেও পেয়ে যাবেন বেশ কয়েকটা ভিউ পয়েন্ট। চারখোল থেকে যেমন বললাম লোলেগাঁও এর দূরত্ব 12 কিমি, পথে পড়বে ঝান্ডিদারা ভিউ।

পয়েন্ট। অনেকে বলেন এখান থেকে সূর্যোদয়ের সময় বরফ চূড়ার যে ভিউ পাওয়া যায় তা নাকি টাইগার হিলকেও হার মানায়। রাস্তার দুধারে পাইনের ঘন জঙ্গল, ললিগাঁও জনপদের আতকিমি আগে বিখ্যাত ক্যানোপি ওয়াক, গেট দিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে প্রায় 10 মিনিট হেঁটে জঙ্গলের মাঝেই ক্যানোপি ওয়াক বা হ্যাঙ্গিং ব্রিজ। জনমানবহীন এই স্থানে দেখা মিলবে অনেক পাখির। জঙ্গল থেকে বেরিয়ে গাড়িতে উঠে ললিগাঁও গ্রাম, অল্প কিছু বাড়ি, হোটেল, ছোট্ট বাজার, নিউরা ভ্যালির জঙ্গলে ঘেরা কাফের ললিগাঁও, রয়েছে একটা পার্ক ও বৌদ্ধ মনাস্ট্রি। ললিগাঁও থেকে 5 কিমি দূরে ডাবলিং গ্রামে নবনির্মিত ভিউ পয়েন্ট ডাবলিং ভিউ পয়েন্ট, প্রবেশ মূল্য 20 টাকা। সেখানে গেলে আতিথেয়তা স্বরূপ আবার বড় এক গ্লাস এলাচ দেওয়া চা খাওয়াবে তারা। উপরে রয়েছে দুটো ক্যাফে। এই তো পাহাড়ে যাবেন, পাহাড়ি খাবার খাবেন, ছবি তুলবেন, তবে না জীবন। এখানকার ক্যাফেগুলো কিন্তু একেবারে পিকচার পারফেক্ট। ফেরার সময় হোমস্টের মানুষজন নেপালি সংস্কৃতি মেনে উত্তরীয় চন্দনের ফোঁটা দিয়ে বিদায় জানাবে আপনাকে। গুটি কয়েক দিন জীবন থেকে ধার করে ঘুরে আসুন কালিম্পংয়ের পাহাড়ি গ্রাম চারখোলে। সঙ্গী হবে তিস্তা নদী, পাইনের বন, ছোট বাক্সের মতো বাড়ি, মেঘ, পাহাড় আর কত নাম না জানা পাখি। দূষণ ও কোলাহল থেকে দূরে এই ছোট্ট গ্রামটিকে কিচিরে মিচিরে ভরিয়ে রেখেছে তারা। কে জানে মোবাইলের নেটওয়ার্ক ডুম স্ক্রোলিংকে বাদ দিলে, অজানা পথকে বন্ধ করলে জীবনের পেতে পারেন নতুন মানে। শ্রোতা বন্ধু, আজ আপনাদের নিয়ে গিয়েছিলাম কালিম্পংয়ের চারখোলে। আসুন বেরিয়ে যান ভারতে। অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আমি আপনাদের সঙ্গে ছিলাম তৃষিতা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবেই ঘনিষ্ঠ হচ্ছে। সরকার বলেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেলে দেশে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সোবিয়ান্তের মধ্যে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে উভয় নেতা সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিশ্বের সব দেশকে একজোট হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরো শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়ে একথাই জানান।
1: পিছলে বর্ষ পহলগাম মে জব জঘন্য আতঙ্কবাদী হামলা হুয়া ইন্দোনেশিয়া তব ভারত কে সাথ মজবুতি সে খড়া রহা মে ইসকে লিয়ে রাষ্ট্রপতি প্রবো আর আপ সভি কা আভার ব্যক্ত করতা হুঁ। হামারে দোনো দেশ কাউন্টার টেরিজম পর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কে মাধ্যম সে সাথ কাম কর রহে হ্যায়। ইন্টেলিজেন্স সাইবার থ্রেটস আতঙ্কি ফান্ডিং আর ডি রেডিকলাইজেশন ইন ক্ষেত্রো মে হাম অর সহযোগ বড়াকর দুনিয়া মে শান্তিবাদী তাকতো কো মজবুতি দে সকতে।
0: প্রধানমন্ত্রী বলেন, এই অংশীদারিত্ব দুদেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তা ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন। উভয় দেশে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সম দৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক

0: এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপরও জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণে বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দেন।
1: ভারত ইন্ডোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্ডো প্যাসিফিক মে স্টেবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যাঁ, ইন্ডো প্যাসিফিক কি স্টেবিলিটি, গ্লোবাল সাউথ কি শক্তি আর বিশ্ব কে শেয়ার্ড ফিউচার মে বিশ্বাস কা সংকল্প হ্যায়।
0: উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বড়বধূর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সভ্যতার মধ্যে যোগাযোগেরই প্রতিফলন। কৌশলগত আস্থার গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি, সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষেই মত প্রকাশ করেন। গঙ্গা মহাকুম্ভের মতন উদ্যোগ ভারতের সাংস্কৃতিক চেতনাকে তুলে ধরে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নিবিড় করার সুযোগ সৃষ্টি করে। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বেন্তাং আদি পুরানা প্রদান করা হয়। তিন দেশের ছদিনের সফরে প্রধানমন্ত্রী আজ অস্ট্রেলিয়া যাবেন, সেখান থেকে যাবেন নিউজিল্যান্ড। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তাঁর দুদিনের বাহরিন সফর শেষ হয়। সফরে ড জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। এছাড়াও বিদেশমন্ত্রী সেদেশের উপ প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদাল্লা আল খালিফার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে বিদেশমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাঁদের হাতে তুলে দেন এবং বাহরিনের সঙ্গে ভারতের মৈত্রীপূর্ণ দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেন। শ্রী জয়শঙ্কর বাহরিনে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাহরিনের নেতৃত্বকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি ড জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী ড আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুদেশের মন্ত্রী আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অগ্রগতির বিষয়ে মত বিনিময় করেন। এছাড়াও তাঁরা ভারত বাহরিন দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির পন্থা পদ্ধতির উদ্ভাবন নিয়ে মত বিনিময় করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সানেল এআইআর নিউজ কলকাতাতে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকেই থাকবে বলে আশা করা যাচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সেই সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য ও সময় উপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানির ক্ষেত্রে বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতন চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। বিভিন্ন ক্ষেত্রে এলনিনোর সম্ভাব্য প্রভাব এবং এ সংক্রান্ত প্রস্তুতিমূলক পদক্ষেপ পর্যালোচনার জন্য গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী মুখ্য সচিব ডক্টর পি কে মিশ্রের সভাপতিত্বে সেবাতীর্থে এই বৈঠকটি আয়োজিত হয়। এতে 15টিরও বেশি মন্ত্রকের সচিব ও ঊর্ধ্বতন আধিকারিকেরা উপস্থিত ছিলেন। ডক্টর মিশ্র সামগ্রিক পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা এবং রাজ্যগুলির সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে মৌসুমী বায়ু বা বর্ষার বিলম্বিত প্রবেশের প্রভাব মূল্যায়ন করার নির্দেশ দেন, যাতে প্রয়োজনে যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। বৈঠক চলাকালীন আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা জুন জুলাই মাসের এ পর্যন্ত বৃষ্টিপাতের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। আইএমডির মহানির্দেশক দেশে মৌসুমী বায়ুর বিস্তৃতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি লক্ষ্য করা গেছে। জুলাই ও আগস্ট মাসে মৃদু থেকে মাঝারি মাত্রার এলনিনোর প্রভাব থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানে

0: বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যেই এই হামলা চালানো হল। এদিকে মার্কিন আধিকারিক জানিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। ইরানের বন্দরগুলিকেও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম কেশামো বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাত অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় ইরানে তেল বিক্রির যে অনুমতি বা লাইসেন্স দেওয়া হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তা বাতিল করেছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16 খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। 1954 সালের বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। উল্লেখ্য, সুইজারল্যান্ডই সেবারের আয়োজক দেশ ছিল। অন্যদিকে খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 মেলে গোলে মিশরকে হারিয়ে দেয়। খেলার 19 মিনিটে ইয়াজির ইব্রাহিম ও 67 মিনিটে মোস্তাফা জিকো গোল করে মিশরকে এগিয়ে দেন। এর আগে 21 মিনিটে পেনাল্টি পেল, তা থেকে লিওনেল মেসির শট আটকে দেন মিশরের গোলরক্ষক মোস্তাফা সোবেইর। এরপর 79 মিনিটে মেসির পাস থেকে ক্রিশ্চিয়ান রোমেরো ও 83 মিনিটে মেসি গোল করে আর্জেন্টিনার হয়ে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে এনজো ফার্নান্ডেজের গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। গোলের ফলে মেসি আবার চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তালিকার প্রথম স্থানে উঠে এলেন। 5 ম্যাচে মেসির গোল সংখ্যা 8। শেষ 8-এ ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়ামের, নরওয়ে, ইংল্যান্ডের ও আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে আরো শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এর পরেই।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়।

জীবন যেন সহজ, যেমন কালো মেঘের ভাঁজে কেউ বা জ্বালায় আগুন, কেউ ছমঝুমিয়ে নাচে। জীবন যেন কাগজ ডিঙায় দুঃখ সুখের ঢেউ, ভেসে ভেসে কোথায় গেল টের পেল না কেউ। জীবন যদি জটিল ভাবো, একে যো সকালবেলায় সহজ সুরে বসিয়ে দেব আনন্দেরই মেলা। আমার দুই বাংলা শ্রোতা বন্ধু কেমন আছেন, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায়। আজ 8ই জুলাই 2026 বুধবার, আমরা সবাই একসঙ্গে একটা নতুন দিন শুরু করছি। জানি সপ্তাহের মাঝামাঝি প্রচণ্ড কাজের চাপে নাস্তানাবুদ মন, তবু চাই আপনার আজকের দিনটা সহজ হোক। যেমন ছোটবেলায় মোম রং বুলিয়ে বর্ষার ধূসর আকাশটাকে

নিয়ে দিতেন নীল, যেমন স্কুলের বাইরের জমা জলকে ভেবে নিতেন কোনো নদী, ছলাপ ছলাপ জল ছিটিয়ে ফিরতেন, প্রখর বর্ষায় কাদায় লুটোপুটি খেয়ে ফুটবল খেলতেন। বেশি না, ঠিক ততটা সহজ হোক জীবন। তাই ভাবছি এই সকালের আড্ডায় আজ এমন কিছু কথা ভাগ করে নেব যাতে জীবনের সরল লসাগু গসাগু যাই আসুক না কেন, আপনি যাতে অঙ্কে ভুল না করেন। না, আমি কোনো অঙ্কের টিচার নই, স্টুডিওর এপারে আপনার সঙ্গে আছি আপনার মৈত্রী বন্ধু তৃষিতা মুখোপাধ্যায়। এখন থেকে একটি ঘন্টা থাকব গানে, কথায়, দৃষ্টিকোণ আর জানা অজানায় আপনার মন ভোলানোর ভার কিন্তু মৈত্রীর। তবে সুর দিয়ে শুরু করি আজকের সকালের আড্ডা।

কি সহজে দিন কাটছে না? ঠিক জানি, তাই আড্ডার শুরুতে জিজ্ঞেস করলাম কেমন আছেন। আপনি কি উত্তর দিলেন? কি জানো দিলেন? ভালো আছি। কেউ বললেন এই চলে যাচ্ছে। আচ্ছা, ভালো থাকা মানে কি বলুন তো? শুধুই কি শরীরের ভালো থাকা? মনেরও তো এখানে ভাগ আছে। শরীর ঠিক রাখতে আমরা চেষ্টা করি কত কিছু। একটু নিয়ম মেনে চলি, সঠিক সময়ে খাওয়া দাওয়া, ঘুম, শরীর চর্চা, উফ বাবা কি বিশাল ফর্দয়ের। আর মনের জন্য ঠিক কি করি মনে পড়ছে না? আমি বলি শুনুন, ঘর অগোছালো থাকলে যেমন করে ঘর গুছিয়ে নেন, তেমন চাইলে এলোমেলো জীবনটাকেও গুছিয়ে নিতে পারেন। অন্তত চেষ্টা তো করতেই পারেন। সুন্দর করে বাঁচার এই ওষুধটির নাম হল কাইজেন। কাইজেন একটা জাপানি পদ্ধতি নতুন করে বাঁচার। কাই কথার অর্থ হল পরিবর্তন, আর জেন কথার অর্থ হল ভালো, অর্থাৎ ভালোর জন্য পরিবর্তন। প্রতিদিন সকালবেলা উঠে আপনি নিজেকে কথা দিলেন, রোজকার বদভ্যেসটা এবার ছাড়বেন, একটু কম ফোন ঘাঁটবেন, একটু শরীর চর্চা করবেন, আজ জাঙ্ক ফুড একটু কম খাবেন, আর একেবারে কোনো নেশা থেকে দূরে পালাবেন। অর্থাৎ প্রতিদিন এমন কিছু করবেন যাতে গতকালের তুলনায় আজকের আমিটা আরেকটু ভালো হয়, আজকের দিনটা আরেকটু রঙিন হয়। ইতিহাস বইয়ের পাতা উল্টালে জানবেন, যুদ্ধোত্তর জাপানে কোরীয় সংঘাতের ফলে নতুন করে শিল্প পুনর্গঠনের জন্য এই পন্থা অবলম্বন করা হতো। যেমন ধরুন, অপচয় বন্ধ করা, কাজের গুণমান বাড়ানো। যদিও এই পদ্ধতি মূলত ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবু জীবনের ক্ষেত্রেও তো তা খাটে। কাইজেন একটা সুযোগ দেয় নতুন করে শেখার, পুরনো ভুলটা শুধরে নিয়ে নতুন করে ভাবার, এগিয়ে যাওয়ার। যেমন সুযোগ দেয় এক একটা নতুন দিন। এ এমন এক পথ যার কোনো গন্তব্য নেই। তাহলে বন্ধু, কাইজেন শিখে এবার জীবনের পথে এগিয়ে যান। চড়ুই বেতি, শুধু একটা কথা মনে রাখতে হবে, হাল ছাড়লে চলবে না।

ছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায়।

ভালোবাসি স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে হাল ছাড়া না

0: নেশার কবল থেকে পরিণত এবং অপরিণত বয়সের মানুষদের বের করে আনা একটি বড় সামাজিক কর্তব্য।
1: 2020 সালের 15ই আগস্ট থেকে দেশে চলছে নেশামুক্ত ভারত অভিযান। নেশামুক্তির অঙ্গীকার হয়ে উঠুক সুস্থ সমাজের লক্ষ্যে এক আবশ্যক পদক্ষেপ।
0: নেশার দ্রব্য থেকে দূরে থাকতে সাহায্য করুন আপনার পরিচিত জনকে, প্রয়োজনে সাহায্য নিন বিশেষজ্ঞের।
1: সিগারেট, মদ, ড্রাগস বা সমধর্মী অন্যান্য নেশা থেকে তরুণ বা প্রবীণ মানুষকে মুক্ত করতে নেওয়া যায় পুনর্বাসন কেন্দ্রের সহায়তা। সরকার অনুমোদিত রিহ্যাবিলিটেশন সেন্টারে যোগাযোগ করে উপযুক্ত পরামর্শ নিতে পারে উদ্বিগ্ন পরিবার।
0: নেশামুক্ত সমাজ, সুস্থ সমাজ।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।

শুনছেন সকালের আড্ডা। আমাদের জানলায় আজ সকালে সহজ সুরের ছোঁয়াছুঁই খেলা। আচ্ছা, ভরা বর্ষায় ঝমঝমে বৃষ্টি থেকে বাঁচতে আপনারা কখনো কচু পাতাকে ছাতা বানিয়েছেন? কি মজার ব্যাপার না! এমনি করে প্রকৃতির সঙ্গে জীবনের সুরকে সেলাই করে নিতে পারলে আরও কতভাবে তার নীরব ভালোবাসার আঁচ পেতে পারেন। এই যেমন ঘঙের কথা জানেন আপনারা? ঘং চিহর পাতা দিয়ে বানানো প্রাকৃতিক বর্ষাতি। পাহাড় বা মালভূমির কাছাকাছি থাকা গ্রামের খেটে খাওয়া মানুষের এই বর্ষার নিত্য সঙ্গী হল ঘং। গরমকাল থাকতেই পাতা কুড়ানি মেয়েরা চুবড়ি ভরে চিহর পাতা তুলে আনে। আগে থেকেই জোগাড় করে রাখা সজারুর কাঁটা পালিশ করে গোল গোল পাতাগুলোকে মাছের আঁশের মতো সাজিয়ে সেলাই করে নেওয়া হয়। গ্রীষ্মের দুপুর জুড়ে পাড়ার মেয়েরা একসঙ্গে আড্ডা দিতে দিতে হাতের ছোঁয়ায় রূপ দেয় পাতার বর্ষাতি ঘংকে। কোনোটা ত্রিভুজ, কোনোটা আবার পিরামিড আকৃতির। বর্ষায় যে মানুষেরা মাঠে বীজ বোনেন, ফসল তোলেন ও তাল নদীতে নেমে মাছ ধরেন, ঘং তাদের মাতৃগর্ভের মতো করেই আগলে রাখে সমস্ত শিলাবৃষ্টি ঝড় সব কিছু থেকে। শুধু বর্ষাতি নয়, ঘং টুপি ঘং ছাতার জনপ্রিয়তাও কিন্তু কম নয়। পাতা দিয়ে তৈরি এই হাতের কাজগুলোই বাংলার আদিবাসী জনগোষ্ঠীর জীবনযুদ্ধ ও সৃজনশীলতার প্রতীক। এ প্রকৃতির দান। প্রকৃতি দুহাত ভরিয়ে দেয় এই মানুষগুলোকে। এই বর্ষাতেও পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমানায় জঙ্গলমহলের আদিবাসী মানুষের কানাইশ্বর পাহাড় পুজোর মেলায় বিক্রি হবে ঘং। ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী তিথিতে সাঁওতালদের ছাতম পরব তথা ছাতম বোঙা অর্থাৎ সুবর্ষ

যাকে আমরা জেতাব। বেঁচে থাক আমাদের শিকড়, প্রকৃতির সঙ্গে আমাদের মৈত্রী, বেঁচে থাক প্রবল বর্ষার সহজ মুশকিল আসান, চিহার পাতার ঘং। এইটুকুই তো চাইতে পারি এই সকালের আড্ডায়।

দেখতে দেখতে সময় চলেছে যেন দূরপাল্লার রেলগাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে ছুটছে জীবন, ইনক্রিমেন্ট, প্রমোশন, ডেডলাইন, মূল্যবৃদ্ধি, এইসব শব্দগুলোর ফাঁদে আটকে পড়েছে মন। জিন্দেগি না মিলেগি দোবারা সিনেমার কথা মনে আছে? লায়লা আর অর্জুনের কথোপকথন। লায়লা বলছে, সেই কাজ করো যে কাজ করে তুমি সত্যি সত্যি আনন্দ পাও। এবারে আপনি বলবেন ওটা তো সিনেমা, কিন্তু বন্ধু যদি বলি এ গল্প এখনো সত্যি হচ্ছে। স্লো লিভিং এর কথা জানেন? স্লো মানে এস ফর সাস্টেনেবল, এল ফর লোকাল, ও ফর অর্গানিক, আর ডব্লিউ ফর হোলসাম লিভিং। স্লো লিভিং মানে ধীর ছন্দে বাঁচা, জীবনের এক নতুন মানি অন্বেষণ করা, এত ছোটাছুটির মধ্যেও নিজের জন্য একটু সময় বার করা, সংসারের হাজার একটা দায়িত্বের মাঝেও কিছুটা সময় একেবারে কিছু না করে কাটানো, কিংবা জীবনের ছোট ছোট ইচ্ছেগুলোকে গুরুত্ব দেওয়া, যেমন জার্নালিং, বাগান করা, ছবি আঁকা, নতুন কোনো বাদ্যযন্ত্র শেখা। শেখার কিন্তু কোনো বয়স হয় না। কৃত্রিম ও যন্ত্র নির্ভর পৃথিবীতে স্লো লিভিং বাঁচার নতুন বিকল্পের কথা বলছে, যেখানে প্রকৃতির কাছাকাছি থাকা যায়। মনোবিজ্ঞানীরা বলছেন, স্লো লিভিং আপনার মনোযোগ বাড়াতে সহযোগী। বিশ্বজুড়ে হাসেল সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গেলে মনকে তো শান্ত করতেই হবে। জাপানের কথা দিয়ে আজ অনুষ্ঠান শুরু করেছিলাম। সেখানে জানেন খুব প্রসিদ্ধ একটা বিষয়, দ্য আর্ট অফ ডুইং নাথিং,

অর্থাৎ তারা ভোরে উঠে প্রথম কয়েক ঘন্টা কিছু না করে সময় কাটান, মেডিটেশন করেন, মনকে সংযত করেন, শান্ত করেন। বিশ্বজুড়ে কোভিডের দুঃসময়ের পরে আমরা যখন নতুন করে বাঁচার পথ খুঁজছিলাম, একটু একটু করে ফিরে যাচ্ছিলাম নিজের শখ ইচ্ছের কাছে, এই মন খারাপকে হটাতে এও খানিকটা তেমন বিষয়। ছোটাছুটির মধ্যেও একটু থমকে নিজের মুখটা একবার আয়নায় দেখা, একটু আশেপাশের মানুষগুলোর কথা ভাবা, নয়তো আপনি জীবনের ফাঁদে বাঁধা পড়বেন আর জীবন কখন আপনাকে ফাঁকি দিয়ে হাতের মুঠো দিয়ে গলে যাবে, টেরও পাবেন না। এ বিষয়ে কথা বলতে গেলে আরও অনেক কথা বলতে হয়, তবে সে নিয়ে না হয় আর একদিন আয়োজন করে আড্ডা দেব। এখন বরং দৃষ্টিকোণ আপনাদের নিয়মিত

চল্লিশের দশকে ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করতে যে সমস্ত সুর সাধকের ভূমিকা অনস্বীকার্য, তাঁদের অন্যতম অনিল কৃষ্ণ বিশ্বাস। পাশ্চাত্য যন্ত্রসঙ্গীত ও বাংলার লোকায়ত সুরের মেলবন্ধনে যে সঙ্গীতের মূর্ছনা তিনি সৃষ্টি করেছেন, বাংলা গান ও হিন্দি চলচ্চিত্রে তা স্মরণীয় হয়ে রয়েছে। তিনি প্রথম ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতে পাশ্চাত্য অর্কেস্ট্রার প্রবর্তন করেন। সে সময়ের অনেক প্রতিষ্ঠিত গায়ক গায়িকায় তাঁর সুরারোপিত গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। মুকেশ ও তালাত মাহমুদ তাঁর সঙ্গীত পরিচালনাতে জীবনে প্রথম প্লেব্যাক গিয়েছিলেন।

জন্ম তৎকালীন পূর্ববঙ্গের বরিশালে। যোগ দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামেও, কিন্তু সুরের নেশা তাঁকে পাগল করে তুলেছিল। চলে আসেন কলকাতায়, যোগ দেন মেগাফোন কোম্পানিতে। গান প্রতি পাঁচ টাকা পারিশ্রমিকে শুরু করেন গীত রচনা ও সুর যোজনের কাজ। যোগ দেন রংমহল থিয়েটারে, গান অভিনয় ও অর্কেস্ট্রা পরিচালনার ভার সেখানে ন্যস্ত ছিল তাঁর উপরে। তিন বছর রংমহলে চাকরি করার পর 1934 সালে চলে আসেন বোম্বাই শহরে। 1935 সালে ইস্টার্ন আর্টসের ব্যানারে তার সঙ্গীত পরিচালনায় মুক্তি পায় প্রথম ছবি ধরম কি দেবী। এরপর জাগিরদার, গ্রামাফোন সিঙ্গার ও মহাগীতের মতন সেই সময় জনপ্রিয় ছবিতে সঙ্গীত পরিচালনা করেন তিনি। তিনি প্রথম ভারতীয় সঙ্গীত পরিচালক যিনি 12 পিস অর্কেস্ট্রা ব্যবহার করেছিলেন। তার সঙ্গীত পরিচালনায় আরাম, অর্জু, অঙ্গুরিমাল, অনেখা প্যার, কিসমত, পহেলি নজর, তারানা, পরদেশি, ওয়ারিশ, হামদর্দ প্রভৃতি ছবির গান আজও সমান জনপ্রিয়। এই ছবিগুলিতে তিনি সুরারোপ করেছিলেন ভারতীয় রাগের ভিত্তিতে। 1942 সালে নির্মিত কিসমত ছবিটি টানা তিন বছর সিনেমা হলে ছিল। বহু বছর পর শোলে এই রেকর্ড ভাঙতে

রকম হয়। 1963 সালে বোম্বাইয়ের পাড় চুকিয়ে দিল্লি চলে আসেন অনিল বিশ্বাস। 1975 সাল পর্যন্ত আকাশবাণীর প্রধান প্রযোজকের পদে তিনি আসীন ছিলেন। লোকসঙ্গীতের প্রতি তার টান ছিল আমৃত্যু।

0: শুনলেন দৃষ্টিকোণ। আজকে দৃষ্টিকোণ ছিল সুরকার অনিল কৃষ্ণ বিশ্বাসের স্মরণে, প্রযোজনা আকাশবাণীর সংবাদ বিভাগ।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: আর এখন সকালের আড্ডায় সকলের প্রিয় বিষয়, বিশ্বকাপ নিয়ে খেলা কেমন দেখলেন?

উফ, কি আর বলি, আর্জেন্টিনা কি খেললো কাল! শেষ মুহূর্ত পর্যন্ত সবার প্রাণ একেবারে গলায় এসে ঠেকেছিল, আর তারপর ইতিহাস রচিত হলো। তেমনি সুইজারল্যান্ডও বহু বছর পর জয় ঝিনিয়ে নিল। তবে এখনো খেলা বাকি বন্ধু। এই যে খেলা সবার ঘুম উড়িয়েছে, ভেবে দেখুন, 4 বছর অন্তর অন্তর এই বিশ্বকাপ আসে, আর আমরা টের পাই এই 4 বছরে জীবন কতটা বদলে গেল। চেনা পাড়া, অলিগলি, যে দোকানে সবাই মিলে খেলা দেখতাম, সে দোকান এখন কোথায়? যে খেলার সাথীরা ছিল, খেলা দেখার সাথীরা, তারা হয়তো চাকরি নিয়ে নিরুদ্দেশ, তবু বিশ্বকাপ এসেছে। ধর্ম, ভাষা, বর্ণ নির্বিশেষে সব মানুষকে কোথাও একটা বেঁধে রেখেছে, তাই না? যে পৃথিবীতে এত যুদ্ধের বিভৎসতা, সেই পৃথিবীতে সবাই মিলে একসঙ্গে খেলা দেখার ছবিও তো আছে। যারা খেলা পাগল আর যারা খেলা একেবারেই বুঝে না, তারাও মুখিয়ে থাকে এই সময়টার জন্য। বিশ্বকাপের এই দলগুলো একটা আবেগের নাম, আর যে ফুটবল তারকেরা এইবার খেললেন, পরের বিশ্বকাপে তারা আর কোথায়? তখন ফুটবলের ইতিহাস লিখবে হয়তো নতুন কেউ। বাদ দিন, এখন দেখে নিই আমার শ্রোতা বন্ধুরা খেলা কেমন দেখলেন। কি বিশাল উন্মাদনার জোয়ার এসেছে মৈত্রীর ফেসবুক পেজে সংশ্লিষ্ট পোস্টের নিচে। দেখি প্রথম কোন বন্ধু লিখেছে। সহিতা পাল লিখছেন দিনহাটা কোচবিহার থেকে। 2026 ফিফা বিশ্বকাপ এখনো পর্যন্ত ভীষণ উপভোগ করছি, তবে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি কেপ ভার্দেকে দেখে। আফ্রিকার একটা ছোট্ট দেশ, মাত্র 5.5 লক্ষ মানুষের বাস, অথচ নিজেদের অদম্য ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম দিয়ে তারা গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে রইল, আর প্রমাণ করে দিল যে অনুপ্রেরণার আর এক নাম ভোজিনহা। অন্যদিকে আর্লিং হালান্ডের পারফরমেন্স দেখে ভীষণ আনন্দ পাচ্ছি, দীর্ঘ 28 বছর পর নরওয়ে বিশ্বকাপে ফেরা, তারপর ব্রাজিলের মতো দলকে হারিয়ে আমরা সবাই আমাদের মন খারাপ। হালান্ডের পারফরমেন্স সত্যি অবিশ্বাস্য, ওকে দেখে আমি একটু অবাক হব না যদি নরওয়ে ফাইনাল পর্যন্ত চলে যায়। আর একটা বিষয় না বললেই নয়, নেইমার, রোনাল্ডো, মাদ্রিজ একে একে বিশ্বকাপকে বিদায় জানালেও ব্যক্তিগতভাবে আমি এখনও মেসিকে দেশের জার্সিতে শেষবারের মতো দেখার জন্য মানসিকভাবে প্রস্তুত নই, যদিও তার প্রাপ্তির

ভার আর পূর্ণ, হারাবার আর কিছুই নেই। তবে নিজের পছন্দের দলের পাশাপাশি আপাতত বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে রাখছে ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম আর স্পেনকে। সহিতা পাল লিখছেন দিনহাটা কোচবিহার থেকে। পরে কোন বন্ধু লিখছেন, ঋভুব্রত পাল মুরালী বাগান মুরালিবার বাগনান হাওড়া থেকে লিখছেন, আমাদের ছোটবেলার হিরোরা অপসৃয়মান। লুকা মাদ্রিজ, নেইমার, ওচোয়া, ম্যানুয়েল নয়ার, রোনাল্ডো থেকে মেসি প্রত্যেকেই বিদায়ের পথ ধরেছেন, রয়ে গিয়েছেন মেসি মেসি শেষমেশ। শত শত মন খারাপ ঘিরে ধরছে, আর ফুটবল দেখে কি হবে মনে হচ্ছে যেন। আর তারপরে দেখতে পাচ্ছি কেভারদের মতো এক চিলতে দ্বীপপুঞ্জ আটকে দিচ্ছে মেসি সহ আর্জেন্টিনাকে। 111 মিনিট বুড়ো হারে ভোজিনহা গোলরক্ষক হিসেবে নয় যেন স্তম্ভ হিসেবেই উড়ে চলেছেন সমগ্র গোল জুড়ে। কোথা থেকে দৌড়ে আসছেন লামিনো ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়ররা বলছেন আমাদের দেখো, নতুন বিশ্বকে দেখো। আমি আর মন খারাপ করব না ভেবেছি, পায়ে পায়ে বলেই খেলাটা চেনাচ্ছে। মানুষ বদলাচ্ছে, শুধু বদলাচ্ছে নাম, তৈরি হচ্ছে লড়াইয়ের নতুন মঞ্চ। একপেশে আধিপত্যবাদ ডিঙিয়ে আফ্রিকার দেশগুলো জ্বলে উঠছে, নতুন সুদিনের নির্মাণ হচ্ছে ক্রমশ। এই তো ফুটবল, আর এই ফুটবলেরই শরিক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অখ্যাত পর্তুগালকে পরপর কাপ জয়ের স্বপ্ন দেখালেন, চলুন নতুন লড়াই শুরু হোক। ঋভুব্রত পাল লিখছেন মুরালিবার বাগনান হাওড়া থেকে। পরে দেখি কোন বন্ধু লিখছেন। অরিতা বসু লিখেছেন পানিহাটি থেকে, আমি বরাবর আর্জেন্টিনার ফ্যান, তবে আগের দিন কেভারদে মুগ্ধ করেছে, মনে থাকবে এই ছোট্ট দেশটাকে। পর্তুগাল ছিটকে গেল, এটা রোনাল্ডো ফ্যানদের জন্য খুব দুঃখের। ফ্রান্সও খুব ভালো খেলেছে এবারে, অবশ্যই বলতে হবে এমবাপ্পের কথা। আজ মিশরের সাথে টান টান, মানে উনি গতকালের কথা বলছেন, উত্তেজনার খেলা ছিল, হাটের রোগ ধরে যাবে এমন খেলা। আরও ভালো খেলা দেখার অপেক্ষায় রইলাম। প্রমথেশ ভুইয়া লিখছেন সুকান্ত সরণী সুভাষগ্রাম থেকে। তিনি লিখছেন আমার প্রিয় দল ব্রাজিল, সেই 2002-এর পর অপেক্ষা হেক্সার জন্য, কিন্তু হায় এবছরও স্বপ্নভঙ্গ, নরওয়ের কাছে হেরে বিদায়ে ব্রাজিলের। যাই হোক, এবার মনে হয় ফ্রান্স কাপ নিচ্ছে। প্রমথেশ ভুইয়া লিখেছেন সুকান্ত সরণী সুভাষগ্রাম থেকে। আজকের শেষ কমেন্ট পড়ি। পল্লবী চক্রবর্তী লিখছেন মনোহরতলা সোনামুখী বাঁকুড়া থেকে। তিনি লিখছেন ফুটবলের সঙ্গে সখ্যতা খুব বেশি দিনের নয়, মোটে 7 বছর, কিন্তু আজকের খেলাটা আবারও মনে করিয়ে দিল কেন ফুটবলকে এত ভালোবাসি, কেন মেসির প্রতি এত টান। হেরে যাওয়ার দ্বার প্রান্ত থেকে জিতে ফিরে আসার গল্প সবাই লিখতে পারে না, সেটা পারে ফুটবল, আর পারে সব হারিয়েও হাল না ছাড়া একজন মানুষ। ফুটবল আর জীবন দুটো একই নিয়মে চলে, কখনো হার কখনো জয়, কখনো অন্ধকার কখনো আলো, কিন্তু শেষ বাঁশি বাজার আগে কোনো গল্পই শেষ হয়ে যায় না। আজকের ম্যাচটা শুধু একটা জয় নয়, একটা রূপকথার কামব্যাক, আর জীবনে ঠিক এমন কিছু কামব্যাকের অপেক্ষাই তো আমরা থাকি। পল্লবী চক্রবর্তী মনোহরতলা সোনামুখী বাঁকুড়া থেকে লিখছেন। সত্যি তো জীবন প্রতিটা মুহূর্তে আমাদেরকে চমকে দেয়, যতক্ষণ না শেষ বাঁশিটা বাজছে ততক্ষণ লড়ে যেতে হবে। এই তো শেখায় জীবন, এই তো শেখায় ফুটবল। আপনারা অবশ্যই আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে জানাতে থাকুন কেমন দেখছেন খেলা, আমরা আপনাদের মন্তব্যের অপেক্ষায় আছি, আপনাদের মন্তব্য আমরা পড়ব এই সকালের আড্ডায় এবং আজ সন্ধ্যায়। আমাদের আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজ ফেসবুকেই পাবেন অবশ্যই, সেই পেজে ভি নেই, আছে বি। কমেন্টের অপেক্ষায় থাকলাম, জানান কেমন দেখলেন খেলা।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: শুনছেন সকালের আড্ডা। শ্রোতা বন্ধু, এই তো জীবন, পদে পদে বাধা আসে, মনে হয় এই বুঝি থমকে গেলাম, আর বুঝি সামনে কিছু নেই, তখনই মনে করে দি খুব অন্ধকার রাতটার পরেই আসে নতুন একটা দিন। আমাদের চলতে হবে, নতুন পথ খুঁজে নিতে হবে, যেখানে বাধা, যেখানে দেখছেন যে পথ নেই, একটু জোর লাগিয়ে সেখানে চাইলে নতুন পথ নিজের জন্য আপনি তৈরি করে নিতে পারেন। গান শুনছে যখন, একটা পথের গান শুনি,

জীবনের সব চেনা অচেনা, জানা অজানা নাই বা উত্তর মিলল তার, তবে কিছু উত্তর আমরা পাই প্রতিদিন সকালবেলা ভারতীয় সময় 8:20 বাজলে। আকাশবাণী মৈত্রীতে আপনি শোনেন জানা অজানা। আজকেও তার অন্যথা নেই, এখন শুরু হচ্ছে আপনার জন্য জানা অজানা।

জানা অজানায় আজ শুনবেন পোকা খেকো গাছ। লিখেছেন ডক্টর অসিত বরণ দে। সত্যজিৎ রায় তাঁর সেপ্টোপাসের খিদে গল্পে লিখেছেন এক গাছের কথা, যে বাদশা নামের কুকুরটাকে ধরে ফেলল খাবে বলে। নিঃসন্দেহে এ হল এক কল্পবিজ্ঞান। কুকুরের মতো বড় একটা প্রাণীকে খেয়ে ফেলতে পারে বাস্তবে এমন কোনো গাছের অস্তিত্ব নেই, তবে এমন কিছু গাছ আছে যারা পোকা খেয়ে জীবন ধারণ করে। বিজ্ঞানী ওয়েলস এবং তাঁর সহকারী বিজ্ঞানীরা 2011 সালে প্রকাশিত জার্নাল অব ট্রপিক্যাল বায়োলজি নামের গবেষণা পত্রিকায় জানিয়েছেন, শুধু পোকামাকড়ের মতো অমেরুদণ্ডী প্রাণীই নয়, ব্যাং, গিরগিটি বা ইঁদুরের মতো মেরুদণ্ডী প্রাণীদের খায় এমন গাছও আছে। নেপেনথিস এবং সারাসিনিয়ার বেশ কিছু প্রজাতি হল এই রকম গাছ। তবে আজকের আলোচনা আমরা সীমাবদ্ধ রাখব শুধুমাত্র পোকামাকড় খায় অর্থাৎ পতঙ্গভুক উদ্ভিদদের বিষয়ে। চার্লস ডারউইন বহু বছর ধরে মাংসাশী উদ্ভিদদের উপরে নিরন্তর গবেষণা চালিয়ে গেলেন আর সেই গবেষণালব্ধ ফল দিয়ে তিনি লিখে ফেললেন একটা বই, নাম ইনসেক্টিভোরাস প্ল্যান্টস অর্থাৎ পতঙ্গভুক উদ্ভিদ। প্রাণীখোর গাছেদের বিষয়ে এটি প্রথম প্রকাশিত গ্রন্থ। এই গ্রন্থকে অবলম্বন করেই এই বিষয়ের গবেষণা পরবর্তীকালে বিস্তার লাভ করেছে। কিন্তু আমাদের মনে হতেই পারে, গাছ প্রাণী খেতে শুরু করল কেন? এ বিষয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, মাটিতে নাইট্রোজেনের অত্যন্ত ঘাটতি রয়েছে বা মাটিতে একেবারেই নাইট্রোজেন নেই এমন প্রতিকূল পরিস্থিতিতে জন্ম নিয়েছিল বেশ কিছু গাছ। বেঁচে থাকার জন্য সকল জীবেরই প্রয়োজন নাইট্রোজেন। বেঁচে থাকার তাগিদে এই সব গাছ তখন প্রাণীদেহ খেয়ে তাদের শরীরের সেই নাইট্রোজেনের প্রয়োজন পূরণ করতে বাধ্য হল, আর তা করতে গিয়ে এই সব গাছের শরীরে তখন ঘটল নানান পরিবর্তন, প্রাণীগুলোকে ধরার জন্য আর তাদের হজম করার জন্য। এর ফলে জন্ম নিল বিভিন্ন রকম পতঙ্গভুক গাছ। প্রথমে আসি হেলিএমফোরা নামের গাছটির কথায়। এই গাছের পাতার দুটো কিনারা

0: যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে একটা চোঙের মতো গঠন। এতে বৃষ্টির জল সঞ্চিত হয়। এর আগায় থাকে মকরন্দ নিঃসরণকারী অনেক গ্রন্থি, তা থেকে নিঃসৃত হয় মকরন্দ। এই মকরন্দ খাওয়ার জন্য মশামাছি, নানা পোকামাকড় এসে বসে এই পাতায়। তারা আরও মকরন্দ পাওয়ার লোভে এই চোঙের মতো গঠনটার নিচের দিকে নামতে শুরু করে। এই নিচের দিকে থাকে অত্যন্ত পিচ্ছিল অসংখ্য রোম। এই পিচ্ছিল রোমের সংস্পর্শে এলেই তারা পিছলে পড়ে জলে, আর তাতে ডুবে এদের মৃত্যু হয়। এই জলে থাকে নানান ব্যাকটেরিয়া। তারা এই মরা পোকাগুলোকে তখন বিয়োজিত করে পরিণত করে অ্যামাইনো অ্যাসিডে। এই গাছ ওই অ্যামাইনো অ্যাসিড শুষে নিয়ে পূরণ করে তার শরীরের নাইট্রোজেনের ঘাটতি। আরেকটি পোকাখেকো গাছ হল ইউট্রিকুলেরিয়া বা পাতা ঝাঁঝি। এটি জলজ গাছ। এই গাছের পাতা সরু সুতোর মতো, আর তা থেকে উৎপন্ন হয় অনেক ব্লাডার বা থলি, যেগুলো দেখতে ইউট্রিকল বা কলসির মতো। তাই এর নাম ইউটিরকিউলেরিয়া। এই ব্লাডারগুলোর একটি ছিদ্র থাকে, সেই ছিদ্র বন্ধ থাকে একটা দরজা দিয়ে। এছাড়া ছিদ্রটিকে ঘিরে থাকে অনেক রোম। কোনো পোকা যখন এই রোম স্পর্শ করে, তখন সেই স্পর্শের অনুভূতি সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ব্লাডারের দরজায়। দরজাটা তখন ব্লাডারের ভিতরের দিকে খুলে যায়, তার সঙ্গে জল সমেত পোকাটা ব্লাডারের ভিতরে ঢুকে পড়ে, আর দরজাটা সঙ্গে সঙ্গে ব্লাডারের ভিতরের জলের চাপে বন্ধ হয়ে যায়। ব্লাডারের ভিতরের গায়ে থাকে অসংখ্য গ্রন্থি, যেগুলো থেকে প্রোটিন বিশ্লিষ্টকারী উৎসেচক বেরিয়ে এসে পোকাটাকে বিশ্লিষ্ট করে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। এই গাছ সেই অ্যামাইনো অ্যাসিড শোষণ করে, আর তা থেকে সে পেয়ে যায় তার শরীরের প্রয়োজনীয় নাইট্রোজেন। সানডিউ বা সূর্য শিশির, অ্যালড্রোভেন্ডা, ডাইওনিয়া পিঙ্গুইকুলা হল আরও কিছু বিচিত্র গাছ যারা বেঁচে আছে পোকা খেয়ে। জানা অজানায় আজ শুনলেন পোকা খেকো গাছ। লিখেছেন ডক্টর অসিত বরণ দে।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: শ্রোতা বন্ধু, দেখতে দেখতে বেলা কেমন গড়িয়ে যায় না চোখের নিমেষে? আমরা দেখতে পাই না কিভাবে ফুল আফরি মেলে ফুটে ওঠে, কত পাখি আমাদের জানলায় এসে ডাকাডাকি করে। আমাদের ফুরসত কই সেসব শোনার? আমরা তো ছুটে চলেছি, পাশের মানুষের মুখের দিকেই কতদিন দেখা হয় না। বাবা মায়ের ফোনটা তাড়াতাড়ি করে কেটে দিই, তাদের সঙ্গেও তো কতদিন ঠিক করে কথাও হয় না। চোখের নিমেষে ছোট্ট কুকুর ছানা পাড়ার বড় হয়ে যায়, চেনা পাড়াটাও কেমন বদলে যায়। আয়নায় হয়তো আমাদেরও দু তিনটে পাকা চুল আমরা দেখতে পাই। মুঠোর মধ্যে থেকে জীবন গলে যাওয়ার আগে যা করবেন এখনই করুন, যে কথা বলার আজই বলুন। অবশ্যই আমাদের সকলের কর্তব্য একটা সচেতন জীবন ও একটা সুস্থ সমাজ গড়ে তোলার। আর এক্ষুনি কিছু করুন বা না করুন, আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে গিয়ে সংশ্লিষ্ট পোস্টের নিচে জানিয়ে দিন কেমন লাগলো আজকের সকালের আড্ডা। আমাদের ফেসবুক পেজে কিন্তু আকাশবাণী মৈত্রীতে ভি নেই, আছে বি। এছাড়া আমাদের মেইল করতে পারেন মৈত্রী বন্ধু MAITRWBANDHU23@gmail.com এই ঠিকানায়। চিঠি লিখতে পারেন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701 এই ঠিকানায়। এতক্ষণ সকালের আড্ডায় সঙ্গে ছিলাম তৃষিতা মুখোপাধ্যায়। যেতে যেতে বলে যাই, ফুরিয়ে গেল ঘুম জাগানি ভোর, কেজো দিনের ডানায় রাঙা আলো, ব্যস্ত পাখির উড়ানি তোর জোর। বন্ধু, তোমার দিনটা কাটুক ভালো। যেতে যেতে রেখে যাই একটা গান, খুব ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে, শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী।

সকালের আড্ডা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম তৃষিতা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। শুরু হচ্ছে বুধ সকালে।

সবাইকে নমস্কার। সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের বুধ সকালে। বুধ সকালে অনুষ্ঠানে জুলাই মাসের বিষয়ে বর্ষার কাছে চাওয়া পাওয়া আপনারা লিখেছেন। বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত এই ঠিকানায়। আবার কেউ কেউ মেলও করেছেন, মেল করেছেন মৈত্রী কথা @gmail.com এই ঠিকানায়। MAITREKATHA মৈত্রী কথা @gmail.com এই ঠিকানায়। তাহলে চলে আসি আজকের লেখায়। প্রথম যার লেখা আমার হাতে তিনি সৌমিত্র মজুমদার, রহুড়া উত্তর চব্বিশ পরগনার। আপনি লিখেছেন, তীব্র ও গুমোট একঘেয়ে গরম থেকে রেহাই দিয়ে হঠাৎ বর্ষার উঁকিঝুঁকি দেখে মনটা সত্যি স্বস্তির শীতলতায় আপ্লুত হল বই কি। রিমঝিম ঝমঝম ছন্দে বর্ষা এলে একাধারে যেমন মন উৎফুল্ল হয়, পাশাপাশি তেমনি অনেকটাই যেন উদাসও হয়। বুকের অলিন্দে কেন জানি না এক ধরনের একাকিত্ব বোধ এসে ভিড় জমায়। তাই মনে হয় কি যেন একটা নেই নেই সেই অনুভূতি। আনমনা মন সত্যি কখন যে কি চায় নিজেই বুঝে উঠতে পারি না। বর্ষার কাছে চাওয়া তো থাকে প্রচুরই, যেমন তার ঝর্ণাধারায় সবুজ বনানীগুলো নতুন করে প্রাণ ফিরে পাক, পশুপাখিরা আনন্দে স্নাত হয়ে মাতোয়ারা হোক, বর্ষার অফুরান বাড়িধারায় প্রকৃতি স্নান সেরে আরও জীবন্ত ও স্বচ্ছ হয়ে উঠুক, শস্য শ্যামল বসুন্ধরা আরও শস্যে শস্যে পরিপূর্ণ হোক, ময়ূর মেলুক তাদের সুদৃশ্য পাখনা, সেই মোহময় রূপ দেখে আমরাও মুগ্ধ হই। তবে অত্যন্ত বেদনার কথা, আমাদের চূড়ান্ত অবহেলা এবং অত্যাচারের কারণেই আজ আমরা ঠিকমতো বর্ষা রানীকে পাই না। যথেচ্ছভাবে গাছপালা এবং সবুজ ধ্বংস করে বহুতল গড়ায় মন দিয়ে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছি, ফলত বাতাসে অক্সিজেনের মাত্রাও কমছে ব্যাপকভাবে। অবিলম্বে এসব দিকে নজর না দিলে আগামীতে অবশ্যই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হব আমরা। লিখেছেন সৌমিত্র মজুমদার, রহড়া উত্তর চব্বিশ পরগনা থেকে। সত্যি তো অবিলম্বে এই যে কাণ্ডগুলো আমরা করে চলেছি, সবাই মিলেই করেছি, সেদিকে

0: দের নজর দেওয়াটা আশু কর্তব্য,
1: নইলে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আমাদের সবার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য।
0: আসব পরের লেখায়। লিখেছেন তপন কুমার মজুমদার তেঘুরিয়া কলকাতা থেকে। বহু যুগের ওপার হতে আষাঢ় এলো আমার মনে, কোনসি কবির ছন্দ বাজে ঝরো ঝরো বরিশনে। বাঙালি বরাবরই অত্যুৎসাহী প্রকৃতিপ্রেমিক, আকাশপানে মেঘ জমলেই বৃষ্টির আগাম সংকেত। মেঘ ও বৃষ্টির অনুষঙ্গ বাঙালির কাছে সমস্ত কিছু নিয়েই প্রিয়তর হয়ে ওঠে। বৃষ্টিধৌত প্রকৃতির রূপে বিমোহিত হয়। প্রকৃতির দরজায় কিছুদিন ধরেই কড়া নাড়ছে বর্ষা ঋতু। আগল খুলে গিয়ে ঘনঘোর বর্ষা সব রুক্ষতাকে বিদায় জানিয়ে কোমল করে প্রকৃতিকে। বৃষ্টির রিমঝিম শব্দে পেখম মেলে ময়ূর, বনে বনে ফোটে নানা ফুল, পুকুর দিঘি খাল বিল কানায় কানায় ভরে ওঠে বৃষ্টিধারায়। একলা বালকের মনেও আজ লেগেছে আনন্দের ছোঁয়া। বর্ষা প্রকৃতির অনুপম সৌন্দর্যে সে আত্মহারা। কবির ভাষায় বর্ষা চুপি চুপি সকলের দৃষ্টি এড়িয়ে চলে এসেছে। লজ্জাহীন আকাশ আজ সঘন মেঘে পড়েছে ঢাকা, কবির গৃহে দুয়ার খোলা, বর্ষাকে তাই তাঁর আবাহন। এতক্ষণ যা কিছু তা ছিল ভাবাবেগ এবং তার আত্মপ্রকাশ গানে ও কবিতায়। বর্ষার আর একটা দিক না বললেই নয়, তা হল ভাবনা ও ভোগান্তি। লাগাতার বর্ষা যে ডেকে আনে ভয়ঙ্কর বন্যা, যা প্রতি বছরই ঘটে এবং তা কোথাও ভয়াবহ। সুন্দরবনের নদী বাঁধ উপচে জলস্ফীতি বা বন্যায় গ্রামের মানুষের অসহায়তার আর্তনাদ মনকে ভারাক্রান্ত করে তোলে। তাই আমার ধারণা, প্রতি বছরের যখন এটা সমস্যা, এর নিরসন করা আশু প্রয়োজন। লিখেছেন তপন কুমার মজুমদার তেঘুরিয়া কলকাতা থেকে। এবারে আমরা কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। তাপস সাহা শেওড়াফুলি হুগলি, সজল কর্মকার শান্তিনিকেতন বীরভূম, শিশির দাস ক্রান্তিহাট জলপাইগুড়ি, সুনীল বরণ কালিন্দি শিমলাপাল বাঁকুড়া, দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগবাড় বাঁকুড়া থেকে আমাদের লিখেছেন। আপনাদের সবাইকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সঙ্গে থাকবেন, এভাবেই চিঠি লিখবেন। গৌতম পতির লেখা আমার হাতে তমলুক পূর্ব মেদিনীপুর থেকে এসেছে। প্রকৃতির দস্যি ও খামখেয়ালি মেয়ে বর্ষা। সূর্যের তাপে পৃথিবীর জলভাগ বাষ্পীভূত হয়ে আকাশে উঠে যায়, আবার গাছপালার আকর্ষণে বর্ষা হয়ে ধরার বুকে নেমে আসে। অন্য পাঁচটি ঋতুর থেকে বর্ষা একেবারে আলাদা। ঋতুচক্রে গ্রীষ্মের তাপপ্রবাহের শেষে শ্যামগম্ভীরা বর্ষার পদধ্বনি। আষাঢ়স্য প্রথম দিবসে ঘন গৌরবে নব যৌবনা বর্ষার পথ চলা শুরু। শ্রাবণের অবিরাম বৃষ্টিধারায় প্রকৃতি সজীব হয়, আর ভাদ্রে তার গতি মন্থর হয়ে বিদায়ের পথে এগিয়ে যায়। আমাদের কাছে বর্ষা বিধাতার আশীর্বাদ। বর্ষার কল্যাণময়ী রূপ দেশের আর্থিক সমৃদ্ধির বুনিয়াদ গড়ে তোলে। তাই মানুষ চায় বর্ষা তার নির্দিষ্ট সময়ে এসে প্রকৃতি ও প্রাণীকুলকে সজীবতায় ভরে দিক। মাঠ ভর্তি সবুজ ধান গাছ বাতাসের হিল্লোলে দুলতে থাকুক, চাষির ঘরে আশা আকাঙ্ক্ষা ও আনন্দের ঢেউ উঠুক। মানুষ চায় বর্ষা নির্দিষ্ট পরিমাণে আসুক, যদি না আসে তবে অনাবৃষ্টি, ফুটিফাটা মাঠ, গাছপালা শুকিয়ে কাঠ, আবার মাঠ ঘাট ছাপিয়ে প্রবল বেগে ধেয়েলে বন্যা। বন্যায় ভেসে যায় গ্রাম শহর নগর, কিন্তু চাইলেই তো হবে না। আমাদের বনভূমি নিধনযোগ্য দস্যী মেয়ের খামখেয়ালিপনাকে এখন পাগলামিতে রূপান্তরিত করেছে। তাই সে তার সময় পরিমিতি বোধ হারিয়ে প্রতিশোধ নিচ্ছে, আর আমরা উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জাঁতাকলে পিষ্ট হচ্ছি। তাই আজ প্রয়োজন সংযম ও সতর্কতার সঙ্গে পরিবেশ রক্ষা। অন্যথায় যে বর্ষা কবির কলমে রিমঝিম রিমঝিম হয়ে ঝরে, সেই হয়তো আগামী প্রজন্মের কাছে হয়ে উঠবে দুর্যোগের প্রতীক। লিখেছেন গৌতম পতি তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর।

এর কৃষ্ণনগর থেকে আরও একটি চিঠি এসেছে অঞ্জন কুমার দাসের কাছ থেকে। আমার ছেলে যখন 7-8 বছরের তখন সে আমার কাছেই ঘুমত আর নিয়ম করে প্রায় প্রতিটি দিনই জিজ্ঞেস করত, বাবা আজ বৃষ্টি হবে না? ওর শিশু মন চাইত প্রতিটি রাতেই বৃষ্টি হোক, কিন্তু তা তো হবার নয়। তবে যেদিন বৃষ্টি হতো সেদিন ওর ভারী মজা, একেবারে আমার বুকের সঙ্গে লেপটে গিয়ে বলত, গপ্প বলো। বাইরে বৃষ্টি পড়ার শব্দ, শোঁশো বাতাস, ব্যাঙের ডাক, মাঝে মাঝে বাজ পড়ার শব্দে বাপ ছেলে যেন হারিয়ে যেতাম কোন এক অজানা দেশে। ও বড় হল, আলাদা বিছানা হল ওর, কিন্তু আমি যেন তার মতো করেই মনে ভাবতাম, আজ বৃষ্টি হবে না? সেসব বেশ কয়েক বছর আগেকার কথা। এখন সে বিয়ে করে সংসারী, আর আমার ঠাঁই হয়েছে ছোট্ট একটা কুঠুরিতে। বাইরে বৃষ্টি হলে তার শব্দ শুনতে পাই না, তবে মাঝে মাঝে বৃষ্টি না হোক এটা চাইতাম বই কি। মোটরসাইকেল করে স্কুলে যেতাম, কালো মেঘ দেখলে ভয় হতো, যাতে বৃষ্টি না হয় সে কামনা করতাম। কোনো কোনো দিন প্রকৃতি শুনতেন না আমার কথা। স্কুলের বোর্ডিংয়ে সারা সপ্তাহ কাটিয়ে শনিবার বাড়ি ফেরার সময় ভাবতাম, এখন বৃষ্টি না হলেই ভালো। আমার 2 বিঘে জমি ছিল, যে লোকটি সেখানে চাষাবাদ করত তার কখনো বৃষ্টির জন্য আকুল হয়ে থাকা, আবার কখনো বৃষ্টি না চাওয়া, কখনো মিলে যেত আবার কখনো মিলত না। একবার পাকা ধান জমিতে এমন বৃষ্টি হল যে এক মুঠো ধানও ঘরে আনতে পারলাম না। আর্থিক ক্ষতি হল আমার, কিন্তু তার কান্না আমার মনে বড় দুঃখ দিল। আসলে বৃষ্টি বড়ই খামখেয়ালি, সে চলে তার নিজের মর্জিতে। লিখেছেন অঞ্জন কুমার দাস, কৃষ্ণনগর, পূর্ব মেদিনীপুর থেকে। লিখেছেন কেকা চৌধুরী, হরিপাল, হুগলি থেকে। আয় বৃষ্টি ঝেপে মুড়কি দেব মেপে। একবাটি মুড়কি চিবোতে চিবোতে বারান্দায় পা ঝুলিয়ে আকাশে ঝুলে থাকা মেঘের দিকে তাকিয়ে ব্যাঙের মতো গলা ছেড়ে যেই না সুর ধরা, অমনি বকুনি, খামার থেকে উঠোন, রোদ্দুরে তিল মেলা, আর তুই কিনা বৃষ্টি ডাকিস? হেই রে, শেষ জ্যৈষ্ঠে যদি বর্ষারানী ঝমঝম নূপুর পায়ে ঝাঁপিয়ে পড়ে, বাড়ি শুদ্ধ সবাইকে ঝাঁপ দিতে হবে তিল সামলাতে, বড়দের রকম সকম বোঝা মুশকিল। আষাঢ়ের শুরু থেকে আকাশের দিকে চাতকের ন্যায় তাকিয়ে, ধান বীজ ছড়ানোর উপযোগী বীজতলা তৈরি হতে দেরি হলে সব পিছিয়ে যাবে। চাষিবাড়ির মেয়ে হয়ে এসব বুঝতে বেশি দেরি হয়নি, কিন্তু আমি যে বড্ড বৃষ্টি ভালোবাসি। সকাল কিংবা সন্ধ্যা বৃষ্টি এলেই হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। বন্ধুরা বলতো, সার্থক তোর নাম, জলকাদা মেখে এতটা পথ জমির আলে আলে স্কুলে যেতে ভালো লাগে? তা অবশ্য লাগে না, কিন্তু বৃষ্টি কি আমার মতো বাধ্য মেয়ে? তাকে যতই বলি স্কুলে যাওয়ার পথে আসিস না, ফেরার সময় না হয়। যেদিন ফেরার সময় সে আসত, দুজনে হাত ধরাধরি করে সে কি নাচ, বীজে একসা হয়ে বাড়ি ফিরে কোনো বকুনি নেই। এখন পরিবেশ দূষণের কারণে আবহাওয়ার পরিবর্তন হয়েছে যথেষ্ট। এই যে অম্বুবাচী গেল, দশহরা গেল, কোথায় বৃষ্টি? বাবা বলছেন, কি করে যে চাষ হবে, এখনো বর্ষার দেখা নেই। এই বর্ষাতেও চাষিরা জল কিনে খরচ করে ধান রুইবে, আর ধান তোলার সময় অতিবৃষ্টিতে সব নষ্ট হয়ে যাবে। এখন প্রায় প্রত্যেক বছর এই ঘটনার সম্মুখীন হচ্ছি আমরা। তাই বর্ষা, তোমায় বলি, পূজোর সময় বা চাষি ভাইয়ের পাকা ধানে মই দেওয়ার খেলা খেলতে না এসে আষাঢ় শ্রাবণে আসার নিমন্ত্রণ রইল। আমরাও কথা দিলাম, তোমার আমার পৃথিবীর বন্ধু সবুজকে আমরা রক্ষা করব। লিখেছেন কেকা চৌধুরী, হরিপাল, হুগলি থেকে। হুগলির পর সোজা চলে যাব আসানসোল, পশ্চিম বর্ধমানে। প্রেরক অরূপ সরকার। বর্ষাটা কি বেরসিক দেখেছ? সবেমাত্র স্নান পর্ব সেরে তোমার দেওয়া বিষয় নিয়ে লিখতে বসেছি আর তখনই আকাশ পুড়ে নেমে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। কি বলছো,
লেখা।

একের সময় বৃষ্টি, সে তো শোনায় সোহাগা। আরে মশাই, তোমাকে বললাম না, স্নান পর্ব সেরে লিখতে বসলাম, পোশাক আশাকগুলো কেচে ছাতে শুকোনোর জন্য তারে মেলে দিয়েছিলাম, এখন লেখালেখি ছেড়ে ওগুলো তুলে আনতে হবে। হয়তো দেখব একটু পরেই আবার সূর্যি মামা মেঘের আড়ালে মিটিমিটি মিটিমিটি হাসছেন। তবে বর্ষা মানেই তো অবিশ্রান্ত বৃষ্টি আর কুলু কুলু বাড়িধারা। এর কাছে চাওয়া পাওয়ার কি শেষ আছে? সমগ্র দেশের কৃষক সম্প্রদায় অপেক্ষা করে থাকেন এই সময়কালটির জন্য। জমিতে ধান্য চারা রোপণের সময় তো এটাই। আমাদের ধরিত্রী মাতাও শ্যামল সুন্দর হয়ে ওঠেন এই বর্ষার আবহতেই। শুধুমাত্র বা গাছের কথাই বলছি কেন, মানুষ ছাড়াও কীট পতঙ্গ থেকে জীবজন্তু সবাই বর্ষা ঋতুর আগমনের জন্য হাঁপিত্যেস করতে থাকে। আমাদের জীবন ধারণের জন্য বর্ষার সঙ্গে অন্য কোনো ঋতুর তাই তুলনাই চলে না। বর্ষার কাছ থেকে যেটা পাওয়া যায় সেটির মূল্যায়ন অর্থমূল্যে করা যায় না। বর্ষারানী চলেন তার আপন মর্জি মাফিক, রসিকও বটে তিনি। মাঝে মধ্যেই তার ইচ্ছা হয় অফিস দিনের বিশেষ বিশেষ সময়ে আমাদের সঙ্গে থেকে একটু নাস্তা নাবুদ করতে। একদিনের কথা বলি, আমাদের অফিস ছুটি হয় সন্ধ্যা 6:30 সময়। একদিন ঠিক গুনে গুনে সন্ধ্যা 6:30 সময়ই এলো তুমুল বৃষ্টি। ঘড়ির কাঁটা চলতে চলতে 7:30 ছাড়িয়ে গেছে, তবু বৃষ্টি বন্ধ হওয়ার কোনো লক্ষণই নেই। অগত্যা ভিজতে ভিজতেই বেরোলাম অফিস থেকে, আর অটো ভাড়া করে বাড়ি ফেরার পথে বার 2-3 অটো গেল বিগড়ে। বিরক্ত হয়ে শেষ পর্যন্ত সেদিন নাস্তা নাবুদ হয়ে ভিজতে ভিজতেই বাড়ি ফিরেছিলাম। লিখেছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। এবারে সাধনা ঘোষের লেখা, মানকুণ্ডু, হুগলির। কদিন একটানা বৃষ্টির পর সেদিন সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। শুনতে পেলাম পাশের বাড়ির শর্মিলা ওর মেয়েকে ডেকে বলছে, ওরে ও বিনি, মশলার ট্রেগুলো বাইরে রেখে দে তো, সাথে আবহাওয়াতে সব কেমন যেন ভেজা ভেজা হয়ে গেছে, আমি স্নানে যাচ্ছি, একটু লক্ষ্য রাখিস। আর লক্ষ্য রাখা, মশলার ট্রেগুলো তাড়াতাড়ি রোদে দিয়ে দে দৌড়। খেলার মাঠে জল জমেছে, কুমিরডাঙ্গা খেলতে হবে তো। কিছুক্ষণ পরে স্নান সেরে বেরিয়ে শর্মিলার তো মাথায় হাত, এর মধ্যে কখন এক পশলা বৃষ্টি হয়ে গেছে, ট্রের মধ্যে মশলাগুলো জলে ভাসছে। সেদিন ভোর থেকেই আকাশের মুখ ভার, একটু বেলা গড়াতেই মুষলধারায় বৃষ্টি শুরু। বৌমা বলল, মা, আজ আর বৃষ্টি থামবে বলে মনে হয় না, এই ঘন বর্ষায় খিচুড়ি আর ডিম ভাজা দারুণ জমবে। তাই করলাম, কিন্তু দুপুরবেলা খাবার সময় বর্ষা পলাতক, চারিদিকে খটখটে রোদ্দুর, খিচুড়ি খাওয়ার মেজাজটাই মাঠে মারা গেল। তবে কখনো কখনো বর্ষাও বোঝে আবেগের গুরুত্ব। সেই যে 22শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণের দিন, সেদিনও ছিল আকাশের মুখ ভার। বর্ষা ইচ্ছে করলেই ভাসিয়ে দিতে পারত সমস্ত রাজপথ, তাই সেও পা টিপে টিপে নিঃশব্দে হেঁটেছিল কবির সব যাত্রার মিছিলে। বুকের ভেতর অনেক কান্না ছিল গোপনে, তাকে বাইরে আসতে দেয়নি। লিখেছেন সাধনা ঘোষ, মানকুণ্ডু, হুগলি থেকে। কৃষ্ণনগর, নদিয়ার পল্লব ঘোষের লেখা আমার হাতে। বর্ষা উপভোগ করতে খুবই ভালো লাগে। বহুতলের ব্যালকানিতে দাঁড়িয়ে কফি খেতে খেতে কাঁচের অথবা ফাইবার গ্লাসের জানলায় বৃষ্টির ছাঁট এসে যখন আবছা হয়ে যায় তখন বেশ লাগে। দূরে রাস্তার ওপারে গাছের তলায় অসহায় গৃহহীন মানুষদের এদিক ওদিক ছুটাছুটি, ওরা কত অসহায়, আমি কত ভালো আছি, সফিস্টিকেটেড, হ্যাপিয়েস্ট ইন দ্য আর্থ। একটু ভাজাভুজি করে খেলাম, আজকে আর এসি চালাতে হবে না, বিদ্যুতের বিল বাঁচবে, বিদ্যুতের বিল দেখলেই ভয় করে, এখন আর শিল পড়ে না তেমন, আগে খুব মজা হতো, কাগজে কি সব লেখে শিলাবৃষ্টিতে চাষের ক্ষতি, সে আবার কি, আগে বৃষ্টি হলেই লোডশেডিং হয়ে যেত, মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে বাড়িঘর জলে ডুবে গেছে, আন্তরিক হচ্ছে, ত্রাণ বিলি ঠিক মতো হচ্ছে না, বৃষ্টির জমা জলে শক লেগে মানুষ মারা গেছে, বিক্ষোভ।

ঘন্টার পর ঘন্টা টিভিতে উত্তেজনা, কে বলে রাস্তায় বেরিয়েছিল কেন, কেউ বলে যাবে না কেন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, বর্ষা কি মঙ্গল? লিখেছেন পল্লব ঘোষ, কৃষ্ণনগর, নদিয়া থেকে। এবারে পূর্ব পূর্ব মেদিনীপুরের বৃন্দাবনপুর থেকে লেখা মনামি দলুইয়ের লেখা। বর্ষার কাছে আমার চাওয়া নিঃশব্দ, নীরব, কিন্তু প্রাপ্তি সশব্দ, সাগরের ন্যায় উদার। বর্ষা খুব প্রিয় আমার কাছে। আমার যখন মন খারাপ থাকে, চাই অঝোর নয়নে বৃষ্টি ঝরুক। আনন্দ উৎসবের দিনে মনে হয় বৃষ্টি বেশি না হোক, তবে আমি কখনোই মেঘ ভাঙা উন্মত্ত বৃষ্টি চাই না। চাই একটু মেঘমেদুর অবসর, যা ক্ষতের উপর মলম দেয়। কাঠফাটা গ্রীষ্মের পর প্রথম বৃষ্টি ধুয়ে দেয় মনের ক্লান্তি, মরিষ ধরা মাঝে শান্তির বাড়ি। বর্ষার কাছে চাই ভেজা মাটির সুঁদা গন্ধ, চায়ের কাপে বৃষ্টি স্নাত অলস দুপুর, কদম ফুলের সুঘ্রাণ আর ব্যাঙের কর্কশ শব্দে সন্ধ্যা নামুক শীঘ্র। বর্ষার কাছে চাওয়াটা অল্প, কিন্তু পাওয়াটা প্রার্থনার অতীত। বর্ষা শেখায় চৈত্রের দহন না থাকলে শ্রাবণের মূল্য কই। শেরনা নদী যেমন প্রথম প্লাবনে উল্লাসে ভাঙে না, তেমনি বিরহের মরুভূমিতে ক্রন্দন শোভা পায় না। বর্ষা শেখায় ধৈর্য, সমর্পণ। আমি এখন আর রোদের জন্য অভিযোগ করি না, কারণ বুঝে গেছি কিছু না পাওয়াই হয়তো সবচেয়ে বড় পাওয়া। বর্ষা আমার রিক্ততা পূর্ণ করে না, রিক্ততার কপালে এঁকে দেয় এক ফোঁটা জলের টিপ, আর বলে শূন্যতাই আমার অলঙ্কার। শেষে বর্ষার কাছে অঞ্জলি পেতে গিয়ে দেখি চাইতে চাইতে আমার ঝুলি কখন শূন্য হয়ে গেছে, আর এই শূন্যতার বুকে মাথা রেখেই শুনতে পাই পরিপূর্ণতার পদাবলী। লিখেছেন মনামি দলুই, বৃন্দাবনপুর, পূর্ব মেদিনীপুর থেকে। কাকলি মণ্ডল ঘোষ, ঠিকানা খড়গ্রাম, মুর্শিদাবাদ। ছোটবেলায় দেখতাম বর্ষাকালে একটানা তিন চার দিন বৃষ্টি হলেই রান্নাঘর থেকে ভেসে আসা খিচুড়ির গন্ধে সারা বাড়ি একেবারে ম ম করত। কাগজের নৌকো জলে ভাসাতে ভাসাতে মাঝে মধ্যেই ছুটে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলতাম, আর কত দেরি মা? ভিজে উনুনে ফু দিতে দিতে মা বলতেন, এই তো হয়ে এসেছে। বৃষ্টির জলে পাড়ার বন্ধু বান্ধবদের সঙ্গে ভিজে স্নান সেরে হাঁপুস হুপুস করে খিচুড়ি খাওয়ার পর মনে মনে বলতাম, বর্ষারানী এখন ঝরছ ঝড়ো, কিন্তু বিকেলে খেলার সময় তুমি যেন এমন ধারায় ঝরো না, ঠিক আছে? বিয়ের পর দেখলাম প্রত্যন্ত এই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি নির্ভর। বর্তমানে উন্নত মানের কৃষি ব্যবস্থার সুবাদে বছরে দু তিনবার ধান চাষ হচ্ছে ঠিকই, কিন্তু অন্যান্য সময় ধান চাষের খরচ খরচা অপেক্ষা বর্ষায় লাগানো আমন ধান চাষের খরচ খরচা বেশ খানিকটা কম। তাই এই বর্ষাকালে চাষিদের মধ্যে ধান রোপণ করার যে আনন্দ, যে উন্মাদনা, তা অন্য সময় খুব একটা চোখে পড়ে না। বর্ষা নামতেই দেখি গ্রামের মানুষেরা নাওয়া খাওয়া ভুলে দিনরাত মাঠে পড়ে থেকে ধান গাছের চারা রোপণ করছেন, জমি সেচ দিচ্ছেন, আগাছা তুলছেন। ঠিকঠাক চাষাবাদ বিটে গেলে গ্রামের মানুষজনের চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি, হাসি মুখে তখন তারা দুর্গাপূজার প্রস্তুতির জন্য তোড়জোড় শুরু করে দেন। সারা বছর আমার গ্রামে সেভাবে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিনোদনমূলক অনুষ্ঠান হতো না। বিনোদনের জন্য যেতে হতো পাঁচ ছ কিলোমিটার দূর অন্য কোনো গ্রামে। একবার গ্রামের বেশ কিছু ছেলে মেয়ে মিলে ঠিক করল সেবার দুর্গাপুজোতে তারা সকলে মিলে যাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। সে কি উন্মাদনা সকলের মধ্যে! রিহার্সাল দেখার জন্য বিকেল থেকে ক্লাবঘরের সামনে উঁকি ঝুঁকি ঠেলা ঠেলি, সেই শুরু। তারপর থেকে প্রতি বছর পুজোর চার দিন যাত্রা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে গ্রামের আট থেকে আসি সকলেই। প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে ওই চারটি দিনের জন্য। বছর তিনেক আগে পুজোর কদিন এমন বৃষ্টি হল যে যাত্রা নাটক তো দূর, ছাতা নিয়ে ত্রিপল টাঙিয়ে কোনো রকমে পুজোর

আমার বড় প্রিয়। ভোরবেলায় বৃষ্টি বিধৌত তো যে বনস্পতিকে মনে হয় পিতামহ ভীষ্ম, দুপুরে দেখি সে তীরধনুক হাতে তরতাজা দ্রোণাচার্য, আবার গোধূলি বেলায় সে যেন বিশ্বলোকের বোঝা নিয়ে ক্লান্ত যীশুখ্রিস্ট। বৈশাখ মাসে যে নদীতে হাঁটু জল থাকে, বর্ষায় তার ভরা যৌবনের প্লাবনে নিজেকে সঁপে দিয়ে জলকেলির উদ্দামতায় বলতে ইচ্ছে করে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। বর্ষার মেঘকে কালিদাস করেছিলেন পত্নীর কাছে যক্ষের বিরহদূত। আর রবীন্দ্রনাথের বর্ষা এতই আপনজন যে তিনি ঝর ঝর মুখর বাদর দিনে প্রেমিকাকে তার মনের কথা বলতে পারেন, এমন দিনে তারে বলা যায়। আমি কালিদাস কিংবা রবীন্দ্রনাথের দলে নই। বর্ষায় আমি অনেক কিছু পাই, বাড়ি পতনের সঙ্গীত, তাপিত ধরিত্রীর দহন মুক্তি, তৃষিত পৃথ্বীর পিপাসা মোচন, রৌদ্রদগ্ধ বৃক্ষরাজির পুনরায় সৃষ্টিসুখের উল্লাসে মেতে ওঠা, পক্ষীকুলের ডানা মেলে ভেসে চলার আনন্দ, ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং গীতিমুখরতা, বৃষ্টিস্নাত জুই বকুল মালতী টগর ছাতিম, যেন ভেজা কুন্তল রাজি নিয়ে স্বয়ংবর সভার হেলেন ভেনাস ক্লিওপেট্রা রুক্মিণী দ্রৌপদী। বৃষ্টি ভেজা রজনীগন্ধাকে মনে হয় সদ্য স্নাতা কিশোরী। বর্ষণসিক্ত সবুজ ক্ষেতের বুক চিরে চলে যাওয়া মিঠো পথ যেন বিধবার সিঁদুরহীন সিথি। বর্ষণ শেষের আকাশে মৃদু সৌরকিরণে অঙ্কিত হয় রামধনু, সে এক অনির্বচনীয় রূপ। ঠিক এই ক্ষণে খিচুড়ি বেগুনির সঙ্গে গুলাম আলীর গজল, আহ আর কি চাই ভরা বর্ষায়। প্রদীপ বাগজি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। আজকে শেষ চিঠি, এগরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছে, লিখেছেন সুমন জানা। বাইরে তখন আকাশ ভেঙে বৃষ্টি নামছে, জানলার গ্রিল ধরে দাঁড়িয়েছিল অনিন্দ, হাতের চায়ের কাপ থেকে হালকা ধোঁয়া উঠছে। প্রতি বছর বর্ষা এলে অনিন্দর মনে হয় এই মেঘ আর ঝমঝম শব্দ যেন কোনো পুরনো খাতার হিসেব মেলাতে আসে। ছোটবেলায় বর্ষার কাছে চাওয়াগুলো খুব সহজ ছিল, একটা কাগজের নৌকো যেন নর্দমার স্রোতে ডুবে না যায়, কিংবা মেঘলা সকালে স্কুলে ক্লাসটা যেন বাতিল হয়ে যায়। একটু বড় হতেই চাওয়ার পরিধিটা বদলে গেল, তখন মেঘলা বিকেলে একটা চেনা ছাতার নিচে পাশাপাশি হাঁটার আকুলতা তৈরি হয়েছিল। কিন্তু জীবন তো সবসময় চাওয়ার খতিয়ান মিলিয়ে চলে না, সেই ছাতাটা একদিন অন্য এক রাস্তায় মোড় নিয়েছিল, আর অনিন্দর ভাগে রয়ে গিয়েছিল শুধু একা ভিজে বাড়ি ফেরার বিষণ্নতা। আজ এত বছর পর বৃষ্টির ছাঁট গায়ে লাগতেই অনিন্দ মৃদু হাসল, সে বুঝতে পারল বর্ষার কাছে এখন আর তার নতুন কোনো চাওয়া নেই, যা পাওয়ার তা সে অবহেলাতেই পেয়ে গেছে। একটু নির্জনতা, চারপাশের ধুলোবালি ধুয়ে যাওয়া, এক টুকরো সতেজতা, আর স্মৃতির অ্যালবামে জমে থাকা কিছু চেনা জলছবি। বর্ষা আসলে কিছু কেড়ে নেয় না, বরং বুকের ভেতরে জমে থাকা একাকিত্ব আর শুদ্ধতাকে পরম মমতায় ধুয়ে দিয়ে যায়। জীবনের এই প্রাপ্তিটুকুই বা কম কি। লিখেছেন সুমন জানা, এগরা পূর্ব মেদিনীপুর থেকে। আজ তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

শুনলেন বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন টোরি রাগে সানাই পরিবেশন। উপস্থাপনায় থাকবেন গওহর আলী খান ও সহশিল্পীবৃন্দ।

শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ তরি রাগে শুনলেন সানাই, পরিবেশন করলেন গওহর আলী খান ও সহ শিল্পীবৃন্দ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনায় রয়েছি আমি রমা ঘোষ।

আমার এপার ওপার দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গান এই অনুষ্ঠান। আমাদের জীবনে প্রতিদিন কত শত শব্দের আনাগোনা হয়, আলাপ হয় তাদের সঙ্গে, কিন্তু ভেবে দেখেছে কি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো কি শেষ পর্যন্ত না বলাই থেকে যায়? কখনো তীব্র অভিমানে, কখনো অপরদিকের মানুষকে হারানোর ভয়ে, আবার কখনো বুক ভরা কান্না নিয়ে আমরা মুখের ওপর একটা নীরবতার আস্তরণ টেনে নিই, ভাবি আজ থাক, অন্য কোনো দিন বলা যাবে। কিন্তু সেই অন্য কোনো দিন আর কখনো আসে না, সময় হারিয়ে যায়, হয়তো মানুষগুলো আর মনের সেই কথাগুলো আজীবন দীর্ঘশ্বাস হয়ে স্মৃতির খাতায় জমা হতে থাকে। আজ এমন কিছু যা বলা হয়নি তা গান গল্পের মধ্য দিয়ে খোঁজার আর কিছুটা প্রকাশ করার চেষ্টা থাকুক মনের মতো গানই অনুষ্ঠানে। সঙ্গে থাকব আপনাদের মৈত্রী বন্ধু রমা। প্রথমেই যে গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব, মনের মতো গান এই অনুষ্ঠানের প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

সব সম্পর্ক বা সব আবেগকে প্রকাশ করার জন্য ভারী ভারী শব্দের কিন্তু প্রয়োজন হয় না। মাঝে মাঝে মুখে কিছু না বলেও কেবল সুরের ভেলায় ভেসে দুটো মানুষের মন এক হতে পারে। দুটি হৃদয়ের মাঝে যখন বন্ধুত্বের অদৃশ্য সেতু তৈরি হয়, তখন সাধারণ কথাও অপ্রয়োজনীয় মনে হয়। ভালোবাসার এই নীরব উদযাপনে মৌনতাই হয়ে ওঠে সবচেয়ে বড় ভাষা, আর গান গাওয়াটা হয়ে ওঠে তখন মনের কথা প্রকাশের এক সুন্দর ছল। কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাড়া, কোনো দাবি না রেখে, যদি চোখের কোণে একটা অবুঝ হাসি ফুটে ওঠে, তবে তাতে ক্ষতি কী?

বাংলা গানের অন্যতম সুরস্রষ্টা তিনি, যা সৃষ্টিতে অব্যক্ত অনুভূতির আঙ্গিক একটু অন্যরকম, যেখানে না বলা কথা কোনো দুর্বলতা নয়, বরং তা ভালোবাসার এক নিবিড় শৈল্পিক বহিঃপ্রকাশ। মানুষের তৈরি শব্দ যেখানে মনের সবটুকু ভাব প্রকাশ করতে পারে না, সেখানেই সুরকে কথা বলতে হয়। বলছি সলিল চৌধুরীর কথা। ঝরা পাতা, মেঘলা আকাশ কিংবা নিঝুম রাত, প্রকৃতির এই বিভিন্ন রূপক মানুষের মনের সুপ্ত অনুভূতিকে বহন করে নিয়ে আসে। সলিল চৌধুরী তাঁর ওয়েস্টার্ন হারমোনি আর অর্কেস্ট্রেশনের বিষাদময় সুর দিয়ে সেই শূন্যতাকেই শ্রোতার মনের মণিকোঠায় পৌঁছে দিয়েছেন। তেমনই একখানি গান সলিল চৌধুরীর কথা এবং সুরে লতা মঙ্গেশকরের কণ্ঠে, রইল এখন বন্ধুদের জন্য।

শ্রোতা বন্ধুরা শুনছেন মনের মতো গান অনুষ্ঠান। এই আজ এই অনুষ্ঠানে কথা হচ্ছে গানে গল্পে এমন কিছু যা বলা হয়নি। প্রিয় মানুষের জন্য একটি সুন্দর গান তৈরি করা হয়েছিল। গানের কথাগুলো কোনো কাগজে লিখে রাখা হয়নি, পাছে তা হারিয়ে যায়। তার বদলে অত্যন্ত যত্ন করে তা সাজিয়ে রাখা হয়েছিল, কোথায়? মনের গভীর গোপন কুঠিরে। কিন্তু মন অনেক সময় আমাদের ফাঁকি দেয়। প্রিয় মানুষের সামনে আসা মাত্রই মস্তিষ্ক তার সমস্ত যুক্তি, মুখস্থ শব্দ হারিয়ে ফেলে। এই ভুলে যাওয়া আসলে কোনো স্মৃতিভ্রম নয়, এটি হলো মানুষের সচেতন মনের ওপর অবচেতনের এক মধুর সমাপতন। বলা হয়নি, কথা বলা হয়নি, বলতে ভুলে গেছি, এই শব্দগুলোই এই গানখানিকে করে তুলেছে মধুর। জানি এখন সকাল, হালকা রোদ্দুরও উঠেছে, মায়াবী রাতও নয়, মায়াবী চাঁদও নেই, কিন্তু যেহেতু বলা হয়নি তাই বন্ধুদের এই গানটি সকালবেলাতেই শোনাব। রইল বাবা বেবি ও এই সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গানটি।

আজকের ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর জীবনে আমাদের চারপাশটা চেনা মানুষের কোলাহলে ভরপুর। ফোনের চ্যাটবক্সও গম

গম করছে, কিন্তু মনের কথা খুলে বলার বা শোনার মতো মানুষের কি অভাব, নাকি বড্ড অভাব, কোনটা বলবো? থাক, সে কথা বরং থাক। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের ভার্চুয়ালি যুক্ত করলেও মানসিকভাবে হয়তো একা করে দিয়েছে। আজকের এই ব্যস্ত দুনিয়ায় আমরা সবাই নিজের কথা বলতে বা জাহির করতে যেমন ব্যস্ত, তেমন অন্য কারোর মনের কথা একটু শান্ত হয়ে শোনারও তো প্রয়োজন। সে শোনা হয়ে ওঠেনি বলেই হয়তো আজও অনেকের অনেক কিছু বলা হয়নি। এই যে এত চেনা একটা শহর আমাদের, প্রতিদিন কত হাজারো মানুষ এখানে ট্রামে বাসের ভিড়ে, ট্রাফিক জ্যামে কিংবা মেট্রো স্টেশনে একে অপরের পাশ কাটিয়ে চলে যায়। আচ্ছা, কখনো কি মনে হয় এই যান্ত্রিক ব্যস্ততার আড়ালে আমাদের প্রত্যেকের কাছে একটা করে বাউন্ডুলে স্টেশন লুকিয়ে আছে? সেখানে রোজ কত নামহীন অনুভূতি এসে জমা হয়, কিন্তু কোনো ট্রেনই সঠিক গন্তব্যে পৌঁছতে পারে না।

আজ মনের মতো গান এই অনুষ্ঠানে বলা হয়নি এমন কিছু তা নিয়ে গানে গল্পে রয়েছি। অনেক সময় বেশ কিছু কথা যা শোনার পর আর কথা বলতে বা সেই কথার সমর্থনে বা অসমর্থনে আর সত্যিই কিছু বলতে ইচ্ছে হয় না। হয়তো আমরা খুব আবেগতাড়িত হয়ে পড়ি বা খুব কষ্টে। জীবনে ভালোবাসার পথে বা সত্যের পথে চলতে গেলে নানান কথা গানে আসে। সেসব কথার পাল্টা কোনো জবাব দেওয়ার বা আত্মপক্ষ সমর্থন করার চেয়ে অনেক সময় কোনো কথা না বলে চুপ থাকাটাই সবচেয়ে বড় প্রতিবাদ। কারোর অনর্থক উচ্চারিত কথাগুলোকে মনে না নিয়ে নিজের ভিতরের শান্ত নীরবতা আর না বলা বিশ্বাসটুকুকে আগলে রাখাই তো হলো আসল শক্তি। সেই গানটির কথা খুব মনে পড়ছে। জীবনে যেমন মেঘ বা ঝড় না আসলে ফাগুনের আসল মূল্য বোঝা যায় না, তেমনি বাধা বিপত্তি বা দুঃখের আগুনে না পড়লে কোনো ভালোবাসাই খাঁটি সোনা হয়ে উঠতে পারে না। আসলে এখানে নায়ের ভূমিকা অত্যন্ত ইতিবাচক। এখন গানে গানে রইলেন অখিল বন্ধু ঘোষ।

স্কুল জীবন আমাদের প্রত্যেকের কাছে এক আবেগপ্রবণ এবং নস্টালজিক অধ্যায়। স্কুলের শেষ দিন, কান্নার ভিড় আর বন্ধুদের সঙ্গে শেষবার জড়িয়ে ধরার মুহূর্ত। তখনও এমন অনেক কথা থাকে যা চাপাই পড়ে থাকে এবং পরবর্তীতে জীবনের ব্যস্ত দৌড়ে সে কথাগুলোই যেন আমাদের কাছে দীর্ঘশ্বাস হয়ে ফিরে আসে। টিফিন শেয়ার করা বা বেঞ্চে বসা নিয়ে ছোটখাটো ঝগড়ার পর সে বন্ধুকে সরি বলার দরকার ছিল, তা বলা হয়নি। জীবনবিজ্ঞানের প্র্যাকটিক্যাল খাতায় কঠিন ডায়াগ্রামটা যে বন্ধু এঁকে দিয়েছিল সেই বন্ধুকে হয়তো বলা হয়নি থ্যাংক ইউ। স্কুলের শেষ দিকে কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে যে গুটি কয়েক বন্ধুদের সঙ্গে কথা বলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তাদের বলা হয়নি, আমরা কি সবাই বন্ধু হতে পারি না আবার? থাক, যা বলা হয়নি তা নিয়ে আজ মন খারাপ নয়। যদি একবার হলেও সেই স্কুল জীবনে ফিরে যাওয়া যেত, বন্ধুদের কাছ থেকে পাওয়া যেত অনেকটা ভালোবাসা। মনে পড়ছে সেই দিনগুলোর কথা? হয়ে যাচ্ছি তো আমরা সবাই নস্টালজিক। গানে গানে অনুপম রায়, থাকলেন এখন আমাদের সঙ্গে।

বন্ধুরা শুনছেন মনের মতো গান, এই অনুষ্ঠান মনের মতো গান। এই অনুষ্ঠানে আজ গানে গল্পে কথা হচ্ছে এমন কিছু যা বলা হয়নি। আগের রাতের বিধ্বংসী ঝড়বৃষ্টির পর যখন সকালের আলো ফোটে, তখন পুরো ফ্রেমে নেমে আসে এক অমুক স্তব্ধতা। কোনো কান্নার আওয়াজ নেই, কোনো সংলাপ নেই, আছে কেবল এক চরম শূন্যতা। যদি নীরবতা, শূন্যতা, না বলা না পাওয়া উপলব্ধি করতে হয় সেলুলয়েডের পর্দায়, তাহলে ফিরে যেতে হবে বেশ খানিকটা আগে, পথের পাঁচালি, সত্যজিৎ রায়ের পথের পাঁচালি সিনেমার সেই দৃশ্য। দুর্গার মৃত্যুর পর তৈরি হওয়া নীরবতা বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় এবং মাস্টারপিস মোমেন্ট। একটি বাদ্যযন্ত্রের সুর কিভাবে অনেক না বলা কথাকে যে বলে দিতে পারে, তার প্রমাণ

সর্বজয়ার কান্নার আসল শব্দকে না রেখে ব্যাকগ্রাউন্ডে তার সানাইয়ের যে করুণ ও চড়া সুর সত্যজিৎ রায় ব্যবহার করেছেন, সেই সুরটি কান্নার চেয়েও হাজার গুণ বেশি তীব্রভাবে দর্শকের বুকে গিয়ে আঘাত করে। একদিকে নীরবতা, অন্যদিকে নীরবতা ভাঙার জন্য যে সুর তৈরি হয়েছিল, তাই বরং এখন থাকুক, আমরা চেষ্টা করি গানে গানে তাকে উপলব্ধি করার।

শুনলাম অর্ক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। তুমি রাতের সেই নীরবতা দেখেছ কি, শুনেছ কি রাত্রির কান্না? প্রকৃতির বিশালতার সমান্তরালে সাধারণ খেটে খাওয়া মানুষের তীব্র জীবন সংগ্রাম, একাকিত্ব ও না বলা কথা। অতি সাধারণ মানুষের ছোট ছোট স্বপ্ন, আশা, দুঃখ আর আকুলতার কথা চিরকাল না বলাই থেকে যায়। সারাদিনের ক্লান্তির পর পৃথিবীর বুকে ঘুমিয়ে পড়া সাধারণ মানুষের অবদমিত দীর্ঘশ্বাস ও না বলা কষ্ট রাতের বাতাসে নিঃশব্দে ভেসে বেড়ায়। গানে গানে এখন রইলেন হেমন্ত মুখোপাধ্যায়।

নিরাপত্তা মানেই বুঝি কষ্ট, নিরাপত্তা মানেই মন খারাপ। কিন্তু রবি ঠাকুর আমাদের শিখিয়েছেন যে এই মহাবিশ্বের সবচেয়ে বড় আনন্দ লুকিয়ে আছে এক গভীর নিরবতার মধ্যেই। আমাদের এই মহাবিশ্বে পরমেশ্বরের যে আনন্দধারা অবিরাম বয়ে চলেছে, তা কিন্তু কোনো চিৎকার বা কোলাহলের মাধ্যমে প্রকাশিত হয় না। প্রকৃতি যে বড্ড নীরব, আকাশ কোনো কথা বলে না, রাতের তারাগুলোও কোনো চিৎকার করে না, অথচ এক অলৌকিক সুখে তারা আমাদের অনবরত ভাসিয়ে নিয়ে চলে, এবং তারা নিজেরাও ভেসে চলে।

বন্ধুরা শুনছেন মনের মতো গান, এই অনুষ্ঠান আজ। আর এই অনুষ্ঠানে আজকে এমন কিছু যা বলা হয়নি, তাই গানে গল্পে খোঁজা এবং একটু প্রকাশ করার চেষ্টায় আজকের মনের মতো গান এই অনুষ্ঠান। আমাদের জীবনে জমে থাকা আবেগ ও স্মৃতির এক বড় অংশ জুড়ে থাকে বলা হয়নি এমন কথায়। এই অব্যক্ত কথাগুলোই জীবনের

গভীরতম সত্য। ফেলে আসা দিনগুলোর দিকে যদি একটু ফিরে তাকাই, তাহলে প্রায়শই মনে হয় যদি সেই বিশেষ মুহূর্তে মনের কথাগুলো খুলে বলা যেত। সব না বলা কথাই যে বেদনার তা নয়, অনেক সময় নীরবতা বেশি অর্থবহ হয়। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ না করলেও চলে। সবশেষে এটাই বলার, আজ যে কথাটি বলার সুযোগ রয়েছে, কাল হয়তো পরিস্থিতি তেমন নাও থাকতে পারে, সেই সুযোগ আমার কাছে নাও থাকতে পারে। জীবনের ডায়েরিতে বলা হয়নি এমন কথার অধ্যায়টি যত ছোট হবে, আমাদের মনটা ততটাই হালকা হবে, আমরা ভালো থাকতে পারব, ভালোভাবে বাঁচতে পারব। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, ঘড়ির কাঁটা তাই জানান দিচ্ছে। এই যে ভালোভাবে বাঁচার কথা বললাম সব শেষে, তার জন্য রেখে যাব অটোগ্রাফ ছায়াছবি থেকে রূপম ইসলামের কণ্ঠে বেঁচে থাকার গান। তবে যেতে যেতে আরও একবার বলে যাই, আমাদের অনুষ্ঠান আজকের মনের মতো গানে অনুষ্ঠান কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে কিন্তু রয়েছে বি, ভি কিন্তু নয়, আমাদের আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, এবং সেখানেই যে সংশ্লিষ্ট পোস্ট রয়েছে সেখানে কিন্তু মতামত জানাতে ভুলবেন না। আমাদের চিঠি লেখার ঠিকানাটি একবার বলে দিই, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে বাঁচবেন।

এতক্ষণ শুনলেন মনের মতো গান। এই অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি রমা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কেলো হচ্ছে। এখন শুনবেন অনুষ্ঠান রামধনু। প্রথমে আধুনিক গান পরিবেশনায় শিল্পী মুনমুন রায়।

শোভন অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন আধুনিক গান পরিবেশনায় ছিলেন মুনমুন রায়। এখন শুনবেন রামধনু অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় শিল্পী রঞ্জিত।

শুনলেন রামধনু অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে আধুনিক গান পরিবেশনায় ছিলেন মুনমুন রায়, তারপরে শুনলেন লোকগীতি পরিবেশনায় শিল্পী রঞ্জিত চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী এখন

সংগ্রহশালা থেকে শুনবেন অনুষ্ঠান। আজ শুনবেন শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে আশিস গিরি। শুনবেন দ্বিতীয় পর্ব।

0: সবচেয়ে কনিষ্ঠতম মহাজন শাহ আব্দুল করিম।
1: ঠিক,
0: শাহ আব্দুল করিম তার গানের মধ্যে যেভাবে বিশেষত মৌলিক জায়গায় আমার যেটা মনে হয় আঘাত করতে পেরেছেন বা চেয়েছেন, সেটা হচ্ছে সমাজ চেতনাকে। তিনি যেরকম কিছু দেহতত্ত্ব লিখেছেন, কিন্তু ভাটিয়ালি অঙ্গের গানও লিখেছেন, তেমনি মূল জায়গাটাকে আঘাত করতে চেয়েছেন যে সমাজ চেতনা। শাহ আব্দুল করিম সম্পর্কে আপনার কিছু অনুভবের কথা?
1: মানে আমার জীবনের চরম সৌভাগ্য আশীষ দা জীবনে দুবার তাকে দেখতে পেরেছি।
0: বাহ বাহ।
1: এবং আমার মনে হতো, আমার ওনাকে দেখার পর না প্রথমবার আমি যখন ফিরছিলাম নদী পেরিয়ে, আমার খালি মনে হচ্ছিল যে আমি যাদের ভালোবাসি, হ্যাঁ, যাদের পছন্দ করি আমার দেশে আমার শহরে, তারা যদি একবার শাহ আব্দুল করিমকে দেখতে পারত। কারণ আমি সত্যি বলছি আপনাকে, মানে যে ধরুন আপনি যদি একবার দেখতে পারতেন, এরকম মানুষকে না একটা চোখের সামনে দেখা একটা অভিজ্ঞতা, যে মানুষটার কোনো মোহ নেই, আপনার দিকে তাকাবে মনে হবে কি আপনার দিকে তাকাচ্ছে না আপনার ভেতর ঈশ্বরকে খুঁজছে, মানে এবং তার অনুভূতিগুলো অদ্ভুত সমস্ত। মানে গানের মধ্যে দিয়ে যদি বলি, মানে এই যে ধরুন একটা দেহতত্ত্বের গানে উনি শেষ ভণিতায় গিয়ে বলছেন, তত্ত্বগান গেয়ে গেলেন যারা মরমি কবি, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি। এটা উনি বলতেন, যে বলতেন উনি না এত বড় বাউল, এত বড় সাধক, জীবনে কারুর কাছ থেকে কিছু গ্রহণ করেননি। এটা উনি বলতেন যে দেখো এই যে আমরা যে গূঢ় তত্ত্ব কথা বলি, আসলে কিন্তু সবটার শেষেই হচ্ছে একদল মানুষের হাতে প্রচুর টাকা আর একদল মানুষের হাতে কিচ্ছু নেই, আসল লড়াইটা তাদের, যে মারিফতি শরিয়তি বলি, ব্রাহ্মণ বৈষ্ণব বলি, ওই লড়াইটা হচ্ছে সেটা।
0: একদম
1: মানুষটা এমন একটা দর্শনে বিশ্বাস করতো। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনি তো একজন বড় সাধক বাউল, আর সিলেটে বিদিতলাল দাসও একজন বিরাট বড়
0: শিল্পী,
1: হ্যাঁ, দুজনের মধ্যে ফারাক কি? তো প্রথম তো উনি ওনার বিনয় সর্বস্ব ওনার মন বললেন, বিদিতলাল বাবু আমার চেয়ে অনেক বড় শিল্পী, তার গান অনেকে ভালোবাসে, আমার গান এরকম না। তাই বললেন, না তাও আর ফারাকটা কি? বললেন, দেখো এটা বিদিতলাল বাবু বললেন, এটা তোমাদের সবার সঙ্গে আমাদের আমার ফারাক বা আমাদের ফারাক। ধরো তুমি একটা অডিয়েন্সে গেছো, 1000 লোক সেখানে বসার জায়গা, সেখানে গিয়ে তুমি যদি দেখো যে 800 লোক বা 700 লোক বসে আছে বা 500 লোক, তোমার একটু মন খারাপ হবে, লোক কম কেন? আর আমি যদি দেখি 3 লোক বসে আছে, তাও আমার মন খারাপ হবে না, কারণ আমি একটা আদর্শ প্রচার করি যেটা বাউলের আদর্শ। আমি 3 লোককে পেলে 3 লোককেই বোঝাব, আমার গানটা গান নয়, আমার গানটা হচ্ছে আদর্শ। আমি বলে এই আদর্শ আপনি কি করবেন, চারদিকে মারপিট? তখন না আমি এরকম প্রত্যয় আমি জীবনে কারুর চোখে দেখিনি, যে আমার দিকে কড়া চোখে এরকম তাকিয়ে বললেন যে আমি জানি এই পৃথিবীটা একদিন বাউলের পৃথিবী হয়ে যাবে, এর জন্য আমি এইটা করছি, আমার গান বাজনা সবকিছু। আমি বললাম বাউলের পৃথিবী মানে? বললেন মানে ধরা চুরোনা। বাউল কি বলো তো, বাউল কাকে পুজো করে? আমি বললাম আমার যতটুকু জ্ঞান থেকে যে যতটুকু জানি মানুষকে পূজা করে। বলে ওটাই বলছি যে একদিন পৃথিবীটা মানুষের পৃথিবী হবে, এটা মানে এই বিশ্বাসগুলো। এবং এটা না ওর কোনো শব্দের জাগলারি নয়, কিন্তু মানে মানুষটা বিশ্বাস করছে মনে প্রাণে, মানে আপ্রাণ বিশ্বাস করছে মানুষটা। এবং এই যে গানটা, একটা শাহ আব্দুল করিমের একটা গান গাইব আমার খুব ইচ্ছে করছে। উনি কিন্তু 52 ভাষা আন্দোলনে গ্রেপ্তার হয়েছিলেন। আপনি ভাবুন একজন বাউল রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, আমি বাংলা ভাষায় পড়বো বলে বা আমি শিখবো বলে। তো ওই জেল থেকে বেরিয়ে শুনেছি এই গানটি উনি লিখেছিলেন। এই গানটা কিন্তু সেই অর্থে কোনো দেহতত্ত্ব
0: না
1: কিছু নেই, একটা ভাটিয়ালি সুরে কোথাও এক ওর তার মনের কথা, বাংলা নিয়ে তার যে অনুভূতি, তার বাংলা, তার দেশ, সেই সমস্ত
0: বোধের জায়গা থেকে,
1: গর্বিত বোধের যে জায়গাটা, সেই জায়গাটা থেকে।
0: তো গানটা শুনি একটু।
1: নিশ্চয়।

0: সম্পর্কে, লোক সংস্কৃতি সম্পর্কে পড়াশোনা করেছি, তাতে দেখেছি যেহেতু এটা জীবন এবং প্রকৃতির খুব সম্পৃক্ততা থাকে এর মধ্যে, এবং যেখান থেকে আমাদের ফার্টিলিটি কাল্টের জন্ম, সেই জায়গায় জীবনের সঙ্গে প্রকৃতির তুলনা করে, এই দেহর সঙ্গে প্রকৃতির তুলনা করে বহু গান রচনা করা হয়েছে, বহু পদকর্তা গান লিখেছেন, বহু মহাজন মরমী কবিরা লিখেছেন। তো আপনি এক্ষুনি যার নাম করছিলেন, তারও একটা নতুন একটা আঙ্গিক আমরা আপনার কাছ থেকে জানতে পারবো,
1: আরকুম শাহু।
0: আরকুম শাহু,
1: হ্যাঁ,
0: তার কথাই বলতে চাইছি, তার সম্পর্কে যদি আপনার ভাবনার কথা।
1: আমি যে মানে আমি ফাটি অঞ্চলেই ঘুরছি এখনো, রাধারমন শাসন রাজা শাহ আব্দুল করিম, তো আরকুম শাহ হচ্ছেন আরেকটু আগের শাহ আব্দুল করিমদের আরেকটু আগের একজন ফকির।
0: হ্যাঁ, মানে সুফি আদর্শে,
1: এরা সুফি আদর্শে। এবং মজাটা হচ্ছে ওই যে সিলেট অঞ্চলে যেহেতু শাহজালাল এসেছিলেন, মানে শাহজালাল 360 জন আউলিয়া নিয়ে যখন পারস্য থেকে এখানে ধর্ম প্রচারের জন্য এলেন, এসে ওনার আস্তানা গাড়লেন সিলেটে। হ্যাঁ, যার জন্য ওই যে একটা সিলেটে কিছু কবুতর আছে, কিছু পায়রা আছে যাদের মারে না, ওদেরকে বলা হয় জালালি কবুতর, মানে বড় বড় কবুতর হয়। হ্যাঁ, তো ওই অঞ্চলটা না, যার জন্য এই ফকিরি গান, ফকিরি ভাবনা এতে ময় হয়েছিল এক সময়। এখনো আছে পীরের গান, শাহজালাল দরগায় ওরসে আমি নিজে গেছি, আরকুম শাহর দরগায় আমি নিজে গেছি। তো আরকুম শাহ এরকমই একজন মানুষ, এবং খুব আমার এই গানটা একটা গান আমি মানে মানে ভাবছিলাম গাইবো, গানটার মধ্যে একটা কথা আগেই বলি যে গানটা দেহতত্ত্বের গান, ঠিক আছে, দেহতত্ত্বের গান অনেক ফকির বাউলরা লিখেছেন, লালনের সময় থেকে এই ধারা চলে আসছে, বা আরো আগে থেকে হয়তো চলছে, বা আগে থেকে তো বটেই। দেখুন আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে প্রথম যাকে আমরা বাংলা সাহিত্য হিসাবে নির্ধারণ করলাম যে হাজার বছরের বুদ্ধ গান ও দোহা হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করলেন, সেটাই তো চর্যাপদই, তো ছন্দ ভাষা বলছে, দেহের কথা বলছে। হ্যাঁ, তারপর বৈষ্ণব পদাবলী তো আছে, রামপ্রসাদ সেনও আছে, সবই আছে, তো সেটা বাউল ফকিরে আরো বেশি করে দেখা যায়। কিন্তু ওই লাইনটা আমাকে এত হন্ট করলো গানটা যখন প্রথম শুনলাম ওদের দরগায় গিয়ে, এই যে হঠাৎ বলতে বলতে কিন্তু বিশ্ব প্রকৃতির একটা বর্ণনা দিচ্ছে, এবং বলছে যে সমুদ্রের জল ওঠে বাতাসেরও জোরে, মানে বাতাসের জোরে সমুদ্রের জল উঠলো, আবরও হইয়া ঘুরে পবনেরও ভরে, আবার মেঘ হয়ে এসে বাতাসের ভরে ঘুরছে, জমিনে পড়িয়া শেষে আবার বৃষ্টি হয়ে জমিনে পড়ছে, এই মেঘটা আবর, মানে মেঘ জমিনে পড়িয়া শেষে সমুদ্রে যায়, এই হলো তার জাতির সাইকেলটা, মানে আমাদের পৃথিবীর সাইকেলটা, জাতেতে মিশিয়া যাতে তরঙ্গ খেলে। হ্যাঁ, এই যে একটা মানুষ, সে নিরক্ষর, সে কিন্তু পড়াশোনা জানে না, এবং এই যে চার চিজ বলছে, চার চিজ মানে কিন্তু চারটে ভূত, মানে ফকিররা অনেক সময় করেন কি, আমরা যে পঞ্চভূত বলি, পঞ্চভূতকে ওরা মানেন না, ওই আকাশটাকে মানেন না। হ্যাঁ, ওদের হচ্ছে যে জল পানি বাতাস মাটি, মানে যেহেতু বাউলদের তো মূলত বলা হয় কি যে এরা অনুমানবাদী নন, এটা বর্তমানবাদী, যাহা আছে তাহাই আমার আছে, আমি সেটার মধ্যেই আছে, আমার দেহের মধ্যে ঈশ্বর, দেহকে জানব, ঈশ্বরকে জানব। হ্যাঁ, ফলত সে পঞ্চম চিজটা মানে না। হ্যাঁ, তো এই যে ধরুন একজন নিরক্ষর মানুষ, সে এতগুলো তত্ত্বের কথা তার গানের ভেতর দিয়ে বলছে, প্রায় পৃথিবীর সৃষ্টির রহস্য চারটে লাইনে বলে ফেলছে, যে সমুদ্রের জল ওঠে বাতাসের জোরে, আবরও হইয়া ঘুরে জমিনের পরে, মাটিতে মিশিয়ে আসে সে সমুদ্রে যায়, জাতিতে মিশিয়া যায়।
0: আমার খুব মনে পড়লো জানেন, আমাদের রাঢ়ে, হ্যাঁ, আপনি যদি কখনো আদিবাসী পট দেখেন, আদিবাসী পটুয়ারা যখন পট আঁকেন আর যখন পটটাকে দেখেন, বর্ণনা করেন, এক ধরনের গান করেন, তাতে ওই সৃষ্টি রহস্যটাকে অসাধারণ ভাবে বর্ণনা করেন, এবং তাদের মধ্যে এই ধারণা, ইন্দ্রিয় গ্রাহ্য যা কিছু তাকেই আমি বিশ্বাস করব, সেই বিশ্বাসের জায়গা থেকে আমার অনুভবকে ব্যক্ত করব, এটাই হচ্ছে মূল কথা। তো একটা গান
1: আর কোন স্যার, ওই গানটাই গাইছি যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি।

শুনলেন সংগ্রহশালা থেকে অনুষ্ঠান। আজ শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের সাক্ষাৎকারে দ্বিতীয় পর্ব শুনলেন। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন আশিস গিরি। আকাশবাণী।

শুনছেন লোকগীতি। লোকগীতির এবারের শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য।

শুনলেন লোকগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী এখন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রোমগীতি।

রোমগীতির অনুষ্ঠানের প্রথম শিল্পী গায়ত্রী বসু, গানটির সুরকার পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ।

শুনলাম চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে রম্যগীতি। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন রম্যগীতির অনুষ্ঠান। রম্যগীতিতে এবারের শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতির অনুষ্ঠান। রম্যগীতির অনুষ্ঠানের এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, গানটির সুরকার পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ।

শুনছেন রোমগীতি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। রোমগীতিতে এবারের শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

রম্যগীতির অনুষ্ঠানের শেষ গান শোনাব। গানটির সুরকার কানু ঘোষ, গীতিকার সুনীল বরণ এবং গানটির গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রোমগীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় থাকবেন মৌলি চৌধুরী।

অথচ আজ আমরা সাধারণ পাঠকের কাছে তারা অনেকটাই বিস্তৃত। আর আজ অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের সঙ্গে আছি আমি মৌলি, আর আজ আমরা গল্প করব তেমনই একজন কবিকে নিয়ে। তাদের মধ্যে একজন হচ্ছেন কবি শেখর কালিদাস রায়। প্রকৃতির প্রতি গভীর প্রেম, বৈষ্ণব ভাবধারায় মাধুর্য, আর গ্রামীণ বাংলার সৌন্দর্য এবং সুরেলা কাব্য ভাষার জন্য তিনি বাংলা সাহিত্যে এমন একটা জায়গা অধিকার করে রেখেছেন। দেখবেন যে তার কবিতা যদি তুমি পড়ো তখন মনে হবে যে বাংলার নদী, মাঠ, বন, ফুল, পাখি, ঋতুরা সব কিছুই যেন নিজেরা কথা বলে উঠছে। আর আজ আমরা চেষ্টা করব তাকে একটু করে জানতে। কবি শেখর কালিদাস রায় কে? তার নামের আগে কবি শেখর উপাধিটাই বা কে দিল? এইসব নিয়ে আমাদের আড্ডা চলতে থাকবে। তবে তার আগে তোমার জন্য থাকছে এই গানটা রণজয় ভট্টাচার্য আর লগ্নচিতা চক্রবর্তী কণ্ঠে।

বাংলা সাহিত্যে কথা উঠলেই আমাদের মনে ভেসে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম কিংবা জীবনানন্দ দাশের নাম। কিন্তু এই তিন মহিরুহের মাঝেও কিন্তু অনেক কবি আছে যারা আমাদের বাংলার যে কাব্য ভাণ্ডার তাকে অসামান্যভাবে সমৃদ্ধ করেছেন।

ফিরে এসেছি গানের পর, আর তুমি শুনছো অল্প অল্প গল্প কথা। আর আজ আমরা গল্প করছি কবি শেখর কালিদাস রায়কে নিয়ে। কালিদাস রায় তিনি খুব অল্প বয়স থেকে কবিতা লেখা শুরু করেন, আর সেই সময়টা যেই সময় তিনি লিখছেন সেই সময় বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব কিন্তু উজ্জ্বল, আর অনেক কবি ছিলেন যারা রবীন্দ্রনাথকে অনুসরণ করতেন। কিন্তু কালিদাস রায় নিজে আলাদাভাবে তার কাব্য ভাষা তৈরি করেন। তিনি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করতেন কিন্তু কখনোই অনুকরণ করেননি, বরং বৈষ্ণব সাহিত্য, সংস্কৃত কাব্য এবং গ্রামীণ বাংলার যে অভিজ্ঞতা, এই সব কিছু মিলিয়ে তিনি সৃষ্টি করেন তার নিজস্ব কাব্য জগৎ, যেটা রবীন্দ্র ভাবধারা থেকে অনেকটা আলাদা। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার কথা বলছেন, নজরুল বিদ্রোহের কথা বলছেন, জীবনানন্দ দাস নিঃসঙ্গ বাংলার কথা বলছেন, সেইখানে কালিদাস রায় বাংলার প্রকৃতি, বৈষ্ণব প্রেম এবং মানবিক যে অনুভূতি সেইগুলোর কথা বলছেন। কালিদাস রায়ের কবিতার মধ্যে আমরা বিভিন্ন রকমের যে বৈশিষ্ট্য থাকে তার মধ্যে তিনি তার স্মৃতিকথায় নিজেই বলেছেন যে কেবল পল্লীর আবেষ্টনী এবং পল্লীর নরনারীর আচরণই যথেষ্ট নয়, পল্লীর চৈন্য ব্যথা, অনাচার, সরলতা সমস্তই আমার চিত্তকে বিচলিত করে। গ্রামের উৎসব পার্বণের মধ্যে আমি প্রাথমিক উপাদান উপকরণ পেয়েছি। আমি তার স্মৃতিকথা থেকে এই উক্তিটি বললাম এবং সেখান থেকে বোঝা যায় যে তিনি পল্লী জগতের কথা, আমাদের বাংলার যে ছয় ঋতু সে সব কিছুকে তিনি তার কবিতার মধ্যে কীভাবে জীবন্তভাবে বর্ণনা করেছেন, আর সেটাতে মনে হয় যে প্রকৃতি যেন তার কবিতার মধ্যে প্রধান চরিত্র। ধরো তার একটা কবিতার আমি দুটো অংশ বলছি। তার পল্লীবধূ কবিতা তিনি লিখেছেন, উঠান ছাড়িয়া না উঠিতে রোদ ঘরের পৈঠা পরে, কলস ভরিয়া জল লয়ে কেবা স্নান করে ফিরে ঘরে। আবার তিনি আহরণ কবিতায় লিখছেন, বাংলার দিঘি গভীর শীতল কবির স্বপ্নে ঘরা, ছল ছল কল জল চঞ্চল মাতৃ মমতা ভরা। তার কবিতায় বাংলার সাধারণ মানুষ, বাংলার প্রকৃতি কিন্তু একটা প্রধান জায়গা লাভ করে। তিনি তার কবিতায় খুব একটা কঠিন ভাষা কখনোই ব্যবহার করেন, যেটা তোমরা একটু আগেই শুনলে। তার কবিতার ভাষাগুলো কিন্তু খুব সহজ এবং খুবই সরল তার কবিতার লেখা। কালিদাস রায়ের কবিতার মধ্যে আরও কিন্তু বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আছে, তবে যেই বৈশিষ্ট্যটা খুব একটা চোখে লাগে সেটা হচ্ছে তার বৈষ্ণব ভাবধারা। শ্রীকৃষ্ণ, রাধা, বৃন্দাবনের লীলাভূমি এবং ভক্তির যে সৌন্দর্য, সেটা তার বহু কবিতাতে ফিরে ফিরে এসেছে। আর তিনি কেবল যে প্রাচীন বৈষ্ণব সাহিত্যকে অনুসরণ করেছেন তা নয়, তিনি আধুনিক যে কাব্য ভাষা সেই আধুনিক কাব্য ভাষাটাকে ব্যবহার করেছেন এবং এই বৈষ্ণব যে সাহিত্য তার ভাবধারাকে তুলে ধরেছেন। তাই তার কবিতার মধ্যে আমরা ভক্তি, প্রেম এবং একে অপরের সঙ্গে মিলেমিশে এক অনন্য সৌন্দর্য হয় সেটা কিন্তু তার মধ্যেই ধরা পড়ে। তার লেখা বহু কাব্যগ্রন্থের মধ্যে কয়েকটি হলো পর্ণপুট, ঋতুমঙ্গল, কিশালয়, ব্রজবেণু ইত্যাদি, এবং আরও বহু কাব্যগ্রন্থ আছে এবং আমাদের আড্ডাও চলতে থাকবে। তবে তার আগে তোমার জন্য সুরঙ্গনার কণ্ঠে এই গানটা।

0: ফিরে এসেছি গানের পর, আর তুমি শুনছ অল্প অল্প গল্প কথা, আর তোমার সঙ্গে আছি আমি মৌলি। 1889 সাল, 22শে জুন, অবিভক্ত বাংলায় বর্ধমান জেলায় কারুই গ্রামে কালিদাস রায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন যোগেন্দ্রনাথ রায়। ছোটবেলা থেকেই তিনি এমন একটা সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠেন যেখানে সাহিত্য, সংস্কৃত শিক্ষা এবং যে ধর্মীয় চর্চা, সেসব বিষয় ছিল বিশেষ গুরুত্ব। এবং তার পরিবারে বৈষ্ণব ঐতিহ্য যে ধারা ছিল, সেই ধারাকে কিন্তু তিনি মধ্যযুগে যে বিখ্যাত বৈষ্ণব কবি লোচনদাস ঠাকুরের বংশধর হিসেবে তিনি পরিচিত ছিলেন, এবং সেই কারণেই হয়তো সেই ধারাটাকে তিনি তার লেখনীর মধ্যেও কিন্তু নিয়ে এসেছেন। এবং তার যে পারিবারিক ঐতিহ্য, সেটা তার মনন এবং সাহিত্যের চিন্তা সেটাকে গভীরভাবে কিন্তু প্রভাবিত করে। এবং খুব ছোটবেলা থেকেই তার পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রতি বিশেষ অনুরাগ জন্মায় খুব অল্প বয়সেই। এবং তিনি কাশিমবাজারে আশুতোষ যে সংস্কৃত শিক্ষা আছে, সেখান থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন। এবং শুধু যে তিনি সংস্কৃত শিক্ষাই লাভ করেন তাই নয়, তার পাশাপাশি আধুনিক শিক্ষার ধারায় এগিয়ে গিয়ে তিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে 1910 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপরে পরবর্তীকালে তার পড়াশোনা চলে কলকাতার স্কটিশ চার্চ কলেজে, সেখানে তিনি দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হলেও তবে তিনি শেষ পর্যন্ত পরীক্ষা দেননি, কারণ তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান কেবল ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়, নিয়মিত পড়াশোনা করা এবং চর্চা করা এবং সাহিত্য চর্চা, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষার পথ। যার জন্য তিনি আর পরীক্ষাটি দিয়ে ওঠেননি, তার পরীক্ষাটা দেওয়া হয়নি। এবং কালিদাস রায় পরবর্তীকালে রংপুরের উলিপুর মহারানী স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন, এবং পরবর্তীকালে তিনি বরিশা হাইস্কুলেও কিছু বছর ধরে পড়ান, এবং সবশেষে তিনি কলকাতার ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক হন। এবং তার পড়াশোনার যে এত জ্ঞান এবং শিক্ষক হিসেবে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে এখনও তার অনেক ছাত্র পরবর্তী জীবনে তার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। আর আমাদের আড্ডা চলতেই থাকবে, তাই বন্ধুরা আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগছে তুমি যদি সেটা জানাতে চাও, তুমি আমাদের আজকের যে অনুষ্ঠানের পোস্টার আছে সেখানে আমাদের আজকের অনুষ্ঠানের পোস্টারের নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারো। আর শুধু কি আজকের পোস্টার, তাহলে চলো আরও তোমরা জানাতে পারো তোমার মনের ইচ্ছেগুলো, আর সেটা বলতে পারো আমাদের প্রত্যেক মাসের বলতে চায়ের বিষয়। আর এই মাসে বলতে চাইতে যদি তুমি চিঠি পাঠাতে চাও তাহলে তোমাকে বিষয়টা তো জানতেই হবে। তাহলে চলো আমরা চট করে শুনে নিই জুলাই মাসের বলতে চাইয়ের বিষয়।
1: তখন বুঝলি এইরকমই একটা আষাঢ়ের রাতে চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ বাঁশবাগানের মাথার উপরে,
2: উফ দাদু, তোমার এই আষাঢ়ে গপ্পর কতদিন চলবে বলতো? এই আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি, ডিম ভাজা, চাটনি, পকোড়া এসবের সঙ্গে বাঙালির জীবনে কিন্তু আরো একটা জিনিস মাস্ট, আষাঢ়ে গপ্পর।
3: হ্যাঁ, একদম ঠিক ধরেছো, জুলাই মাসের বলতে চাইয়ের বিষয় আষাঢ়ে গপ্পর। আচ্ছা, তোমার জীবনেও কি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, এমন কোনো অবিশ্বাস্য গল্প যা শুনলে সবাই এক বাক্যে বলে,
4: দূর, এ আবার হয় নাকি?
3: এরকম গল্পই কিন্তু আমরা চাই।
4: তাই তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তোমার লাইফের সেই অদ্ভুতুরে গল্পটা অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। তোমার পাঠানো গল্পটা যদি হয় সেরার সেরা, তাহলে তোমাকে আমরা ডেকে নেব।

0: আমাদের স্টুডিওতে।
1: কিন্তু
0: কিভাবে গল্প পাঠাবে?
2: হ্যাঁ,
3: আমাদের চিঠি পাঠানোর ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, এডেন গার্ডেন, কলকাতা 700001। আর যদি মেল করতে চাও তবে yovavanikolkda@gmail.com। এই মেল আইডিতে পাঠাতে পারো তোমার লেখা।
0: ক্যালেন্ডারে রিমাইন্ডারটা সেট করে নাও, ডেডলাইন কিন্তু 20 জুলাই 2026, এরপরে এলে কিন্তু নো এন্ট্রি। আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের জীবনের আশারে গপ্পর জন্য।
4: তাহলে বন্ধু, চিঠি পাঠাতে কিন্তু ভুলো না, আর তোমার জীবনের আশারে গল্পটা কিন্তু পাঠিয়ে দিও আমাদের বলতে চাইয়ের অ্যাড্রেসে, যেটা তোমরা এখনই শুনে নিলে। আর আমরা আজ কথা বলছি আমাদের কবি কালিদাস রায়কে নিয়ে। কালিদাস রায় তার কবিতা, তার কর্মজীবনে আমরা দেখতেই পাচ্ছি তিনি একজন শিক্ষক হিসেবে, একজন সাহিত্যিক হিসেবে কতটা জনপ্রিয়, এবং তার সাহিত্যে এই যে অসামান্য অবদান, এই জন্য কিন্তু তিনি বহু সম্মান ও পুরস্কার লাভ করেন। 1920 সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কবি শেখর উপাধিতে ভূষিত হয়, আর সেই থেকেই তার নামের আগে যুক্ত হয় কবি শেখর কালিদাস রায়। আর এই উপাধি পরবর্তীকালে তার নামের সঙ্গে স্থায়ীভাবে থেকে যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদক এবং পরবর্তীকালে সরোজিনী স্বর্ণপদক, এই পদকগুলিতে সম্মানিত হন, এবং তারপরে তিনি আনন্দ পুরস্কার লাভ করেন, এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থ পূর্ণাহুতি, তার জন্য তিনি পশ্চিমবঙ্গ সরকারের থেকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন, এবং পরবর্তীকালে তিনি 1970 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেশের অন্যতম সর্বোচ্চ সম্মান সেই সময়কার দেশিকোত্তম, এবং সেটি তিনি লাভ করেন। এছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি পেয়েছিলেন, এবং পরবর্তীকালে কলকাতায় টালিগঞ্জে তিনি বহু বছর থাকেন, এবং তার যে বাসভবন সেটার নাম ছিল সন্ধ্যার কুলায়। আর এই যে তার জীবনের বিভিন্ন ঘটনা, তার যে বিভিন্ন রকমের প্রাপ্তি, এগুলো নিয়ে আমরা আড্ডা দিচ্ছি। তাহলে কবি কালিদাস রায় তিনি কেমন ছিলেন, এবং তার যে স্মৃতিকথার মধ্যে দিয়ে তার যে জীবনের ধারা এবং তার যে লেখার ধারা, সেগুলো নিয়ে আমরা জানছি। আমাদের এরকমভাবেই আড্ডা চলতে থাকবে, এবং আমরা তার জীবনে বিভিন্ন স্মৃতিকথার মধ্যে দিয়েই থাকবো। আর যেহেতু স্মৃতিদের কথা হচ্ছে, তাহলে ইমন চক্রবর্তীর কণ্ঠে এই গানটা থাকলো তোমার জন্য।

গানের পরে আবারে ফিরে এসেছি আর তুমি শুনছো অল্প অল্প গল্প কথা। জানো, অনেকেই মনে করত যে কালিদাস রায় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনুসারী, তবে এটা কিছুটা সত্যি হলেও পুরোটা সত্যি নয়। রবীন্দ্রনাথ তার প্রতিভাকে সম্মান করতেন এবং অন্যদিকে কালিদাস রায়ও কিন্তু রবীন্দ্রনাথকে ভীষণভাবে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে শ্রদ্ধা করতেন। কিন্তু তার নিজের কবিতার বিষয়, ভাষা এবং তার যে কবিতার ভাবধারা, সেটা ছিল সম্পূর্ণভাবে স্বতন্ত্র, যেটা আমি একদম অনুষ্ঠানে শুরুতেই বলছিলাম। এবং এই কারণেই তিনি বাংলা কবিতায় নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছেন। রবীন্দ্রনাথ তার প্রথম যে কাব্যগ্রন্থ ছিল সেটা পড়ে প্রথমে যদিও বলেন যে এটা কাঁচা হাতের লেখা, পরবর্তীকালে তিনি নিজেই আবার লিখেছেন, তাকে তার একটা কবিতা পড়ে তিনি লিখেছেন যে তোমার কবিতায় বাংলাদেশের মাটির মতোই স্নিগ্ধ ও শ্যামল, বাংলাদেশের যে প্রতি গভীর ভালোবাসায় তোমার মনটি কানায় কানে ভরা। এবং রবীন্দ্রনাথ নিজে এটি স্বীকার করেন, কারণ হচ্ছে তার লেখার মধ্যে সেই ভাবধারাগুলো কিন্তু ফুটে উঠেছে। তবে শুধু কবিতাই নয়, কালিদাস রায় ছিলেন একজন সাহিত্য সমালোচক এবং অনুবাদক। তিনি সংস্কৃত সাহিত্যে বিভিন্ন যে রচনা আছে সেগুলোকে তিনি বাংলায় অনুবাদ করেছেন এবং সমসাময়িক যে সাহিত্য আছে সেটা নিয়েও তিনি মূল্যবান সমালোচনার জন্য বিভিন্ন রকমের প্রবন্ধও লিখেছেন। তাই বলা যেতেই পারে যে কালিদাস রায়ের যে সাহিত্য চর্চা সেটা ছিল বহুমাত্রিক। ফলে তিনি শুধু যে কবি সেটা নয়, তিনি একজন চিন্তাশীল সাহিত্যিক হিসেবেও কিন্তু আমাদের বাংলা সাহিত্যে বিশেষ একটা সম্মান লাভ করেন। তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সাহিত্য চর্চা পাঠ এবং লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন এবং 1975 সালে 25 অক্টোবর তিনি প্রয়াত হন। কিন্তু তার যে সাহিত্য তা আজ আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য একটি সম্পদ হিসেবে সমানভাবে সমাদৃত। কবিশেখর কালিদাস রায় হয়তো আজ আগের মতন হয়তো আলোচনার মধ্যে নেই, কিন্তু তার যে সাহিত্য সেটা আজও সমান প্রাসঙ্গিক। আমাদের বাংলা সাহিত্যের এই নিরহংকার কবি আমাদের কিন্তু মনে করিয়ে দেয় যে সাহিত্যে প্রকৃত যে শক্তি সেটা শব্দের জৌলুসে নয়, অনুভূতির গভীরতায়। আমাদের অল্প অল্প গল্প কথার আড্ডায় এতক্ষণ আমরা গল্প করছিলাম কবিশেখর কালিদাস রায়কে নিয়ে, আর অল্প অল্প গল্প করতে করতেই ঘড়ির কাঁটা বলছে যে আমার সময় এখন প্রায় শেষ, তাই আমাকে যেতে হচ্ছে। কথা হবে অন্য কোনো দিন, খুব তাড়াতাড়ি অন্য কোনো সময়। আর যেতে যেতে তোমাদের জন্য থাকছে এই গানটা অর্ক মুখোপাধ্যায়।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন মৌলি চৌধুরী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতির অনুষ্ঠান। প্রথমে শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত।

এখন শুনবেন মধুমিতা চট্টোপাধ্যায়ের, মাফ করবেন, মধুমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুলগীতি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন নজরুল গীতির অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শেষ শিল্পী মৌসুমী গঙ্গোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আজকের নাটক ধূসর গোধূলি, রচনা আশিস ভৌমিক, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। নাটক ধূসর গোধূলি।

0: নেক্সট নেক্সট
1: নেক্সট সায়ন, প্লিজ পরের জনকে তাড়াতাড়ি পাঠা। আচ্ছা সায়ন, এদেরকে কে এনেছে একটু বলবি? একটা মেয়েও নিজস্বতা বলতে কিচ্ছু নেই। উফ
0: আকাশ, এত রেসলেস হোস না তো, হ্যাভ পেশেন্স।
1: 20 বছর সায়ন, 20 বছর ধৈর্য ধরেছি। এটা আমার স্বপ্ন, ড্রিম প্রজেক্ট, কিন্তু কিন্তু এখনো এখনো তাকে পেলাম না যাকে আমি খুঁজছি।
0: আসলে তুই একজনকে নিজের মাথার মধ্যে এমন গেঁথে নিয়েছিস না যে তার বাইরে আর কাউকে তোর ভালো লাগছে না।
1: মানে কি বলতে চাইছিস তুই?
0: কিছু না কিছু না, বাদ দে। এই আমাদের লাস্ট ক্যান্ডিডেট এসে গেছে। আপনার নাম?
1: এই নাম জেনে আমার কোনো কাজ নেই। ম্যাডাম আপনি শুরু করুন তো।
2: শুরু করব?
1: হ্যাঁ প্লিজ স্টার্ট করুন।
2: এই পৃথিবীতে আমি বড় একা, বড্ড একা।

0: অমাবস্যার রাতের চেয়েও অন্ধকার আমার জীবন, আর আর বাঁচতে ইচ্ছে করে না। ইচ্ছে ইচ্ছে, ছোট্টবেলা থেকে এই ইচ্ছে শব্দটা আমাকে এক এক করে শেষ করে দিয়েছে। মায়ের ইচ্ছে হয়েছিল, তাই বাবাকে আমাকে ছেড়ে কার সঙ্গে যেন চলে গেল।
1: কি মেয়েটা!
0: বাবারও আর আমার সঙ্গে থাকতে ইচ্ছে হলো না।
1: আমি কি ঠিক শুনছি?
0: কোথায় একদিন চলেই গেল। আমি আমি শুধু পড়ে রইলাম কতকগুলো ইচ্ছে ইচ্ছের বোঝা নিয়ে।
1: আমি সে একই চাঁচে করা, একই কণ্ঠস্বর, একই চোখ। ওকে দেখার পর কেন কেন জানি না মনটা বারবার ফিরে যেতে চাইছে শিয়ালদার 5 নম্বর প্ল্যাটফর্মে সবুজ রঙের বেঞ্চে। তুমি কি আমায় মনে রেখেছ? মনে রেখেছ ঝালমুড়ি খেতে খেতে কল্পনার জগতে ভেসে যাওয়া, যখন তুমি ট্রেন থেকে নেমে যেতে তোমার আর আমার দুজনের চোখটা ছল ছল করে উঠত? আজও কি তাই? আজও কি আমার মতো নীরবে অশ্রু ঝরাও তুমি রাতে, যদি একবার বলতে?
2: আকাশ, আকাশ, কি ভাবছিস তুই?
1: না মানে
3: শ্বেতা, এই শ্বেতা, শ্বেতা তুই ঠিক আছিস তো? এত সময় লাগছে কেন রে?
2: এক্সকিউজ মি, আপনি কে? আপনাকে ভেতরে আসার পারমিশন কে দিল? সিকিউরিটি, সিকিউরিটি!
3: স্যার, উই আর এক্সট্রিমলি সরি স্যার, এক্সট্রিমলি সরি, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি।
2: কি, তুই কোথায় চললি আকাশ? এই আকাশ, দাঁড়া।
3: মা, তুমি আমার ক্যারিয়ারটা শেষ করে দিলে।
4: আমি কি বলতে চাচ্ছিস তুই?
3: কি দরকার ছিল তোমার
1: এইভাবে? এক্সকিউজ মি, এক মিনিট একটু দাঁড়ান।
3: স্যার, মানে আমার মায়ের তরফ থেকে
1: কনগ্রাচুলেশনস। ইয়েস, আই মিন ইট, কনগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড।
3: সিলেক্টেড?
1: ইয়েস।

পারলাম না, আমার মেয়েটাকে আমি আটকাতে পারলাম না। আজ আমি আবার হেরে গেলাম তোমার কাছে আকাশ বসু। তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, কিন্তু কিন্তু আমি সে ভুল করিনি। কি করে ভুলি বলো? চাইলেও তো ভোলা যায় না, ভোলা যায় না সেই আওয়াজ, সেই ব্যক্তিত্ব। মেকআপ রুমের আয়নায় আমাদের দুজনের দৃষ্টি বিনিময়, আর তাতেই যেন আমি তোমার প্রেমে পড়ে গেলাম। তখনও তো জানতাম না তুমি কে, জানতাম না আসন্ন দিনে আমি নিজেকে হারাতে চলেছিলাম তোমার মধ্যে, আমার সময় অসময়ের সম্বল করে ফেলতে চলেছিলাম তোমাকে। আজও মনে আছে আমার সেই প্রথম টেলিফোন।

0: হ্যালো,
1: যে আমি চাইনি কারে ঋণী করিবারে, সে কখন রেখে গেছে ফুলহার।
0: কবিতাটি বেশ, তবে আপনার নামটি জানতে পারি কি?
1: যদি বলি মানুষ,
0: সে বিষয়ে আমার সন্দেহ নেই, কারণ ভূতে আমায় নিশ্চয়ই ফোন করছে না, তা সেই মানুষটির নামই আমি জানতে চাই।
1: যাক, কেমন আছো বলো।
0: না, বলবো না, আপনার পরিচয় না পেলে আপনাকে কোনো উত্তরই দেব না।
1: আচ্ছা, আমার গলা শুনেও চিনতে পারছো না?
0: কিশোর সন্ধ্যা মান্নাদের গলা শুনে চিনতে পারি, কিন্তু আপনি যে তাদের মধ্যে পড়ছেন না সে ব্যাপারে আমি নিশ্চিত।
1: ওরে বাবা, তুমি কোথা থেকে কোথায় নিয়ে চলে গেলে? কিশোর, মান্না, সন্ধ্যা।
0: ওই যে বললাম, পরিচয় না পেলে আমি
1: আমি একজন পোশাকওয়ালা।
0: পোশাকওয়ালা?
1: হ্যাঁ, পোশাকওয়ালা। বেশ কিছুদিন আগে একটি সিরিয়ালে তোমার পোশাকের দায়িত্ব পেয়েছিলাম আমি।
0: সিরিয়ালে পোশাকের দায়িত্ব?
1: তোমার কোমর 26, বুক 32।
0: থামুন থামুন, এসব কি বলছেন আপনি?
1: ঠিকই তো বলছি, ব্লাউজের মাপ বলতে এসে তুমি তোমার কোমরের মাপটা বলেছিলে।
0: আচ্ছা, আপনার মাথার ঠিক আছে তো?
1: আমারটা ঠিক আছে, তোমারটা মনে হয় একটু গন্ডগোল হচ্ছে। চাওলি, আমি আকাশ, আকাশ বলছি।
0: আকাশ? কোন আকাশ?
1: ভোরের আকাশের কথা জানতে চাও, না রাতের আকাশ, কালো মেঘওয়ালা আকাশ, না পরিষ্কার আকাশ?
0: দেখুন, আমি যে আকাশের সঙ্গে কথা বলছি আমি তার কথাই জানতে চাইছি।
1: আমিও তো তার কথাই বলছি ম্যাডাম।

0: ভোরের আকাশের কালো মেঘ সরিয়ে উদিত সূর্য হয়ে তোমায় ফোন করছি নবান্ন সিরিয়ালের সহকারী পরিচালক আকাশ।
1: হ্যাঁ দুষ্টু বাজি কোথাকার, তখন থেকে আমি ঘোল খাইয়ে যাচ্ছ। তোমাকে যদি আমি হাতের সামনে পেতাম না।
0: পাবে পাবে, সামনে দোল পূর্ণিমায় রাধা কৃষ্ণের রোলটা তোমাকে আর আমাকেই তো করতে হবে।
1: এই আর কি হচ্ছে না?
0: যাকে যাকে, বলো কেমন আছো?
1: ভালো নেই আকাশ।
0: কেন?
1: জানি না কেন যে আমি ভালো নেই।
0: এই কারো প্রেমে পড়েছো নাকি?
1: তাও জানি না, তবে আজ তোমার ফোনটা পেয়ে বেশ ভালো লাগছে, যদিও রাগও হচ্ছে তোমার উপরে।
0: কেন কেন?
1: আচ্ছা, দীর্ঘ এতদিন পরে তোমার আমাকে মনে পড়লো।
0: শাওলি, তবুও তোমাকে আমার মনে পড়লো কই? তোমার তো আমাকে মনে পড়লো না। তোমার ফোনটা পেলে আমি যে কত খুশি হতাম।
1: বিশ্বাস করো আকাশ, আমার ইচ্ছে ছিল, খুব ইচ্ছে ছিল, আমি মনে প্রাণে চাইতাম তোমায় ফোন করতে, কিন্তু ফোন নাম্বারটা তো আমার কাছে ছিল না, তুমিও তো আমায় দাওনি।
0: তুমি কি তোমার ফোন নাম্বারটা আমায় দিয়েছিলে?
1: না
0: দাওনি শাওলি, আমি কিন্তু বুদ্ধি করে সেদিন তোমার ফোন নাম্বারটা নিয়েছিলাম, আর তোমাকেও আমারটা দিয়েছিলাম।
1: মানে?
0: মনে পড়ে শাওলি, তোমার সেল থেকে আমার সেলে একটা ফোন করেছিলাম।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি একটা দেখবে না কি বলে একটা ফোন করলে।
0: তাহলে বোঝো কিভাবে তোমার সেল নাম্বার আমি নিলাম আর তোমাকেও আমার সেল ফোন নাম্বার দিলাম।
1: তাই তো, এটা তোমার মাথায় আসেনি? এই তুমি এভাবে আমার নাম্বারটা চুরি করলে।
0: শাওলি, তুমি শুধু সেল নাম্বার চুরিটাকেই দেখলে, তোমার হৃদয়টাকে যে চুরি করে নিয়েছি সেটা তো দেখতে পেলে না।
1: তাই নাকি?

0: নদী তুমি পথ বলে দাও, কোন পথেতে গেছো সে পথেতেই আমার হৃদয় ভাসিয়ে নিয়ে গেছো। গুমোট হাওয়া, ছন্ন ছড়া মন, তোমার জন্যই অপেক্ষা আমার, কখন আসবে টেলিফোন? হ্যালো, কে বলছেন?
1: প্রমিলা চ্যাটার্জি বলছি।
0: হ্যাঁ, কি ব্যাপার বলুন।
1: স্যার, আপনার সঙ্গে একটু দেখা করতে চাই।
0: কারণটা জানতে পারি?
1: সেটা সাক্ষাতেই বলতে চাই স্যার।
0: এই মুহূর্তে আমার সময় হবে না, যা বলার ফোনেই বলতে পারেন।
1: প্লিজ প্লিজ স্যার, প্লিজ একটা দিন একটু সময় দিন না, আমার আমার খুব প্রয়োজন স্যার।
0: শুনুন, ফোনে বলতে পারলে বলুন, না হলে ফোনটা ছাড়ুন, আমার একটা আর্জেন্ট ফোন আসবে। তার মানে তুই এতক্ষণ ফোনে মস্করা করছিলি? শান্তি, তুই অন্তত মহিলাদের গলায় কথা বলাটা ছাড়। কখনো প্রমিলা নামে, কখনো শ্রাবণী নামে, কখনো শাওলি নামে ফোন করে তুই আমায় বিরক্ত করবি, এটা ঠিক
2: নয়। কোনো মহিলাকে তো আমি ফোন করতে পারি না, তাই মহিলা কণ্ঠে পুরুষদের ফোন করি।
0: তাই বলে তুই আমাকে বিরক্ত করবি?
2: আরে বিরক্ত কোথায় করলাম, অন্তত ফোনে তোর খোঁজ খবরটা তো নিলাম নাকি। আজকে দিনে কজন নাই বলতো? তারপর ধর ওই কবিতাটা জানো, ওই হ্যাঁ মনে পড়েছে, ওই যে গুমোট হাওয়া, ছন্ন ছাড়া মন, তোমার জন্য অপেক্ষা আমার, সামনে টেলিফোন।
0: সামনে নয়, কখন আসবে টেলিফোন?
2: ওই হলো। কার জন্য রে?
0: তোর জন্য, তোর খ্যাপামির জন্য।
2: এত রেগে যাচ্ছিস কেন? প্রেমে না হয় পড়েছিস, তাতে ক্ষতি কি? অমন প্রেমে সবাই পড়ে, বুঝলি, ওতে দোষের কিছু নেই। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ সবাই তো প্রেমে পড়েছিল, জানিস না? তোর সঙ্গে ওনাদের সামান্য তফাত, ওনারা কবিতার প্রেমে পড়েছিল আর তুই কোনো মহিলার প্রেমে পড়ে কবিতা ওড়াচ্ছিস।
0: তোর ধারণা কি রে, কবিতা ওড়ালেই সে প্রেমে পড়ে যায়?
2: অল্প অল্প, কারণ গভীর রাতে তোর ওই দরজায় কান পাতলি না।
0: মানে তার মানে তুই রাতে এসে আমার দরজায় আড়ি পাতিস?
2: আরে বাবা, আড়ি পাতা লাগে নাকি, তখন থেকেই তো তোর ফোনের শাওলি নামটা বারবার ভেসে উঠছে।
0: শায়ন,
2: ফোনটা সাইলেন্ট করে রাখলেও নামটা তো সেভ করা রয়েছে। বেচারি, কতক্ষণ ধরে তোকে ফোন করছে বলতো?
0: ইডিয়েট, তোর জন্যই তো ধরতে পারছি না রে।

0: আমি একবার ফোন করে দেখবো। না না থাক, রাতে ওর ফোনটা পেতে আমার বেশ ভালো লাগে, সারাদিনের ক্লান্তিটা ধুয়ে মুছে যায় ওর একটা ফোনে। রাত্রি প্রায় 11টা বেজে গেল। না না না, ফোন আমাকে করতেই হবে।
1: হ্যালো
0: আকাশ, আকাশ আজ তোমার এত রাত হলো? আচ্ছা তুমি জানো না তোমার ফোনের অপেক্ষায় আমি বসে থাকি।
1: শাউলি, কালই তোমাকে আমার সঙ্গে একবার দেখা করতে হবে।
0: কালই?
1: হ্যাঁ,
0: কেন বলো তো?
1: ফোনে সব কথা বলা সম্ভব নয় শাউলি।
0: প্লিজ আকাশ, প্লিজ তুমি এইভাবে আমায় টেনশনে রেখো না। কি হয়েছে আমায় বলো।
1: দেখো, এটা ফোনে বলা সম্ভব নয়।
0: হ্যাঁ, অন্তত হিন্টসটা আমায় দাও।
1: সম্ভব নয় শাউলি।
0: এই তোমার কোনো বিপদ হয়নি তো আকাশ?
1: জানি না, শুধু জানি যে কাল আমাদের মিট করতেই হবে।
0: কখন, কোথায়?
1: লেকে, ঠিক বিকেল 4টে।
0: বেশ বেশ ঠিক আছে, তাই হবে। কিন্তু
1: কোনো কিন্তু নয়
0: আকাশ। আকাশ যা, কি এমন হলো? আকাশ ঝড়ের মতো যেন সব বলে গেল। ও কোনো বিপদে পড়েনি তো? কোনোদিন তো আমার সঙ্গে এভাবে কথা বলে না। ইস, আজ রাতেই যদি ওর কাছে ছুটে যেতে পারতাম। কি করি এখন, ঈশ্বর।

0: আকাশ, এত চুপচাপ কেন? তুমি কথা বলো, কি এমন হয়েছে যার জন্য তুমি এইভাবে আমাকে ডেকে আনলে?
1: আমিও তো সেটাই জানতে চাই, কেন তোমাকে আমার এভাবে ডেকে আনতে হবে? শ্যামলি,
0: তার মানে
1: এত সহজ মানেটা বুঝতে পারলে না?
0: না,
1: ফোনে আর কথা বলতে ইচ্ছে করছিল না, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছিল, মুখোমুখি বসে তোমার
0: সঙ্গে। আকাশ আকাশ, এটা কিন্তু একদম ঠিক করলে।
1: শ্যামলি,
0: সারাটা রাত আমি ঘুমোতে পারিনি, আতঙ্কের মধ্যে কাটিয়েছি, আর তুমি কিনা মজা করছো।
1: শ্যামলি,
0: না না না, এক মুহূর্ত আমি থাকব না।
1: প্লিজ রাগ করো না, আমাকে একটু বোঝার চেষ্টা করো। শ্যামলি, তোমাকে না দেখে আমি আর থাকতে পারছিলাম না।
0: তুমি এভাবে তুমি আমার সত্যি কথাটা বলতে পারলে না?
1: আমি তো সত্যি কথাটাই বলতে চাই শ্যামলি, কিন্তু তাতে কি লাভ? তুমি কোনো না কোনো অজুহাত খাড়া করে বলতে আজ তোমার সময় হবে না। যতবার তোমার কাছে সময় চেয়েছি ততবারই তুমি তাই করছো। বলো বলো, আমি একটা মিথ্যে কথা বলছি, তুমি বলো।
0: কিন্তু তাই বলে এইভাবে আমাকে ব্ল্যাকমেল করবে? তাছাড়া তুমি ভালোভাবেই জানো যে কেন আমি তোমার সময় দিতে পারি না।
1: সেটা একদিন হতেই পারে, দুদিন হতেই পারে, তাই বলে রোজ? শ্যামলি, যখনই সময় চেয়েছি তখনই তুমি ব্যস্ত, আর বেশি বেশি ওই দিনগুলোতে তুমি ব্যস্ত থাকো যেদিন তোমাকে আমি চাই। মানেটা কি শ্যামলি?
0: তুমি কি আমায় অবিশ্বাস করছো?
1: এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, প্রশ্নটা চাওয়া পাওয়ার। আচ্ছা শ্যামলি, তোমার কখনো মনে হয় না অল্প সময়ের জন্য হলো আকাশকে একটু সময় দিই, ওর সঙ্গে বসে একটু কথা বলি?
0: আকাশ,
1: শ্যামলি, তোমার কাছে কাজটাই আগে, আমাকে নিয়ে ভাববার তোমার সময় নেই।
0: আকাশ,
1: সরি, তোমার কাছে অন্যায় হতে পারে, ব্ল্যাকমেল হতে পারে, কারণ তুমি তো অনেক বড় অভিনেত্রী।
0: আকাশ,
1: তোমার সময়ের মূল্য অনেক, আজকের এই সময় নষ্টের জন্য আমি দুঃখিত। ওকে, দ্বিতীয়বার আমি আর এই ভুল করব না শ্যামলি।
0: তুমিও আকাশ, তুমিও আমায় ভুল বুঝলে, আমার উপর তোমার এত ক্ষোভ জমে আছে।
1: খুব নয় শ্যামলি, খুব নয়, এটা তোমার কাছে আমার সামান্য চাওয়া, আমি কি এইটুকু তোমার কাছে চাইতে পারি না শ্যামলি?
0: পারো আকাশ, অবশ্যই চাইতে পারো, সে অধিকার একমাত্র তোমারই তো আছে। কিন্তু আজ তোমার ভাববার সময় এসেছে আকাশ, আমি কি ঠিক তোমার উপযুক্ত?
1: আমার ভাববার কিচ্ছু নেই শ্যামলি, একমাত্র তুমি আমার জীবন কাঠি।
0: এগুলো আবেগের কথা আকাশ, এই আবেগটা যেদিন থাকবে না সেদিন কিন্তু।
1: শ্যামলি, শ্যামলি, তুমি ভোরের নীল আকাশ দেখেছ? দেখনি না, কারণ তোমার সময় হয়নি। কিন্তু একটিবার এই পড়ন্ত বিকেলে গোধূলি আলোয় দেখো, দিগন্তের কোল ঘেঁষে সারি সারি পাখি তাদের বাসায় ফিরছে, ঠিক তেমনি আমারও ইচ্ছে করে শ্যামলি, ঠিক তেমনি ইচ্ছে করে।
0: তোমার কি মনে হয় আমার ইচ্ছে করে না? আমার ইচ্ছে করে না তোমায় নিয়ে ওদের মতো, ওই পাখিদের মতো ডানা মেলে প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াই? করে আকাশ, করে, তোমার মতো আমারও ইচ্ছে করে, আমারও সাধ হয়। আমি আমার আকাশের বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি, কিন্তু পারি না আকাশ, পারি না। ঈশ্বর যে আমায় বেঁধে রেখেছেন, কবে যে আমি মুক্তি পাবো জানি না।
1: তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না শ্যামলি, তুমি কি বাধ্য হয়ে কিছু করছো?
0: এর বেশি তোমাকে আমার বোঝানো সম্ভব নয় আকাশ, আর আশা করব তুমিও জানতে চাইবে না। জানি না।

0: তোমার সঙ্গে আমার সম্পর্কটা আর কতদিন টিকে থাকবে? যদি টেকে তবে ঈশ্বরকে ধন্যবাদ জানাবো হাজারবার, কারণ তোমাকে ছাড়া আমার জীবন অর্থহীন আকাশ। অবশ্য অবশ্য যদি তুমি আমায় তোমার কাছে ঠাঁই দাও।
1: শ্যামলি, তুমি কি বলছো? আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না শ্যামলি, তোমাকে নিয়ে আমি বাঁচতে চাই শ্যামলি, তোমাকে নিয়ে বাঁচতে চাই।

0: হ্যাঁ বলো।
1: তুমি ফোন করলে না যে?
0: হয়ে ওঠেনি গো।
1: ও সত্যি তো, তোমার সময় কোথায়? অন্তত আমার জন্য তোমার সময় থাকে না।
0: বাজে কথা বলো না।
1: এখন আমার সব কথাই তোমার বাজে মনে হবে, সেল ফোনে করলে কেটে দিচ্ছ বারবার, কি আমার অপরাধ?
0: দেখো আকাশ, আমি কাটছি না, ফোনটা কেটে যাচ্ছে, মনে হয় টাওয়ারের কোনো প্রবলেম হচ্ছে।
1: ও তাহলে এখন তোমাকে পেলাম কি করে?
0: কি যা তা বলছো তুমি, তোমার কি মনে হচ্ছে আমি কেটে দিচ্ছি ফোন?
1: যা তা নয় শ্যামলী, তুমি যেটা হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে দিলে? লাইনটা কেটে দিয়ে রেহাই পাবে না তুমি, দেখি তুমি কতবার কাটতে পারো। আবার করবো ফোন আমি, আবার করবো, আবার আবার।
2: হ্যালো।
1: আবার লাইনটা কেটে দিলে?
2: ও আকাশ, তুমি এবার আমার মাথাটা গরম করে দিচ্ছ, কিন্তু আমি কাটিনি ফোনটাকে।
1: ওভাবে মেজাজ দেখাচ্ছ কেন শাউলি?
2: মেজাজ দেখাচ্ছি না আকাশ, তোমাকে বিশ্বাস করাতে চেষ্টা করছি।
1: বিশ্বাস? আর তোমাকে বিশ্বাস করাতে হবে না, বিশ্বাস করতে করতে আমি ক্লান্ত। তোমরা মেয়েরা বিশ্বাসকে নিয়ে ছিনিমিনি খেলো, আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই তোমাদের কাছে, তোমরা এর মূল্য দিতে জানো না শাউলি। ভালোবাসার শব্দটা তোমরা
2: অনেক বলেছো আকাশ, অনেক। সমস্ত নারী জাতিকে এভাবে গাল দিও না, যা বলার আমাকে বলো। অন্যায় যদি করে থাকি আমি করেছি, অন্যরা তো করেনি।
1: ঠিক বলেছ, অন্যরা করেনি, কিন্তু তুমি করলে কেন?
2: আকাশ,
1: কেন তুমি আমার সঙ্গে ভালোবাসা ছলনা করলে? আমি তো কোনো অপরাধ করিনি শাউলি,
2: আকাশ,
1: আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি তো তোমাকে পাগলের মতন ভালোবেসেছিলাম, আমার অপরাধটা কোথায়? এর উত্তর কি তোমার কাছে আছে?
2: না না, নেই, সত্যি নেই। তুমি এখন শান্ত হও আকাশ, প্লিজ প্লিজ, আমি তোমার সঙ্গে কাল সকালে কথা বলবো।
1: না শাউলি না, আর কাল নয়, আজই আমার শেষ ফোন।
2: আকাশ আকাশ, তুমি আমাকে না বুঝে এমন সিদ্ধান্ত নিতে পারো না।
1: আর কোনো দিন তোমাকে বিরক্ত করব না শাউলি, আর কোনো দিন ডেকে বলবো না এসো না, তোমায় একটু ভালো করে দেখি।
2: আকাশ
1: ভালো থেকো শাউলি, তুমি ভালো থেকো।
2: আকাশ, হ্যালো, কেটে দিলে লাইনটা আকাশ, তুমি আমায় ভুল বুঝলে আকাশ, আজও তুমি আমায় বুঝতে পারলে না। সুখে থেকো তুমি আকাশ, সুখে থেকো, ভালো থেকো।
3: আরে আকাশ, তুই হঠাৎ
1: কেন আসতে পারি না?
3: হায় হায়, না না, তা নয়, তুই তো আসিস না, তাই তাই তুই এমন চেহারাটা করলি কি করে রে?
1: সায়ন, তোর কথাটা সত্যি।
3: আমার কোন কথাটা বল?
1: ওই শাওলি,
3: তুই কি ভাই রাজরাজেশ্বরীর ডিরেক্টর আর শাওলির কথা বলছিস?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
3: ও
1: তোর কথাটাই সত্যি।
3: না না না, সত্যি নয়, সম্পূর্ণ মিথ্যে।
1: কেন কেন কেন মিথ্যে? কেন
3: যা বলছি সত্যি বলছি।
1: মানে আমি বুঝতে পারছি না, মানে
3: তুই তো কাগজও দেখিস আজকাল,
1: হ্যাঁ
3: গসিপ বেরোয় না? আরে বাবা, ওই রাজরাজেশ্বরীর ডিরেক্টর, তার নামে অনেক গসিপ না?
1: কি বলছিস কি তুই?
3: সেসব তো পড়েছি, আমরা পড়েছি, তোকে তাই বলেছিলাম আর।
1: তুই তুই তুই মিথ্যে কথাটা কেন আগে আমাকে বললি?
3: আরে মিথ্যে
1: না,
3: শোন,
1: আমাদের দুজনকে বিচ্ছিন্ন করার পেছনে কিন্তু
3: শোন শোন, তুই আমার উত্তর দে, আমার সায়ন, আমার কথা দে, উত্তর দে, বল, আমি গোলাটা ছাড়া কাজ
1: বল,
3: শোন
1: বল,
3: শোন
1: বল,
3: আগেরটা আগেরটা উড়ো খবর ছিল, তোকে কিন্তু আমি আগেও বলেছিলাম, রাজরাজেশ্বরীর ডিরেক্টরকে নিয়ে শাওলির একটা সম্পর্কের খবর বাজারে ছড়াচ্ছি, আমি সঠিক খবর আনার চেষ্টা করব, তোকে আমি বলেছি।
1: তুই বলেছিলি যে,
3: আগে কথাটা শেষ করতে দে আমাকে। আমি গত পরশু খোঁজ খবর নিয়ে জানলাম কথাটা সম্পূর্ণ মিথ্যা, ওখানে শাওলি নামে আরেকজন অভিনেত্রী আছে যার সঙ্গে ডিরেক্টরের সম্পর্ক।
1: শুন,
3: হ্যাঁ এবার বুঝলি?

0: আমি তোকে কথাটা জানাবার জন্য বহুবার ফোন করেছি, কিন্তু তুই ফোন ধরিস নি। তাছাড়া দুবার তোর বাড়ি গিয়েও তোকে পাইনি আমি।
1: শোন, আমি এখন কি করব? শোন, আমি যে সব শেষ করে ফেলেছি রে।
0: কি শেষ করে ফেলেছিস? তুই ওকে ফোন কর, আমি কথা বলবো।
1: না না না না না না, তা হয় না।
0: কি এমন করেছিস যে ওকে একটা ফোন করতে পারবি না?
1: আমি যে ওকে না মেনে না বুঝে চিরতরে বিসর্জন দিয়েছি রে শায়ন।
0: আকাশ,
1: আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি চলে যাবো।
0: আকাশ, কোথায় যাবি, কোথায় যাবি বল?
1: জানি না শায়ন, আমি জানি না।
0: শান্ত হ,
1: কোথায় যাবো? তবে চলে যাবো
0: আকাশ, আকাশ।

0: হ্যালো,
1: হ্যাঁ, আমি সায়ন বলছি, আকাশের বন্ধু।
0: বলুন।
1: আমার একটা অনুরোধ রাখবেন,
0: কি?
1: আপনি আকাশকে একটা ফোন করবেন প্লিজ।
0: তা তো আর সম্ভব নয় সায়ন বাবু,
1: কেন?
0: আমার ফোন করার অধিকার আপনার বন্ধু কেড়ে নিয়েছে।
1: হ্যাঁ, আমি জানি জানি, আমি সব জানি, তবুও বলবো সমস্ত মান অভিমান ভুলে একটিবার ওকে ফোন করুন। দুটো জীবনকে এভাবে ভেসে যেতে দেখতে পারছি না আমরা।
0: আপনার এই মহৎ উদ্দেশ্যের জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি নিরুপায়, আমাকে ক্ষমা করবেন। আপনার বন্ধু ভালো থাকুক, এ শুভ কামনা আমার সব সময় থাকবে।
1: আর আপনি আপনি
0: সেটা আর নাই বা জানলেন?
1: হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল সামলে। ঈশ্বর, এখন আমি কি করি?
0: সেদিন তোমাকে চিনতে পেরেও কিছু করতে পারলাম না, আবারও তুমি আমায় ফাঁকি দিলে, জীবনে একটি সুযোগও তুমি দিলে না আমার অপরাধটা কি সেটা জানতে। ভালো তুমি আমায় বেসেছিলে, এটা সত্যি। সেই উজাড় করা ভালোবাসায় আমিও তৃপ্ত ছিলাম, কিন্তু হঠাৎ এক দমকা হাওয়ায় সব শেষ হয়ে গেল। আচ্ছা, সেদিনের জন্য কি আমি একাই দায়ী? আকাশ, তুমি দায়ী নও? আমার খুব জানতে ইচ্ছে করে, সেদিন কি করে কি করে তুমি আমাকে একা রেখে নিরুদ্দেশ হয়ে গেলে? আজও আমার মনে হয় কেমন শাস্তি তুমি আমায় দিলে। না, আজ যখন তোমাকে খুঁজে পেয়েছি, তখন এর প্রতিটি উত্তর আমি তোমার কাছ থেকে বুঝে নেব, নেবই আকাশ বসু।

0: কাকে চাইছেন?
1: নিচের তলায় যিনি থাকেন।
0: আকাশবাবু?
1: হ্যাঁ হ্যাঁ, উনি কি আছেন?
0: না, উনি এখানে থাকেন না, দুদিন আগেই বাড়ি ছেড়ে দিয়েছেন।
1: ও, উনি কোথায় গেছেন বলতে পারবেন?
0: না, উনি বলে যাননি।
1: কোনোভাবে কি ওনার খবরটা পাওয়া যেতে পারে না? মানে মানে আমার বিশেষ প্রয়োজন ছিল, আমাকে একটু হেল্প করুন না প্লিজ।
0: আচ্ছা, আপনি কি সামলে দেবি?
1: হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে?
0: আপনি একটু আমার সাথে আসুন, বসুন বসুন।
1: না না না, বসবো না, আপনি বলুন।
0: আপনার কথা অনেক শুনেছি আকাশবাবুর মুখে।
1: আমার কথা? কি বলতো আমার কথা?
0: দিন কয়েক আগে আমায় এসে বলল, দাদা এবার আমার যাওয়ার ফলা, আমার শাউলিকে আমি পেয়ে গেছি, ও ভালো আছে, সুখে আছে, এর থেকে আর আনন্দের কি হতে পারে বলুন। তাই এবার বিদায় নেব, তবে আপনাকে একটা কাজ করতে হবে আমার জন্য। না, বলতে পারবেন না, আমি নিশ্চিত শাউলি কয়েকদিনের মধ্যেই এখানে আসবে, আমি হয়তো তখন থাকবো না, আমার হয়ে আপনি এই চিঠিটা শুধু দিয়ে দেবেন।
1: চিঠি?
0: হ্যাঁ, চিঠি
1: দিন তো।
0: এই নিন।
1: শাউলি, এ ব্যাপারে আমি নিশ্চিত যে তুমি
2: আবার আমার খোঁজে এখানে আসবে। যতক্ষণ তুমি এই চিঠি পাবে, আমি ততক্ষণ অনেক দূরে চলে গেছি। অডিশনের দিন প্রথম তোমায় না চিনলেও তোমার মেয়ের জন্যই আমি চিনতে পেরেছিলাম তোমায়। তোমারই মতন চেহারা, তোমারই মতন দক্ষতা, তবে

0: একটা অনুরোধ রাখছি, মেয়েটাকে বড় হতে দিও, কখনো ওর পথ আটকে দিও না। ওর মতো ট্যালেন্টের খুব দরকার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আমার জ্ঞান দেওয়ার অভ্যেস এখনো যায়নি দেখে তুই নিশ্চয়ই মনে মনে খুব হাসছ। অভ্যেস খুব খারাপ শ্যামলি, একদিন যেমন তোমার অভ্যেস হয়ে গিয়েছিল। দুর্ভাগ্য এটাই ছিল যে আমাদের জীবন রেখা নদীর দুই তীরের মতো সমান দরাল হয়ে বইছিল। অনির্বাণ মিলনের আকাঙ্ক্ষায় হয়তো যেদিন দুজনের আত্মা এই দেহের খুলুস ছেড়ে ছায়াপথ নিয়ে ছুটে চলবে তীব্র মিলন আকাঙ্ক্ষায়, সেদিন দুজন দুজনের আত্মাকে দেখেও চিনতে পারবো না। তাই প্রতিনিয়ত ছুটেই চলবো মিলন আকাঙ্ক্ষায়, আর শেষে সেদিনের ভুল বোঝাবুঝির নিষ্পত্তির জন্য বাধ্য হয় সব কথা ফুলে ফলে পল্লবিত সংসার নিয়ে। সুখে থেকো, আনন্দে থেকো, আর ভুল করেও আমার খোঁজ করো না প্লিজ। কারণ জানো তো, যে স্বেচ্ছায় হারিয়ে যায় তার খোঁজ পাওয়া যায় না। বিদায় বন্ধু,
1: ভালো থেকো, তোমার আকাশ।

0: ধূসর গোধূলি নাটকটি শেষ হল। রচনা আশিস ভৌমিক, অভিনয় করেছেন শাউলি, স্বাতী বন্দ্যোপাধ্যায়, শ্বেতা মৌমিতা আদক, কালীচরণ চণ্ডীদাস বন্দ্যোপাধ্যায়, সায়ন কৃষ্ণপদ দাস এবং আকাশ অরুময় বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা সহযোগী শেহনাজ আব্দুর রফ, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি।
1: এতক্ষণ শুনলেন নাটক ধূসর গোধূলি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিনদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়ার যোগ্যাকার্তায় পরমবানান মন্দির পরিদর্শন করে প্রধানমন্ত্রী মোদী এই সফরকে এক গভীর আধ্যাত্মিক ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। কেরালামের ওয়াইনারে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের 6 জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বাণিজ্যিক জাহাজগুলির ওপর সাম্প্রতিক আক্রমণের জবাবে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় 5 ক্রুসহ নিখোঁজ হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনদেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্ন পৌঁছবেন। ইতোমধ্যেই তিনি ইন্দোনেশিয়া থেকে রওনা হয়েছেন। তিনদিনের সফরে সেখানে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও যোগ দেবেন। সেখানে উভয় দেশের শীর্ষ বাণিজ্য নেতৃবৃন্দের সমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কথা। এছাড়া শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের এক বৃহৎ সমাবেশে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, সেদেশে বসবাসকারী এদেশের মানুষ ভারত অস্ট্রেলিয়া সম্পর্কের এক দৃঢ় ভিত্তি রচনা করেছে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার জোগাকার্তায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরম্বানান মন্দির পরিদর্শন করেন। সে দেশের রাষ্ট্রপতি প্রবাও সুবিয়ান্ত শ্রী মোদীর সঙ্গে ছিলেন। ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন স্বরূপ সে দেশের নিজস্ব গীত ও নৃত্যশৈলীর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয়। দুই নেতা নবম শতাব্দীর এই মন্দির চত্বর ঘুরে দেখেন। এরপর প্রধানমন্ত্রী পুজো দেন শিব মন্দিরে। এক যৌথ বিবৃতিতে রাষ্ট্রপতি সুবিয়ান বলেন, পরম্বানান মন্দির ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান শতাব্দী প্রাচীন সভ্যতাগত বন্ধনের প্রতীক। প্রধানমন্ত্রী মোদী এই সফরকে এক গভীর আধ্যাত্মিক ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। দ্বাদশ শতাব্দীর ঐতিহ্য সংরক্ষণের জন্য সেদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে শ্রী মোদী বলেন, মন্দির সংরক্ষণে ভারতের অংশগ্রহণ দুদেশের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক পরম্পরাকে ফুটিয়ে তোলে।
1: জীবন মে ইহা কি বাতো মে ইহা কি হওয়া মে এক সংস্কৃতি কি খুশবু হো খুশবু যো হাম ভারত কি ধরতি পর পল পল অনুভব করতে হ্যাঁ ইয়ে খুশবু হামারি সাংস্কৃতিক বিরাসত ভি আপনে আপ মে অপনত্ব সে জোড়তি হ্যাঁ।
0: ভারত ও ইন্দোনেশিয়া উচ্চ শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী মোদী গতকাল জানান, ইন্দোনেশিয়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোরে তাদের প্রথম আন্তর্জাতিক শাখা চালু করবে। পূর্ব জাভার সিংহসারি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই ক্যাম্পাস গড়ে উঠবে। আসিয়ান অঞ্চলের পড়ুয়া এবং বিশেষজ্ঞদের কাছে উচ্চশিক্ষার এক নতুন দিগন্ত খুলে দেবে এই প্রতিষ্ঠান। এই উদ্যোগ উদ্ভাবন দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। কেরালামের ওয়ায়নাড়ে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন জানিয়েছেন, ওয়ায়নাড়ে সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ, তদন্ত শেষ হওয়ার পরই আবার শুরু হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল এখনও দুর্ঘটনাস্থলে রয়েছে। 5 জনের খোঁজ এখনও পাওয়া যায়নি। উদ্ধার কাজ এখনও চলছে বলেও মুখ্যমন্ত্রী তিরুবনন্তপুরমে জানিয়েছেন। দুর্ঘটনার আগে ওই সুড়ঙ্গ তৈরির স্থান থেকে মাটি সরানোর কাজে গাফিলতি ছিল বলেও মুখ্যমন্ত্রী জানান। এদিকে কেরালামের 6 জেলায় আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। তিরুবনন্তপুরম থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এর্নাকুলাম, ইরুক্কি, মালাপ্পুরম, কোঝিকোড এবং ওয়ায়নাড় জেলায় প্রবল বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা ছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অনুকূল পরিস্থিতিতে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশে আগামী 2 দিনের মধ্যে আরও অগ্রসর হবে। মৌসুম ভবন জানিয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, মহারাষ্ট্র, কর্ণাটকের উপকূলভাগ, কোঙ্কন, গোয়া ও দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জম্মু কাশ্মীরের পুলিশ জানিয়েছে, সোপিয়ানের চানাপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। সেনা এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ এই অভিযান চালায়। পুলিশের মহানির্দেশক বি কে বীরদি আকাশবাণীর সংবাদদাতাকে জানিয়েছেন, সংঘর্ষস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে, পাওয়া গেছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। পশ্চিমবঙ্গের বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। গতরাতে মামলার তদন্তে সূর্যপুরে অপরাধস্থলে ঘটনার পুনর্নির্মাণের কাজ শুরুর ঠিক আগে সে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হয় প্রভাস। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। প্রভাসের দেহ বর্তমানে বারুইপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তাঁর ছেলে যে কাজ করেছে সেই কারণে তার মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই, এমনকি ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তিনি। এদিকে এই ঘটনায় আরও এক অভিযুক্ত কবির মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 4-এ। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক হামলার প্রত্যুত্তরে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। আমেরিকা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর সংলগ্ন এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, উপকূলে রেডার সাইট, জাহাজের ওপর মিসাইল আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা এবং আরও 60টিরও বেশি ইসলামিক রেভলিউশনারি গার্ড করে দ্রুতগতিসম্পন্ন নৌকার ওপর হামলা চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যবস্থার ওপর ইরানের আঘাত আনার ক্ষমতা দুর্বল করে দিতেই এই আক্রমণ চালানো হয়েছে। এদিকে ইরান এই হামলার ঘটনার সত্যতা স্বীকার করলেও জানিয়েছে এর ফলে হতাহতের কোনো খবর নেই। সেদেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে বান্দার আব্বাস, কেসম এবং সিরিকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। অন্যদিকে ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তির আওতায় থাকা ইরানের

তেল বিক্রয়ের অনুমতিপত্র প্রত্যাহার করে নিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে ইরানকে তেল রপ্তানির ছাড়পত্র দেওয়া হয়েছিল এবং এই প্রথম তারা ডলারে এর দাম পাবে বলে জানানো হয়েছিল। ইরান এই বিমান হামলার কড়া নিন্দার পাশাপাশি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্তেরও সমালোচনা করেছে। কুয়েত জানিয়েছে, আমেরিকা ইরানের ওপর বিমান হামলা চালানোর প্রেক্ষিতে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। বাহরিন ইতোমধ্যেই মিসাইল হামলার কথা জানিয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকে থাকবে বলে আশা করা হচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সে সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য, সময়োপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানি ক্ষেত্র বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতো চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তার দুদিনের বাহরিন সফর শেষ হয়। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে গেছে। পাকিস্তানের আকাশসীমায় K2 এয়ারওয়েজ বোয়িং 737-400 বিমানটি পশ্চিম করাচির প্রায় 300 কিলোমিটার দূরে রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। সূত্রের খবর, বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলে বিমানটির যান্ত্রিক সমস্যার কথা জানিয়েছিলেন এবং আঞ্চলিক কন্ট্রোল বেস থেকে সাহায্যের অনুরোধ করেন। এরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বিমানে 5 জন বিমানকর্মী ছিলেন। এই ঘটনায় আরও একবার পাকিস্তানের বিমান সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল। বিশ্বকাপ ফুটবলে শেষ আটে ফ্রান্স মরক্কো, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। গতকালই আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে ওঠে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। এদিকে অন্য খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে পরাস্ত করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালামের ওয়ায়নাড়ে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের 6 জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বাণিজ্যিক জাহাজগুলির ওপর সাম্প্রতিক আক্রমণের জবাবে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় 5 ক্রুসহ নিখোঁজ হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খবর পর এখনকার মতো শেষ হল। এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। প্রথমেই ব্যান্ড চন্দ্রবিন্দু।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। এবারে রইল ব্যান্ড দ্য

শুনছেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানের শেষ গান পৃথিবী ব্যান্ড থেকে রইল সকল বন্ধুদের জন্য।

শুনলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 52 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 20 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস। আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি। আজ আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক 93% এবং সর্বনিম্ন 81% রেকর্ড করা হয়েছে। গত 24 ঘন্টায় অর্থাৎ 7 জুলাই সকাল 11:30 থেকে 8 জুলাই সকাল 11:30 পর্যন্ত শহরে 0.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্ক বার্তা। আগামী 5 দিনে পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবী বন্ধুদের জন্য বিশেষ কোনো সতর্ক বার্তা নেই। আবহাওয়ার খবর শেষ হলো।

এখন আপনাদের জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হল ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর। উপস্থাপনায় থাকব আমি।

ত্রিবন্ধু সুকন্যা রায়। 4:05 মহিলাদের আসর, বিষয় এক কলমে দুই নারী, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 শুনবেন কলকাতা কলতান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সংগ্রহশালা বিষয়ক প্রতিবেদন। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 4:50 শুনবেন লালন গাথা। 5:05 শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকব আমি মৈত্রী বন্ধু সুকন্যা রায়। ৫:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন বুধাদিত্য মুখোপাধ্যায়। ৬:20 ক্ষেত খামারের কথা, গলদা চিংড়ির বাচ্চা তৈরি, চাষ এবং তার বাণিজ্যিকীকরণ বিষয়ে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। ৬:50 আপনার স্বাস্থ্য বিষয়ে স্ক্রিন টাইমের বাড়াবাড়ি শিশুর কথা বলায় বাধা, বলবেন ডক্টর সুশোভন দাস। ৭:০০ নাটক ধূসর গোধুলি, রচনা আশিস ভৌমিক, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। ৮:১৫ বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, ৯:০০ কথায় গানে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। ৯:১৫ বিশ্ব পরিক্রমা, ৯:৪৫ সিনেমা জগৎ। ছবি দেখব কিভাবে পর্বত ছয়ে, এই বিষয়ে বলবেন অশোক বিশ্বনাথন। ১০:১৫ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মালকুশ এবং কাফি ধুন রাগে সানাই পরিবেশন করবেন গওহর আলী খান এবং সহশিল্পী বৃন্দ। ১০:৪৫ উপমহাদেশের খবর, ১১:০০ হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। ১২:০০ আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান অনুরোধের আসরে আপনাদের আন্তরিক স্বাগত। আমি সুকন্যা রায়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের পাঠানো অনুরোধের ভিত্তিতেই সাজানো হয়েছে প্রত্যেক দিনের মতো আজকের এই আয়োজনও। আগামী আধ ঘন্টা থাকছে আপনাদের পছন্দের কিছু গান। তাহলে চলুন শুরু করা যাক আজকের অনুরোধের আসর। আজকের প্রথম অনুরোধটি এসেছে সুদূর ফ্রান্স থেকে, আমাদের শ্রোতা বন্ধু পৌশালী রায়চৌধুরী। তিনি শুনতে চেয়েছেন শিল্পী মান্নাদের কণ্ঠে এই গানটি।

বুট পরা কত পা, এত লাঠি খাও তবু মুখে কিছু বলো না।

এর পরের অনুরোধটি আমরা পেয়েছি আমাদের অনেক শ্রোতা বন্ধুদের কাছ থেকে। প্রথমেই জানাই যে সরসুনা কলকাতা 61, সেখান থেকে সুদীপ্ত, সুমিত এবং নন্দকুমার সরকার, তারাও শুনতে চেয়েছেন এই গান। আবার অমিতা বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, পার্থসারথী বিশ্বাস, অন্তরা বিশ্বাস, হাজরাপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে তারাও শুনতে চেয়েছেন একই গান। শ্রোতাবন্ধু, আপনাদের সকলের জন্য রইল শিল্পী উৎপলা সেনের কণ্ঠে এই গানটি।

0: ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের ভাই।
1: শুনছেন অনুরোধের আসর। এর পরের অনুরোধটি এসেছে নর্থ উলুবেরিয়া অর্থাৎ উত্তর উলুবেরিয়া হাওড়া থেকে। আমাদের শ্রোতা বন্ধু ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল এবং বাদল খটিয়াল তাঁরা শুনতে চেয়েছেন শিল্পী আরতি মুখোপাধ্যায় এবং কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

দাদামণি ছায়াছবি থেকে শুনছিলেন গান আরতি মুখোপাধ্যায় এবং কিশোর কুমারের কণ্ঠে। আবারও শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন আমাদের শ্রোতাবন্ধু প্রবীর কুমার, পান্টি বাজার কুমারখালী কুষ্টিয়া বাংলাদেশ থেকে। তিনি শুনতে চেয়েছেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি, ছায়াছবি পরিণীতা।

শুনছেন অনুরোধের আসর। এরপরে এসেছে একটি রবীন্দ্রসঙ্গীত শোনানোর অনুরোধ। আমাদের শ্রোতা বন্ধু ভারতী চট্টোপাধ্যায় এবং সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, তারা শুনতে চেয়েছেন একটি রবীন্দ্রসঙ্গীত। শ্রোতা বন্ধু, আপনাদের জন্য রইল শিল্পী মান্না দের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীত।

শুনছেন অনুরোধের আসর। আমরা আজকের অনুরোধের আসরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের শেষ গানটি আমাদের শ্রোতাবন্ধু সুমন জানা, কামিনী জানা, দুলাল জানা, সৃজন, মালা ও সুজাতা, তারা ছত্রি এগরা পূর্ব মেদিনীপুর থেকে শুনতে চেয়েছেন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

সুরে সুরেই শেষ হলো আজকের অনুরোধের আসর। আপনাদের অনুপ্রেরণাই আমাদের পথ চলতে আরও আরও সুদৃঢ় করছে। আমি ছিলাম আপনাদের সঙ্গে মৈত্রী বন্ধু সুকন্যা রায়। এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় থাকবেন শ্রীতমা মুখোপাধ্যায়।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাদের আসর। আজ বুধবার, আপনাদের মেল বা চিঠি পড়ার দিন। এক কলমে দুই নারী, বিষয় আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন। আর সেই বিষয় সম্পর্কে বলতে গিয়েই বলি, দারিদ্র্যের সাথে আজীবন যুদ্ধ করে যাওয়া এক সাহিত্যিক। মানুষের মধ্যে যতখানি মানুষের নাগালের বাইরে প্রেম, তারই সঙ্গে সংশ্লিষ্ট তিনি। মানুষের সুস্থতা ও অপ্রকৃতিস্থতার যে সীমারেখাটি বার বার গুলিয়ে যায়, নিজেকে সুস্থ ভেবে মানুষ অপ্রকৃতিস্থের মতো আচরণ শুরু করে, আর তার ভেতরেও আশ্চর্যভাবে সুস্থতার লক্ষণগুলিকে প্রকাশ করে চলে, তিনি সেই সীমারেখাটিকে স্পর্শ করেছেন বার বার। তাঁর সম্পর্কে স্মৃতিচারণায় প্রেমেন্দ্র মিত্র লিখছেন, তার রচনায় যেটুকু অসুস্থতার ছায়া, তা আমাদেরই রুগ্নতার প্রতিবিম্ব। কোনো দিকেই মাঝারি হবার সৌভাগ্য নিয়ে তিনি আসেননি। চূড়াও যেমন তার মেঘলোক ছাড়ানো, খাদও তেমনি অতল গভীর। তাই মানিয়ে নেবার মানুষ তিনি নন। আর এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পারছেন, যার সম্পর্কে এই কথা বলা, তিনি বাংলা সাহিত্যের সত্যি মানিক, মানিক বন্দ্যোপাধ্যায়। এবারের এক কলমে দুই নারীর বিষয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অহিংসা। সেই উপন্যাসকে যারা ফিরে পড়ে দেখেছেন বা স্মৃতির অতল থেকে তুলে এনে মেল পাঠিয়েছেন, তাদের মেল পড়ে শোনাবার দিন আজকে। তাহলে শুরু করি। প্রথমটা করবিডির। করবিডি থাকেন 66/E নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি, হুগলিতে। আর করবিডি যেহেতু শিক্ষিকা, তাই বইপত্র পড়ার অভ্যেস রীতিমতো জিইয়ে রেখেছেন তিনি। বই তার নিত্যসঙ্গী।

করবীরের অনুভবেই অহিংসা কেমন তা তিনি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এবার আমি আপনাদের সকলের সঙ্গে তার অনুভবের কথা ভাগ করে নিই। মানিক বন্দ্যোপাধ্যায়ের 1941 সালে প্রকাশিত অহিংসা উপন্যাসের একটি অন্যতম আকর্ষণীয় প্রাণবন্ত নারী চরিত্র হল রত্নাবতী। সে আশ্রমের একজন বালিকা বা তরুণী, যার স্বভাব ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের মাধ্যমে সমাজ ও মানব চরিত্র বিশ্লেষণের অসাধারণ দক্ষতা ফুটে উঠেছে। ধর্ম, সমাজ ও আশ্রমের প্রচলিত কঠোর অনুশাসনের প্রতি তার কোনো অন্ধ ভক্তি নেই। আশ্রমিক জীবনের ভণ্ডামি এবং তথাকথিত অহিংসার অন্তরালে লুকিয়ে থাকা লোভ লালসার স্বরূপ সে খুব সহজেই বুঝতে পারে। রত্নাবতী চরিত্রের একটি বড় গুণ হল তার অসীম কৌতূহল এবং সাহসিকতা। যে কোনো কঠিন পরিস্থিতি বা দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে সে পিছপা হয় না। তবে সে সম্পূর্ণ নিষ্পাপ বা আদর্শ চরিত্রের প্রতীক নয়। তাই শশধর, যার নিজে স্ত্রী থাকা সত্ত্বেও রত্নাবতী তার প্রতি আকৃষ্ট হয় এবং এক গোপন সম্পর্কে জড়িয়ে পড়ে। অপরদিকে অন্য নারী চরিত্র মাধবীলতা শুধু নিপীড়িত নারী নয়, তার মধ্যে সাহসিকতা ও প্রতিবাদের সুরও লক্ষ্য করা যায়। সদানন্দ সাধুর ভণ্ডামি ও তার উপর হওয়া শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে সে সোচ্চার হয়। তার চরিত্রের একটি কৌতূহলজনক দিক হল মাধবীলতা নাম থেকে লতা বাদ দিয়ে সে নিজেকে সম্পূর্ণ স্বাধীন ও স্বয়ং সম্পূর্ণ মাধবী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। পুরুষতান্ত্রিক আশ্রয়ের বাইরে নিজের পৃথক সত্তা খোঁজারই আকাঙ্ক্ষা চরিত্রটির গভীরতাকে নির্দেশ করে। বিভূতির সঙ্গে তার প্রেম ও পরিণয় আশ্রমের বাইরের বাস্তব সামাজিক জীবনের অংশ হিসেবেই দেখানো হয়েছে। যেহেতু নাম তার করবী, তাই তার শুভেচ্ছাতেও কয়ের আধিক্য। কদম করবী কেতকীর বাদল শুভেচ্ছা সহ করবী নে। 66/E নার্সারি রোড, আদর্শনগর, বৈদ্যবাটি, হুগলি থেকে লিখেছেন। খুব ভালো থাকবেন গরবিদি, কেমন? আর এমনই সুবাস ছড়াতে থাকবেন আপনার চিঠির মাধ্যমে, ভালো লাগবে আমারও। পরের চিঠির জন্য অপেক্ষা রইল। এবারে চলে আসি। বাহ, সম্বোধনটি তো ভারী চমৎকার। কিশোরী হৃদয় চিন্তক মিতুল ঘটক, এইসব চিঠির জন্যই না আমি আপনাদের অপেক্ষায় থাকি। মিতুল ঘটক থাকেন শিয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় সখী, মানুষের কুপ্রবৃত্তিগুলি যেমন অর্থলিপসা, একচ্ছত্র ক্ষমতা, শঠতা, অবদমিত কামনা বাসনা ইত্যাদি বিড়াল তপস্যের ধার্মিকতার কলুষিত আবরণে লুকিয়ে যেভাবে সমাজ ও সত্তাকে প্রতারিত করে, তারই প্রতিচ্ছবি মানিক বন্দ্যোপাধ্যায়ের এই অহিংসা উপন্যাস। উপন্যাস বর্ণিত বকধার্মিক সদানন্দের তপোবন আশ্রমে বেশ কয়েকজন নারীর উপস্থিতি সত্ত্বেও আজ আমাদের সন্ধান মাধবীলতা ও রত্নাবতী নামক দুই নারী চরিত্রের বৈপরীত্য। নামের মাহাত্ম্য বজায় রেখে মাধবীলতা ব্রততীর ন্যায় কোমল, বিনয়ী ও অবলম্বন সন্ধানী। অপরদিকে রত্নাবতী সাহস ও দায়িত্বশীলতার রত্ন একত্রিত করে বহুমাত্রায় বাস্তবমুখী। মাধবীলতা এক সরল নারী, সুলভ গুণসম্পন্ন, প্রেমিকের দ্বারা প্রলোভিত ও প্রতারিত কিশোরী। আর রত্নাবতী এক জৈবী বা আগ্বেগময়ী ঔৎসুক্য মনস্ক আশ্রম বালিকা। মনস্তত্ত্বের বিচারে মাধবীলতার নারী সুলভ শক্তি থেকে উৎসারিত চাহনিতে ছিল অন্ধভক্তি ও বিবেক আদর্শ সম্পন্ন আদর্শ। অন্যদিকে আশ্রমের রক্ষণশীলতার বিরুদ্ধে থেকেও রত্নাবতীর ছিল সমাজের প্রচলিত ছক ভাঙার কারিগরি। এই উপন্যাস কপটতার শিকার হওয়া নারী পুরুষের মনস্তাত্ত্বিক সন্ধান, যা আমাদের শিক্ষা দেয় দীর্ঘকাল মুখোশের পিছনে অভিনয় করতে করতে সেই চরিত্রটিকেই যখন সত্য বলে মনে হয়, তখন মানুষ আর প্রকৃত সত্যকে চিনতেই চায় না। ইতি কিশোরী হৃদয় চিন্তক মিতুল ঘটক, শিয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। আমি যে এরকম কিশোরী হৃদয় চিন্তকদের

আরো চাই। আপনি যেমন লিখেছেন, আপনার মতো যারা আছে তাদেরকেও আরো বেশি বেশি করে আমাকে মেল পাঠাতে বলুন, আমাকে মানে আমাদেরকে, অর্থাৎ মহিলা মহলে। মহিলা মহল তো দপ্তরটার নাম। আর আপনি চিঠি পাঠাবেন এক কলমে দুই নারীতে, বা আমার কলম, বা একেবারে আপনার সৃজনশীলতা, ধরুন ভ্রমণ কাহিনী, রম্য রচনা, স্বরচিত কবিতা, গল্প, এসবও পাঠাতে পারেন আমাদের মেল করে। মেল আইডি ওই একটাই, সেটা জানাচ্ছি। তবে তার আগে আরেকটা মেল পড়ে ফেলি। এই মেলটা পাঠিয়েছেন আলপনাদি। আলপনা জানা রামপুর নন্দপুর চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে। মাধবীলতা এবং রত্নাবলী। মাধবীলতা আশ্রমবাসিনী কুমারী সন্ন্যাসিনী, সারাক্ষণ তার মুখখানা টসটস করতে থাকে জীবনী শক্তির রসে। মহিগড়ের রাজার ছেলে নারায়ণের সঙ্গে মাধবীলতা ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল তাকে বিবাহ করার জন্য, কিন্তু নারায়ণ মাধবীলতাকে বিবাহ না করে আশ্রম ছেড়ে দিয়ে যায়, যেখানে অনাচার ব্যভিচারে ভাড়া ও বিপিনের টাকা রোজগারের উপায় হল এই আশ্রম। সেই আশ্রমের নিয়ম লঙ্ঘন করে মাধবীলতা হিলতোলা জুতো পরিহিত মদ্যপ অবস্থায় একেবারে হাজির হয় সদানন্দের অন্তঃপুরে। মাধবীলতা প্রৌঢ় সদানন্দের প্রতি আসক্ত হয়ে পড়ে। পরে অবশ্য বিভূতির সঙ্গে তার বিবাহ হয়। বিবাহের পরও মাধবীলতা সদানন্দের কক্ষে দেখা করতে আসে বিপিনের বাধাকে উপেক্ষা করে। ঠিক এইখানেই সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা উক্তির কথা মনে পড়ে যায়। বন থেকে জানোয়ার তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। মাধবীলতাকে পাওয়ার আশায় সদানন্দ এক দাঙ্গায় পূর্ব পরিকল্পিতভাবে মাধবীলতার স্বামী বিভূতিকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। সবকিছু জানা সত্ত্বেও মাধবীলতা সদানন্দের সঙ্গে এক রাতের অন্ধকারে নৌকোয় চেপে অন্যত্র পালিয়ে যায়। অপরদিকে রত্নাবলী। রত্নাবলী পিসিমা উমার সঙ্গে একই আশ্রমে থাকে। রত্নাবলী সদানন্দকে স্পষ্ট কথা বলতেও ছাড়ে না। সে বলে, আপনি গেরস্থের বাড়ি তিন রাত্রির বেশি বাস করছেন কি করে শুনি? দাঙ্গার সময় রত্নাবলী প্রয়োজনে বিপক্ষ দলকে চেলা কাঠ দিয়ে মাথা ফাটাতেও কুণ্ঠাবোধ করেনি। বিবাহের পর মাধবীলতা সদানন্দের কক্ষে দেখা করতে গেলে রত্নাবলী মাধুকে বলে, ছি ধিক তোকে, ঘরে যদি মন না বসে ঘরের বউ সাজতে গেলি কেন? এখানেই দুই নারীর মধ্যে বৈপরীত্য পরিলক্ষিত হয়। একগুচ্ছ নয়নতারা ফুলের শুভেচ্ছানীয় ইতি আলপনা জানা রামপুর নন্দপুর চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। বাহ, এই যে আপনারা এত ভিন্ন ভিন্ন ফুলের শুভেচ্ছা দেন, এইতেই তো মন ভালো হয়ে যায়। যখন মনের কোণে মেঘ জমে, তখন আপনাদের এই চিঠিগুলো পড়তে পড়তে সেই মেঘ কেমন যেন বৃষ্টি হয়ে ঝরে পড়ে। তবে আজ কিন্তু আমার একটু অভিমান হয়েছে। এই যে মোটে তিনটে মেল পেলাম, কারুর মন ভালো লাগে বলুন? আরও আরও কত মেল আপনাদের পাই, সেগুলো কিন্তু এখনো এসে পৌঁছয়নি। তবে হ্যাঁ, যারা অহিংসার উপন্যাসের কথা লিখেছেন, তারা যে বেশ ভালো করে উপন্যাসটা হয় আবার ঘুরে পড়েছেন, না হলে প্রথমবার পড়াটাকে খুব ভালো করে মনে করেছেন, সেটা আপনাদের মেল দেখেই বুঝতে পারছি। আর যারা এখনো লেখেননি, ভাবছেন অনেক দিন আগে পড়েছি, ভুলে গেছি, আবার পড়তে হবে, তাদের জন্য বলি, প্লিজ একবার পাতাটা উল্টে পাল্টে দেখে নিন না, হয়তো কিছুটা যাবার পর মনে পড়ে যাবে, আর আপনি তখন ঝরঝর করে লিখে ফেলবেন আর টুক করে পাঠিয়ে দেবেন আমাকে মেইল করে। ভুলবেন না কিন্তু, আমি আপনার মেইলের অপেক্ষায় রইলাম, কেমন? আর যদি এই সবে আপনি রেডিও সেটটা অন করে থাকেন, তাহলে বলি আপনি শুনছেন মহিলাদের আসর এবং আপনাদের চিঠি পড়ে শোনাচ্ছিলাম। কিন্তু চিঠি তো শেষ, যতগুলো পেয়েছি সবকটা পড়ে ফেলেছি। তাই আপনার কাজ মেল করা আমাদেরকে। মেল আইডি mohilamahal.aircolkata@gmail.com। কি বিষয় লিখবেন? লিখবেন এক কলমে দুই নারী, মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা এবং সাহিত্যে।
সেই রকমই এই উপন্যাসের মধ্যে দিয়েও আমরা তাদের জীবন যাপন

মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব, আর পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি আপনারা লিখে পাঠাবেন 150 শব্দে। মেল না করে যদি চিঠি পাঠাতে চান তাহলে তো আপনাকে লিখতে হবে এক কলমে দুই নারী। মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি কিন্তু 23 জুলাইয়ের মধ্যে এসে পৌঁছতে হবে। অবশ্যই মেয়েদের ক্ষেত্রেও তাই, ওই একই দিন 23 জুলাই। ভাবছেন এখনো হাতে তো অনেকটা সময় আছে, আজ তো সবে 8 তারিখ, গড়িমসি যদি করেন তাহলে আমার হাতে মেলের সংখ্যা কমতে থাকে, আর শেষকালে যখন অনেক মেল জড়ো হবে, সবগুলো পড়ে হয়ে ওঠা উঠবে না, তখন আপনার মন খারাপ হবে, সঙ্গে সঙ্গে আমারও খারাপ লাগবে। তাই বলি চট করে লিখে ঝট করে মেলটা করে ফেলুন, কারণ দেখুন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, আকাশে যদি মেঘ সরে গিয়ে থাকে তাহলে আপনি সন্ধ্যা তারাকে দেখতে পাবেন। আপনার জীবনেও আছে নাকি এমন কোনো সন্ধ্যা তারা, সূর্য ওঠার আগে বা পূর্ব আকাশে, আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে নক্ষত্র দেখা দেয় সেটাই তো সন্ধ্যা তারা। সে তো সবাই জানে, কিন্তু জীবনে যদি এমন কেউ সন্ধ্যা তারা থাকে, নিশ্চয়ই আছে আমাদের জীবনের সফলতার পূর্বে বা ব্যর্থতার পরে। আপনার জীবনে যদি সন্ধ্যা তারা থাকে তাহলে সেই মানুষটির কথা আমি জানতে চাই। বিষয় জীবনের সন্ধ্যা তারা, আমার কলমে লিখবেন চিঠি, 150 শব্দ কিন্তু। মেল আইডি ওই একই, mohilamohol.aircolkata@gmail.com। চিঠি পাঠাবেন মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। 23 জুলাইয়ের মধ্যে কেমন, তার বেশি দেরি করলে কিন্তু জীবনের সন্ধ্যা তারার কথা আপনাদের আর শোনানো হবে না, আপনার কাছেই সে সন্ধ্যা তারার কথা রয়ে যাবে। সন্ধ্যে তো ঘনিয়েই এসছে, সাথে আকাশ কালো করে বৃষ্টি, যদিও নিম্নচাপ খানিকটা সরে গেছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে, তাতে কি এই বর্ষায় যদি মেঘ কালো করে আসে আর তখন যদি হেমন্ত মুখোপাধ্যায়ের এই গান আপনি শোনেন, আপনার কি খুব খারাপ লাগবে?

এই গান শুনে মন ভালো না হয়ে উপায় নেই বলুন। হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা হচ্ছিল, মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাস নিয়ে যারা মেল করেছিলেন তাদের চিঠি পড়ছি আজকে। না, পড়া হয়ে গেছে, যতগুলো মেল এসেছিল পড়ে ফেলেছি। জানেন, মানিক বন্দ্যোপাধ্যায় বাঁশি বাজাতে খুব ভালোবাসতেন। মাঝে মাঝেই বাঁশি হাতে একা বেরিয়ে পড়তেন আদারে বাদারে নদীর ধারে ঘুরে বেড়ানো, সঙ্গে গান আর বাঁশি। বাড়ি ফেরার হুঁশে থাকত না, ঘোড়ার গাড়ির গাড়োয়ান কিংবা নৌকার মাঝিদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা চলত, কোনো খবরই পাওয়া যেত না। তখন তো আর এত ফোন হোয়াটসঅ্যাপ ছিল না যে টুক করে একটা খবর দিয়ে দেবে। ঘরে ফেরার কোনো তাড়াও থাকত না। তারই বাঁশি প্রীতির কথা আমরা পাই অতসীমামী গল্পতে। নদীও খুব ভালোবাসেন, নদীর সাথে তাকে ঘিরে গড়ে ওঠা জনবসতির সাথে মানিক বন্দ্যোপাধ্যায় অনুভব করতেন এক আত্মিক টান। মাঝি জেলেদের সাথে গল্পে মজে থাকতেন, খাওয়া দাওয়াও করতেন তাদের সাথেই। সেই আত্মীয়তা থেকেই সৃষ্টি করেছিলেন তার সবচাইতে জনপ্রিয় রচনা পদ্মা নদীর মাঝি। তার লেখায় মার্ক্সিজম বা ফ্রয়েডিজমের যে প্রভাব আমরা পাই, ফ্রয়েড এই চরিত্র বা এই লেখক, এই ফ্রয়েডের মনস্তত্ত্ব মানিককে ভীষণভাবে আকর্ষণ করত। এই দুই মতবাদের মিশেলেই তিনি তার চরিত্রগুলো গড়তেন, একদিকে শ্রেণী বৈষম্য, অন্যদিকে যৌনতা। এই তার লেখার উপাদান। কাহিনী প্রয়োজনে অবশ্য অনেক রচনায় তিনি এই মতবাদগুলো উপস্থাপন করেছেন, জেলে পল্লীর উঁচু নিচু শ্রেণী কিংবা কুবের কপিলার সম্পর্ক। চতুষ্কোণের রাজকুমার ও সরসীর কথাই ভাবুন না, তাদের মধ্যেকার যে আবেদন, আরও আরও বহু জায়গায় এরকম মনস্তাত্ত্বিক দিক আমরা তার কাছ থেকে পেয়েছি। যে মনস্তত্ত্বে আলো ফেলতে নামতে হয় মনের কারখানা ঘরে, সেই মনের কারখানা ঘরে নিরন্তর যা চলছে তার মধ্যে হাতুড়ির পিটুনি, ভাঙা গড়া সবটুকু নিয়ে যে আলো আধারির জগৎ, সেই আলো আধারির জগতে আলো ফেলেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। কল্লোল যুগ গ্রন্থে অচিন্ত্যকুমার সেনগুপ্ত বলেছিলেন, মানিকই একমাত্র আধুনিক লেখক যে কল্লোল ডিঙিয়ে বিচিত্রায় চলে এসেছে। আসলে সে কল্লোলেরই কুলবর্ধন। দেশপত্রিকায় মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রেমেন্দ্র মিত্র আবারও লিখছেন, মানিক বন্দ্যোপাধ্যায় হলেন সেই বিরলতম লেখকদের একজন যিনি জীবন ও সাহিত্যে মানব সত্তা অভিন্ন হিসেবে দেখিয়েছেন। তাই বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অপরিসীম গুরুত্ব। নিরাসক্তভাবে তিনি জীবনকে দেখেছেন, জীবন সমস্যার গ্রন্থিমোচনে তৎপর হয়েছেন। ফ্রয়েডপন্থী মনোবিকলন বা মনোবিকার তত্ত্ব এবং মার্ক্সীয় দৃষ্টিকোণ লেখক মানিক বন্দ্যোপাধ্যায়কে সাহিত্যে স্মরণীয় করে রেখেছে। এই প্রসঙ্গে একটা গল্প বলি। একদিন কলেজ ক্যান্টিনে তার সঙ্গে বন্ধুদের তুমুল তর্ক ডেকেছে। এক বন্ধুর লেখা কোনো একটি গল্প একটি নামকরা পত্রিকা থেকে অমনোনীত হয়ে ফেরত এসেছে। সেই বন্ধু মহা খাপ্পা হয়ে তো বললেন, বড় পত্রিকাগুলি নামী লেখকদের লেখা ছাড়া ছাপাই না। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠলেন মানিক, এটা হতেই পারে না, তুমি ভুল বলছ, তোমার গল্প ভালো হয়নি তাই তারা ছাপেনি, পছন্দ হলে নিশ্চয়ই ছাপত। বন্ধুও পাল্টা নিলেন, প্রমাণ করে দেখাতে পারবে? মানিক বন্দ্যোপাধ্যায় বললেন, বেশ, আগামী 3 মাসের মধ্যে একটা গল্প লিখে কোনো নামি পত্রিকায় ছাপিয়ে দেখাবো। 3 মাস নয়, 3 দিনের মধ্যে একটা গল্প লিখে ফেললেন। গল্পকারের নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। লিখতে গিয়ে একটু থামলেন, জীবনের প্রথম গল্প।

বাদকের পছন্দ হবে সে বিষয়ে তিনি নিশ্চিত, কিন্তু 12-13 বছর বয়সের মধ্যেই বাংলার সেরা সাহিত্যগুলো যার পড়া হয়ে গেছে, সেই মানিক কিন্তু বুঝে গিয়েছিলেন অতসীম আমি আসলে অবাস্তব রোমান্টিকতায় ভরা। সেই সংকোচেই প্রবোধ কুমারের নাম বদলে লিখলেন মানিক বন্দ্যোপাধ্যায়। তারপর সেই গল্প নিয়ে শটান হাজির বিচিত্রা পত্রিকার দপ্তরে। সম্পাদক উপেন্দ্রনাথ সেই সময় দপ্তরে ছিলেন না, তার জায়গায় বসেছিলেন আরেক দিকপাল সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত। স্মৃতিকথায় তিনি লিখছেন, একদিন বিচিত্রার দপ্তরে কালো পানে একটি লম্বা ছেলে এলো, বলল গল্প এনেছি। বললাম দিয়ে যান। সেই ছেলে লম্বা হাত বাড়িয়ে গল্পের পাণ্ডুলিপি দিয়ে বলল, এই যে রাখুন। এমন ভাব যেন এক্ষুনি ছাপতে দিয়ে দিলে ভালো হয়। চোখে মুখে আত্মবিশ্বাস চুঁইয়ে পড়ছে। গল্প জমা দিয়ে এসে চলে গেল। আমি তারপর এমনি গল্পে চোখ বোলাচ্ছিলাম, চোখ বোলাতে গিয়ে চমকে উঠলাম, এ যে রীতিমতো দুর্দান্ত গল্প। সেই গল্প প্রকাশ তো পেলই বাংলার পাঠক মহলেও, হই হই পড়ে গেল। বিচিত্রার সম্পাদক খোঁজ খবর নিয়ে ছুটে এলেন মানিকের সঙ্গে দেখা করতে। লেখার সাম্মানিক 20টা টাকা হাতে দিয়ে অনুরোধ করলেন, আপনি আবার গল্প দিন আমাদের। ইচ্ছে ছিল 30 বছরের আগে কোনোদিন গল্প লিখবেন না, কিন্তু 20 বয়সেই বাজি রেখে গল্প লিখে এমন বিখ্যাত হয়ে গেলেন যে সেদিন আবার গল্প লিখতে রাজি হতে হল। আর ঠিক সেই দিনই নির্ধারিত হয়ে গিয়েছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় থেকে মানিক বন্দ্যোপাধ্যায় হয়ে ওঠার নিয়তি। একেই বলে জীবনের কোন চ্যালেঞ্জ আপনাকে কোথায় নিয়ে যায় তা কি আপনিই জানেন? তবে হ্যাঁ, নিজের ওপর যদি বিশ্বাস থাকে, যাকে বলে আত্মবিশ্বাস, তাহলে আপনি চ্যালেঞ্জ করতেই পারেন। আর সেই চ্যালেঞ্জ থেকে না, মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে বারবার হয় না, কিন্তু নিজের জায়গায় আপনি সেরা হতেই পারেন। এ তো গেল সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা। একসময় জানেন কুস্তি লড়া ও পাড়ার মাস্তানকে কাবু করার ডাকাবুকো শরীরটা ক্ষয়ে যেতে লাগলো। একদিকে দারিদ্র, অন্যদিকে রাজনীতি ও সাহিত্যের তুমুল সাধনা, একসাথে সবকিছু যেন সইতে পারল না। ধীরে ধীরে ক্ষয়িতে লাগলো সেই শরীর। প্রতিভা কি ক্ষয় হয়? তিনি যে মানিক বন্দ্যোপাধ্যায়, একদিকে যখন অভাব ছিঁড়ে কুঁড়ে কাঁদছে, তার মধ্যেই তিনি লিখে চলেছেন একের পর এক লেখা। গোটা পরিবারের হা মুখের দিকে তাকিয়ে আর সহ্য হচ্ছে না, একসময় ধিক্কার দিচ্ছেন। তবুও যুগান্তর পত্রিকার পূজো সংখ্যায় লেখা দিতে যাচ্ছেন সেই মানিক বন্দ্যোপাধ্যায়, যিনি 2টো ডাল ভাতের সংস্থান না রেখে বাংলাদেশে যেন কেউ সাহিত্য করতে না চায় এই কথা বলছেন। এই তার মনে হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায় একসময় কুস্তি লড়তেন, একা হাতে 10 জনের মোকাবিলা করতেন, সেই মানিক বন্দ্যোপাধ্যায় যিনি বিখ্যাত পুতুল নাচের দল কলকাতায় এসেছিল, আর সেই কার্নিভালের নাচ দেখে এমন মুগ্ধ হলেন, পুতুলদের সঙ্গে মানুষের জীবনকে মিলিয়ে লিখে ফেললেন পুতুল নাচের ইতিকথা। সেই ইতিকথা ইতি টানেনি, বরং সাহিত্যে তার জয়যাত্রার রথকে অমর করেছে। তাই তো আজও তিনি বাংলা সাহিত্য থেকে সাহিত্যপ্রেমী মানুষ সকলের কাছেই উজ্জ্বল মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা এ মাসে আমার এক কলমে দুই নারী মহিলাদের আসরের, সেই জন্য তার লেখা উপন্যাস বিষয় হিসেবে নির্বাচন করেছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অহিংসা উপন্যাসের মাধবীলতা ও

রত্নাবতী নারী চরিত্র। আপনাদের চোখে কেমন সেটা জানার অপেক্ষা রইল। সবে আজকে মাসের প্রথম সপ্তাহ, সারা মাসটা বাকি আছে। 23 তারিখের মধ্যে আপনাদের চিঠি আমাদের কাছে পৌঁছতে হবে। যদি একদম নতুন হয়ে থাকেন, হয়তো আপনি সবে কলেজে ভর্তি হয়েছেন, তাহলে বলবো পড়ে ফেলুন মানিক বন্দ্যোপাধ্যায়কে। আর এখন তো রেডিও শোনার জন্য রেডিও সেট থাকতে হয় না, আমাদের হাতে থাকা মোবাইল যন্ত্রটাতেই শোনা যায়। লিখুন, যন্ত্রকে সঙ্গী করুন, করে মেল করে দিন, আমাদের পড়ব আমরা। অপেক্ষায় থাকব আপনার চিঠির। সবাই খুব ভালো থাকবেন। দুই বাংলার মৈত্রীর বন্ধন দৃঢ় হোক, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক। আজকের মতো মহিলাদের আসরে পর্যন্তই আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর, এক কলমে দুই নারী। উপস্থাপনায় ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়। এখন শুনবেন কলকাতা কলতান।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংগ্রহশালা বা দ্য আরবিআই মিউজিয়াম, এই নিয়ে প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা প্রিয়াঙ্কা ভট্টাচার্য।
1: কল্লোলিনী কলকাতা বর্তমানের মাটিতে পা রেখেও অতীতের চর্চা করতে জানে নিষ্ঠার সঙ্গে। কলকাতা জানে সভ্যতার নানা ধাপের তথ্যপঞ্জি ধরে রাখার কৌশল। এ শহর এমন কিছু জাদুঘরের জাদুকরী বৈচিত্র্য রেখেছে তার অন্দরে, যা একবার না চাক্ষুষ করলেই নয়। তেমনই এক সংগ্রহশালা হল ভারতীয় রিজার্ভ ব্যাংকের সংগ্রহশালা, দ্য আরবিআই মিউজিয়াম, যার ঠিকানা 8 নম্বর কাউন্সিল হাউস স্ট্রিট ভবন, বিবাদী বাগ। শতাব্দী প্রাচীন এই ভবনে রিজার্ভ ব্যাংকের পথ চলা শুরু হয়েছিল 1935 সালের 1 এপ্রিল। সে সময়ে এই ভবনটি ছিল ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়। আজ এই হেরিটেজ বিল্ডিংটি সেজে উঠেছে মুদ্রার জীবনচক্রে। অভিনব এই সংগ্রহশালা প্রতিষ্ঠার কথা, তার উদ্দেশ্য আমাদের জানালেন রিজার্ভ ব্যাংকের আধিকারিক অমর কান্তি চট্টোপাধ্যায়।
2: রিজার্ভ ব্যাংকের এই যে কলকাতা মিউজিয়াম, এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের 5 বছর আগে, 2019 সালে, এবং এটার মুখ্য উদ্দেশ্যই ছিল ইকোনমিক্সের ব্যাপারে জ্ঞান অর্জন, এবং এছাড়াও যে রিজার্ভ ব্যাংকের যে ইতিহাস এবং রিজার্ভ ব্যাংক কী করে, কার্যপ্রণালী, তার ফাংশন কী কী আছে, এগুলো সম্বন্ধে সাধারণ মানুষকে এবং যারা ইকোনমিক্স নিয়ে এবং কমার্স নিয়ে পড়াশোনা করে তাদেরকে বোঝানো বা ডিটেলে তাদের এই ব্যাপারটা নিয়ে আরও জ্ঞান বর্ধন করা তাদের।
1: প্রাক ইতিহাসের কাল থেকে আজ পর্যন্ত মুদ্রার ক্রম বিবর্তনের ইতিবৃত্ত, প্রাচীন ব্যাংকিং প্রথার কাহিনী সব রয়েছে মিউজিয়ামের গ্যালারিতে।
2: আমাদের রিজার্ভ ব্যাংকে মিউজিয়াম যারা দেখতে আসেন, তাদের প্রথম যে এক্সিবিট সামনে আসবে সেটা হচ্ছে মানি থ্রু দ্য সেঞ্চুরিজ, মানে এখনকার বর্তমান অবস্থায় যে ডিজিটাল কারেন্সিটা এসছে, তার ক্রম বিবর্তন কীভাবে হলো ফ্রম দ্য প্রি হিস্টোরিক টাইম, মানে একদম প্রাথমিক যুগে কী ছিল, তখন মানুষ শুধুমাত্র শিকার করত এবং সেই শিকারগুলোই তারা নিজেদের মধ্যে ভাগ করে খেত, তখন মানি কনসেপ্ট বা এক্সচেঞ্জের কোনো কনসেপ্ট ছিল না। তারপর এলো বার্টারিং সিস্টেম, এই বার্টারিং সিস্টেম হচ্ছে মানুষ যখন

0: ডাল চাল প্রোডাকশন করতে চাষবাস করতে শুরু করলো, মানুষ চাষবাস করতে শুরু করলো এবং সেই চাষবাসে তাদের যে এক্সেস প্রডিউস বা যেটা বেশি তারা এগ্রিকালচারাল প্রোডাকশন শুরু হলো সেটা তাদের মধ্যে নিজেদের মধ্যে ভাগ করে নিতে শুরু করলো এবং তাদের নিজেদের অন্য কোনো চাহিদাও থাকতে পারতো। সেই চাহিদাটা ধরুন কারো কোনো গরু ছাগল বা এই ধরনের চাহিদা আছে, কারো কাছে ধান বেশি আছে, সেগুলো তারা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতো। কিন্তু এটা একটা ফেলিওর ছিল, কারণ কার কতটা দাম এবং সে কীভাবে সেটাকে এক্সচেঞ্জ করবে তা কোনো নির্দিষ্ট কোনো সূত্র বা মাপকাঠি ছিল না। তাই তার পরবর্তীকালে আমাদের কাছে আসে বিভিন্ন শস্য অ্যাজ এ কারেন্সি বা কমোডিটি মানি হিসেবে শস্যগুলোকে দেখানো হতো। আর্লি ব্যাংকিংয়ের কনসেপ্ট যেটা, সেটা আমরা প্রথম পাই ইরাকে, যেটা ব্যাবিলনিয়া তখন ছিল নাম, ব্যাবিলনিয়াতে আমরা প্রথম কনসেপ্ট পাই যখন যে কোনো মানুষ তাদের অত্যন্ত দামি যে সমস্ত জিনিস তারা তাদের মন্দিরে বা টেম্পলে রাখতো, এই টেম্পলে রাখার পরে তাদের এগেনস্টে তারা একটা টোকেন ইস্যু করতো, সেটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে সেটা ট্রান্সফার করা যেত। তার জন্য প্রথম যে মানি কনসেপ্ট বা মানি বা একটা কাগজের টোকেন যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে দেওয়া যায় বা ট্রান্সফার করা যায়, এই কনসেপ্টটা প্রথম আসে 1750 BC এবং এটাই ব্যাবিলনিয়াতে পাওয়া যায়। এরপরে যেটা আসে কড়ি, কড়ি আমাদের যেটা বেশ কিছুদিন পর্যন্ত চলেছিল এবং 20th century আমাদের বেশ কিছু জায়গায় কড়িকে আমাদের মানি হিসাবে বা কারেন্সি হিসাবে চালু ছিল। এরপরে আসে বেশ কিছু অদ্ভুত ধরনের কারেন্সি কনসেপ্ট, কারো কাছে যদি বেশি কিছু ছুরি থাকতো, নাইফ, স্পেড, হোস, যেগুলো মেনলি ইউজড হয় এগ্রিকালচারাল প্রোডাকশনের ক্ষেত্রে, সেগুলো অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ইউজ করা হতো। এরপরে যেটা আসে সেটা হচ্ছে মেটাল অ্যাজ এ মানি। প্রথম মেটাল অ্যাজ এ মানি কনসেপ্ট আসে সেটা টার্কিতে এবং আমরা সেটা দেখতে পাই ইলেকট্রাম, এক ধরনের অ্যামালগাম, যেটা গোল্ড এবং সিলভারের অ্যামালগাম ছিল, সেটা প্রথম ইউজ হয় অ্যাজ এ লাইডাতে। লাইডা বলে টার্কিতে একটা জায়গা ছিল, সেখানে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে মেটাল অ্যাজ এ মানি। আমাদের ছত্তিশগড়ে বিলাসপুরেও এই ধরনের কিছু কনসেপ্ট আমরা দেখতে পাই, যেখানে গোল্ড, সিলভার এবং কপারে তৈরি মেটালকে অ্যাজ এ মানি হিসাবে দেখানো হয়েছে। এরপরে আসে পাঞ্চড মার্ক মানি। পাঞ্চড মার্ক মানি পাঞ্চিং অফ ডিফারেন্ট কিংডমস বা কিংস, সেগুলো গোল্ড বা সিলভার বা কপারের ওপরে পাঞ্চিং করা হতো এবং সেগুলো অ্যাজ এ কয়েন মার্কেটে চালু হতো। এরপর আসে পেপার কারেন্সি। পেপার কারেন্সি ফার্স্ট কনসেপ্ট যেটা আসে 800 AD থাং এবং মিং ডাইনাস্টি চায়না, তারা এবার প্রথম চালু করেছিলেন পেপার অ্যাজ এ কারেন্সি। মানে তার এগেনস্টে যে অ্যাসেটটা সেটা থাকতো রাজার কাছে, কিন্তু তার অ্যাসেটের এগেনস্টে তার একটা পেপার, সেটা প্রথম চালু করেছিলেন চায়না। তো চায়নার পরে সেই যে কনসেপ্টটা সেটা মোহাম্মদ বিন তুগলক নিয়েছিলেন এবং উনিও পেপার কারেন্সিতে ওই পেপারের বদলে একটা টোকেন চালু করেছিলেন। কিন্তু টোকেনটা তো ইজি ছিল যে ঘরে ঘরে সেই টোকেন ফরজারি হতে শুরু করে এবং তখন ওনাকে সেই টোকেনের এগেনস্টে সিলভার দিয়ে সেগুলোকে রিপ্লেনিশ করতে হয়েছিল, তাতে ওনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। এরপরে আছে ইন্ডিয়ান মেটাল মানি। ইন্ডিয়ার 1556 পর্যন্ত গোল্ড, সিলভার এবং কপার মুঘলদের সময় চলতো অ্যাজ এ পাঞ্চড মার্ক মানি, কিন্তু এরপরে আমাদের ইন্ডিয়া শিফটেড টু সিলভার স্ট্যান্ডার্ড ইন 1835। সিলভার রুপি বিকাম এ স্ট্যান্ডার্ড ইউনিট অফ অ্যাকাউন্ট এবং এটা আমাদের 19th century আমরা অ্যাডপ্ট করি। 1898-99 আমরা অ্যাডপ্ট করি গোল্ড স্ট্যান্ডার্ড।
1: শুধুই মুদ্রা নয়, মহার্ঘ ধাতু সোনাতেও সোহাগা এই মিউজিয়াম। পৃথিবী জুড়ে সোনার দৌড়ে কে কতখানি এগিয়ে?
0: গোল্ডের যে হোল ওয়ার্ল্ডের প্রোডাকশন, তার কোন দেশ কতটা করে তার এখানে একটা ডেপিকশন আছে। এখানে দেখা যাচ্ছে চায়না ম্যাক্সিমাম গোল্ড প্রোডাকশন করেছে 2016-17, কিন্তু ইন্ডিয়ার প্রোডাকশন সেখানে খুবই কম, 1.594 tons অনলি। এবং গোল্ডের যে অন্যান্য দেশ যারা মেন গোল্ড প্রডিউসার্স, তার মধ্যে অস্ট্রেলিয়া আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, পেরু আছে, ব্রাজিল আছে, কিন্তু এদের কম্প্যারিজনে ইন্ডিয়ার প্রোডাকশন খুবই কম। আমরা পুরোটা দেখাতে চাই এখানে যে যত গোল্ড হোল ওয়ার্ল্ডে আছে তার মধ্যে জুয়েলারিতে কত আছে, প্রাইভেট ইনভেস্টমেন্টে কত আছে, অফিসিয়াল সেক্টরে কার কত কাছে গোল্ড আছে। যারা দেখতে আসবেন তারা পুরোটা এখানে দেখতে পাবেন যে কার কাছে কতটা গোল্ড এই মুহূর্তে ডিপোজিটেড আছে। আমরা এখানে সর্বসাধারণের জন্য একটা গোল্ড ভল্ট তৈরি করে রেখেছি, যেখানে আমরা দেখাচ্ছি যে গোল্ড বারগুলো কীভাবে রিজার্ভ ব্যাংকে থাকে, প্রিজার্ভ করা হয়। এবং সত্যিকারের প্রত্যেকটা গোল্ড বার আমাদের এখানে যেগুলো আছে সেগুলো 12.5 kg করে ওজন, এবং 12.5 kg ওজনটা কতটা সেটা বোঝানোর জন্য একটা গোল্ড বার আমরা রেখেও দিয়েছি। আপনারা প্রত্যেকে এসে সেটা দেখে যেতে পারেন এবং সেটার ওয়েটটা কত সেটা ফিলও করতে পারবেন নিজে তোলার চেষ্টা করে। এখানে আমাদের 25টা গোল্ড কয়েন রাখা আছে। এই গোল্ড কয়েনগুলো ছিল হায়দ্রাবাদের নিজাম, যখন আমাদের ন্যাশনাল ডিফেন্স ফান্ড তৈরি হয়েছিল চাইনিজ অ্যাগ্রেশনের সময় 1962, তখন উনি কন্ট্রিবিউট করেছিলেন 33,000 gold, তার মধ্যে 25টা গোল্ড আমাদের এখানে রাখা আছে।

0: অতীতে নোটের যত্ন নেওয়া হতো কিভাবে, মুদ্রার মুদ্রণে মেশিনের বিবর্তনই বা হয়েছে কেমন করে, সেই ইতিহাসও তোলা রয়েছে এখানে।
1: এখানে প্র্যাকটিক্যালি কিছু মেশিনস দেখতে পাবেন, আগেকার দিনে কিভাবে নোটকে স্টিচ করা হতো, নোটের সেফটির জন্য 100 টাকা করে নোটকে স্টিচ করা হতো, সেই স্টিচিং মেশিনগুলো আপনারা দেখতে পাবেন। শুধু তাই নয়, এখানে আপনারা একটা পাঞ্চিং মেশিনও পাবেন, যেখানে নোটকে পাঞ্চ করা হতো, নোট পাঞ্চিং হতো আমাদের আগেকার দিনে কয়েন নোট এক্সামিনেশন সেকশনে, সেখানে নোটের নাম্বার এবং নোটের যে গ্যারান্টি পোর্শন সেই পোর্শনটাকে আগে পাঞ্চ করে বার করে নেওয়া হতো, তারপরে সেগুলোকে, যেগুলো নন রি ইস্যুয়েবল নোটস সেগুলোকে ডিস্ট্রয় করা হতো থ্রু বার্নিং। এছাড়াও আপনারা এখানে আমাদের ম্যুরালস আছে, এটাকে মানি ম্যুরালস বলা হয়, মানে এই ম্যুরালসের থ্রু দিয়ে আপনাদের ডিপিক্ট করা হয়েছে বা দেখানো হয়েছে পৃথিবীর একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে কীভাবে ফিনান্সিয়াল ইনফরমেশন ট্রান্সমিট করা হয় এবং সেটা পৃথিবীর বিভিন্ন দেশে কীভাবে ছড়িয়ে পড়ে।
0: আরবিআই মিউজিয়াম সকলকে আকৃষ্ট করলেও উপকৃত হবেন কারা, কিভাবেই বা হবেন, ব্যাখ্যা করলেন রিজার্ভ ব্যাংকের আধিকারিক অমরকান্তি চট্টোপাধ্যায়।
1: যে কোনো ধরনের লোক সমাজের যে কোনো অবস্থা থেকে তারা আসতে পারে, মেইনলি এটা ইকোনমিক্স এবং কমার্সের স্টুডেন্টরা খুবই বেশি উপকৃত হয়।
0: মিউজিয়াম জুড়ে মুদ্রার এমন অত্যাধুনিক অথচ শৈল্পিক নিদর্শন যে নিঃসন্দেহে চমকপ্রদ তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি কলকাতার কল্লোলে ঘুম ভাঙা এক ইতিহাসেরও সাক্ষ্য বয়ে চলেছে এই প্রদর্শনশালাটি।
2: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সংগ্রহশালা বা দ্য আরবিআই মিউজিয়াম, এই নিয়ে প্রতিবেদন শুনলেন কলকাতা কলতানে। অনুষ্ঠানটি তৈরি করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী।

শুনছিলেন কলকাতা কলথান। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়।

বর্ষার কাছে চাওয়া পাওয়া, চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর বিশেষ অনুষ্ঠান লালন গাথায় আপনাদের সকলকে স্বাগত। আমি মৈত্রী বন্ধু সুকন্যা রায়। বাংলার সংস্কৃতির ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন এবং দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁদেরই অন্যতম ফকির লালন শাহ, যাকে আমরা লালন সাঁই নামেই বেশি চিনি। লালনের জন্ম এবং শৈশব এই নিয়ে নানা মত থাকলেও তাঁর জীবন দর্শন নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। তিনি মানুষকে শিখিয়েছেন ধর্ম, জাত বা বর্ণের চেয়ে মানুষের পরিচয় অনেক বড়। তার কাছে মানুষের সবচেয়ে বড় পরিচয় ছিল সে একজন মানুষ। বাউল সাধনার মধ্য দিয়ে তিনি এমন এক দর্শনের কথা বলেছেন যেখানে ভালোবাসা, সহমর্মিতা, আত্ম অনুসন্ধান এবং মানবতাই প্রধান। তার গান কখনো কখনো দেখা যায় যে প্রশ্ন করছে, আবার তার গানে কখনো পাওয়া যায় প্রতিবাদ। আসলে তার গান শুধুমাত্র কখনো সুর নয়, তার গান নিজের ভেতরের মানুষকে খুঁজে পাওয়ার যেন এক আহ্বান। আজও দুই বাংলার মানুষের কাছে লালনের গান সমান জনপ্রিয়। তার দর্শন আমাদের বারবার মনে করিয়ে দেয় বাইরের পরিচয়ের চেয়ে অন্তরের পরিচয় অনেক বেশি মূল্যবান। শুরু করছি আজকের প্রথম লালন গীতে দিয়ে, শিল্পী পূর্ণদাস বাউল।

ফকির লালনের গানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সহজ ভাষায় গভীর জীবনবোধের প্রকাশ। তার প্রতিটি গানের মধ্যে লুকিয়ে থাকে এমন কিছু প্রশ্ন যা মানুষকে নিজের ভেতরের দিকে তাকাতে শেখায়। তিনি কখনো মানুষকে কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের পথে আহ্বান জানাননি, বরং বলেছেন সত্যিকারের সাধনা শুরু হয় নিজের মনকে জানার মধ্য দিয়ে। তাই তাঁর গানে বারবার ফিরে আসে মনের মানুষের কথা। এই মনের মানুষ কিন্তু কোনো একক ব্যক্তি নন, বরং মানুষের অন্তরের যে সত্য শুভবোধ বা আত্মিক চেতনা তারই প্রতীক। লালনের আরেকটি বড় শিক্ষা হল কোনো ভেদাভেদ নয়, মিলন। সমাজে জাত পাত ধর্মীয় বিভাজন বা অহংকারের বিরুদ্ধে তিনি তাঁর গানকে, তাঁর সুরকে, তাঁর কথাকে হাতিয়ার করেছিলেন। তাই এত বছর পরেও তাঁর গান শুধু লোকসঙ্গীত নয়, মানবতার এক চিরন্তন বার্তা হয়ে আমাদের কাছে পৌঁছে যায় বারংবার। আজও কুষ্টিয়ার ছেউরিয়ার তাঁর আক্রায় অসংখ্য মানুষ সমবেত হন। কত গবেষক, শিল্পী, বাউল, সাধারণ মানুষ সকলেই তাঁর দর্শন থেকে অনুপ্রেরণা খুঁজে পান। সময় বদলেছে, কিন্তু মানুষের প্রতি যে ভালোবাসা, সহনশীলতা কিংবা আত্মজিজ্ঞাসার যে শিক্ষা লালন দিয়ে গেছেন তা কিন্তু আজও প্রাসঙ্গিক। আর এই ভাবনাকে সঙ্গে রেখেই শুনব দ্বিতীয় লালনগীতি, আমাদের সকলের পছন্দের এই লালনগীতিটি। কারণ ওই যে বললাম, তাঁর দর্শন বা তাঁর শিক্ষা হল ভেদাভেদ নয়, মিলন, ভালোবাসা, এগুলোই জীবনের একমাত্র সুখ, এগুলোই জীবনের আনন্দের উৎস।

আসলে ফকির লালনের জীবন বা তার গান আজও আমাদের মনে করিয়ে দেয় মানুষের প্রকৃত পরিচয় তার মানবিকতায়। তার দর্শন কখনোই তাই বিভেদের নয়, তা মিলনের, বাহ্যিক আচার নয় অন্তরের জাগরণের। তাই সময়ের ব্যবধান যতই বাড়ুক না কেন, লালনের গান আজও নতুন প্রজন্মের কাছেও সমানভাবে প্রাসঙ্গিক, কারণ তার প্রতিটি বাণী আমাদের শেখায় নিজেকে জানার মধ্য দিয়েই অন্য মানুষকে জানা যায়, আর মানুষের প্রতি ভালোবাসাই হতে পারে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনা। আজকের এই ব্যস্ত সময়ে যখন নানা কারণে মানুষে মানুষে দূরত্ব তৈরি হয়, তখন লালনের গান যেন আমাদের আবারও একবার মিলনের পথের কথা মনে করিয়ে দেয়। তার সুরে, তার দর্শনে, তার মানবতার বাণীতে আমরা প্রতিনিয়ত খুঁজে পাই সম্প্রীতির এক চিরন্তন আহ্বান। এই ভাবনার সঙ্গে শেষ করছি আজকের বিশেষ অনুষ্ঠান লালন গাথা। আপনাদের সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু সুকন্যা রায়। আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান শুনতে থাকুন, আবারও অন্য এক পর্বে লালন ফকিরকে নিয়ে কথা বলবো, আবারও তার ঐতিহ্যের কথা, আবার তার দর্শনের কথা আমরা তুলে আনব। ভালো থাকুন, সর্বদা সুস্থ থাকুন। আর এই যে বারবার বলা যে আমরা কোনো ভেদাভেদে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি ভালোবাসা, মিলন, বিশ্বাস, এগুলোই একটা সম্পর্ককে বা একটা মানুষের সঙ্গে

একটা মানুষের সম্পর্ককে দৃঢ় থেকে দৃঢ়তর করে তুলতে পারে। মানুষের প্রতি তাই ভালোবাসা আর সম্মান আমাদের সর্বদা অটুট থাকুক।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আজ সন্ধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? দিনভর কাজের পরে নিশ্চয়ই এবার একটু স্বস্তির সময়, আর সেই সময়টুকুতেই আপনাদের সঙ্গ দিতে আমি মৈত্রী বন্ধু সুকন্যা রায় আরও একবার চলে এসেছি। আগামী 45 মিনিট, প্রায় 45 মিনিট হবে অনেক গল্প, অনেক গান, আর ইতিহাসের পাতা একটু উল্টেও দেখব। থাকবে আজকের আড্ডায় আজকের যে পৃথিবী তার সম্পর্কে কিছু কথা। আজ শুনব এক অভিনব উড়ানের গল্প। ফিরে যাব বহু শতাব্দী আগের এক ঐতিহাসিক দিনের কাছে। জানব বিশ্বকাপের জার্সির কিছু মজার তথ্য, আর শুনব আপনাদের পাঠানো মতামত, আর শেষে থাকবে নিজের মনকে একটু ভালো রাখার ছোট্ট কিছু কথা। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক আজকের আড্ডা। প্রথমেই শুনব একটি গান, ফিরব গানের ওপারে।

ফিরে এলাম এবার একটা গল্প নিয়ে ফিরে এলাম। আচ্ছা শ্রোতা বন্ধুরা বলুন তো, মানুষকে আসলে বড় করে কি? তার অনেক পড়াশোনা, অনেক জ্ঞান, নাকি অন্য কিছু? এই প্রশ্নটা কিন্তু আজকের নয়, বহু হাজার বছর আগে আমাদের দেশের ঋষিরাও এই প্রশ্নের উত্তর খুঁজেছেন। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় সম্পাদিত ভাষা ও সাহিত্য বইয়ে ছান্দোগ্য উপনিষদের এমনই দুটো সুন্দর কাহিনীর উল্লেখ রয়েছে। প্রথম গল্পে দেব ঋষি নারদ, তিনি অনেক কিছুই জানেন, বেদ, ইতিহাস, ব্যাকরণ, বিদ্যার তালিকা বেশ বড়। তবু তাঁর মনে হল এখনও অনেক কিছু জানা বাকি, তাই তিনি গেলেন সনৎকুমারের কাছে। সনৎকুমার তাঁকে বোঝালেন শুধু অনেক কিছু জানলেই হয় না, ভাষা দরকার, আর তার থেকেও দরকার হল মন, বলা যায় অধ্যবসায়। তারপরে আসে সংকল্প, অনুভব, জ্ঞান, শক্তি, অন্ন, জল, আর সবশেষে যে জিনিসটা সবকিছুর ভিত, সেটা হল জীবন। জীবন আছে বলেই তো শেখা আছে, জীবন আছে বলেই তো আমাদের ভাবনা আছে, জীবন আছে বলেই তো আমাদের সৃষ্টি আছে, সুখ আছে, উল্লাস আছে। আরেকটি গল্পে দেখা যায় একজন মানুষ ভেবেছিলেন একাই থাকবেন, কিন্তু পরে তিনি বুঝলেন একা মানুষ খুব বেশি দূর যেতে পারে না। সবাই মিলে কাজ করা, একসঙ্গে গান গাওয়া, একসঙ্গে অন্ন জোগাড় করা, এই মিলেই কিন্তু তৈরি হয় সমাজ। আর সেই মিলেমিশে থাকার মধ্য দিয়েই জন্ম নিয়েছে গান, ছন্দ, শিল্প, আর সর্বোপরি আমাদের সংস্কৃতি। ভাবুন তো, এত পুরনো গল্প অথচ আজও কতটা সত্যি, কতটা প্রাসঙ্গিক। আমরা যত আধুনিকই হই না কেন, মানুষকে মানুষ করে তোলে তার সম্পর্ক, তার ভাষা, আর একসঙ্গে চলার ইচ্ছা। ব্যক্তিকেন্দ্রিকতা থেকে তখনই আমরা হয়ে উঠি গোষ্ঠীবদ্ধ জীব। এই যে সুন্দর ভাবনা, সেটা মনে থাকুক। এবার সময় আরও একটি গান শোনার এবং শোনানোর, জীবনকে নিয়ে। ফিরছি গানের উপারে।

আচ্ছা, এবার একটু পুরনো কলকাতায় যাওয়া যাক। আজ যে মানুষটার কথা বলবো, তার জীবনটা যেন দুটো একেবারে আলাদা গল্প। একদিকে ধনসম্পদ, প্রভাব, প্রতিপত্তি, আর অন্যদিকে সবকিছু ছেড়ে মানুষের জন্য বাঁচার পথ। কিভাবে জীবন পাল্টালো, আজ বলবো সেই গল্পই। তিনি লালাবাবু, তার আসল নাম কৃষ্ণচন্দ্র সিংহ। তার জন্ম হয়েছিল এক ধনী ও প্রভাবশালী পরিবারে। ঠাকুরদা গঙ্গা গোবিন্দ সিংহ ছিলেন ব্রিটিশ শাসনের শুরুর দিকের অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি। অর্থ সম্পদের কোনো অভাব ছিল না সেই বাড়িতে, কিন্তু ছোট্ট কৃষ্ণচন্দ্র যেন একটু অন্যরকম ছিলেন। পড়াশোনা করতে ভালোবাসতেন, আরবি, ফার্সি, সংস্কৃত বিভিন্ন ভাষা শিখেছিলেন, শাস্ত্র পড়তেন, খাঁচায় পাখি দেখলে ছেড়ে দিতেন। ধনসম্পদের চেয়ে মানুষের প্রতি তার যে টান, সেটাই যেন তিনি নিজেও বেশি করে অনুভব করতেন। বাড়ির সবাই চাইতেন তিনি জমিদারি সামলান, সংসারে মন দিন। বিয়েও হল, কিন্তু মনটা যেন কোথাও বাঁধা পড়ল না। একদিন খুব ছোট্ট একটা ঘটনা ঘটল। নিজের এক কর্মচারীর জন্য ভালো কাপড় কিনতে চেয়েছিলেন। তখন বাবার কাছ থেকে শুনতে হল, নিজের রোজগার না থাকলে এত উদার হওয়া ঠিক নয়। কথাটা তাঁর মনে এমন দাগ কেটেছিল যে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন। নিজের চেষ্টায় কাজ করলেন, অর্থ উপার্জনও করলেন, কিন্তু ধীরে ধীরে বুঝলেন শুধু সম্পদ জমালেই কিন্তু মানুষের জীবন পূর্ণ হয় না। তারপর একদিন সব ছেড়ে তিনি চলে গেলেন বৃন্দাবনে। নিজের বিপুল সম্পদ ব্যয় করলেন মন্দির নির্মাণে, দান ধ্যানে আর মানুষের কল্যাণে। জীবনের শেষ পর্যন্ত সেখানেই তিনি থেকেছেন। আজও বৃন্দাবনে তাঁর প্রতিষ্ঠিত মন্দির সেই জীবনের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। লালাবাবুর এই গল্প শুনলে একটা কথাই মনে হয় যে, মানুষ বড় হয় শুধু কত টাকা রোজগার করল তা দিয়ে নয়, বড় হয় যে সে কতটা দিতে পারল, কতজনের পাশে দাঁড়াতে পারল সেটা দিয়ে। এই সুন্দর ভাবনা নিয়েই এবার সময় আরও একটি গান শোনার, মানুষ মানুষেরই জন্য।

আবার ফিরে এলাম। চা যদি এখনো শেষ না হয়ে থাকে বন্ধুরা, তাহলে আরো একটা গল্প শোনা যাক। আজ নাটক দেখতে গেলে আমরা মঞ্চে অভিনেতা অভিনেত্রীদের স্বাভাবিক অভিনয় দেখি, কিন্তু বাংলা নাটকের শুরুর দিনগুলো ছিল কিন্তু একেবারেই আলাদা। তখন নাটক লেখা যেমন কঠিন ছিল, মঞ্চে তুলে ধরাটাও ছিল কম চ্যালেঞ্জের নয়। এই প্রসঙ্গে মনে পড়ে বাংলা নাটকের অন্যতম পথিকৃৎ রামনারায়ণ তর্করত্নের কথা। তার লেখা কুলীন কুল সর্বস্ব বাংলা নাটকের ইতিহাসে এক বিশেষ জায়গা করে নিয়েছিল। তবে একটা মজার কথা বলি, তখন যারা সাধারণভাবে অভিনয়ে আসছেন তাদের বাড়ি থেকে কিন্তু বিশেষ অনুমতি থাকতো না। অনেক সময় দেখা যেত মহিলারা মঞ্চে অভিনয় করার জন্য তখনও প্রস্তুত নন, তাই নারী চরিত্রে অভিনয় করতেন ছেলেরাই। আর সেই নিয়ে যে কত মজার ঘটনা ঘটত! একবার হয়েছিল কি, নাটক শুরু হতে আর কয়েক মিনিট মাত্র বাকি, এমন সময় খবর এলো যে ছেলেটি নায়িকার চরিত্রে অভিনয় করবে সে কিছুতেই তার গোঁফটি কাটবে না। সে বলেছে যে আমার বাড়ি থেকে বলে দেওয়া হয়েছে মেয়ে সাজো, মেয়ে সেজে অভিনয় করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই, নাটকের নায়িকা তুমি হবে, ঠিক আছে, কিন্তু গোঁফ সেটা কিন্তু খবরদার কাটা যাবে না। ভাবুন বন্ধুরা, এদিকে দর্শকরা অপেক্ষা করছেন আর ওদিকে নায়িকার মুখে দিব্যি গোঁফ। শেষ পর্যন্ত রামনারায়ণ কি করলেন, একটা বুদ্ধি বের করলেন। ছেলেটির হাতে একটি রুমাল দিয়ে বললেন, মঞ্চে তুমি যতক্ষণ থাকবে রুমালটা মুখের সামনে নাড়তে থাকবে। ব্যাস, সমস্যারও সমাধান হলো আর নাটকও থেমে রইল না। এমন ঘটনা আরও আছে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে একবার নাটক চলছে, সেবার নারী চরিত্রে অভিনয় করছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তার সাজ এতটাই নিখুঁত ছিল যে এক ভদ্রলোক সত্যিই ভেবে বসেছিলেন যে ঠাকুরবাড়ির মহিলারাই বোধহয় মঞ্চে এসে নাটক পরিবেশন করছেন। ভাবুন তো বন্ধুরা, কত সীমাবদ্ধতা ছিল তখন। যে চরিত্র প্রথমত নাটক লেখা, যারা নাটক লিখতেন, নাটককার, তাদের মাথায় রাখতে হতো যে যত সম্ভব কম নারী চরিত্র নাটক বা নারী চরিত্র বর্জিত কোনো নাটক যদি লেখা যায়, কিন্তু সেটা তো সম্ভব হতো না, কারণ সামাজিক নাটক বা যে কোনো নাটক সেখানে দুই চরিত্রই থাকবে, পুরুষ নারী। এবং তারপরে এটা শুরু হলো

যে তাহলে নারী চরিত্রে পুরুষেরা অভিনয় করবে। তো এইভাবে এরকম কত যে মজার গল্প রয়েছে নাটকের শুরুর দিনগুলোকে ঘিরে, এবং এই মজার সঙ্গে এই একটা বিষয় আমরা বুঝতে পারি যে অনেক সীমাবদ্ধতা, অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু মানুষ তো চিরকালই শিল্পের দিকে ঝুঁকে থাকে, আর সেই জন্যই বোধহয় মানুষ হার মানতে শেখেনি। বুদ্ধি, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে তারাই বাংলা নাটকের ওই ভিতটা গড়েছিলেন বলে আজ আমরা যে সমৃদ্ধ নাট্য জগতের অংশ হতে পারি বা সেই সমৃদ্ধ নাট্য জগৎকে দেখতে পারি, তার জন্য আমাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা দরকার। কারণ মনে রাখতে হবে তাদের সেই অক্লান্ত প্রচেষ্টাই আজকের এই আধুনিক যুগের নাটকের প্রেক্ষাপটকে রচনা করেছে। এই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে বা শুনে নেওয়া যাক একটি নাটকের গান, বাল্মীকি প্রতিভা নাটকের একটি গান এখন শুনবেন আপনারা।

0: এখন সচেতনতামূলক বার্তা।
1: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
2: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
3: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ, নিকাশের

0: বিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা, এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
1: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।

আচ্ছা বন্ধুরা, ছোটবেলায় আকাশের দিকে তাকিয়ে কখনো মনে হয়েছে, ইস, যদি পাখির মতো উঠতে পারতাম? মানুষের সেই উড়ে যাওয়ার স্বপ্নটা আজও কিন্তু ফুরিয়ে যায়নি। যতই এরোপ্লেন আসুক, বিমান আসুক, আমাদের মনে হয় যদি সত্যিই পাখি হতে পারতাম। আর সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় এক একটা অবাক করা গল্প। এমনই এক গল্পের নায়ক অভয় সিংহগিরি। নিজের জন্মদিনটাকে একটু অন্যভাবে মনে রাখতেই তিনি বেছে নিয়েছিলেন এক অভিনব পথ। আমেরিকার ব্ল্যাক রক মরুভূমির আকাশে এক গুচ্ছ হিলিয়াম বেলুনের সাহায্যে ভেসে উঠেছিলেন তিনি। প্রায় ২৪,০০০ ফুট ওপরে উঠে প্রায় ২ ঘন্টা আকাশে ভেসে থেকে নিরাপদে নেমেও আসেন। শুনতে রূপকথার মতো লাগলেও এর পিছনে ছিল দীর্ঘ প্রস্তুতি, কঠোর নিরাপত্তা ব্যবস্থা আর বিশেষজ্ঞদের সহযোগিতা। তাই এমন কিছু কখনো নিজেরা চেষ্টা করবেন না। তবে এই ঘটনাটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, স্বপ্ন দেখতে দোষ নেই, তবে সেই স্বপ্নকে বাস্তব করতে দরকার প্রস্তুতি আর দায়িত্ববোধ। স্বপ্নের কথা যখন উঠলই, তখন আজকের দিনটার কথাও না বললেই নয়। আজ ৮ জুলাই। ইতিহাস বলছে ১৪৯৭ সালের এই দিনেই পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের উদ্দেশ্যে তার সমুদ্র যাত্রা শুরু করেছিলেন। সামনে ছিল অজানা পথ, উত্তাল সমুদ্র, কত অনিশ্চয়তা। কিন্তু নতুন পথ খুঁজে পাওয়ার যে ইচ্ছে, সেটাই তাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। অনেক মাস পরে তিনি পৌঁছেছিলেন ভারতের কালিকটে। সেই যাত্রা শুধু একজন নাবিকের সাফল্য ছিল না, বদলে দিয়েছিল বিশ্ব বাণিজ্যের ইতিহাসও। দেখুন বন্ধুরা, সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, কেউ জাহাজে সমুদ্র পেরিয়েছেন, কেউ বেলুনে আকাশে উড়েছেন, কিন্তু একটা জিনিস একই রয়ে গেছে, সেটা হলো স্বপ্ন দেখার সাহস। হয়তো এই সাহসটাই মানুষকে বারবার নতুন পথের খোঁজ দেয়। আর এই ভাবনাকে সঙ্গী করেই শুনে নেওয়া যাক পরের গান, কারণ আমাদের উড়তে তো কোনো মানা নেই।

এবার ফুটবলের মাঠে যাওয়া যাক। খেলা শুরু হওয়ার আগে আমরা সাধারণত কার দিকে বেশি তাকাই বন্ধুরা? প্রিয় খেলোয়াড়, দলের ফরমেশন নাকি স্কোরবোর্ডের দিকে? কিন্তু একটা জিনিস আছে যেটা অনেক সময় চোখ পড়লেও তার গল্পটা আমাদের জানা থাকে না, সেটা হলো জার্সি। একটা জার্সি শুধু খেলোয়াড়ের পোশাক নয়, একটা দেশের পরিচয়ও বটে। যেমন ধরুন জার্মানি, তাদের সাদা জার্সির নকশায় আজও ফিরে আসে অতীতের কিছু স্মৃতি। আবার ইতালির নীল জার্সি দেখে অনেকেই অবাক হন, দেশের পতাকায় তো নীল রং নেই। আসলে এই নীল রং এসেছে ইতালির প্রাচীন রাজ পরিবার হাউস অফ সাভোয়ের ঐতিহ্য থেকে। ফ্রান্সও তাদের নতুন জার্সিতে দেশের শিল্প, স্থাপত্য আর সংস্কৃতির ছাপ তুলে ধরার চেষ্টা করেছে। অর্থাৎ মাঠে নামার আগে যে জার্সিটা আমরা দেখি, তার প্রতিটি রং, প্রতিটি নকশার পিছনেও থাকে কিন্তু এক একটা গল্প। আর এবার মাঠ থেকে আসা যাক গ্যালারিতে। বিশ্বকাপ নিয়ে আপনারা কি ভাবছেন? কোন দলকে সমর্থন করছেন? কোন খেলোয়াড় আপনাদের সবচেয়ে ভালো লাগছে? এসব নিয়েই আমাদের ফেসবুকের পাতায় চলে এসেছে অনেক অনেক মন্তব্য। চলুন এবার শুনে নেওয়া যাক আপনাদেরই কয়েকটি কথা। প্রথমেই আমাদের শ্রোতা বন্ধু সৌরভ রায়চৌধুরী উত্তরপাড়া থেকে, তিনি লিখছেন, এখন পর্যন্ত আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেদের দলের সমর্থনে নারীদের সক্রিয় অংশগ্রহণ। যদি আমরা বাংলা এবং ভারতীয় ফুটবল দলের জন্য আরও বেশি সংখ্যক নারী সমর্থক দেখতে পাই, তাহলে আমাদের ফুটবলও আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, সত্যি আমরাও কিন্তু সেই আশায় দিন গুনছি যে কবে আমরাও বিশ্বকাপের ময়দানে নিজেদের দেখতে পাব। এর পরের কমেন্টটি এসেছে সুদূর জার্মানি থেকে, আমাদের শ্রোতাবন্ধু গৌরব মুখোপাধ্যায়। তিনি লিখছেন, আমি জার্মানিতে থাকি এবং এখানে ফুটবল অত্যন্ত পবিত্র একটি বিষয়। বিশ্বকাপ মানেই এক উৎসবের আমেজ। এখানকার মানুষজন খেলা নিয়ে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যা সচরাচর জার্মানদের স্বভাবদের সঙ্গে মানানসই বলে মনে হয় না। যখন জার্মানি বিশ্বকাপ থেকে বিদায় নিল, তখন পুরো দেশ জুড়ে যেন শোকের ছায়া নেমে এসেছিল। তবে তারা এখনই পরবর্তী বিশ্বকাপে প্রস্তুতি নিয়ে ভাবতে শুরু করেছে। বিষয়টি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জাতীয় ইস্যু। আমার দৃঢ় বিশ্বাস জার্মানি শীঘ্রই আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। জার্মানি থেকে আমাদের শ্রোতা বন্ধু গৌরব মুখোপাধ্যায় জানিয়েছেন, আসলে স্বপ্ন তো তাই, স্বপ্ন নিয়ে আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম। তো মানুষ যখন স্বপ্ন দেখে, একসঙ্গে সকল মানুষ যখন দেশের জন্য স্বপ্ন দেখে, তখন বোধহয় এটাই যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও আবার পরের জন্য প্রস্তুতি, আবার স্বপ্ন দেখা শুরু, আবার স্বপ্ন বোনা শুরু, আর তাকে সফল করতেই হবে, এই নেশায় ছুটে চলা। এর পরের যে কমেন্টটি এসেছে উৎসব সিনহা, তিনি লিখছেন, আজ ইজিপ্টের সাথে, মানে গতকালের ম্যাচ সম্পর্কে লিখছেন, আর্জেন্টিনার খেলার প্রথমার্ধে ইজিপ্ট যেভাবে পুরো খেলায় নিজেদের আধিপত্য বজায় রাখলো তা দেখার মতো। প্রায় 68 মিনিট মনে হয়েছে আজকের ম্যাচ ইজিপ্টের মুঠোয়, কিন্তু কিন্তু কিন্তু রূপকথা বোধহয় একেই বলে, এক মিনিট পরে অর্থাৎ 69 মিনিটে গোল দিয়ে শুরু, তারপর মেসির গোল এবং খেলা শেষ হলো আর্জেন্টিনার পক্ষে 3-2 ব্যবধানে। মেসির গোলের পর জানলা দিয়ে মেসি মেসি চিৎকার শোনা যাচ্ছে। এই চিত্রনাট্য ফুটবল লিখতে পারে, বেঁচে থাক এই বাঁধন ছাড়া অকৃত্রিম আবেগগুলো। উৎসব সিনহা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

ফুটবল নিয়ে কথা হচ্ছে আর ফুটবলের গান শুনবো না তা কি হয়। ফিরছি শিল্পী সিদ্ধার্থ রায়ের কণ্ঠে এই গানটি শোনার পর আরও বিশেষ কিছু তথ্য নিয়ে। সঙ্গে থাকুন বন্ধুরা।

এবার শুনে নেওয়া যাক আপনাদেরই কয়েকটি কথা। আপনাদের কথা মানে আপনাদের মনের কথা, যেটা আমারও নিজের কথা, আমারও মনের কথা। শ্রোতা বন্ধুরা, সারাদিনে আমরা তো কত কাজ করি, কত মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু দিনের শেষে নিজের মনটার সঙ্গে বা নিজের সঙ্গে কি দু মিনিট গল্প করি? হয়তো করি না। আজ আমি বলবো সেই নিয়েই একটা লাইফস্টাইল টিপস, বলা যায় একটা ছোট্ট অভ্যাস যা হয়তো আমাদের জীবনটাকে একটু হলেও সহজ সরল করে দেবে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সারা দিনের তিনটে ভালো মুহূর্ত মনে করার চেষ্টা করুন। খুব বড় কিছু হতে হবে না, হয়তো কেউ হেসে কথা বলেছে বা কোনো কাজ ঠিক মতো শেষ হয়েছে, আপনি মনে করলেন যে এই কাজটা আমি খুব ভালোভাবে সম্পন্ন করেছি, কিংবা হয়তো

অনেক দিন পর নিজের পছন্দের একটা গান শুনেছেন, বা পুরনো কোনো বইয়ের ধুলো ঝেড়ে দুটো পাতা পড়েছেন, এতে কি হয় জানেন? ধীরে ধীরে মন ভালো দিকগুলোকে খুঁজে নিতে শেখে, আর দিনের ক্লান্তিটাও একটু হালকা লাগে। আর একটা কথা, নিজের জন্য না দিনে প্রত্যেক দিন অন্তত 10 মিনিট সময় রাখুন। সেই সময় কোনো মোবাইল ফোন নয়, সেই সময় টিভি নয়, সেই সময় কাজ নয়, কোনো ভাবনা নয়, শুধু নিজের সঙ্গে নিজে, নিজের সঙ্গে কথা বলুন, নিজের সঙ্গে একটু সময় কাটান, নিজের বন্ধু হয়ে উঠুন। আমরা সবাই তো অন্যের খোঁজ নিই। হঠাৎ হয়তো মনে পড়ল যে অমুক আত্মীয়কে তো বহুদিন ফোন করা হয়নি, অমুকের ছেলে বা অমুকের মেয়ে কেমন আছে আমার তো মনে পড়ছে না, একবার খোঁজ নিয়ে দেখি। সবাই অন্যের খোঁজ নিই, কিন্তু নিজের মনটাও যে একটু যত্ন চায় সেটা ভুলে গেলে কেমন করে চলবে বলুন তো। আজকের ছোট্ট লাইফস্টাইল টিপস এটাই যে নিজের সবচেয়ে ভালো বন্ধু হন, দেখবেন অনেক কঠিন দিনও একটু সহজ লাগবে। কি কথা দিচ্ছেন তো, নিজের বন্ধু হয়ে উঠবেন? এমন একটা বন্ধু হয়ে উঠুন যাতে আপনি আপনার সবচেয়ে প্রিয় মানুষটা হয়ে উঠতে পারেন।

ঠিক তাই বন্ধুরা, এমন একটা বন্ধু সবার থাক যে একেবারে নিজের। আর নিজের বন্ধু হওয়াটাই জীবনের কিন্তু সবচেয়ে কঠিন কাজ। আর সেই কাজটা যদি আমরা করে ফেলতে পারি না, জীবনে সত্যি অনেক কঠিন সময়ও অনেক হালকা লাগবে। দেখতে দেখতে আজকের আড্ডার সময়টা কিরকম ফুরিয়ে এলো, কত গল্প হলো, গান শুনলাম, ইতিহাসের পাতায় একটু ঘুরে এলাম, আর ফুটবলের রঙে মেতে উঠলাম, আপনাদের মতামত শোনালাম, আর নিজের মনটার সঙ্গে একটু সময় কাটিয়ে নিলাম। কারণ আপনাদের সঙ্গে যখন আমি কথা বলি, যখন আপনাদের বলি কাজগুলো করার কথা, তখন কিন্তু আমিও মেনে চলি। আশা করি সন্ধেটা আপনাদের ভালোই কেটেছে আমার সঙ্গে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, তবে বিদায় মানেই তো শেষ নয়, আবার কথা হবে, আবার গল্প হবে, আবার অনেক গানের ডালি সাজিয়ে অপেক্ষা করব। ততদিন নিজের খেয়াল রাখবেন, প্রিয় মানুষগুলোর পাশে থাকবেন, আর প্রতিটা দিন ছোট ছোট আনন্দ খুঁজে নিতে কিন্তু ভুলবেন না। মৈত্রী বন্ধু সুকন্যা রায় এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে, আবার কথা হবে গানে গানে, সুরে সুরে। ভালো থাকবেন।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এতক্ষণ শুনছিলেন আজ সন্ধ্যায়, এখন শুনবেন ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় থাকবেন বুধাদিত্য মুখোপাধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আজ আমি বুধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব দেশ বিদেশের নানান খেলার টুকরো খবরে, অর্থাৎ শিরোনামে, যার পোশাকি নাম এক নজরে। দুই শূন্য গোলে পিছিয়ে পড়েও দুর্ধর্ষ কামব্যাক, অবিশ্বাস্য ও নাটকীয় জয়ে রাউন্ড অফ সিক্সটিনে মিশরকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেল আর্জেন্টিনা। রাউন্ড অফ সিক্সটিনের অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সুইজারল্যান্ড টাইব্রেকারে 4-3 গোলে হারালো কলম্বিয়াকে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি তারা। জার্মানি দলের নতুন কোচ হতে চলেছেন ইয়ুর্গেন ক্লপ। চলতি বিশ্বকাপে জার্মানি প্যারাগুয়ের কাছে হারের পরই কোচের দায়িত্ব ছেড়েছিলেন নাগলসম্যান। তারপরই দায়িত্ব নিতে চলেছেন ক্লপ। নটিংহ্যামে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড 125 রানে বিধ্বস্ত করে হারালো ভারতকে। 5 ম্যাচের সিরিজে ইংল্যান্ড এখন এগিয়ে 2-0 ফলে। নর্থ সাউন্ডে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি অমীমাংসিত। প্রথম টেস্ট ওয়েস্ট ইন্ডিজ জেতায় সিরিজ, তারা জিতল শ্রীলঙ্কার বিপক্ষে 1-0 ফলে। জিম্বাবুয়ে সফরের জন্য টি টোয়েন্টি দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে ফিরে এলেন রিঙ্কু সিং, দল থেকে বাদ পড়লেন সঞ্জু স্যামসন। জিম্বাবুয়ে সফরে ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক থেকে গেলেন শ্রেয়াস আইয়ারি। বিরল রোগের সঙ্গে লড়াই করে মাত্র 38 বছর বয়সেই প্রয়াত হলেন আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা বাঁহাতি পেসার শাপুর জাদরান।

0: আবার ফিরে দাম এক নজরে উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে 5 ঘন্টা 15 মিনিট ও 5 সেটের লড়াইয়ে নোভাক জকোভিচ হারালেন প্রতিপক্ষ ফেলিক্স অগর আলিয়াসিমেকে। খেলার ফল জকোভিচের পক্ষে 7-6, 3-6, 6-3, 6-7, 7-6, তিনটি সেটই টাইব্রেকারে গড়ায়। অন্যদিকে অপর কোয়ার্টার ফাইনালে ইয়ানিক সিনার প্রতিপক্ষকে হারালেন স্ট্রেট সেটে। আগামী শুক্রবার সেমিফাইনালে সিনার মুখোমুখি হবেন নোভাক জকোভিচের। পুরুষদের কোয়ার্টার ফাইনালে অন্য কোয়ার্টার ফাইনালে আজ রয়েছে জেভেরেভের খেলা ভারতীয় সময় সন্ধ্যা 6:40 এবং বাংলাদেশীয় সময় সন্ধ্যা 7:10 জেভেরেভের খেলা শুরু কোয়ার্টার ফাইনালে। উইম্বলডনে আজ মহিলাদের সিঙ্গলসে খেলতে নেমেছেন কোয়ার্টার ফাইনালে জেসমিন পাওলিনি ও অন্য কোয়ার্টার ফাইনালে খেলবেন লিন্ডা নোসকোভা। আর এক নজরে আজকের মতো এই পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আতস গাছের তলায়।
1: আতস গাছের তলায়।

0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা ফিরে এসেছি আতুস গাছের তলায়। রোনাল্ডো নেইমারের মতো শেষ ষোলো থেকেই কি বিদায় নেবেন লিওনেল মেসি 2026 ফুটবলের বিশ্বকাপে? সেই আশঙ্কা কিন্তু বাড়িয়ে দিয়েছিলেন মিশরের ফুটবলাররা, কারণ প্রায় 79 মিনিট পর্যন্ত 0-2 গোলে পিছিয়েছিল মেসির আর্জেন্টিনা। কিন্তু লিওনেল মেসির টিম আরও একবার প্রমাণ করল এভাবেও ফিরে আসা যায়। মিশরকে 3-2 গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। ব্যক্তিগত স্কিল নয়, শেষের দিকে, খেলার শেষের দিকে টিম গেমে ভরসা রেখে দুরন্ত কামব্যাক করল নীল সাদা ব্রিগেড। 14 মিনিটের মধ্যে এলো শেষ 3 গোল। মিশরকে 3-2 গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। দারুণ লড়াই করল, শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো মোহাম্মদ সালার মিশরকে। আর্জেন্টিনার হয়ে গোল করেন ক্রিশ্চিয়ানো রোমেরো, মেসি এবং এনজো ফার্নান্ডেস। অন্যদিকে মিশরের হয়ে গোল করেন ইয়াসের ইব্রাহিম ও মোস্তাফা জিকো। আর এই আর্জেন্টিনা বনাম মিশরের এই ম্যাচ নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন ফুটবলার মোহনবাগানে, তিনি খেলেছেন, এছাড়াও অন্যান্য ক্লাবে খেলেছেন, বড় ক্লাব বলতে মোহনবাগানে খেলেছেন এবং বর্তমানে তিনি প্রশিক্ষক, সেই শুভ কুমারের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছিলাম। তিনি আমাদের কি জানিয়েছেন এই আর্জেন্টিনা মিশর ম্যাচ সম্পর্কে আমরা একটু শুনে নিই।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে আমরা পেয়ে গিয়েছি প্রাক্তন ফুটবলার ও বর্তমানে ফুটবল প্রশিক্ষক শুভ কুমারকে। আপনাকে আজকের ক্রীড়াঙ্গনে স্বাগত।
2: ধন্যবাদ।
1: গতকাল রাউন্ড অফ 16-এর ম্যাচ ছিল আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যে এবং প্রায় 79 মিনিট পর্যন্ত 2-0 গোলে আর্জেন্টিনা পিছিয়ে সবাই যখন ধরেই নিয়েছে যে আর্জেন্টিনার বিদায় হতে চলেছে, সেই সময় অবিশ্বাস্য রকমের কামব্যাক এবং 3-2 গোলে সংযোজিত সময় 3 নম্বর গোলটি করে 3-2 গোলে এই জয়কে কিভাবে ব্যাখ্যা করবেন?
2: দেখুন, যেটা বলবো যেটা হচ্ছে এটাই হচ্ছে একটা বড় টিম, জানেন তো, এটাই একটা বড় টিমের লক্ষণ। হ্যাঁ, তো কালকে যদি আপনারা দেখেন লিগটা কিন্তু আর্জেন্টিনা সেভাবে শুরু হয়নি। হ্যাঁ, প্রথমে 15 মিনিটের মাথায় 1 গোলে পিছিয়ে যায়, তারপর আর্জেন্টিনা পেনাল্টি পায়, সেই পেনাল্টিটা মেসির মতো একজন প্লেয়ার পেনাল্টি মিস করে এবং কনসেকিউটিভ ম্যাচে মেসি পেনাল্টি মিস করলো, যেটা একটা অবিশ্বাস্য। হ্যাঁ, তো সেখান থেকে দিনটা আর্জেন্টিনা শুরু হয়নি, কিন্তু ওই যে বলো না, একজন ফুটবল ঈশ্বর যারা মাঠে থাকেন, সেই মেসি, তিনি কিন্তু ম্যাচের রংটা পরিবর্তন করে দিলেন। এবং যদি আমরা খুব ভালো করে খেয়াল করে দেখেন, 79 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচটা 2 গোলে হারছিল এবং 1টি গোল ক্যান্সেল হলো ভারের জন্য, যেটা মার্টিনেজকে ফাউল করার জন্য। আমার মতে ফাউলটা 100% ফাউল, কারণ মার্টিনেজকে জার্সিটা পুল করা হয়েছিল ওখানে, সেই বলটাই কাউন্টারে গিয়ে মিশর গোল করে, কিন্তু সেই গোলটা ভারে চেক হয়ে গোলটা বাদ হয় এবং তারপর গিয়ে মিশর আবার সেম ওয়েতে গিয়ে আবার একটা গোল করে। এরপর আমরা যদি দেখেন ম্যাচে যখন শুরু হয়, মেসি না সারাক্ষণ মাঠের মধ্যিখানটার জোন দিয়ে অ্যাটাক করার চেষ্টা করছিল, ড্রিবল করার চেষ্টা করছিল, পাস করার চেষ্টা ছিল, পেনিট্রেট পাস করার চেষ্টা করছিল, কিন্তু কালকে কোন জিনিসটাই মেসির ওই 79 মিনিটের আগে পর্যন্ত ঠিকঠাক হচ্ছিল না। তারপর আমরা যদি ভালো করে খেয়াল করেন, ঠিক 79-75 মিনিটের পর থেকে আমরা দেখেছি যে গত বিশ্বকাপে ডিমারিয়া যে জায়গাটায় খেলেন, ঠিক লেফট রাইটের দিক থেকে অ্যাটাক করেন, তো ওই জায়গাটায় মেসি শিফট করে যান। এবং কি হয় তখন, কি মেসি একটা টিমে খেলা মানে সমস্ত টিম যারা খেলে তার নজরটা ওই দিকেই থাকে, এবং কি হয় তখন মেসি ওই জায়গাটায় চলে যাওয়ার পর থেকে, মেসির দিকে নজরটা চলে যাওয়ার পর থেকে মধ্যিখান জোনটা, মানে মিশরের যে জায়গাটায় মিডল অফ দ্য মিডল থার্ড বা ডিফেন্সিভ থার্ডটা, সেইখানে জোনটা কিন্তু ফাঁকা হয়ে যায়, কারণ মেসিকে ওরা বেশি আটকানোর জন্য। এবং সেইখান থেকেই কিন্তু যখন থেকে ম্যাচের রংটা তখনই বদলতে শুরু করে যখন ওই উইং প্লেটা চালু হলো, ওইখানে এই যে প্ল্যান বি, একটা একটা একটা মানে ভালো টিম যার প্ল্যান ই থাকে, সেখানে আটকে যাওয়ার পর প্ল্যান বি থাকে, প্ল্যান বি আটকে যাওয়ার পর প্ল্যান সি থাকে, এবং এইখানেই বোঝা যায় একটা টিমের ডেপথ কতটা। এইখানে 79 মিনিট পর্যন্ত একটা টিম 2-0 গোলে পিছিয়ে সেখান থেকে মাঠ থেকে কামব্যাক করে ওয়ার্ল্ড কাপের মতন একটা কোয়ালিফাই মানে কোয়ার্টার ফাইনাল প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেখান থেকে ম্যাচটাকে বার করা, কিন্তু দেখুন ওইখানেই মেসি ওইখানে যখন ফিট করে যায় তখন কিন্তু সমস্ত তখন থেকে ম্যাক্সিমাম বল কিন্তু ওই মিশরের বক্সে ডেলিভার হতে শুরু করে। এবং আমরা মানে এটা ফুটবলের একটা নিয়ম, মানে বলতে পারেন যখনই একটা ক্রস দিক থেকে ডান দিক বা বাদিক থেকে যখনই কোনো ক্রস আসবে সেটা ডিফেন্ডারের পক্ষে খুব ডিফিকাল্ট এবং অলসো গোলকিপারের পক্ষে, গোলকিপারের কাছে। এবং কালকে মেসির শটটা আটকে দেওয়ার পর, পেনাল্টি শটটা আটকে দেওয়ার পর মিশরের গোলকিপার প্রায় অতিমানব হয়ে গেছিল। আমরা দেখেছেন যে ম্যাচের এলিস্টারের একটা হেড মাথায়, তারপর অ্যালভারেজের একটা মানে গোল করা গোল গেটিং এরিয়াতে যেটা

0: মার্টিনেজকে বল দিয়েছিল, যে বলটা একটু হাইটে মার্টিনেজ হেড করেছিল, বলটা হেড করে বাইরে গেল, সেম গোল কিন্তু গতবারে আমরা যদি মনে করে থাকেন ক্রোয়েশিয়াদের যে আলভারেজকে তাই বেশি করিয়েছিল, যেটা গুডিয়ালকে হাফ টার্ন করে টেনে নিয়ে গেছে, সেই বল সেম বলটাই যেটা কালকে গ্রাউন্ডার ছিল না, একটু হেডে বল মানে ওপরে বল ছিল, যেটা মার্টিনেজ হেড করে বাইরে বেরিয়ে গেছিল। তো যাই হোক, তো কালকে আলটিমেটলি 79 মিনিটের পর থেকে আর্জেন্টিনা গিয়ে ফুটবলটা খেলেছে, এবং এই যে আর্জেন্টিনা স্কোয়াডটা এত ভালো স্কোয়াড যে প্রত্যেকের কি বলবো মানে আন্ডারস্ট্যান্ডিং বলুন, প্রত্যেকের কোথায় যাবে এবং কে যাকে পাস করে তার পরবর্তী পাসটা কোথায় হবে তারা সেটা বুঝতে পারে যে এই পাসটা ওখানে যাবে, সেই জন্যই আজকে আর্জেন্টিনা এই জায়গায় কামব্যাক করলো এবং গিয়ে তারা কোয়ার্টার ফাইনালে আজকে তাদের জায়গাটা নিশ্চিত করলো। তো আমার দেখা একটা অবিশ্বাস্য ম্যাচ, অনেকদিন বাদে একটা এরকম ফিলিং ম্যাচ দেখলাম, তবে আমরা বলতে পারি আর্জেন্টিনাটা ম্যাচ হয়েছে, কিন্তু কালকের ম্যাচটা একটা অবিশ্বাস্য ম্যাচ এবং এখান থেকে দু গোল হয়ে যাওয়ার পর আর্জেন্টিনা কি এরকম ভাবে কামব্যাক করবে সেটা আর্জেন্টিনার মতন আর্জেন্টিনার যারা সমর্থক এবং আমাদের মতন যারা মানে এক্স ফুটবলার তারা হয়তো ভাবতে পারেনি, কিন্তু ওই যে বললাম না মাঠে একজন ফুটবল ঈশ্বর ছিলেন মেসি, যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে, এবং 79 মিনিট থেকে এবং কালকে দেখবেন 7 মিনিট ইঞ্জুরি টাইম দেওয়া হয়েছিল, হ্যাঁ, তো সেই 7 মিনিটটা কভার করে 11.48 থেকে ম্যাচটা হয়েছে, তার মানে 90 থেকে 11 মানে 101 মিনিটের মতন ম্যাচটা খেলা হয়েছে, সেইখান থেকে ওই 79 মিনিট থেকে 101 মিনিট পর্যন্ত মেসি ম্যাচিক, এবং তারপরে আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 16 এ কোয়ালিফাই করলো এবং জায়গা নিশ্চিত করলো, এবং আগামী রবিবার ভোরবেলা তারা সুইজারল্যান্ডের সাথে কোয়ালিফাইং রাউন্ড মানে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ,
0: ওকে, ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন আতশ গাছের তলায়তে আর্জেন্টিনা বনাম মিশন ম্যাচের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ, যেটি নিয়ে বিশ্লেষণ করলেন প্রাক্তন ফুটবলার ও বর্তমানে প্রশিক্ষক তথা কোচ শুভ কুমার। আমরা এবার চলে যাব বিশ্বকাপের রঙ্গমঞ্চে।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
0: শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপের ইতিহাসে বিশ্বজনীন আবেদন ফুটবল বিশ্বকাপের আর রোমাঞ্চের কোনো তুলনা তো হয়ই না। গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই মহোৎসবে এমন কিছু জাদুকরি মুহূর্ত তৈরি হয়েছে যা ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরদিনের জন্য দাগ কেটে গেছে। এর মধ্যে ফ্রিকিক থেকে আসা গোলগুলোর সৌন্দর্য, উত্তেজনা সম্পূর্ণ আলাদা। নিখুঁত বাঁক, অবিশ্বাস্য গতি আর রক্ষণভাগের মানব দেয়ালকে ফাঁকি দিয়ে বল জালে জড়ানোর সেই দৃশ্যগুলো গ্যালারিতে এনে দেয় এক তীব্র উন্মাদনা। আর আমরা কিন্তু ইতিহাসের পাতা ঘেঁটে এমন পাঁচটি অনবদ্য ফ্রিকিকের কথা আপনাদের সামনে আজ উপস্থাপন করব, যেগুলো কিন্তু বলা যায় যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। প্রথম, 2002 সালের ফুটবল বিশ্বকাপে রবার্তো কার্লোসের ফ্রিকিক। ব্রাজিলের 2002 সালের পঞ্চম বিশ্বকাপ জয়ের মিশনের গ্রুপ পর্বে প্রতিপক্ষ ছিল চীন। ম্যাচের 15তম মিনিটে ফুটবল বিশ্ব প্রত্যক্ষ করে ফিজিক্সের সূত্রকে বুড়ো আঙুল দেখানো লেফট ব্যাক রবার্তো কার্লোসের সেই বিখ্যাত ট্রেডমার্ক ফ্রিকিক। চীনের রক্ষণভাগের তৈরি দেওয়ালকে পাশ কাটিয়ে অবিশ্বাস্য গতিতে ধেবে যাওয়া বলটি পোস্টের বাঁদিক থেকে জালে জড়িয়ে যায়। কার্লোসের এই গোলটি সেই ম্যাচে ব্রাজিলদের 4-0 ব্যবধানের বিশাল জয়ের পথ সুগম করেছিল, যা তাদের নকআউটে যাওয়ার আত্মবিশ্বাস জুগিয়েছিল। আর দ্বিতীয় ফ্রিকিকের গোলটিও আমরা এনেছি 2002 সালের ওই ফুটবল বিশ্বকাপ থেকে। 2002 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তি, ব্রাজিল ও ইংল্যান্ড। ইংল্যান্ড প্রথমে এগিয়ে গেলেও রিভালডোর গোলে সমতায় ফিরিয়েছিল ব্রাজিল। ম্যাচের 50তম মিনিটে আসে সেই ঐতিহাসিক মোড় পরিবর্তনকারী মুহূর্ত। ম্যাচের প্রায় 35 গজ দূর থেকে রোনাল্ডিনহো এক লফটেড বা ভাসানো ফ্রিকিক নেন। শটটি ক্রস মনে করে ইংলিশ গোলরক্ষক বা গোলকিপার ডেভিড সিম্যান কিছুটা সামনে এগিয়ে এসেছিলেন, কিন্তু বলটি সবাইকে বোকা বানিয়ে বাঁক খেয়ে একেবারে টপ লেফট কর্নার দিয়ে জালে ঢুকে যায়। সিম্যান কেবল চেয়ে দেখেছিলেন এই অসাধারণ জাদুকরি ফ্রিকিকটি। এই জাদুকরি গোলেই ব্রাজিল 2-1 ব্যবধানে জিতে সেমিফাইনালে ওঠে। পরের অর্থাৎ তৃতীয় ফ্রিকিক ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আমরা নিয়ে এসেছি 2010 সালে দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত উরুগুয়ে বনাম ঘানা ম্যাচে। 2010 সালের বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ ছিল উরুগুয়ে বনাম ঘানার কোয়ার্টার ফাইনাল।

0: প্রথমার্ধে শেষে ঘানা এগিয়ে যাবার পর 55 মিনিটে দ্বিতীয়ার্ধে উরুগুয়ের মাঠের বাঁদিকে একটি ফ্রিকিক পায়। জাবুলানি বল ছিল, তার ওপর দারুণ নিয়ন্ত্রণ রাখা ডিয়াগো ফোরলান ডান পায়ের বাঁকানো শটে ঘানার গোলরক্ষক রিচার্ড কিংস ফরটনকে পরাস্ত করে টপ রাইট কর্নারে বল পাঠান। 1-1 সমতায় ফেরার পর ম্যাচটি টাইব্রেকারে গড়ায় এবং উরুগুয়ে টাইব্রেকারে জিতে সেমিফাইনালে ওঠে। এবার চতুর্থ ফ্রিকিকটি নিয়ে আসছি সেই 2010 সালের বিশ্বকাপ থেকেই। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের গ্রুপ পর্বে ডেনমার্কের বিরুদ্ধে জাপানের কেইসুকো হোন্ডার ফ্রিকিকটি ছিল দেখার মতো। ম্যাচের 17তম মিনিটে গোলপোস্ট থেকে প্রায় 35 গজ দূরে ডান প্রান্তে ফ্রিকিক পায় জাপান। অ্যাঙ্গেল বা কোণটি এতটাই কঠিন ছিল যে সেখান থেকে সরাসরি গোল করা অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু হোন্ডা প্রচণ্ড শক্তি ও নিখুঁত নিশানায় বলটি ড্যানিশ দেয়ালের ওপর দিয়ে পোস্টের বাঁ প্রান্ত দিয়ে জালে জড়িয়ে দেন। ওই পেনাল্টির ওপর ভর করেই জাপান 3-1 ব্যবধানে জিতে গ্রুপ রানার্স হয়ে নকআউটে পা রাখে। আর সব শেষে নিয়ে আসছি 2014 সালের বিশ্বকাপ আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া গ্রুপ পর্বের ম্যাচ। ম্যাচের শুরুতেই 4 মিনিটের মধ্যে খেলা 1-1 সমতায় চলে আসে। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্র অবস্থায় প্রথমার্ধে শেষ হতে যাচ্ছে, সেই তখনই নিজের জাদু দেখান লিওনেল মেসি। বক্সের সামান্য বাইরে থেকে বাঁ পায়ের মাপা শটে নাইজেরিয়ান গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে বলটি টপ লেফট কর্নারে জড়িয়ে দেন LM10। ম্যাচটি আর্জেন্টিনা 3-2 ব্যবধানে জেতে এবং এই জয়টি তাদের ফাইনাল পর্যন্ত যাওয়ার যাত্রায় বড় টনিক হিসেবে কাজ করেছিল। অসাধারণ সেই ফ্রিকিকটি মেসি যেটি নিয়েছিলেন, নাইজেরিয়ান গোলরক্ষক বলেছিলেন জীবনেও কোনোদিন ভুলবেন না। আজকের মতো বিশ্বকাপের রঙ্গমঞ্চে এতটুকুই।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
0: শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপ মানে কিন্তু বাংলায়ও ফুটবল জ্বর, আর বাঙালিরা বিশ্বকাপ এলেই বিভক্ত হয়ে যান ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন বা কখনো কখনো কেউ কেউ নেদারল্যান্ডসেও। আর সাদা নীল, হলুদ নীল অথবা আরও অন্যান্য রঙে মেথে ওঠে বাঙালিরা, আর সেই বাঙালির ফুটবল প্রেমী গলিতে গলিতে খুঁজে বেড়ালেন আমাদের আকাশবাণীর প্রতিনিধি সঞ্জয় হাজরা। আসুন শুনে নি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানে কলকাতায় ফুটবল প্রেমীরা এই বিশ্বকাপ নিয়ে কি ভাবছেন, কি বলেছেন তিনি আমাদের প্রতিনিধি সঞ্জয় দাকে, শুনে নি।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে বিশ্ব ফুটবলের আসর জমে উঠেছে, মেতে উঠেছে সারা বিশ্ব ফুটবল জ্বর নিয়ে। আর আমাদের প্রাণের শহর হাওড়া এবং কলকাতাও তার থেকে ব্যতিক্রম নয়। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া বাঙালপাড়া এলাকায়, আর এখানে ফুটবল প্রেমীরা তাদের নিজস্ব আবেগকে তুলে ধরেছেন বিভিন্ন ধরনের বর্ণময় চিত্র দিয়ে, তাদের এলাকাকে সাজিয়ে তুলেছেন নানান বর্ণাঢ্যভাবে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আপনার নাম?
3: তপজয় বেরা।
2: তপজয়, বিভিন্ন সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনাদের এলাকার চিত্র কেমন লাগছে ঠিক এই মুহূর্তে, আপনারা কতটা খুশি এই নিজেদের আবেগকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পেরে?
3: আমরা খুবই আনন্দিত, কারণ আমরা কখনোই ভাবতে পারিনি এরকম হাওড়ার মধ্যে একটা ছোট্ট পাড়া, আমাদের এই পাড়ার নাম বাঙালপাড়া ফার্স্ট ভাইল্যান্ড, তো আমরা কখনোই ভেবে পারিনি যে এরকম একটা সরু এলাকার মধ্যে দাঁড়িয়ে, সরু এলাকা, সরু রাস্তা একটা, যেখানে গাড়ি ঘোড়া চললেও মানে মানুষের হাঁটা একটু অসুবিধা হয়ে যায়, তার মধ্যেও আমরা যে এরকম একটা কাজ করে যে এতটা পরিচিতি পাবো আমরা কোনোদিনই ভাবতে পারিনি। আমরা যথেষ্ট আনন্দিত এবং আমরা সবাই রাত জেগে খেলা দেখব, এবং আমরা একটা স্ক্রিনিং করারও চেষ্টা করছি, দেখা যাক আমরা কতটা কি করতে পারি।
2: এখানে দেখা যাচ্ছে যে ব্রাজিল আছে, স্পেন আছে, আর্জেন্টিনা আছে, পর্তুগাল আছে, বিভিন্ন দলের সমর্থকরা আছে, তাহলে একই সঙ্গে মিলেমিশে কি সবাই মিলে সহাবস্থান সেটা চলছে?
3: সত্যি কথা বলতে আমরা নিজেরা চাই যে যদি রোনাল্ডো একবার বিশ্বকাপটা পায়, কারণ সবই ঠাকুরের ইচ্ছা, সেখানে আমরা তো কিছু করতে পারবো না, গডস প্ল্যান বলে একটা কথাই আছে। আগের বছর মেসি যখন ওয়ার্ল্ড কাপ পেয়েছে, আমরা চাই যে একটা রোনাল্ডো একটা পাক, তাহলে একটা ফুটবলে বৃত্ত সম্পূর্ণ হবে একটা, আমরা এটাই চাইবো। যত যেই পাবে আমরা আনন্দ পাবো, কিন্তু আমরা এবারে চাই যে রোনাল্ডো যেন একটু পাক।
2: ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনা আর্জেন্টিনা দলের আরেকজন

0: সমর্থক আর্জেন্টিনার জার্সি পরে, আপনার নাম?
1: স্বপ্নিল বেরা।
0: স্বপ্নিল, আর্জেন্টিনাকে সাপোর্ট করো এবং আর্জেন্টিনার জার্সি পরে আছো, এবারের বিশ্বকাপে তোমার দল সম্পর্কে তুমি কতটা আশাবাদী?
1: আমি চাই এবারে মেসি যেরকম আগেরবারেও 2022 সালে ট্রফিটা জিতেছিল, প্রথম দুটো ম্যাচ হারার পরেও যেরকম মেসি শেষ পর্যন্ত কামব্যাক করে ট্রফিটা পেয়েছিল, এই বছরে যেন শুরু থেকে যা আমি প্র্যাকটিস ম্যাচ দেখেছি মেসির, সেইভাবেই আমি চাই যেন প্র্যাকটিস ম্যাচের মতনই ওয়ার্ল্ড কাপটা জিততে পারে আবার এবং ট্রফি রিটার্ন মেসির কাছেই আবার ফেরত আসুক, এটাই চাই।
0: CR7 এর জার্সি পরে আমাদের সঙ্গে রয়েছেন
2: দেবাশিস পাল।
0: দেবাশিস, নিজের দলকে নিয়ে কি বলবে এবারে বিশ্বকাপে?
2: নিজের দলকে নিয়ে না, আমি একজনকে মানুষকে নিয়ে বলবো, সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আমি চাই সে এবারে ট্রফিটা পাক, কারণ তার এবছরের লাস্ট খেলা ফর ওয়ার্ল্ড কাপ, তো আমি চাই সে পাক, কারণ সে নিজের লাইফে এতটা হার্ড ওয়ার্ক করেছে, তো তার এবছরের ট্রফিটা তার পাওয়া উচিত, আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। রোনাল্ডো,
0: সারা বিশ্ব জুড়ে চলছে ফুটবল উন্মাদনা, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন ফুটবল প্রেমী মানুষ, যিনি এই পুরো বিশ্বকাপ জুড়ে তার প্রিয় দল আর্জেন্টিনাকে যেমন তিনি সাপোর্ট করেন, তেমনি সাপোর্ট করেন পুরো বিশ্বকাপের অন্যান্য দলগুলিকেও। আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ কলকাতার যাদবপুর অঞ্চলের গাঙ্গুলি বাগান এলাকার অমর্ত্য সেন উদ্যানে, আর এই পুরো উদ্যানটি এই মুহূর্তে যেন একটা ছোটোখাটো বিশ্বকাপের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। বিভিন্ন দিকে বিভিন্ন প্রিয় দলের তারকা খেলোয়াড়দের ছবি, তার পাশাপাশি রয়েছে ফুটবল উন্মাদনা। আর যিনি এই উদ্যোগের মূল উদ্যোক্তা উত্তম সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে। উত্তমবাবু, এই যে পুরো পরিকল্পনাটা, এইটা যদি আমাদের একটু বিস্তারিত জানান।
3: এটা হচ্ছে ওই আমরা আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব, আমি ফাউন্ডার সেক্রেটারি উত্তম সাহা বলছি। আমাদের এখানে একটা জায়ান্ট স্ক্রিন লাগাবো, বাঙালির ফুটবল জনপ্রিয়তা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, তাই সেই কারণে সারা পৃথিবীতে আমরা যেটা দেখে থাকি ফ্যান জোন আর কি, যেটাকে বলা হয়, আমরা সেরকম একটা ফ্যান জোন করেছি এখানে। 20x30 ফুটের একটা LED লাগাচ্ছি, সেটা আউটডোরই দিনের বেলাও দেখা যাবে। সাথে আমরা একটা মিউজিয়াম করছি, সেই মিউজিয়ামে মেসির ন্যাশনাল পার্সোনাল যেসব ট্রফিগুলো আছে তার রেপ্লিকা থাকবে, ব্যালেন্ডিও গোল্ডেন বুট বা ওর 47টা যে ইন্টারন্যাশনাল ট্রফি, সবগুলি আমরা এখানে রেপ্লিকা হিসেবে রাখবো। তার সাথে আমাদের যে কিছু অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিসগুলো কিছু ছবি ওখানে আমরা এসে ডিসপ্লে করছি। সবচেয়ে বড় যেটা হচ্ছে রাস্তায়, আমরা প্রায় 1 কিলোমিটার রাস্তা, আমরা 2500 ফুটবল দিয়ে, মানে ফুটবলের যে ফ্লেভারটা আর কি, সেটা তুলে ধরার জন্য বিশ্বকাপময় যাদবপুর, বিশ্বকাপময় আর্জেন্টিনা ফুটবল ক্লাবের নেতৃত্বে গাঙ্গুলি বাগান, এইরকম একটা পরিবেশ ঘটার জন্য প্রায় 2500 ফুটবল আমরা এই রাস্তায় ই করবো। তার সাথে বিভিন্ন প্লেয়ারদের কাট আউট, অবভিয়াসলি আর্জেন্টিনার প্লেয়ারদের বেশি থাকবে, মেসিটা বেশি থাকবে, প্রায় 70টার উপরে কাট আউট আমরা রাস্তায় লাগাচ্ছি। আমাদের এটার মূল উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে দুঃখ আছেই যেটা যে আমরা খেলতে পারছি না, পার্টিসিপেট করতে পারছি না, কিন্তু সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে আজ আমরা পারিনি কালকে পারবো, সেই লক্ষ্যে আমাদের এই উন্মাদনা, সেই প্রচেষ্টা, নিউ জেনারেশন আমাদের এই উন্মাদনা এই প্রচেষ্টা দেখে যেন উৎসাহিত হয়, আগামী দিনে ওই ক্রিকেট ব্যাট বল না নিয়ে যেন বাঙালির প্রিয় ফুটবল খেলা ফুটবল মাঠে এরা মুভ করে, ফুটবল কত জনপ্রিয়, ফুটবল খেললে পরে কত আনন্দ পাওয়া যায়, আনন্দ দেওয়া যায়, এটা যেন তারা বুঝতে পারে, সেটা ভেবেও আমাদের এই আয়োজন।
0: এই যে বলছেন প্রায় 1.5 কিলোমিটার জুড়ে প্রায় 2500 ফুটবল নিয়ে আপনারা এই যে এটা করছেন, সেটা যদি একটু আমাদের ব্যাখ্যা করেন।
3: এটা হচ্ছে আমরা যেহেতু এখান থেকে অনেক গাড়ি টাড়ি যায়, ওই ওভারহেড দেখুন ওই বাস দিয়ে ট্রাকচার করা আছে, ওভারহেড করে ওটা ঝুলিয়ে রাখবো আর কি, মানে এটা ওই বললাম যে জুনিয়রদের ইন্সপায়ার করা আর ওই একটা বিশ্বকাপের মতো পরিবেশ তুলে ধরার জন্য এই আয়োজন। সাথে ওই বললাম কাটারগুলোও থাকবে, বিভিন্ন প্লেয়ারদের ছবি থাকবে, মানে আমরা আকর্ষণ করতে চাই অভিভাবকদেরও, তারা আসুক। আমরা তো ফুটবলের সাথে প্যারালালি ভারতবর্ষে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট নিয়ে বেশি উন্মাদনা থাকে, কিন্তু আজ IPL নিয়ে অনেক বেশি উন্মাদনা, জাস্ট একটা বিনোদন টুর্নামেন্ট, যাই হোক, তাই সেখান থেকে বেরিয়ে এসে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা যেটা ফিফার 212টা দেশ যার মেম্বার, ওই রকম একটা খেলায় আমরা কেন খেলছি না, ওটাতে কেন সাফল্য পাচ্ছি না, সেটাও আমাদের ভাবনা। তো এই ধরনের অনুষ্ঠান, বড় বড় মেগা টুর্নামেন্টগুলো যদি আমরা এই ইয়ং জেনারেশনের কাছে তুলে ধরতে পারি, গার্জেনদের যদি উৎসাহিত করতে পারি, অবশ্যই গার্জেনরা একটা সময় ভাববে যে আমার সন্তান তাহলে ফুটবলটাই খেলুক ক্রিকেট মাঠে না গিয়ে।
0: এই যে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, ফুটবলকে কেন্দ্র করে এই যে সমগ্র বিশ্বজুড়ে উন্মাদনা, বাঙালি কখনোই তার থেকে পিছিয়ে নেই। এই আপনাদের মতো ফুটবল প্রেমী মানুষরা এই যে দীর্ঘ সময় জুড়ে এই যে পরিকল্পনাটা করছেন, এর জন্য যে ব্যয়টা সেটা কি আপনারা নিজেরাই

0: একদম এখনো কোনো বড় কোম্পানি আমাদের কাছে আসেনি। আমি কয়েকদিন আগে মেসি যখন এসেছিল সল্টলেক ঐকতানে একটা প্রোগ্রাম করেছিলাম, মেসির বাড়ি করেছিলাম মিয়ামিতে যে বাড়িটায় থাকে, ওটার মধ্যেই মিউজিয়ামটা করেছিলাম অনেক বড় করে। সেখানে অনেক বড় একটা এলইডি ছিল, প্রায় 1600 স্কোয়ার ফিট একটা এলইডি। আমাদের অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে গেছে, আমরা এখানে স্পন্সর পাই না, ওটা একদম পুরো টাকাটাই আমার পকেট থেকে গেছে। অনেক কোম্পানি প্রথমে এসেছিলো, তারপরে যাই হোক ওখানে একটা গন্ডগোল হয়ে গেল। মানে আমরা যারা ফুটবলটাকে নিয়ে ভাবছি, যারা একটু প্রচার করার চেষ্টা করছি, আমরা পাই না। বিকজ ওই আমার মনে হয় কোম্পানিগুলো ওই ক্রিকেটকেই বেশি প্রাধান্য দেয়, ওখানে বেশি ভিড় হচ্ছে হচ্ছে। আমার কাছে একটা প্রশ্ন, এটা আমি অনেকবার করেছি, যে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলাতে এখনো 100,000 দর্শক ইন্টারেস্ট হচ্ছে, এই যে দর্শক হচ্ছে 100,000 দর্শক, আমি পৃথিবীর মোটামুটি সব বড় মাঠে খেলা দেখেছি, সে প্রিমিয়ার লিগ বলুন, লা লিগ বলুন, জার্মানির ইসে বলুন, মানে বুন্দেসলিগা সব মাঠে, সিরিয়া লিগ, ইটালিয়ান, আমি রোম টার্মিনালের ম্যাচও দেখেছি। এই 100,000 লোকের উন্মাদনা ইস্টবেঙ্গল মোহনবাগান প্রতিদিন হয়, এটা সব ম্যাচে হয় না। এইরকম একটা উন্মাদনা দেখুন, আপনি স্পন্সার কি চাইবে? স্পন্সার দুটো জিনিস চায়, একটা চাইবে ভিউয়ার, আর একটা চাইবে পারচেজার, আমি যে পণ্যটা বিক্রি করি তারা কিনতে পারবে কিনা, আর কত লোক দেখ, দুটোতেই আমরা এগিয়ে। তারপরে আমাদের অফিসিয়ালরা বলছে স্পন্সার খুঁজে পায় না। তো এই ধরনের লোক দিয়ে যদি আপনি ফুটবলকে ডেভেলপ করাতে চান, কোনোদিন হবে না। সেকেন্ডলি যেটা হচ্ছে, এরা কোনো কোম্পানিকে এন্ট্রি দেয় না। আমি চ্যালেঞ্জ করে এর আগে বলেছিলাম ইস্টবেঙ্গল মোহনবাগানের স্পন্সর মিনিমাম 500 কোটি টাকা হওয়া উচিত মিনিমাম। কোম্পানি দরজায় এসে দাঁড়িয়ে থাকবে, ইস্টবেঙ্গল মোহনবাগানের অফিসিয়াল বলবে না আপনাকে নেব, না আপনাকে নেব, উনি বলবে 700 কোটি টাকা, না ইস্টবেঙ্গল অফিসিয়াল বলবে 700 কোটি টাকা আমাদের কাছে বড়, না আমাদের কাছে বড়টা হচ্ছে ইস্টবেঙ্গলের ঐতিহ্য। কিন্তু এদের কাছে নাকি 100 কোটি টাকার স্পন্সরই আসে না। তার মূল কারণটা কি জানেন? তার মূল কারণটা হচ্ছে এরা এর মধ্যে ইনভলভ থাকবে, এরাই নাকি চেকটা সই করবে, এরাই নাকি যাকে বলবে পেমেন্ট দিতে হবে। তো কর্পোরেট তো এটা মানবে না কোনোদিন। কর্পোরেট আপনাকে 500 কোটি টাকা ঢালবে, কর্পোরেট তো তার হিসাবটা বুঝে নেবে, এটার থেকে আমার কোম্পানি কী বেনিফিট পাচ্ছে, আমার কী লাভ হচ্ছে। তো এই দুর্নীতির জন্য এখানে আসে না, একদম সিম্পলি স্যার। কাতারের একটা ক্লাব, ওদের দেশের যা লোক সংখ্যা আছে তার চেয়ে বেশি আমার ইস্টবেঙ্গল সাপোর্টার আছে, সেই দেশের ক্লাবে বলছে 700-800 হাজার কোটি টাকার স্পন্সার পায়। ইস্টবেঙ্গল মোহনবাগানের মিনিমাম 3 কোটি সাপোর্টার আছে, পৃথিবীর কোনো ক্লাবের নেই। আমি ম্যানচেস্টারের সাপোর্টার, আমি বার্সেলোনার সাপোর্টার, ফার্স্ট প্রেফারেন্স আমার ইস্টবেঙ্গল। তাই আমি ওই রকম বার্সেলোনার যারা প্রথম সারির ক্লাব, এই বার্সেলোনা ম্যানচেস্টারদের তাদের যদি অরিজিনাল সাপোর্টার ধরেন, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 1 কোটি হবে না। আপনার ইস্টবেঙ্গল মোহনবাগানে 3 কোটি সাপোর্টার আছে, BMW কেনার মতো 3 কোটির মধ্যে 10,000 লোক আছে, তাহলে কেন এরা স্পন্সার আসবে না? একমাত্র ভারতবর্ষে একমাত্র বাঙালি 3:30 রাত্রে রাত জেগে ফুটবলটা দেখবে, এটা পৃথিবীর কোনো দেশ দেখবে কিনা সন্দেহ আছে। ব্রাজিল আর্জেন্টিনাও দেখে না নিজের খেলা ছাড়া, কোন দেশ জার্মান, কোন দেশ স্পেন খেলছে, আমরা আমাদের দেশ 100 নম্বরে র্যাঙ্কে নেই, আমরা রাত জেগে দেখি, দিস ইজ ফুটবলটাকে ভালোবাসি। আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার নিজের খেলা ছাড়া রাত্রি 11টার পরেও খেলা দেখে না। আমি 3 বার আর্জেন্টিনায় যাওয়ার লোক।
1: একদম সত্যি কথা, আমরা বাঙালিরা কিন্তু কি বলা যায় ভালোবাসি বিশ্বকাপকে, আমরা যদিও বিশ্বকাপ ফুটবলে খেলতে পারিনি। আগামী 4 বছর বাদেই ফিফা 100 বছর পূর্ণ হতে চলেছে, অথচ আমরা এখনও 100-র উপরে র্যাঙ্কিংকে নিয়ে যেতে পারলাম, 1993 সালে গিয়েছিলাম। এই ফুটবল বিশ্বকাপের উন্মাদনা পশ্চিমবঙ্গ যখন ছড়িয়ে পড়ে এই বাংলায়, তাই নিয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরা। আপনারা শুনলেন ফুটবল বিশ্বকাপে কলকাতার সমর্থকদের উন্মাদনা নিয়ে। অনুষ্ঠানটি এখানে শেষ হলো, আর আমরা চলে যাচ্ছি আজকের দিনে। 1972 সালের 8ই জুলাই, আজকের দিনেই জন্মেছিলেন কিন্তু বাংলার গৌরব, ভারতীয় ক্রিকেটের গৌরব, বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ভারতের অন্যতম সফলতম টেস্ট অধিনায়ক, একদিনের ক্রিকেটে 11,000-এরও বেশি রান রয়েছে এবং তাকে দ্য রয়্যাল বেঙ্গল টাইগারও বলা হয়। এবং তিনি কিন্তু ভারতীয় ক্রিকেটের চিত্রটাই বদলে দিয়েছিলেন। আজ সেই বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন, আর আকাশবাণীর ক্রীড়া বিভাগের পক্ষ থেকে রইল তার জন্য জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।

শ্রোতা বন্ধুরা, আপনারা জানান আপনাদের মতামত আমাদের মেল আইডি AIR কলকাতা স্পোর্টস @gmail.com আর নিজেদের ফেসবুকে গিয়ে।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। এখন শুনবেন ক্ষেত খামারের কথা। গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, মাছ ছাড়া বাঙালির খাওয়া কিন্তু সম্পূর্ণ হয় না, তাই না? আর আমরা যত রকমের মাছ খাই, আমার মনে হয় না ভারতবর্ষের কোনো প্রান্তের কোনো মানুষ এত রকমের মাছ খায়। আর বাঙালির মাছ বলতেই কি মনে আসে বলুন তো? হ্যাঁ, আমি ঠিকই ধরেছি, ইলিশ মাছ আপনাদের মনে আসে, কিন্তু ওই যে ঘটি বাঙালির ঝগড়া গলদা চিংড়ি, সেই গলদা চিংড়িও কিন্তু আমাদের পাতে পেলে আহা, খাওয়াটা একেবারে যেন জমে যায়। কখনো কখনো তো রবিবার যদি পাতে মাংসের বদলে চিংড়ি থাকে তাহলে তো জবাব নেই, তাই না? কেন এত কথা বলছি ভাবছেন নিশ্চয়ই। তো এই যে গলদা চিংড়ি, সেই গলদা চিংড়ি খাবো যে, কিন্তু দিন দিন তার দাম প্রচন্ড বেড়ে যাচ্ছে, সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তাহলে কি করলে আমরা ভালো গলদা চিংড়ি পাবো, এ কথা তো মনে আমাদের নিশ্চয়ই আসে না কি? আর যে মাছ চাষী ভাইরা রয়েছেন তাদের তো আরোই আসে মনে যে কি করে কম খরচে ভালো চিংড়ি মাছ তৈরি করতে পারবেন। আজকে কিন্তু কথা বলবো এই বিষয় নিয়ে, অর্থাৎ গলদা চিংড়ির বাচ্চা তৈরি ও চাষ এবং তার সফল বাণিজ্যকরণ, এই বিষয় নিয়ে কথা বলবো আমরা। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আজকে আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আমি বলছিলাম যে আমাদের তো খাওয়া দাওয়ার সঙ্গে মাছ একেবারে ওতপ্রোতভাবে, প্রথমেই ভাবতে যাই চিংড়ি বা ইলিশ। তো আজকে একটু গলদা চিংড়ি নিয়ে কথা বলবো, কারণ সত্যি সত্যি গলদা চিংড়ি
1: কথা বলা দরকার।
0: আর এই যে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে যে গলদা চিংড়ি আমরা পাই তা তো একেবারে স্বাদে গুণে অতুলনীয়, তাই না? কিন্তু কোথায় কোথায় আসলে এই চিংড়ি মাছের চাষটা খুব ভালো হয়, কি কি জলবায়ুর মধ্যে এটা খুব ভালো পাওয়া যায়?
1: দক্ষিণ দিকটায় অর্থাৎ সবথেকে বেশি ভালো হয় উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের দিকটা, পূর্ব মেদিনীপুরের কন্টাইয়ের দিকটা সবথেকে বেশি চাষ হয়। পূর্ব মেদিনীপুর পুরো সমস্ত জেলাগুলোতেই বেশি হয়, কন্টাইয়ের দিকটাতে চারা পোনাটা অনেক বেশি উৎপন্ন হয়, দক্ষিণ চব্বিশ পরগনাতে হয়, নদিয়া জেলাতে হয়, পশ্চিম মেদিনীপুর অনেক জায়গাতে হয়। মোটামুটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি বাদ দিয়ে সব জেলাতেই গলদা চিংড়ি চাষ হয় ব্যাপক আকারে, যেটা বললাম উত্তর চব্বিশ পরগনা বসিরহাট পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি উৎপন্ন হয় এবং চাষও হয়।
0: কিন্তু এই যে গলদা চিংড়ি সেটা তো মিষ্টি জলের নদীর মোহনার দিকে জন্মায়, অর্থাৎ যে সমস্ত নদী সমুদ্রের জলে জোয়ার ভাটা পাওয়া যায় সেই জায়গাতেই পাওয়া যায়। তাহলে চিংড়ির বাচ্চাগুলোকে কিভাবে সেখান থেকে ধরা হবে এবং সেই বাচ্চা কি করে আলাদা করা যাবে?
1: না, এটাকে বলতে গেলে একটু বলতে হবে যে গলদা চিংড়ি মিষ্টি জলের মাছ, যেমন ইলিশও মিষ্টি জলের মাছ, কিন্তু ইলিশ এবং গলদা চিংড়ি দুটোই বাচ্চা পড়ার জন্য, ইলিশকে যেমন সমুদ্রে যেতে হয়, গলদা চিংড়ি নোনার দিকে যেতে হবে, অর্থাৎ মোহনার দিকে যাবে, এখানে জলের স্যালিনিটি 10-15 কাছাকাছি যাবে, অর্থাৎ যেখানে নোনা জলটা সে পাবে সেইখানে গেলেই তবে তাদের মেটিং হবে। তারপরে সেই গলদা চিংড়ি যেটাকে আমরা তখন বলি বেরিড ফেল, এই গলদা চিংড়ির অন্য বৈশিষ্ট্য আছে, যেমন অন্যান্য মাছের ক্ষেত্রে মাছ ডিম পাড়ছে, স্ত্রী মাছ, পুরুষ মাছ স্পার্ম রিলিজ করছে, ফার্টিলাইজেশন হচ্ছে, অর্থাৎ এক্সটার্নাল ফার্টিলাইজেশন জলের মধ্যে, গলদা চিংড়ির ক্ষেত্রে কিন্তু একটা বিশেষত্ব আছে, গলদা চিংড়ি যখন ব্রিডিং করবে তখন নোনা জলের দিকে সে অলরেডি পৌঁছে গেছে, মানে মা বাবা তারা পৌঁছে গেছে, যেগুলো আমরা বলছি ব্রুডার পৌঁছে গেছে, প্রাকৃতিক ক্ষেত্রে কথা বলছি পৌঁছে গেছে, পুকুরের ক্ষেত্রে সে একই প্রশ্ন, পৌঁছে গিয়ে যখন ব্রিডিং করবে তার আগে মোল্টিং হবে, থ্রি মাস খোলসটা ছাড়বে। আর আমরা যারা মাছ চাষের সঙ্গে যুক্ত তারা সবাই জানি যে খোলস যখন ছাড়ছে তখন তার বডিটা কিন্তু নরম, যেটা

0: আমরা বলি জরা মাছ। জরা মাছ অনেকে আবার খেতে চায় না, যেমন হাত দিলে নরম, খেতে চায় না। এই জরা অবস্থাটা থাকবে 6 থেকে 8 ঘন্টা, তার মধ্যে সে শক্ত হয়ে যাবে। এই 6 থেকে 8 ঘন্টা সময়টা হচ্ছে ক্রুশিয়াল পিরিয়ড ফর মেটিং। মেলটা তখন তাকে জড়িয়ে ধরে 15-20 মিনিট ধরে সে করবে কি, মেলের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা আছে যে তার স্পার্মগুলো একটা থলির মধ্যে থাকে। সে এই সময় থলির কিছু থলি নাম্বার অফ কিছু থলি সে ফিমেলের গণপর দিয়ে তার বশেরীর মধ্যে ঢুকিয়ে দেবে, ব্যাস 15-20 মিনিট পরে সে ছেড়ে দিল। তার মানে ফিমেলটার মধ্যে অর্থাৎ মা ব্রুডার তার মধ্যে এগ রয়েছে, তার ডিম ম্যাচিওর করেছে এবং তার সঙ্গে স্পার্মটাও তার কাছে থলির মধ্যে আছে। এবার সে ওই ওই খণ্ডটার পরে 6 থেকে 8 ঘন্টার মধ্যে ডিম ছাড়তে শুরু করবে। ডিমটা ছেড়ে কিন্তু জলে যাবে না, হলুদ হলুদ ডিম রয়েছে, ওই ডিমগুলো কিন্তু ওই থলি ওই যে স্পার্ম থলির মধ্যে দিয়ে এসছে, অর্থাৎ ফার্টিলাইজড হয়ে তার শরীরে বাইরে এসছে ওই থলির মধ্যে। তা থলির মধ্যে যে ডিমগুলো দেখি সেই ডিমগুলো কিন্তু ফার্টিলাইজড এগ। এবার এই ডিমগুলো যখন আমরা দেখছি নোনা জলের সাথে কিন্তু তখন আছে, ওই 12-15 PPT জলে আছে। এই ডিমগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হতে হতে এই 12-15 দিন পরে দেখা যাবে কালচে, কালচের পরে সেক্ষণ বাচ্চা পারবে, বাচ্চা পারবে মানে লার্ভা দেবে। এই লার্ভাটা ইম্পর্টেন্ট হচ্ছে, লার্ভার ক্ষেত্রে চিংড়ি আমরা যেমন দেখি জারভা কিন্তু ঠিক উল্টোটা, লার্ভার 12টা দশা আছে। এই দশাটা পেরিয়ে সে 30-40 দিন পরে সে পূর্ণ, যেটাকে দেখে আমি চিনতে পারবো যেটা গলদা চিংড়ি, সেই চিংড়িটা হবে। সেই কাজটার জন্য পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের নদীর জলবায়ু, বিশেষত যে নদীগুলি সমুদ্রের সঙ্গে মিশেছে যেমন কেলেঘাই, রূপনারায়ণ, গঙ্গা, ইছামতি, এই নদীগুলোর মোহনার মুখে প্রচুর চিংড়ির বাচ্চা প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং মানুষ ধরে ধরে বিক্রি করে। এই চারাপোনাগুলো অনেকে পুকুরে নিয়ে গিয়ে সেগুলো জুয়েনাইল তৈরি করে, অর্থাৎ ছোট বাচ্চা 3-4 ইঞ্চি বাচ্চা, সেগুলো পুকুরে ছাড়া হয় চাষের জন্য।
1: আচ্ছা, তাহলে এই যে দেখে চেনা যাবে যে গলদা চিংড়ির বাচ্চা, তার বৈশিষ্ট্য?
0: হ্যাঁ ঠিক, খুব ইম্পর্টেন্ট। চিংড়ি তো প্রকৃতিতে অনেক রকম চিংড়ি আছে, কুচু চিংড়ি, ভন্নের চিংড়ি। গলদা চিংড়ির ক্ষেত্রে আমরা যে অঙ্ক করার সময় অতএব চিহ্ন দেখি, 3টে ফোঁটা দেখি, একদম মাছ ছোট বাচ্চারা তো খুব ছোট, সেটাকে যদি উপর থেকে দেখি এরকম তাহলে দেখা যাবে একটা অতএব চিহ্ন, উপরে 1টা ফোঁটা, দুপাশে 2টো ফোঁটা, আর যেটা ডাইজেস্টিভ ক্যানেল সেই কালো দাগ, এইটা দেখেই হচ্ছে চেনা যাবে যেটা গলদা চিংড়ির বাচ্চা। অন্য চিংড়ির বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই বিশেষত্বটা নেই, যেটা দেখে যারা এটা সবসময় করছে তারা নিমেষের মধ্যে বুঝতে পারে যেটা গলদা চিংড়ি ওটা গলদা চিংড়ি। কিন্তু এইখানে যেটা হচ্ছে আমাদের একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া অজান্তেই আমরা করে ফেলছি, চিংড়ি বাচ্চা ধরার জন্য প্রকৃতি থেকে যারা ধরছে নদী নালা থেকে করে ফেলছে, তারা ছাকনি জালে সব বাচ্চা ধরে নিয়ে আসছে, নিয়ে এসে ওদের চোখে চোখ সেট হয়ে আছে, ওই চোখ দিয়ে তারা দেখে নিচ্ছে গলদা চিংড়ি, ওটাকে তুলে আলাদা পাত্রে রাখছে, যখন দেখছে আর গলদা চিংড়ির বাচ্চা নেই ওটাকে ডাঙায় ফেলে দিচ্ছে। তাহলে ওর সঙ্গে যে বাচ্চাগুলো এসছে আরো অনেক প্রাণীর বাচ্চা, মাছের বাচ্চা, সেগুলো ডাঙায় মারা যাচ্ছে, তাহলে বায়োডাইভার্সিটির ক্ষতি হচ্ছে মারাত্মকভাবে। সেজন্য এটাকে আমাদের বন্ধ করা দরকার, বা এটাকে তাদেরকে ট্রেনিং করা দরকার, এটা একটা দিক। আর একটা দিক যেটা আমাদের কন্ট্রোলে আছে, যেটা হচ্ছে যে আমরা হ্যাচারির কথা বলছিলাম, হ্যাচারি আমাদের রাজ্যে হয়েছে, অন্ধ্রপ্রদেশে তো অনেক বড় বড় হ্যাচারি হয়েছে লার্জ স্কেল, কিন্তু হ্যাচারিতে এটা নন কমার্শিয়াল হয়েছে এই জন্য, কারণ হ্যাচারি চালানো এত খরচ সাপেক্ষ যে ওই সিড বিক্রি করা যাচ্ছে না, প্রকৃতিতে অনেক বেশি সিড পাওয়া যাচ্ছে, তাহলে সেই সিডের দাম বেশি, হ্যাচারি চলছে না। সেক্ষেত্রে এখন অন্ধ্রপ্রদেশের মানুষ কি করছে, আমাদের দেশে যেটা চালু ছিলই আছেও চালু, যে প্রকৃতির থেকে সিড নিয়ে সেটা পুকুরে বড় করা, বা প্রকৃতি থেকে বেরিড ফিমেল যেটা বলেন যার মধ্যে ডিম আছে সেই ডিমটাকে নিয়ে এসে আমরা হ্যাচারিতে বা নিয়ে এসে করা, কিন্তু সেটাও খরচ সাপেক্ষ। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, আমরা সবসময় বলি যে মাছে ভাতে বাঙালি, মাছ পশ্চিমবঙ্গের মানুষ যারা মাছ চাষের সংযুক্ত, অর্থাৎ জেলে বা মৎস্যজীবী বলবো, তারা কিন্তু এইটা কন্টাই এলাকা যেখানে উপকূলবর্তী অঞ্চল, তারা করেছে কি নোনা জলে যে পুকুর, কন্টাই অঞ্চলের পুকুরে সবসময় স্যালিনিটি থাকে 10-12 PPT থাকে, সেইখানে তারা এই বাচ্চাগুলো তৈরি করতে পারছে এবং বাচ্চা থেকে প্রচুর পরিমাণে পোস্ট লার্ভি তৈরি হতে, অর্থাৎ যেগুলো ছোট বাচ্চা যেগুলো হয়েছে সেগুলো তৈরি করতে পারছে, এই ছোট বাচ্চাই আবার বড় করতে পারে পুকুরে, তারপর আমরা চাষে যেতে পারি।
1: হ্যাঁ, এইটা একটু যদি বিস্তারিত বলেন, কন্টাই অঞ্চলে কিভাবে তৈরি করা হচ্ছে গলদা চিংড়ি?
0: কন্টাই অঞ্চলে যেটা বেশি হয় সেটা পুকুরেও আমরা দেখেছি, পুকুরে যখন মাছ চাষ অনেক জায়গাতে পুকুরে রাজ্যে চালুই আছে, বিশেষত যে জেলাগুলো বললাম পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পুকুরে মাছ চাষ মানে হচ্ছে মিশ্র মাছ চাষ, রুই কাতলা মৃগেলের সাথে তলার দিকে কিছু গলদা চিংড়ি মাছের চারা দেওয়া, কিন্তু তলার দিকে গলদা চিংড়ি মাছের চারা যারা দেয় যারা জানে তারা অন্য কোনো মাছ দেবে না, কারণ গলদা চিংড়ি একটু চুপচাপ থাকতে ভালোবাসে, তো ওখানে যেন অন্য কোনো মাছ মানে শিঙি মাগুর কালবোস যেগুলো নিচের মাছ সেই মাছগুলো যেন না দেওয়া হয়, ওই মাছটা শুধু দেয় দিয়ে সেখানে এই মাছের চাষ করে। তো সেইভাবে আমাদের রাজ্যে হতেই থাকে। কিন্তু এইখানে আমাদের যেটা করা দরকার, যে পূর্ব মেদিনীপুরে যে চাষিরা করে কি, তারা পুকুরের থেকেও নেয় ব্রিড ফিমেল, আবার প্রকৃতি থেকেও নেয়। এখন আমি বলবো যে প্রকৃতি থেকে নেওয়া এই জন্য দরকার যে প্রকৃতিতে যে ব্রিড ফিমেল হচ্ছে সেটা অত্যন্ত উন্নত মানের, তার গুণমান সম্পন্ন ডিম হচ্ছে, কারণ প্রকৃতিতে সবসময় আমরা জানি সার্ভাইভাল ইজ দ্য বেস্ট, যার শক্তি বেশি।

0: আছে, যার সামর্থ্য বেশি আছে সেই হচ্ছে বাঁচবে। অর্থাৎ তার যে বাচ্চা হবে সেই বাচ্চা যত শক্তিশালী, যত তার গ্রোথ রেট হবে, পুকুরের থেকে যে বাচ্চা হবে সেইটি হবে না।
1: এবং সেটা একটা প্রাকৃতিক,
0: সেটা একটা প্রাকৃতিক পদ্ধতি। তাহলে আমাদের রাজ্যে যে এই সুযোগটা রয়েছে, প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, সেটাকে ওই যে বায়োডাইভার্সিটি নষ্ট, সেটাকে আমরা ট্রেনিং করিয়ে আমরা সেটাকে একটা জায়গায় আনতেই পারি, সেই প্রসেসটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আমাদের যে উলুবেড়িয়ায় যেটাকে আমরা 52 গেট বলি, ওখানে প্রচুর পরিমাণে বড় বড় গলদা বুড়ার যেগুলো পাওয়া যায় এই সময় অত্যন্ত ভালো মানের, সেই বুড়াগুলোকে নিয়ে সেই এই তো কন্টেন অঞ্চলের যে পুকুরে মাছ চাষ হচ্ছে সেই পুকুরে এইগুলোকে রাখা, রেখে সেখান থেকে বাচ্চা নিয়ে সেই বাচ্চাগুলোকে রিয়ারিং এ নিয়ে যাওয়া। রিয়ারিং করার জন্য অনেক পুকুর, অনেক মানুষ আছে যারা পোস্ট মানে জুভেনাইল তৈরি করে। তাহলে পরে কি হবে, পশ্চিমবঙ্গের যে চিংড়ির জুভেনাইল তৈরি হচ্ছে বা চিংড়ির পোস্ট লার্ভি তৈরি হচ্ছে, সেটা ভারতবর্ষে কিন্তু অনেক রাজ্যে, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা প্রচুর ডিমান্ড আছে, কিন্তু সেটা নেই। তাহলে আমরা এই কাজটা করতে পারি অতি সহজে, আমাদের এই সুযোগটাকে কাজে লাগে।
1: এবং ওই দিকটাতেও যাব আমরা, যে ওইখান থেকেই তো আমাদের একটা বাণিজ্যকরণের দিক,
0: বাণিজ্যকরণের দিক অবশ্যই আছে।
1: কিন্তু আপনি যেটা বলছেন তাতে আমার মনে হচ্ছে যে আমরা যদি এই পরিবেশ বান্ধব পদ্ধতিতে চিংড়ি মাছটা চাষ করি বা চিংড়ি মাছটা ভাবি, সেক্ষেত্রে কি খরচটাও একটু কম,
0: অনেক কমে যাবে। একটা হ্যাচারি মানে হ্যাচারিতে 24 ঘন্টা তাকে ম্যান পাওয়ার রাখতে হবে, সে কখন জলের প্যারামিটার ঠিক থাকছে না, কখন মাছের খাবার কমে যাচ্ছে, বা চিংড়ি মাছের একটা সমস্যা হয়েছে, চিংড়ি মাছ কার্নিভোরাস, মানে যদি তার খাবার খিদে পায় তখন সে আর কাউকে মানবে না, সে যখন যে দুর্বল থাকবে তাকে খেয়ে নেবে, তো সেটা তো আমি চাই না। তাহলে পরে আমাকে মনিটর করতে হয় 24 আওয়ার্স, প্রকৃতিতে সেটা করতে হয় না। পুকুরে আমি যদি খাবারটা ঠিক মতো দিতে থাকি, সে পুকুরে ঠিকঠাক সে চলতে থাকবে, অর্থাৎ সেখানে ওই খরচটা কম। পুকুরে আমি একবার বাচ্চা দিলাম আর আমি জানি যে এত বাচ্চা আছে, এত খাবার আমি দিয়ে দেবো, ঠিক চলবে, কোনো তার মারামারিও করবে না, খাবেও না কিছু, কিন্তু একটা মর্টালিটি রেট অবশ্যই থাকে, প্রাকৃতিক মর্টালিটি নানানভাবে হতে পারে, সে পাখিদেরও খেতে পারে ইত্যাদি হতে পারে। কিন্তু চিংড়ি চাষের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে চিংড়ি হচ্ছে অত্যন্ত ঠান্ডা, লাজুক, এবং অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু ভীষণ সেন্সিটিভ।
1: তো সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন, মানে কোনটা উৎকৃষ্ট পদ্ধতি?
0: উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে পুকুরে চাষ করা, পুকুরে বাচ্চা তৈরি করা, কিন্তু ওই যে বললাম অক্সিজেন সেন্সিটিভ, অর্থাৎ পুকুরে যদি অক্সিজেনের, যেটাকে আমরা ডিজলভ অক্সিজেন বলি, মানে দ্রবীভূত অক্সিজেন, সেই মাত্রা 3 PPT-র নিচে নেমে যায়, চিংড়ি কিন্তু আপনিই মরে যাবে। আচ্ছা, অন্য মাছ মরে গেলে বা অক্সিজেন কমে গেলে তখন খাবি খায়, চিংড়ি কিন্তু কিছুই করবে না, আস্তে আস্তে মরে তলায় পড়ে যাবে, আপনি জানতেও পারবেন না যে চিংড়ি মাছ মরে গেছে। সেই জন্য আপনাকে নিশ্চিত হওয়ার জন্য পুকুরে সবসময় এরেশন দিতে হবে, অন্তত সারাদিনে 8-9 ঘন্টা এরেশন দিতেই হবে, এটা একটা মাস্ট।
1: আপনি বলছেন যে আমাদের এই যে এখানকার জলবায়ু বা আমরা এখানকার প্রকৃতিতে যা যা পাচ্ছি তার জন্য একেবারে অনুকূল পরিবেশ গলদা চিংড়ি তৈরি করার জন্য, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কি এই গলদা চিংড়ি চাষ নিয়ে কোনো বড় হাব তৈরি হয়েছে?
0: বড় হাব তৈরি হয়নি, মানে সরকারি উদ্যোগে সেইভাবে হয়নি, কিন্তু আমাদের যেটা বলি, আমাদের সবাই জানে যে আমাদের চাষিরা অনেক বেশি ট্র্যাডিশনালি নলেজেবল, তারা জানে, তারা জেনেই কন্টাইতে এই পদ্ধতিটা তারা শুরু করেছে অনেক আগে থেকে। এখন যেটা আগে হতো যে তারা কোনো খাবার দিত না, একবার পুকুর তৈরি করার সময় যে প্ল্যাংটন তৈরি হচ্ছে সেটা দিয়েই বড় হতো, তার ফলে সার্ভাইবিলিটির অর্থাৎ ওই যে বলছিলাম ক্যানিবালিজম মারা। এবার সেখানে তারা জুস পদ্ধতিতে জু প্ল্যাংটন তৈরি করে সেইটা দিচ্ছে, প্রতি 10-15 দিন অন্তর অন্তর দিয়ে যাচ্ছে, তার ফলে খাবারের ফ্লোটা সবসময় থাকছে, তার জন্য সার্ভাইবিলিটি রেট 60-70% হয়েছে। অর্থাৎ এখন একটা 1 বিঘা পুকুরে যদি যে পদ্ধতির কথা বললাম সেই পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করে, তাহলে 1 বিঘা পুকুরে 8 লক্ষ বাচ্চা আরাপন, অর্থাৎ পোস্ট লার্ভি তৈরি করতে পারে। 8 লক্ষ পোস্ট লার্ভির দাম অন্তত 50 পয়সা করে হলে 4 লাখ টাকা। আমি একটা বলছি যে এরেশন একটা মাস্ট, আর একটা হচ্ছে যে জল, এই যে জল আমরা 10-12 PPT কথা বললাম, তাহলে আমার মিষ্টি জল এবং নোনা জলের যে সোর্সটা আমার দরকার, সেটা জল ঢোকানো বার করাটা করা দরকার, তার জন্য একটা পাম্প আমার দরকার, এবং ওই যে ঝিঙ্গি মাছটা যখন বাচ্চা তৈরি করবো তার জন্য একটা হাপা লাগাতে হবে, সে হাপাটা দরকার, আমি যখন হাপার মধ্যে বাচ্চাটা হয়েছে সেটা বের করার জন্য একটা নেট দরকার, তার মেশ সাইজ আছে 60 mm, 100 mm, এই জিনিসগুলো দরকার। এগুলো খুব বেশি খরচ সাপেক্ষ নয়, এইগুলো যদি দিয়ে আমরা করি তাহলে পরে আমরা খুব সহজেই সব মিলিয়ে 1 বিঘা পুকুরে করতে, বাচ্চা তৈরি করতে 2 মাস মতো সময় লাগবে, খরচ হবে খুব বেশি হলে 2 লক্ষ টাকা, আর 4 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবো, অর্থাৎ কিনা আমরা 1 বিঘা পুকুরে 2 মাসে 2 লক্ষ টাকা লাভ করতে পারবো। এই সুযোগ সুবিধাটা কিন্তু কন্টাই অঞ্চলে বিশেষত 8-10টা ব্লকে এটা রয়েছে, এবং সেইখান থেকে আমরা এটা করতে পারি। এবার যদি আপনি বাণিজ্যকরণের কথা বলেন, তাহলে শুধু যদি আমি পশ্চিমবঙ্গের কথাটা ধরি, পশ্চিমবঙ্গে মিঠা জল মাছ চাষের এলাকা হচ্ছে প্রায় 3 লক্ষ হেক্টর। আমি এর মধ্যে ধরে নিচ্ছি 10% এলাকাতে আমি গলদা চিংড়ি চাষটাকে প্রসার লাভ করাবো, আমি সরকার থেকে বলছি। তাহলে 10 লক্ষ হেক্টর মানে 30,000 হেক্টর, 30,000 হেক্টরে যদি আমি গলদা চিংড়ি চাষ করি, তাহলে আমি যদি কম্পোজিট কালচারে যাই তাহলে 30,000 5,000

0: স্টকিং তাহলে আমার যা লাগবে, আর যদি মনোকালচারে যত শুধু চিংড়ি চাষ করছে অন্ধ্রপ্রদেশে হয় তাহলে এর এটা দেবো আমি পাল্টানোর ব্যবস্থা ইত্যাদি রাখবো, তাহলে স্টকিং ডেন্সিটি 40-50 দিতে পারে, অনেক বেশি প্রোডাকশন হবে। তাহলে আমার যে সিডের ডিমান্ড হবে শুধু পশ্চিমবঙ্গের জন্য প্রায় 7 কোটি পোস্ট লার্ভি, আর পোস্ট লার্ভি মানে হচ্ছে পোস্ট লার্ভি থেকে জুভেনাইল যখন যাচ্ছে তার 60% সার্ভাইভিটি, তার 40% মারা যাচ্ছে, তাহলে এটা প্রায় 15-20 কোটিটা চলে যাচ্ছে আর পোস্ট লার্ভি তৈরি করতে হবে। তাহলে এক বিঘা পুকুরে আমার তৈরি হয় 8 লক্ষ, তাহলে 20 কোটি তৈরি করতে কত আমার এরিয়া লাগবে, তাহলে এত এরিয়া এত মানুষ তার সঙ্গে আরো মানুষ সংযোগ হবে। এবার আমার হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে এই সিডের ডিমান্ড আছে। এখন অন্ধ্রপ্রদেশে যারা বড় বড় হ্যাচারি চালায় তারা হ্যাচারি চালাতে ফেল করছে, মানে কমার্শিয়ালি নন ইকোনমিক হয়ে যাচ্ছে বলে তারা পশ্চিমবঙ্গ থেকে পোস্ট লার্ভি নিয়ে গিয়ে রিয়ারিং করছে পুকুরে।
1: বেশ, তাহলে আমাদের একটা মানে খুব সুন্দর জায়গা রয়েছে এটাকে বাণিজ্যকরণ
0: করার,
1: এই কথা
0: দারুণ সুযোগ, দারুণ সুযোগ।
1: হ্যাঁ, কিন্তু এই যে এই পোস্ট লার্ভি পশ্চিমবঙ্গ থেকে কোথায় কোথায় যাচ্ছে বা কোথায় কোথায় যাওয়ার সুযোগটা রয়েছে?
0: অলরেডি যাচ্ছে শুধু বলছি অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলাদেশ। আমাদের পশ্চিমবঙ্গে যেটা মেন হাট রাধামণি হাট, রাধামণি হাট হচ্ছে দীঘা হাইওয়ের উপরে কানেক্টিং রাস্তা, ওই জায়গাটা, ওই জায়গাটা বড় হাট বসে, সেখানে সারা ভারতবর্ষের জুভেনাইল ওখান থেকে বিক্রি হয় এবং সেটা সারা ভারতবর্ষে যায়।
1: তাহলে এই যে প্রাকৃতিক সুযোগ আমাদের রাজ্যে রয়েছে সেটাকে কাজে লাগিয়ে এই বাচ্চা তৈরি করার সুযোগ বা যে পোস্ট লার্ভি তৈরি করার সুযোগ রয়েছে আমাদের এখানে, এই সবকিছুকে মাথায় রেখে আমরা কি এটাকে একটা বৃহৎ শিল্পের জায়গায় নিয়ে যেতে পারি, বাইরে একটা মার্কেটিং সেন্টার গড়ে তোলার কথা ভাবতে পারি?
0: মার্কেটিং সেন্টার আমাদের যখন নন্দ সাহেব মৎস্যমন্ত্রী ছিলেন তখন রাধামণিকে এই মার্কেটিং হাট করা হয়েছে, রাধামণি হাট। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই যে বললাম যে পরিবেশ বান্ধব চাষ পদ্ধতিটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আর এই যে জুস পদ্ধতিতে যেটা করা হচ্ছে, জুস পদ্ধতির চাইতেও এখন আরো টেকনোলজি এসে গেছে, বিভিন্ন কোম্পানি উন্নত দামের ফিড পাওয়া যাচ্ছে, সেই ফিড খাওয়ালে যে 60% সার্ভাইভিটি রেটটা 40 দিন ধরে রিয়ারিং করাটা অনেক কমে যাবে এবং গ্রোথ রেটটা বেশি হবে, সার্ভাইভিটি রেট বেশি হবে, সেটাকে ইন্ট্রোডিউস করা তার জন্য সরকারের একটা ইন্টারফারেন্স পরিকল্পনা দরকার। রাজ্যের হিসাবে আমাদের রাজ্যে 1 বিঘা পুকুরে যদি বাচ্চা তৈরি পরিকল্পনা নাই সেটা শুধুমাত্র সম্ভব পন্টাই অঞ্চলে 10-12 ব্লকে, তাহলে তারা 1 বিঘা পুকুরে প্রথম 2 মাসে সে সিড তৈরি করলো, সিড তৈরি করে সে প্রায় 2 লাখ টাকা লাভ করলো, পরের 8 মাস সে মিশ্র মাছ চাষের সাথে গলদা চিংড়ি চাষ করতে পারে, সেখানে সে প্রায় 1-1.5 লক্ষ টাকা লাভ করতে পারে। আর অন্য জেলার ক্ষেত্রে কন্টাই বাদ দিয়ে চাষের সাথে গলদা চিংড়ি চাষ, এমনি মাছ চাষে সে 600-800 কেজি মাছ পেতে পারে, আর গলদা চিংড়ি থেকে 150-200 কেজি মাছ ভিতরে সব মিলিয়ে সে প্রায় 1.5-2 লাখ টাকা লাভ করতে পারে। শুধুমাত্র যে মাছ চাষ করে তাহলে সে 600 কেজি মাছের দাম ওই 80-90 হাজার টাকা, আর গলদা চিংড়ি সাথে দিলে পারে সেটা আরো বেড়ে গেল, আরো 90 হাজার টাকা বেড়ে গেল, তাহলে গলদা চিংড়ি কত সম্ভাবনা রয়েছে।
1: ঠিক, এবারে একেবারে আমার যে চাষি ভাইরা এই অনুষ্ঠান শুনছেন বা গলদা চিংড়ি চাষের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কিংবা করবেন এই পরিকল্পনায় যারা রয়েছেন, তাদের জন্য একটা সরাসরি প্রশ্ন আপনার কাছে যাই, সেটা হচ্ছে যে এই যে গলদা চিংড়ির চাষের পদ্ধতি সেটা যদি একটু সংক্ষেপে আপনি বলে দেন।
0: দুটো পদ্ধতি আমাকে বলতে হবে গলদা চিংড়ি চাষের পদ্ধতি। প্রথম হচ্ছে গলদা চিংড়ি চাষ, যেহেতু আমি বললাম গলদা চিংড়ি লাজুক, গলদা চিংড়ি অক্সিজেন সেন্সিটিভ, সেখানে পুকুরটাকে ভালো করে শুকাতে হবে, যদি কালো মাটি থাকে সেটাকে তুলে ফেলতে হবে, তারপরে সেখানে ব্লিচিং দিতে হবে, তারপরে জল ঢোকাতে হবে, জল ঢোকানো মানে যদি মিষ্টি যায় যদি চাষের কথা হয় তাহলে জল ঢুকে সেখানে পিএইচ ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, দেখে তারপরে আমাকে গলদা চিংড়ি ছাড়তে হবে। শুধু যদি মনোকালচার করি শুধু গলদা চিংড়ি, যদি অন্য কালচার করি তাহলে তাদের মহুয়া টুয়া দিয়ে যেগুলো আমরা করে থাকি করতে হবে। আর যদি আমি বাচ্চা তৈরির কথা ভাবি তাহলে কিন্তু ব্যাপারটা আরেকটু বিশদে যেতে হবে, সেটা হচ্ছে সেই পুকুর শুকানো ব্যাপারটা একই, পুকুর শুকাতেই হবে রৌদ্রে, তাকে শুকিয়ে তারপর ব্লিচিং দিতে হবে, তারপর এরেশন দিতে হবে, তারপরে যখন 2-3 দিন এরেশন দেওয়ার পরে সেখানে সয়েল প্রোবায়োটিক দিতে হবে, ফিড দিতে হবে, দেওয়ার পর ছাড়তে হবে ব্রুডার গুলো হাঁপার মধ্যে, হাঁপার মধ্যে দেওয়ার পর সেই বাচ্চা ছাড়বে, বাচ্চা ছাড়বে 6-8 দিনের মধ্যে, সেই বাচ্চাগুলো তাকে বের করে নিজে ছেঁকে নিয়ে এসে সে পুকুরের মধ্যে দিতে হবে, হাঁপা দিয়ে ব্রুডার গুলোকে তুলে নিতে হবে, কারণ ব্রুডারটা তুলে না নিলে বাচ্চাগুলো তারা খেয়ে নেবে। এরপরে তাকে প্রতি 3-4 দিন অন্তর অন্তর ওই জুস তাকে করে দিতে হবে, জুসে 3-4 কেজি কুড়ো, 1 কেজি ময়দা, 3 কেজি গুড়, 250 গ্রাম খোল, ইস্ট পাউডার, 2 কেজি বাদাম জল, 48 ভিজিয়ে রেখে সেই যে জলটা হবে সেই জলটা প্রতি 2-3 দিন অন্তর অন্তর দিতে হবে। কিন্তু এইখানে আমি বলবো যে এইখানে আমাদের নতুন টেকনোলজি যোগ করার সুযোগ এসছে, যে নতুন এখন ফিড পাওয়া যাচ্ছে পাউডার ফর্মে পাওয়া যাচ্ছে, 0-0 মিলিমিটার, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, যেরকম যেরকম সাইজ সেই ফিড যদি দেওয়া হয় তাহলে সার্ভাইভিলিটি রেট অনেক বেশি হবে এবং তার স্ট্রেংথ এবং গ্রোথ রেট অনেক বেশি হবে। এটা যদি করে তাহলে চাষি ভাইরা অনেক বেশি সিড পাবে, অনেক বেশি বেশি লাভ করতে পারবে। এবং পশ্চিমবঙ্গ আমাদের বিশেষত কন্টাই এলাকা এবং এই যে জেলাগুলোতে মাছ চাষ ভালো হয়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ

0: নদিয়া, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, গলদা চিংড়ির একটা বিশাল প্রোডাকশন সেন্টার হিসেবে গড়ে উঠে, যেটা পূর্ব মেদিনীপুর যেমন অলরেডি, পূর্ব মেদিনীপুরের মধ্যে উত্তর চব্বিশ পরগনা বাগদা চিংড়ির বদলে এখন ভেনামি চিংড়ি চাষে একটা বিরাট নাম করেছে, গলদা চিংড়ির ক্ষেত্রে কিন্তু সেই নামটা ময়নাতে অলরেডি শুরু হয়েছে, সেই কাজটা কিন্তু হতে পারে। এবং পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের একটা সময় যেমন কার্প সিডের এক নম্বরে ছিল, আবার গলদা চিংড়ির সিডের জন্য সে এক নম্বরে যেতে পারে। শুধু সিড নয়, গলদা চিংড়ির যে প্রোডাকশন, যেটা ফিড, খাবার মাছ, সেই প্রোডাকশনও এক নম্বরে যেতে পারে, এবং সেটা যদি সত্যি সত্যি হয়।
1: ঠিক একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানের চলে এসেছি, একটু যদি বলেন যে যদি প্রশিক্ষণ কেউ নিতে চায় তাহলে সেই প্রশিক্ষণটা কোথা থেকে তারা নিতে পারে, কোথায় যোগাযোগ করতে পারে, এবং তার সঙ্গে কোনো সরকারি সহযোগিতা, সহায়তা, অনুদান এসব কি তারা পেতে পারে?
0: খুব ভালো, প্রশিক্ষণের জন্য প্রত্যেক ব্লকে একজন করে ফিশারিজ এক্সটেনশন অফিসার আছেন, তার সঙ্গে প্রতি ব্লকে এক্সটেনশন অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে, অথবা জেলার যে মীন ভবনে, প্রতি জেলাতে মীন ভবন আছে, সেই মীন ভবনে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ফিশারিজ আছেন, সিইও ব্র্যাকিশ ওয়াটার আছেন, অনেক জায়গাতে সিইও এফএফডি আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করলে কখন ট্রেনিং হচ্ছে, কোন ট্রেনিং হচ্ছে এবং তিনি কি স্কিম চান। এখন তো পিএমএসএসওয়াই অনেক স্কিম আছে, সেই স্কিমগুলোর সুযোগ সুবিধা তিনি নিতে পারেন এবং নিয়ে মাছ চাষে তিনি নামতে পারেন। আর এক কাজে আমি চাষি ভাইদের অনুরোধ করব, তারা এই ব্যাপারটা নিয়ে একটু ভাবুন এবং গলদা চিংড়ির সুযোগ যেখানে যেখানে রয়েছে, বিশেষত চারা তৈরি করা এবং মাছ চাষ, সেই চাষি ভাইরা এগিয়ে আসুন। আমরা প্রথাগত যে মাছ চাষ করছি, কার্প এবং কোন পাবদা অনেক বেশি চাষ হচ্ছে, তার থেকে এটা অনেক বেশি পরিমাণ লাভ করতে পারবে, শুধু নয় প্রোডাক্ট পশ্চিমবঙ্গকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে পারবে গলদা চিংড়ি।
1: যদি একটু বলেন যে আমাদের তো এই চিংড়ি মাছের চাহিদা যেমন আমাদের দেশের মধ্যে রয়েছে, তেমনি এটা বিদেশেও রয়েছে
0: অবশ্যই,
1: তো সেক্ষেত্রে যদি কেউ এই চিংড়ি মাছ রপ্তানি করতে চায় সেক্ষেত্রে সে কি করবে?
0: হ্যাঁ, রপ্তানি বাজারে যেমন গলদা বাগদা চিংড়ি নয়, এখন ভেনামি চিংড়ি যাচ্ছে, তার জায়গায় কিন্তু গলদা চিংড়ি যেমন আমরা এখানে ভালোবাসি, বিদেশে প্রচুর বাঙালি আছে এবং অনেক বিদেশিরই তারাও ওই পশ্চিমবঙ্গে এসে গলদা চিংড়ি মালাইকারি খেয়ে তারা এত ভালোবেসে ফেলেছে যে তারাও গলদা চিংড়ি চায়, কিন্তু সেই গলদা চিংড়িটা আমরা পাঠাতে পারি, বেশি পাঠাতে পারছি না, কারণ আমাদের প্রোডাকশনটা কম হচ্ছে। তাহলে এই আজকের আলোচনা যে সমস্ত চাষিভাইরা শুনছেন, তারা যদি বিষয়টা নিয়ে একটু ভাবেন বা স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করেন, তাহলে তারাও কিন্তু এই চিংড়িগুলো বিদেশে পাঠানোর জন্য উদ্যোগ নিতে পারেন। সেই ক্ষেত্রে প্রাথমিক কাজ হচ্ছে যে আমাদের যে প্রসেসার বা এক্সপোর্টার্স আছেন তাদের নামগুলো জানা। আমাদের বেশি এক্সপোর্টার্স আছেন আমাদের যে বেনফিস, যারা মাছ চাষিরা সবাই জানে বেনফিস কলকাতায় আমাদের মৎস্য দপ্তরের হেডকোয়ার্টার, GN31 সল্টলেক সেক্টর 5 তাদের অফিস, সেখানে বেনফিস অফিস আছে, সেখানে গেলে এক্সপোর্টার্স পাওয়া যাবে। তা আর একটা চকগড়িয়া যে আমাদের স্টেশন আছে, চকগড়িয়ার ক্ষেত্রে আমাদের একটা প্রসেসিং প্ল্যান্ট আছে যেখানে 10 জন এক্সপোর্টার্স আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এক্সপোর্ট প্ল্যান্ট, সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আদি সত্যগ্রাম হুগলিতে একটা এক্সপোর্টার্স আছে, NDM সিফুড তারা আছে, দীঘার অঞ্চলে কয়েকটা এক্সপোর্টার্স আছে, এদের সঙ্গে যোগাযোগ করলে তারা কিন্তু খুশি হয়ে, কারণ এই ধরনের চিংড়ি, যে চিংড়িগুলো গলদা চিংড়ির ওজন 100 থেকে 150 গ্রাম এবং যেগুলো কিন্তু চাষ পদ্ধতির ক্ষেত্রে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বিদেশি বাজারে কিছু রেস্ট্রিকশনস আছে, যেমন অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না, ফরমালিন ইউজ করা যাবে না, সেই রেস্ট্রিকশনসগুলো যারা এক্সপোর্টার্স তারা আপনাদেরকে বলে দেবে, সেটা কোনো ব্যাপার নয়, সেইগুলো না অ্যাপ্লাই করেও কিন্তু মাছ চাষ ভালোভাবে করা যায়, অনেক বেশি উৎপাদন করা যায়, বড় মাছ করা যায়, অনেক টেস্টি মাছ হবে। তা যদি করেন তাহলে মাছ বিক্রিটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই, আপনি লাভ করছেন, পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক ক্ষেত্র উন্নত হচ্ছে, সেই সাথে সাথে ভারতবর্ষের যে বিদেশি মুদ্রা ইনকামে সেটাতে কিন্তু আপনি প্রত্যক্ষ একটা সহযোগিতার তৈরি করে দিচ্ছেন, আপনি বিদেশি মুদ্রা আমদানিতে আপনি অনেকটা বড় কাজ করছেন, সেই সুযোগটা কিন্তু আমাদের গলদা চিংড়ির ক্ষেত্রে বিশালভাবে রয়েছে, সেই সুযোগটা আমাদের শুধু সদ্ব্যবহার করতে।
1: বেশ, আজকে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি, কিন্তু একটা খুব সুন্দর চিত্র আমাদের সামনে চলে এলো যে কি করে গলদা চিংড়ির ভালো বাচ্চা তৈরি করা যায় বা চাষ করা যায় খুব ভালোভাবে, এবং তার কি করে একটা বাণিজ্যিক নতুন দিক তৈরি করা যায়, আর এই সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ গলদা চিংড়ি বাচ্চা তৈরি ও চাষ এবং তার বাণিজ্যিকরণ, এই বিষয় নিয়ে আমার সঙ্গে আজকে স্টুডিওতে যিনি ছিলেন তিনি হলেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে বিষয়টা বলার জন্য।
0: মৎস্য চাষিভাইরা ভালো থাকুন,
1: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার।

এখন আপনাদের জানিয়ে দেব আজ অর্থাৎ 8ই জুলাই 2026-এর হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। চীনের চ্যাং যন্ত্রের অনুকরণে 1840 সালে প্যারিসে পেটেন্ট রেজিস্ট্রেশনের পর একটি বাদ্যযন্ত্র ইংরেজ মিশনারিদের হাত ধরে এদেশে আসে 19 শতকে, কিন্তু তার শরীরে সাজসজ্জায় তখন বিদেশি ছাপ, তাই ভারতীয়দের সঙ্গে খাপ খাওয়াতে বঙ্গসন্তান দ্বারকানাথ ঘোষ সেটিকে তৈরি করেন এদেশের মতো করে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সহ তৎকালীন কিছু কুলীন শিল্পীর মন জয় করতে ব্যর্থ হল আটপৌরে সেই বাক্সযন্ত্র, কারণ সে নাকি খানিক বেসুরো, মীর, গমক, শ্রুতি এসব তৈরি করতে অক্ষম। তাই প্রথম দিকে সঙ্গীতের নাক উঁচু মহলে ব্রাত্য হয়ে থাকলেও পরবর্তীকালে ভারতবর্ষের সর্বাধিক জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত বাদ্যযন্ত্র হিসেবে নিজের জায়গাটা পাকা করে নিয়েছে হারমোনিয়াম। আজকের হারানো দিনের গান জুড়ে থাকবে সেই হারমোনিয়ামেরই উজ্জ্বল উপস্থিতি, আর রিড আর বেলোর সেই সুরেলা সফরে কথকের ভূমিকায় থাকবে আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। শুনতে ভুলবেন না ঠিক রাত 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে হারানো দিনের গান। সঙ্গী হবেন মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশ।

0: এখন শুনবেন আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন স্ক্রিন টাইমের বাড়াবাড়ি, শিশুর কথা বলায় বাধা। বলছেন বাক ও শ্রবণ বিশেষজ্ঞ চিকিৎসক সুশোভন দাস।
1: আজ যে বিষয়টা নিয়ে আমায় বলতে হচ্ছে, আজ থেকে প্রায় 10-15 বছর আগে যখন এই বড় ফোনের ব্যবহার এত বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছয়নি, এটাও যে সমস্যা হতে পারে সেটা সম্বন্ধে কারোর ধারণাই ছিল না। স্ক্রিন অর্থাৎ ফোন, স্মার্টফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবের ডিসপ্লে, যার দিকেই এখন বাচ্চা থেকে বুড়ো সবাই তাকিয়ে। ঘুম থেকে ওঠার অ্যালার্ম থেকে খাওয়ার অর্ডার, সিনেমা, বিনোদন, গেমস, আরও কত কী। বাচ্চাদের মধ্যে এই স্ক্রিনের ব্যবহার বেড়েছে মূলত দুটো কারণে। কোভিডের সময় যে লকডাউন ছিল, চারিদিক বন্ধ, সবাই ঘরবন্দি, তখন অনেকেই মূলত শহরাঞ্চলে বাচ্চাকে ভোলানোর জন্য এই মাত্রাতিরিক্ত স্ক্রিনের ব্যবহার শুরু করেছেন। যারা খুব ব্যস্ত থাকেন, অর্থাৎ যাদের বাবা মা দুজনেই কাজ করেন, প্রফেশনাল প্যারেন্টস যারা, তারা বাচ্চাকে ততটা সময় দিতে পারেন না। বেশিরভাগই বাচ্চার হাতে জমকালো ইলেকট্রনিক্স জিনিস তুলে দেন, ভাবেন ঝামেলা মুক্ত হলাম। এভাবেই ধীরে ধীরে বাচ্চার আসক্তি জন্মায়, না দিলে বায়না, জেদ করতে শুরু করে। 2018 সালে হু পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়েছে যে 0 থেকে 2 বছর বাচ্চাদের স্ক্রিন টাইম শূন্য হতে হবে, অর্থাৎ 2 বছর থেকে 5 বছর পর্যন্ত সেটা দিনে 1 ঘন্টার বেশি কোনোভাবেই হওয়া উচিত নয়। স্ক্রিন দেখলে কি ক্ষতি হয়? স্ক্রিন একটা কালারফুল অডিও ভিজুয়াল মাধ্যম, যেটা ওয়ান ওয়ে কমিউনিকেশনের মতো। অনেক স্টাডিতে দেখা গেছে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে শারীরিক ও মানসিক অনেক প্রভাব পড়ে, যেমন ধরুন দৃষ্টিশক্তির সমস্যা, রেটিনা বা চোখের নার্ভের ওপর প্রভাব পড়ে, মনোযোগ কমতে থাকে। এটাকেই আবার হাইপার অ্যাক্টিভিটি বা চঞ্চলতা আমরা বলে থাকি। এটাকেই ক্লিনিক্যালি আমরা বলি ভার্চুয়াল অটিজম। এখন এরকম অনেক বাচ্চা পাই যাদের বাবা মায়েরা বলেন ওকে খাওয়ার সময়টা ফোন দিতেই হয়, না দিলে না খাবার খায় না, খুব জেদ করে। এমন স্ক্রিনের প্রতি অ্যাটাচমেন্ট, সেটা একবার আমাদের ভেবে দেখতে হবে। এই স্ক্রিনের প্রতি অ্যাটাচমেন্ট থেকেই শুরু হয় স্পিচ ডিলে, বা বাচ্চাটা বয়সের তুলনায় যতটা কথা বলা উচিত সেটা বলছে না। আমরা ছোটোবেলায় কথা শিখি লিপরিড করে, অর্থাৎ বাবা মা বা পারিপার্শ্বিক মানুষের মুখমণ্ডল অর্থাৎ ঠোঁট নাড়া দেখে একটা একটা করে ধ্বনি বা ফোনিমস শিখি। দীর্ঘ সময় স্ক্রিন দেখার ফলে বাচ্চাটা বা শিশুটির সেই মনোযোগটাই থাকছে না, সে আমাদের মুখের দিকে বা ঠোঁটের দিকে তাকায় না। এখন এই সমস্যা এতটাই বেড়েছে যে 3-4 বছরের বাচ্চা যখন আমাদের কাছে চেম্বারে দেখাতে আসছে, একটা দুটো শব্দ বলে, তাও মিনিংলেসলি। আপনারা আপনাদের এলাকার প্লে স্কুলে অনেক বাচ্চাকেই এরকম দেখতে পাবেন যারা দেরিতে কথা বলছে। আপনার বা আপনাদের পরিচিত কোনো বাচ্চা 10 মাস থেকে 1 বছরের মধ্যে সে একটা দুটো করে শব্দ বলবে, 18 মাস অর্থাৎ 1.5 বছরের মধ্যে বাচ্চা 2 শব্দ অর্থাৎ ফ্রেজ বলবে। যদি দেখেন এর থেকে বলতে সে দেরি করছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে একজন অভিজ্ঞ বাক ও শ্রবণ বিশেষজ্ঞর কাছে নিয়ে যান, অর্থাৎ তাদের কনসাল্ট করতে বলুন। সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে সবটাই সারানো সম্ভব। বাচ্চার ভাষার বিকাশ, পড়াশোনা সবই পরবর্তীকালে স্বাভাবিক করতে পারবে। আপনি গুগল সার্চ করে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের খোঁজ করতে পারেন, না হলে আপনার নিকটবর্তী জেলা হাসপাতালে গিয়ে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বা বাক ও শ্রবণ বিশেষজ্ঞর কাছে দেখাতে পারেন। সচেতন থাকুন, ভালো থাকুন।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন স্ক্রিন টাইমের বাড়াবাড়ি, শিশুর কথা বলায় বাধা। বললেন বাক ও শ্রবণ বিশেষজ্ঞ চিকিৎসক সুশোভন দাস।
2: শুনছিলেন আপনার স্বাস্থ্য।

এখন আপনাদের জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের যে সকল অনুষ্ঠানগুলি হবে সেগুলি সম্পর্কে। সন্ধ্যা সাতটায় শুনবেন নাটক ধূসর গোধূলি, রচনা আশিস ভৌমিক, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, ছবি দেখব কিভাবে এই অনুষ্ঠানটির ষষ্ঠ পর্ব শুনবেন আজকে, এই বিষয়ে বলবেন অশোক বিশ্বনাথন। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মালকোশ এবং কাফি ধুন রাগে সানাই পরিবেশন করবেন গহওয়ার আলী খান এবং সহশিল্পী বৃন্দ। রাত 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: Next. Next.
1: Next. Shayan, please, পরের জনকে তাড়াতাড়ি পাঠা। আচ্ছা শায়ন, এদেরকে কে এনেছে একটু বলবি? একটা মেয়েও নিজস্বতা বলতে কিচ্ছু নেই। উফ
0: আকাশ, এত রেসলেস হোস না তো। Have patience.
1: 20 বছর শায়ন, 20 বছর ধৈর্য ধরেছি। এটা আমার স্বপ্ন, ড্রিম প্রজেক্ট, কিন্তু কিন্তু এখনো এখনো তাকে পেলাম না যাকে আমি খুঁজছি।
0: আসলে তুই একজনকে নিজের মাথার মধ্যে এমন গেঁথে নিয়েছিস না যে তার বাইরে আর কাউকে তোর ভালো লাগছে না।
1: মানে কি বলতে চাইছিস তুই?
0: কিছু না কিছু না, বাদ দে। এই আমাদের লাস্ট ক্যান্ডিডেট এসে গেছে। আপনার নাম?
1: এই নাম জেনে আমার কোনো কাজ নেই। ম্যাডাম, আপনি শুরু করুন তো।
2: শুরু করব?
1: হ্যাঁ, প্লিজ স্টার্ট করুন।
2: এই পৃথিবীতে আমি বড় একা, বড্ড একা। অমাবস্যার রাতের চেয়েও অন্ধকার আমার জীবন। আর আর বাঁচতে ইচ্ছে করে না। ইচ্ছে ইচ্ছে, ছোট্টবেলা থেকে এই ইচ্ছে শব্দটা আমাকে এক এক করে শেষ করে দিয়েছে। মায়ের ইচ্ছে হয়েছিল, তাই বাবাকে আমাকে ছেড়ে কার সঙ্গে যেন চলে গেল।
1: কে মেয়েটা?
2: বাবারও আর আমার সঙ্গে থাকতে ইচ্ছে হল না।
1: আমি কি ঠিক শুনছি?
2: কোথায় একদিন চলেই গেল
1: মেয়েটিকে?
2: আমি আমি শুধু পড়ে রইলাম কতকগুলো ইচ্ছে ইচ্ছের বোঝা নিয়ে।
1: আমি সেই একই চাঁচে করা, একই কণ্ঠস্বর, একই চোখ। ওকে দেখার পর কেন কেন জানি না মনটা বারবার ফিরে যেতে চাইছে শিয়ালদার 5 নম্বর প্ল্যাটফর্মে সবুজ রঙের বেঞ্চে। তুমি কি আমায় মনে রেখেছ? মনে রেখেছ ঝালমুড়ি খেতে খেতে কল্পনার জগতে ভেসে যাওয়া, যখন তুমি ট্রেন থেকে নেমে যেতে তোমার আর আমার দুজনের চোখটা ছল ছল করে উঠত? আজও কি তাই? আজও কি আমার মতো নীরবে অশ্রু ঝরাও তুমি রাতে? যদি একবার বলতে
0: আকাশ, আকাশ কি ভাবছিস তুই?
1: না মানে
2: শ্বেতা, এই শ্বেতা, শ্বেতা তুই ঠিক আছিস তো? এত সময় লাগছে কেন রে?
0: এক্সকিউজ মি, আপনি কে? আপনাকে ভেতরে আসার পারমিশন কে দিল? সিকিউরিটি? সিকিউরিটি
2: স্যার, উই আর এক্সট্রিমলি সরি স্যার, এক্সট্রিমলি সরি। আমরা এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি।
0: কি, তুই কোথায় চললি আকাশ? এই আকাশ, দাঁড়া।
2: মা, তুমি আমার ক্যারিয়ারটা শেষ করে দিলে।
3: আমি কি বলতে চাইছিস তুই?
2: কি দরকার ছিল তোমার এভাবে?
1: এক্সকিউজ মি, এক মিনিট একটু দাঁড়া।
2: স্যার স্যার, মানে আমার মায়ের তরফ থেকে
1: কনগ্রাচুলেশনস। ইয়েস, আই মিন ইট, কনগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড।
2: সিলেক্টেড?
1: ইয়েস।

পারলাম না, আমার মেয়েটাকে আমি আটকাতে পারলাম না। আজ আমি আবার হেরে গেলাম তোমার কাছে আকাশ বসু। তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, কিন্তু কিন্তু আমি সে ভুল করিনি। কি করে ভুলি বলো? চাইলেও তো ভোলা যায় না, ভোলা যায় না সেই আওয়াজ, সেই ব্যক্তিত্ব। মেকআপ রুমের আয়নায় আমাদের দুজনের দৃষ্টি বিনিময়, আর তাতেই যেন আমি তোমার প্রেমে পড়ে গেলাম। তখনও তো জানতাম না তুমি কে, জানতাম না আসন্ন দিনে আমি নিজেকে হারাতে চলেছিলাম তোমার মধ্যে, আমার সময় অসময়ের সম্বল করে ফেলতে চলেছিলাম তোমাকে। আজও মনে আছে আমার সেই প্রথম টেলিফোন।

0: নেই, কারণ ভূতে আমায় নিশ্চয়ই ফোন করছে না। তা সেই মানুষটির নামই আমি জানতে চাই।
1: যাক, কেমন আছো বলো?
0: না বলবো না, আপনার পরিচয় না পেলে আপনাকে কোনো উত্তরই দেব না।
1: আচ্ছা, আমার গলা শুনেও চিনতে পারছো না?
0: কিশোর, সন্ধ্যা, মান্নাদের গলা শুনে চিনতে পারি, কিন্তু আপনি যে তাদের মধ্যে পড়ছেন না সে ব্যাপারে আমি নিশ্চিত।
1: ওরে বাবা, তুমি কোথা থেকে কোথায় নিয়ে চলে গেলে? কিশোর, মান্না, সন্ধ্যা,
0: ওই যে বললাম পরিচয় না পেলে আমি
1: আমি একজন পোশাকওয়ালা।
0: পোশাকওয়ালা?
1: হ্যাঁ, পোশাকওয়ালা। বেশ কিছুদিন আগে একটি সিরিয়ালে তোমার পোশাকের দায়িত্ব পেয়েছিলাম আমি।
0: সিরিয়ালে পোশাকের দায়িত্ব?
1: তোমার কোমর 26, বুক 32।
0: থামুন থামুন, এসব কি বলছেন আপনি?
1: ঠিকই তো বলছি, ব্লাউজের মাপ বলতে এসে তুমি তোমার কোমরের মাপটা বলেছিলে।
0: আচ্ছা, আপনার মাথা ঠিক আছে তো?
1: আমারটা ঠিক আছে, তোমারটা মনে হয় একটু গন্ডগোল হচ্ছে। শাওলি, আমি আকাশ, আকাশ বলছি।
0: আকাশ? কোন আকাশ?
1: ভোরের আকাশের কথা জানতে চাও না রাতের আকাশ? কালো মেঘওয়ালা আকাশ না পরিষ্কার আকাশ?
0: দেখুন, আমি যে আকাশের সঙ্গে কথা বলছি আমি তার কথাই জানতে চাইছি।
1: আমিও তো তার কথাই বলছি ম্যাডাম। ভোরের আকাশের কালো মেঘ সরিয়ে উদিত সূর্য হয়ে তোমায় ফোন করছি নবান্ন সিরিয়ালের সহকারী পরিচালক আকাশ।
0: হ্যাঁ, দুষ্টু বাজে কোথাকার, তখন থেকে আমি ঘোল খাইয়ে যাচ্ছ। তোমাকে যদি আমি হাতের সামনে পেতাম না?
1: পাবি পাবি, সামনে দোল পূর্ণিমায় রাধাকৃষ্ণের রোলটা তোমাকে আর আমাকেই তো করতে হবে।
0: ইয়ার কি হচ্ছে না?
1: যাকে যাকে, বলো কেমন আছো?
0: ভালো নেই আকাশ।
1: কেন?
0: জানি না কেন যে আমি ভালো নেই।
1: এই, কারো প্রেমে পড়েছো নাকি?
0: তাও জানি না, তবে আজ তোমার ফোনটা পেয়ে বেশ ভালো লাগছে, যদিও রাগও হচ্ছে তোমার উপরে।
1: কেন কেন?
0: আচ্ছা, দীর্ঘ এতদিন পরে তোমার আমাকে মনে পড়লো।
1: শাওলি, তবুও তোমাকে আমার মনে পড়লো কই? তোমার তো আমাকে মনে পড়লো না, তোমার ফোনটা পেলে আমি যে কত খুশি হতাম।
0: বিশ্বাস করো আকাশ, আমার ইচ্ছে ছিল, খুব ইচ্ছে ছিল, আমি মনে প্রাণে চাইতাম তোমায় ফোন করতে, কিন্তু ফোন নাম্বারটা তো আমার কাছে ছিল না, তুমিও তো আমায় দাওনি।
1: তুমি কি তোমার ফোন নাম্বারটা আমায় দিয়েছিলে?
0: না,
1: দাওনি। শাওলি, আমি কিন্তু বুদ্ধি করে সেদিন তোমার ফোন নাম্বারটা নিয়েছিলাম, আর তোমাকেও আমারটা দিয়েছিলাম।
0: মানে?
1: মনে পড়ে শাওলি, তোমার সেল থেকে আমার সেলে একটা ফোন করেছিলাম।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি একটা দেখবে না কি বলে একটা ফোন করলে।
1: তাহলে বোঝো কিভাবে তোমার সেল নাম্বার আমি নিলাম আর তোমাকেও আমার সেল ফোন নাম্বার দিলাম।
0: তাই তো, এটা তোমার মাথায় আসেনি? এই, তুমি এভাবে আমার নাম্বারটা চুরি করলে।
1: শাওলি, তুমি শুধু সেল নাম্বার চুরিটাকে দেখলে, তোমার হৃদয়টাকে যে চুরি করে নিয়েছি সেটা তো দেখতে পেলে না।
0: তাই নাকি?

0: হ্যালো,
1: যে আমি চাইনি কারে ঋণী করিবারে, সে কখন রেখে গেছে ফুলহার।
0: কবিতাটি বেশ, তবে আপনার নামটি জানতে পারি কি?
1: যদি বলি মানুষ,
0: সে বিষয়ে আমার সন্দেহ।

0: নদী তুমি পথ বলে দাও, কোন পথেতে গেছো সে পথেতেই আমার হৃদয় ভাসিয়ে নিয়ে গেছো। গুমোট হাওয়া ছন্ন ছড়া মন, তোমার জন্যই অপেক্ষা আমার, কখন আসবে টেলিফোন? হ্যালো, কে বলছেন?
1: প্রমিলা চ্যাটার্জি বলছি।
0: হ্যাঁ, কি ব্যাপার বলুন?
1: স্যার, আপনার সঙ্গে একটু দেখা করতে চাই।
0: কারণটা জানতে পারি?
1: সেটা সাক্ষাতেই বলতে চাই স্যার।
0: এই মুহূর্তে আমার সময় হবে না, যা বলার ফোনেই বলতে পারেন।
1: প্লিজ প্লিজ স্যার, প্লিজ একটা দিন একটু সময় দিন না, আমার খুব প্রয়োজন স্যার।
0: শুনুন, ফোনে বলতে পারলে বলুন, না হলে ফোনটা ছাড়ুন, আমার একটা আর্জেন্ট ফোন আসবে। তার মানে তুই এতক্ষণ ফোনে মস্করা করছিলি? তুই অন্তত মহিলাদের গলায় কথা বলাটা ছাড়। কখনো প্রমিলা নামে, কখনো শ্রাবণী নামে, কখনো শাওলী নামে ফোন করে তুই আমায় বিরক্ত করবি, এটা ঠিক নয়।
2: কোন মহিলাকে তো আমি ফোন করতে পারি না, তাই মহিলা কণ্ঠে পুরুষদের ফোন করি।
0: তাই বলে তুই আমাকে বিরক্ত করবি?
2: আরে বিরক্ত কোথায় করলাম, অন্তত ফোনে তোর খোঁজ খবরটা তুই নিলাম নাকি? আজকে দিনে কজন নাই বলতো? তারপর ধর ওই কবিতাটা জানো, ওই হ্যাঁ মনে পড়েছে, ওই যে ঘুমট হাওয়া ছন্ন ছাড়া মন, তোমার জন্য অপেক্ষা আমার, সামনে টেলিফোন।
0: সামনে নয়, কখন আসবে টেলিফোন?
2: ওই হলো। কার জন্য রে?
0: তোর জন্য, তোর খ্যাপামির জন্য।
2: এত রেগে যাচ্ছিস কেন? প্রেমে না হয় পড়েছিস, তাতে ক্ষতি কি? অমন প্রেমে সবাই পড়ে, বুঝলি? ওতে দোষের কিছু নেই। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ সবাই তো প্রেমে পড়েছিল, জানিস না? তোর সঙ্গে ওনাদের সামান্য তফাত, ওনারা কবিতার প্রেমে পড়েছিল, আর তুই কোন মহিলার প্রেমে পড়ে কবিতা ওড়াচ্ছিস।
0: তোর ধারণা কি রে, কবিতা ওড়ালেই সে প্রেমে পড়ে যায়?

0: অল্প অল্প, কারণ গভীর রাতে তোর ওই দরজায় কান পাতলি না।
1: মানে তার মানে তুই রাতে এসে আমার দরজায় আড়ি পাতিস?
0: আরে বাবা, আড়ি পাতা লাগে নাকি? তখন থেকেই তো তোর ফোনের শাওলি নামটা বারবার ভেসে উঠছে।
1: শায়ন,
0: ফোনটা সাইলেন্ট করে রাখলেও নামটা তো সেভ করা রয়েছে। বেচারি, কতক্ষণ ধরে তোকে ফোন করছে বলতো?
1: ইডিয়েট, তোর জন্যই তো ধরতে পারছি না রে।

0: আকাশ তখনও ফোন করলো না, এত দেরি তো করে না কখনো। ওর কিছু হলো না তো? আচ্ছা আমি একবার ফোন করে দেখব। না না থাক, রাতে ওর ফোনটা পেতে আমার বেশ ভালো লাগে, সারাদিনের ক্লান্তিটা ধুয়ে মুছে যায় ওর একটা ফোনে। রাত্রি প্রায় 11টা বেজে গেল। না না না, ফোন আমাকে করতেই হবে।
1: হ্যালো
0: আকাশ, আকাশ আজ তোমার এত রাত হলো? আচ্ছা তুমি জানো না তোমার ফোনের অপেক্ষায় আমি বসে থাকি।
1: শ্যামলী, কালই তোমাকে আমার সঙ্গে একবার দেখা করতে হবে।
0: কালই? কেন বলো তো?
1: ফোনে সব কথা বলা সম্ভব নয় শ্যামলী।
0: প্লিজ আকাশ, প্লিজ তুমি এভাবে আমায় টেনশনে রেখো না। কি হয়েছে আমায় বলো।
1: দেখো এটা ফোনে বলা সম্ভব নয়।
0: হ্যাঁ অন্তত হিন্টসটা আমায় দাও।
1: সম্ভব নয় শ্যামলী।
0: এই তোমার কোনো বিপদ হয়নি তো আকাশ?
1: শুধু জানি যে কাল আমাদের মিট করতেই হবে।
0: কখন, কোথায়?
1: লেকে, ঠিক বিকেল 4টে।
0: বেশ বেশ ঠিক আছে, তাই হবে। কিন্তু
1: কোনো কিন্তু নয়
0: আকাশ। আকাশ যা, কি এমন হলো? আকাশ ঝড়ের মতো যেন সব বলে গেল। ও কোনো বিপদে পড়েনি তো? কোনোদিন তো আমার সঙ্গে এভাবে কথা বলে না। ইস, আজ রাতেই যদি ওর কাছে ছুটে যেতে পারতাম। কি করি এখন, ঈশ্বর। ওহ।

0: আকাশ, এত চুপচাপ কেন? তুমি কথা বলো, কি এমন হয়েছে যার জন্য তুমি এইভাবে আমাকে ডেকে আনলে?
1: আমিও তো সেটাই জানতে চাই, কেন তোমাকে আমার এভাবে ডেকে আনতে হবে শ্যামলি?
0: তার মানে
1: এত সহজ মানেটা বুঝতে পারলে না?
0: না,
1: মনে আর কথা বলতে ইচ্ছে করছিল না, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছিল, মুখোমুখি বসে তোমার সঙ্গে।
0: আকাশ আকাশ, এটা কিন্তু একদম ঠিক করলে
1: শ্যামলি।
0: সারাটা রাত আমি ঘুমোতে পারিনি, আতঙ্কের মধ্যে কাটিয়েছি, আর তুমি কিনা মজা করছো
1: শ্যামলি।
0: না না না, এক মুহূর্ত আমি থাকব না।
1: প্লিজ রাগ করো না, আমাকে একটু বোঝার চেষ্টা করো শ্যামলি। তোমাকে না দেখে আমি আর থাকতে পারছিলাম না।
0: তুমি এভাবে তুমি আমার সত্যি কথাটা বলতে পারলে না?
1: আমি তো সত্যি কথাটাই বলতে চাই শ্যামলি, কিন্তু তাতে কি লাভ? তুমি কোনো না কোনো অজুহাত খাড়া করে বলতে আজ তোমার সময় হবে না। যতবার তোমার কাছে সময় চেয়েছি ততবারই তুমি তাই করছো। বলো বলো, আমি একটা মিথ্যে কথা বলছি, তুমি বলো।
0: কিন্তু তাই বলে এইভাবে আমাকে ব্ল্যাকমেইল করবে? তাছাড়া তুমি ভালোভাবে জানো যে কেন আমি তোমার সময় দিতে পারি না।
1: সেটা একদিন হতেই পারে, দুদিন হতেই পারে, তাই বলে রোজ শ্যামলি? যখনই সময় চেয়েছি তখনই তুমি ব্যস্ত, আর বেশি বেশি ওই দিনগুলোতে তুমি ব্যস্ত থাকো যেদিন তোমাকে আমি চাই, মানেটা কি শ্যামলি?
0: তুমি কি আমায় অবিশ্বাস করছো?
1: এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, প্রশ্নটা চাওয়া পাওয়ার। আচ্ছা শ্যামলি, তোমার কখনো মনে হয় না অল্প সময়ের জন্য হলো আকাশকে একটু সময় দিই, ওর সঙ্গে বসে একটু কথা বলি?
0: আকাশ
1: শ্যামলি, তোমার কাছে কাজটাই আগে, আমাকে নিয়ে ভাববার তোমার সময় নেই।
0: আকাশ
1: সরি, তোমার কাছে অন্যায় হতে পারে, ব্ল্যাকমেইল হতে পারে, কারণ তুমি তো অনেক বড় অভিনেত্রী।
0: আকাশ
1: তোমার সময়ের মূল্য অনেক, আজকের এই সময় নষ্টের জন্য আমি দুঃখিত। ওকে, দ্বিতীয়বার আমি আর এই ভুল করবো না শ্যামলি।
0: তুমিও আকাশ, তুমিও আমায় ভুল বুঝলে, আমার উপর তোমার এত ক্ষোভ জমে আছে।
1: ক্ষোভ নয় শ্যামলি, ক্ষোভ নয়, এটা তোমার কাছে আমার সামান্য চাওয়া, আমি কি এইটুকু তোমার কাছে চাইতে পারি না শ্যামলি?
0: পারো আকাশ, অবশ্যই চাইতে পারো, সে অধিকার একমাত্র তোমারই তো আছে। কিন্তু আজ তোমার ভাববার সময় এসেছে আকাশ, আমি কি ঠিক তোমার উপযুক্ত?
1: আমার ভাববার কিচ্ছু নেই।

0: একমাত্র তুমি আমার জীবন কাঠি।
1: এগুলো আবেগের কথা আকাশ, এই আবেগটা যেদিন থাকবে না সেদিন কিন্তু।
0: শাউলি, শাউলি, তুমি ভোরের নীল আকাশ দেখেছো? দেখোনি না, কারণ তোমার সময় হয়নি। কিন্তু একটিবার এই পড়ন্ত বিকেলে গোধূলি আলোয় দেখো, দিগন্তের কোল ঘেঁষে সারি সারি পাখি তাদের বাসায় ফিরছে। ঠিক তেমনি আমারও ইচ্ছে করে শাউলি, ঠিক তেমনি ইচ্ছে করে।
1: তোমার কি মনে হয় আমার ইচ্ছে করে না? আমার ইচ্ছে করে না তোমায় নিয়ে ওদের মতো, ওই পাখিদের মতো ডানা মেলে প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ায়। করে আকাশ করে, তোমার মতো আমারও ইচ্ছে করে, আমারও সাধ হয়। আমি আমার আকাশের বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি, কিন্তু পারি না আকাশ, পারি না। ঈশ্বর যে আমায় বেঁধে রেখেছেন, কবে যে আমি মুক্তি পাবো জানি না।
0: তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না শাউলি, তুমি কি বাধ্য হয়ে কিছু করছো?
1: এর বেশি তোমাকে আমার বোঝানো সম্ভব নয় আকাশ, আর আশা করব তুমিও জানতে চাইবে না। জানি না তোমার সঙ্গে আমার সম্পর্কটা আর কতদিন টিকে থাকবে, যদি টেকে তবে ঈশ্বরকে ধন্যবাদ জানাবো হাজারবার, কারণ তোমাকে ছাড়া আমার জীবন অর্থহীন আকাশ। অবশ্য অবশ্য যদি তুমি আমায় তোমার কাছে ঠাঁই দাও।
0: শাউলি, তুমি কি বলছো? আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না শাউলি, তোমাকে নিয়ে আমি বাঁচতে চাই শাউলি, তোমাকে নিয়ে বাঁচতে চাই।

0: হ্যাঁ বলো।
1: তুমি ফোন করলে না যে?
0: হয়ে ওঠেনি গো।
1: ও সত্যি তো? তোমার সময় কোথায়? অন্তত আমার জন্য তোমার সময় থাকে না।
0: বাজে কথা বলো না।
1: এখন আমার সব কথাই তোমার বাজে মনে হবে। সেল ফোনে করলে কেটে দিচ্ছ বারবার, কি আমার অপরাধ?
0: দেখো আকাশ, আমি কাটছি না, ফোনটা কেটে যাচ্ছে, মনে হয় টাওয়ারে কোনো প্রবলেম হচ্ছে।
1: ও তাহলে এখন তোমাকে পেলাম কি করে?
0: কি যাতা বলছো তুমি? তোমার কি মনে হচ্ছে আমি কেটে দিচ্ছি?
1: যাতা নয় শ্যামলী, তুমি যেটা সত্য। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, লাইনটা কেটে দিলে? লাইনটা কেটে দিয়ে রেহাই পাবে না তুমি, দেখি তুমি কতবার কাটতে পারো। আবার করবো ফোন আমি, আবার করবো, আবার।
2: হ্যালো,
1: আবার লাইনটা কেটে দিলে?
2: ও আকাশ, তুমি এবার আমার মাথাটা গরম করে দিচ্ছ। কিন্তু আমি কাটিনি ফোনটা। কি
1: ভাবে মেজাজ দেখাচ্ছ কেন শাওলি?
2: মেজাজ দেখাচ্ছি না আকাশ, তোমাকে বিশ্বাস করাতে চেষ্টা করছি।
1: বিশ্বাস? আর তোমাকে বিশ্বাস করাতে হবে না, বিশ্বাস করতে করতে আমি ক্লান্ত। তোমরা মেয়েরা বিশ্বাসকে নিয়ে ছিনিমিনি খেলো। আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই তোমাদের কাছে, তোমরা এর মূল্য দিতে জানো না শাওলি। ভালোবাসার শব্দটা তোমরা
2: অনেক বলেছো আকাশ, অনেক। সমস্ত নারী জাতিকে এভাবে গাল দিও না, যা বলার আমাকে বলো। অন্যায় যদি করে থাকি আমি করেছি, অন্যরা তো করেনি।
1: ঠিক বলেছ, অন্যরা করেনি, কিন্তু তুমি করলে কেন
2: আকাশ?
1: কেন তুমি আমার সঙ্গে ভালোবাসা ছলনা করলে? আমি তো কোনো অপরাধ করিনি শাওলি।
2: আকাশ,
1: আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি তো তোমাকে পাগলের মতন ভালোবেসেছিলাম। আমার অপরাধটা কোথায়? এর উত্তর কি তোমার কাছে আছে?
2: না না, নেই, সত্যি নেই। তুমি এখন শান্ত হও আকাশ, প্লিজ প্লিজ, আমি তোমার সঙ্গে কাল সকালে কথা বলব।
1: না শাওলি না, আর কাল নয়, আজই আমার শেষ ফোন।
2: আকাশ আকাশ, তুমি আমাকে না বুঝে এমন সিদ্ধান্ত নিতে পারো না।
1: আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না শাওলি, আর কোনোদিন ডেকে বলবো না এসো না, তোমায় একটু ভালো করে দেখি।
2: আকাশ
1: ভালো থেকো শাওলি, তুমি ভালো থেকো।
2: আকাশ হ্যালো, কেটে দিলে লাইনটা আকাশ, তুমি আমায় ভুল বুঝলে আকাশ, আজও তুমি আমায় বুঝতে পারলে না। সুখে থেকো তুমি আকাশ, সুখে থেকো, ভালো থেকো।
3: আরে আকাশ, তুই হঠাৎ
1: কেন আসতে পারি না?
3: হায় হায়, না না তা নয়, তুই তো আসিস না তাই। তা তুই এমন চেহারাটা করলি কি করে রে?
1: সায়ন, তোর কথাটা সত্যি।
3: আমার কোন কথাটা বল?
1: ওই শাওলি,
3: তুই কি ভাই রাজরাজেশ্বরীর ডিরেক্টর আর শাওলির কথা বলছিস?

0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর কথাটাই সত্যি।
1: না না না, সত্যি নয়, সম্পূর্ণ মিথ্যে।
0: কেন কেন কেন মিথ্যে? কেন?
1: যা বলছি সত্যি বলছি।
0: মানে আমি বুঝতে পারছি না, মানে
1: তুই তো কাগজও দেখিস আজকাল, গসিপ বেরোয় না? আরে বাবা, ওই রাজরাজেশ্বরীর ডিরেক্টর, তার নামে অনেক গসিপ না?
0: কি বলছিস কি তুই?
1: সেসব তো পড়েছি, আমরা পড়েছি, তোকে তাই বলেছিলাম। আর
0: তুই তুই তুই মিথ্যে কথাটা কেন আগে আমাকে বললি?
1: আরে মিথ্যে
0: না,
1: সত্যি। শোন,
0: আমাদের দুজনকে বিচ্ছিন্ন করার পেছনে কিন্তু
1: শোন শোন তুই
0: আমার উত্তর দে,
1: আমার সায়ন আমার কথা
0: বলছে, উত্তর
1: দে। রাজরাজেশ্বরীর ডিরেক্টরকে নিয়ে শাওলির একটা সম্পর্কের খবর বাজারে ছড়াচ্ছি, আমি সঠিক খবর আনার চেষ্টা করবো, তোকে আমি বলেছি।
0: তুই বলেছিলি যে,
1: আগে কথাটা শেষ করতে দে আমাকে। আমি গত পরশু খোঁজ খবর নিয়ে জানলাম কথাটা সম্পূর্ণ মিথ্যা। ওখানে শাওলি নামে আরেকজন অভিনেত্রী আছে যার সঙ্গে ডিরেক্টরের সম্পর্ক।
0: শুন,
1: হ্যাঁ এবার বুঝলি, আমি তোকে কথাটা জানাবার জন্য বহুবার ফোন করেছি কিন্তু তুই ফোন ধরিসনি, তাছাড়া দু দুবার তোর বাড়ি গিয়েও তোকে পাইনি আমি।
0: শুন, আমি এখন কি করব? শুন, আমি যে সব শেষ করে ফেলেছি রে।
1: কি শেষ করে ফেলেছিস? তুই ওকে ফোন কর, আমি আমি কথা বলব।
0: না না না না না না, তা হয় না।
1: কি এমন করেছিস যে ওকে একটা ফোন করতে পারবি না?
0: আমি যে ওকে না মেনে না বুঝে চিরতরে বিসর্জন দিয়েছি রে শায়ন।
1: আকাশ,
0: আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব।
1: আকাশ,
0: আমি
1: কোথায় যাবি, কোথায় যাবি বল?
0: জানি না শায়ন, আমি জানি না।
1: শান্ত হ,
0: কোথায় যাবো? তবে চলে যাবই।
1: আকাশ, আকাশ,

0: হ্যালো,
1: হ্যাঁ, আমি সায়ন বলছি, আকাশের বন্ধু।
0: বলুন।
1: আমার একটা অনুরোধ রাখবেন,
0: কি?
1: আপনি আকাশকে একটা ফোন করবেন প্লিজ।
0: তা তো আর সম্ভব নয় সায়নবাবু।
1: কেন?
0: আমার ফোন করার অধিকার আপনার বন্ধু কেড়ে নিয়েছে।
1: হ্যাঁ, আমি জানি জানি, আমি সব জানি। তবুও বলবো, সমস্ত মান অভিমান ভুলে একটিবার ওকে ফোন করুন। দুটো জীবনকে এভাবে ভেসে যেতে দেখতে পারছি না আমরা।
0: আপনার এই মহৎ উদ্দেশ্যের জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি নিরুপায়, আমাকে ক্ষমা করবেন। আপনার বন্ধু ভালো থাকুক, এ শুভ কামনা আমার সবসময় থাকে।
1: আর আপনি আপনি
0: সেটা আর নাই বা জানলেন।
1: হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল সমলি। ঈশ্বর, এখন আমি কি করি?
2: সেদিন তোমাকে চিনতে পেরেও কিছু করতে পারলাম না। আবারও তুমি আমায় ফাঁকি দিলে, জীবনে একটি সুযোগও তুমি দিলে না আমার অপরাধটা কি সেটা জানতে। ভালো তুমি আমায় বেসেছিলে, এটা সত্যি। সেই উজাড় করা ভালোবাসায় আমিও তৃপ্ত ছিলাম, কিন্তু হঠাৎ এক দমকা হাওয়ায় সব শেষ হয়ে গেল। আচ্ছা, সেদিনের জন্য কি আমি একাই দায়ী আকাশ? তুমি দায়ী নও? আমার খুব জানতে ইচ্ছে করে, সেদিন কি করে তুমি আমাকে একা রেখে নিরুদ্দেশ হয়ে গেলে। আজও আমার মনে হয় কেমন শাস্তি তুমি আমায় দিলে। না, আজ যখন তোমাকে খুঁজে পেয়েছি, তখন প্রতিটি উত্তর আমি তোমার কাছ থেকে বুঝে নেবই আকাশ বসু।

0: কাকে চাইছেন?
1: নিচের তলায় যিনি থাকেন।
0: আকাশবাবু?
1: হ্যাঁ হ্যাঁ, উনি কি আছেন?
0: না, উনি এখানে থাকেন না, দুদিন আগেই বাড়ি ছেড়ে দিয়েছেন।
1: ও, উনি কোথায় গেছেন বলতে পারবেন?
0: না, উনি বলে যাননি।
1: কোনোভাবে কি ওনার খবরটা পাওয়া যেতে পারে না? মানে মানে আমার বিশেষ প্রয়োজন ছিল, আমাকে একটু হেল্প করুন না প্লিজ।
0: আচ্ছা, আপনি কি সাউলি দেবী?
1: হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে?

0: আপনি একটু আমার সাথে আসুন, বসুন বসুন।
1: না না না, বসবো না, আপনি বলুন।
0: আপনার কথা অনেক শুনেছি আকাশবাবুর মুখে।
1: আমার কথা কি বলতো? আমার কথা
0: দিন কয়েক আগে আমা এসে বলল, দাদা এবার আমার যাওয়ার ফলা, আমার শাউলিকে আমি পেয়ে গেছি, ও ভালো আছে, সুখে আছে, এর থেকে আর আনন্দ কি হতে পারে বলুন। তাই এবার বিদায় নেব, তবে আপনাকে একটা কাজ করতে হবে আমার জন্য। না বলতে পারবেন না, আমি নিশ্চিত শাউলি কয়েকদিনের মধ্যেই এখানে আসবে, আমি হয়তো তখন থাকব না, আমার হয়ে আপনি এই চিঠিটা শুধু দিয়ে দেবেন।
1: চিঠি?
0: হ্যাঁ চিঠি
1: দিন তো।
0: এই নিন।
1: শাউলি, এ ব্যাপারে আমি নিশ্চিত যে
2: তুমি আবার আমার খোঁজে এখানে আসবে। যতক্ষণ তুমি এই চিঠি পাবে আমি ততক্ষণ অনেক দূরে চলে গেছি। অডিশনের দিন প্রথম তোমায় না চিনলেও তোমার মেয়ের জন্যই আমি চিনতে পেরেছিলাম তোমায়। তোমারই মতন চেহারা, তোমারই মতন দক্ষতা। তবে একটা অনুরোধ রাখছি, মেয়েটাকে বড় হতে দিও, কখনো ওর পথ আটকে দিও না। ওর মতো ট্যালেন্টের খুব দরকার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আমার জ্ঞান দেওয়ার অভ্যেস এখনো যায়নি দেখে তুমি নিশ্চয়ই মনে মনে খুব হাসছ। অভ্যেস খুব খারাপ শাউলি, একদিন যেমন তোমার অভ্যেস হয়ে গিয়েছিল। দুর্ভাগ্য এটাই ছিল যে আমাদের জীবন রেখা নদীর দুই তীরের মতো সমান দরাল হয়ে বইছিল। অনির্বাণ মিলনের আকাঙ্ক্ষায় হয়তো যেদিন দুজনের আত্মা এই দেহের খুলুস ছেড়ে ছায়াপথ নিয়ে ছুটে চলবে তীব্র মিলন আকাঙ্ক্ষায়, সেদিন দুজন দুজনের আত্মাকে দেখেও চিনতে পারব না। তাই প্রতিনিয়ত ছুটেই চলব মিলন আকাঙ্ক্ষায়, আর শেষে সেদিনের ভুল বোঝাবুঝির নিষ্পত্তির জন্য বাধ্য এসব কথা। ফুলে ফলে পল্লবিত সংসার নিয়ে সুখে থেকো, আনন্দে থেকো, আর ভুল করেও আমার খোঁজ করো না প্লিজ। কারণ জানো তো, যে স্বেচ্ছায় হারিয়ে যায় তার খোঁজ পাওয়া যায় না। বিদায় বন্ধু,
1: ভালো থেকো, তোমার আকাশ।

0: ধূসর গোধূলি নাটকটি শেষ হল। রচনা আশিস ভৌমিক, অভিনয় করেছেন শাওলি, স্বাতী বন্দ্যোপাধ্যায়, শ্বেতা মৌমিতা আদক, কালীচরণ চণ্ডীদাস বন্দ্যোপাধ্যায়, সায়ন কৃষ্ণপদ দাস এবং আকাশ অরুময় বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা সহযোগী শেহনাজ আব্দুর রফ, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি।
1: শুনছিলেন নাটক ধূসর গোধূলি, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির

0: দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: সংবাদ একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইন্দোনেশিয়ার তিন দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এনফোর্সমেন্ট নির্দেশ

0: ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে। বিশ্বকাপ ফুটবলে শেষ আটের পর্ব শুরু হচ্ছে আগামীকাল। আসি বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়ায় 3 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। অস্ট্রেলিয়ায় তাঁর এই 3 দিনের সফরকালে শ্রী মোদী মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও অংশ নেবেন। তিনি দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এর আগে আজ দিনের শুরুতে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে ইয়োগিকার্তার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী প্রাম্বানান মন্দির পরিদর্শন করেন। দুই নেতা 9ম শতাব্দীর এই প্রাচীন মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী মোদী সেখানে শিব মন্দিরে পুজো দিয়েছেন। মন্দির চত্বরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি প্রাবোও বলেন, প্রাম্বানান মন্দিরটি ভারত ও ইন্দোনেশিয়ার বহু শতাব্দীর পুরনো সভ্যতার বন্ধনের প্রতীক। মন্দির প্রাঙ্গণে সংরক্ষণ ও সংস্কার কাজে ভারতের সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান। শ্রী মোদী এই সফরকে একটি গভীর আধ্যাত্মিক এবং স্মরণীয় অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন।
1: এক হামারি সাংস্কৃতিক বিরাসত কা পুনরুদ্ধার আর উসকা রিনোভেশন কা কাম উসকা প্রারম্ভ করনে কা সৌভাগ্য ভি মুঝে মিলা মে আপনে আপ মে বহুত বড়া ভাগ্যশালী মানতা হুঁ ইহাঁ কে জীবন মে ইহাঁ কি বাতো মে ইহাঁ কি হওয়া মে এক সংস্কৃতি কি খুশবু হো খুশবু যো হাম ভারত কি ধরতি পর পল পল অনুভব করতে হ্যাঁ ইয়ে খুশবু হামারি সাংস্কৃতিক বিরাসত আপনে আপ মে অপনত্ব সে জোড়তি হ্যাঁ।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের সঙ্গেও কথা বলেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। নতুন দিল্লিতে ওই বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এলনিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এলনিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ ও বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্যান্য ফসলের ওপর প্রভাব পড়েছে বলে তিনি জানান। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
2: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टेयर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু দেশের প্রধান বিমানবন্দরগুলির যাত্রী সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা ও অভিবাসন পদ্ধতি পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে সমস্ত বিমানবন্দরে পর্যায়ক্রমে অটোমেটেড এক্স রে ট্রে রিটার্ন সিস্টেম চালুর নির্দেশ দেন। ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি বিসিএস নির্ধারিত নিরাপত্তা মান অনুযায়ী নির্মাণাধীন 21টি এবং বাকি 41টি বিমানবন্দরকে যাত্রী সংখ্যার ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে তিনি আগরতলা এবং জেওয়ার বিমানবন্দরের অনুমোদিত অভিবাসন চেকপয়েন্টগুলি যত দ্রুত সম্ভব চালুর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এইচ ওয়াই শঙ্কর আজ কুয়েতে যুবরাজ শেখ সাবা আল খালেদ আল সাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী জানান যে তিনি যুবরাজের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। ডক্টর জয়শঙ্কর ভারত ও কুয়েতে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুবরাজের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আজ নতুন দিল্লিতে আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রী মাওলাউই আতাউল্লাহ রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মার্গারিটা জানান, আলোচনায় ভারত আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক নিয়ে কথা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ।

0: কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থপাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতায় ৫টি স্থানে তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় ১৬০ কোটি টাকা সরানো হয়েছিল। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের ১৫ তারিখের মধ্যে প্রায় ৩৪ কোটি ইপিএফ অ্যাকাউন্টে ৮.২৫% হারে সুদ জমার প্রক্রিয়া সম্পন্ন করবে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, নতুন সেন্ট্রালাইজড আইটি এনেবলড সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে ১৪৪,০০০ কোটি টাকারও বেশি জমা করা হবে। উপসাগরীয় দেশগুলোতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল সংক্রান্ত সিবিএসইর মূল্যায়ন নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের একটি মামলার শুনানিতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং সিবিএসইর বক্তব্য জানতে চেয়েছে। ইরান মার্কিন যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় দেশগুলিতে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত নিয়মিত শিক্ষার্থীরা এই আবেদনটি দায়ের করেছিলেন। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের উপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশের উচ্চ আয়নমণ্ডলের আরও নির্ভুল মানচিত্র তৈরি করা যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই পদ্ধতির উপগ্রহ পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং দিক নির্ণয় পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে। কোনোভাবেই আর তেহরানের সঙ্গে তিনি জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিবৃতি দেন।
1: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like these people.
0: নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনা জেরে আজ দেশের অভ্যন্তরীণ শেয়ারবাজারে বড় পতন লক্ষ্য করা গেছে। বম্বে শেয়ারবাজারের সূচক সেন্সেক্স ১৬৭৭ পয়েন্ট নেমে ৭৬৫০৪ পয়েন্টে গিয়ে বন্ধ হয়েছে। পাশাপাশি জাতীয় শেয়ার সূচক নিফটিও ৫১৭ পয়েন্ট কমে ২৩৮৮২ পয়েন্টে নেমেছে। ইউক্রেন জুড়ে রাতভর চলা রুশ সামরিক অভিযানে ৩ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একজন রাজধানী কিয়েভের বাসিন্দা। অন্যদিকে খারকিভে ২জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের শেষ ৮ পর্ব শুরু হচ্ছে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মোকাবিলা করবে। খেলা শুরু হবে ভারতীয় সময় ১০টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়ায় ৩ দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। খবর এখনকার মতো শেষ হল।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু সুকন্যা রায়। এর পরবর্তী সময় থেকে আপনাদের সঙ্গে থাকবেন মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। এখন শুনবেন আধুনিক বাংলা গান, প্রথম শিল্পী জয়তী চক্রবর্তী।

হ্যাঁ, বাংলাকে বুকের ভেতরে রেখেই দুই বাংলার মানুষকে আমাদের সঙ্গী করে আকাশবাণী মৈত্রী শুনিয়ে চলেছে দুই বাংলার মনের কথা। শেষ হলো আধুনিক গান, কিন্তু বাংলাকে, বাংলা গানকে আমরা এখনই দূরে সরে যেতে দিচ্ছি না। আমরা আবারও বাংলা গানই শুনব, তবে অন্য স্বাদের। চলে যাব বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে। আমি সঙ্গে থাকছি মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়, বাংলা ব্যান্ডের গান সঙ্গে নিয়ে। আচ্ছা শ্রোতা বন্ধুরা, ভালোবাসার মানুষের ঠিকানা কোথায় বলুন তো? না না না, ভয় নেই, কেউ তার বাড়িতে হানা দিতে যাবে না, আর চাইলেও পারবে না। কারণ প্রত্যেকের, আমার আপনার সবার, যদি কোনো ভালোবাসার মানুষ বা ভালোবাসতে চাওয়ার মানুষ থেকে থাকে, তাহলে তাদের ভৌগোলিক অবস্থান যেখানেই হোক না কেন, আসলে তো তাদের বাস আমাদের কল্পনায়, আমাদের মনের একান্ত গোপন কুঠুরিতে। আমাদের ভালোবাসতে চাওয়া মনটা তো তার মধ্যেই বুঁদ হয়ে থাকতে চায়, সেই মানুষটার মধ্যেই নিজের আর একটা জগৎ তৈরি করে নেয়, যেমন বলছে কায়া ব্যান্ড।

এখন আকাশবাণী মৈত্রীর বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান জুড়ে থাক শুধুই মনের কথা, মনের গান। এই যে আমাদের মন, তার মতো অবাধ্য তো আর কেউ নেই, তাই না? বলুন, কিরকম ভেবে দেখুন না, আপনি রয়েছেন এক জায়গায়, কিন্তু বলা নেই, কওয়া নেই, সে চলে গেল অন্য কোনোখানে, কিন্তু যায় কি করে বলুন তো, কোন বাহনে? অবশ্য তার তো আর গাড়ি ভাড়া খরচ লাগে না, তাই কল্পনার ডানায় ভর করেই যখন যেখানে খুশি সে চলে যেতে পারে। তাই তো চন্দ্রবিন্দু বলেছে, মনের যাওয়া আসা, ভাবনা চিন্তা কার্যকলাপ সবই নাকি ঘটে হাওয়ায় হাওয়ায়।

হ্যাঁ, মন। মনকে মন, হৃদয়, অন্তর কিংবা দিল, যে নামেই ডাকা হোক না কেন, তার স্বভাব চরিত্রে কিন্তু কোনো বদল ঘটে না। সে কথারই প্রমাণ পাওয়া যায় মনের মানুষ ব্যান্ডের এই গানেও। শুনে দেখুন।

হ্যাঁ, দিল দরিয়ার মাঝখানে মন নামের কারখানাটাই রয়েছে, সেই জন্যই তো এরকম সব ঘটে। মানে ধরুন, আপনি পড়াশোনা করছেন বা অফিসে গুরুত্বপূর্ণ কোনো কাজে মন দেওয়ার চেষ্টা করছেন, কিংবা কোনো মিটিংয়ে বা আড্ডাতেও থাকতে পারেন, কিন্তু আসলে না, আপনি না পারছেন পড়াশোনাটা ঠিক করে করতে, না পারছেন কাজে মন বসাতে, আবার মিটিংয়ে বা আড্ডায় আপনার চারপাশের মানুষজন ঠিক কি যে বলছে কি করছে তাও আপনার মাথায় ঠিক করে ঢুকছে না। ঢুকবে কি করে? কারণ তখন তো আপনার ভেতরে আপনার অবচেতন মন রাজত্ব করছে, ঠিক যেভাবে আপনার ফোন বা কম্পিউটার মাঝে মাঝে ঠিকঠাক কমান্ড নেয় না বা হ্যাং করে যায় ব্যাকএন্ডে চলতে থাকা কোনো প্রোগ্রাম বা ভাইরাসের কারণে, ঠিক সেইভাবেই আমাদের অবচেতন মন কাজ করে যায়। সে তার ইচ্ছে মতো ভাবনায় আমাদের ভাসিয়ে নিয়ে যায়, আর তাই আমাদের চেতন মন কোনো কথাই শোনে না, আর আমরা বাস্তবে যা করছি তাতে মন দিতে পারি না। সেই জন্যই ক্রস উইন্ডস ব্যান্ডের সতর্কবার্তা শুনিয়েই শেষ করব আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। ক্রস উইন্ডস বলছে, চেতনে থাকরে মন।

বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। মন নিয়ে কথায় গানে ব্যান্ডের গান নিয়ে আজ আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সমাচার, সমাচার সন্ধ্যা।

হচ্ছে তাঁর অভিনীত নাটকের গান। প্রথম গানটি শোনাই গিরিশচন্দ্র ঘোষের চৈতন্যলীলা নাটক থেকে, যে প্রযোজনায় বিনোদিনীকে দেখে রামকৃষ্ণদেব আসল নকল সব এক করে ফেলেছিলেন, এমনকি চৈতন্যরূপে বিনোদিনীকে প্রণাম পর্যন্ত করতে গিয়েছিলেন পরমহংস। রইল আজকের প্রথম গান অধীর বাগচির কণ্ঠে।

অভিনয়ের পাশাপাশি মঞ্চের নানা অভিজ্ঞতা প্রকাশ করার জন্য কলম ধরেছিলেন নটি বিনোদিনী। তাঁর লেখা আমার অভিনেত্রী জীবনে আছে সেসব কথা, তিনি লিখেছেন ব্যক্তি জীবনের কথাও। ভারতবাসী পত্রিকায় চিঠির আকারে লেখার ধারাবাহিকতায় তাঁর লেখার হাতেখড়ি। নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় সৌরভ পত্রিকায় প্রকাশিত হয়েছিল নটি বিনোদিনীর কাব্য রচনা। তাঁর লেখা থেকে আমরা আজও সেকালের নাট্যচর্চা ও কাব্যচর্চার আভাস পাই। আমার কথায় বিনোদিনী লিখে গেছেন, মনের কথা জানাইবার লোক জগতে নাই, কিন্তু কালক্রমে দেখা গেছে তাঁর প্রতি মানুষের আগ্রহ নেহাত কম নয়। তাঁর কথা জানতে চেয়েছেন অনেকেই, যাত্রা থেকে গ্রুপ থিয়েটার, সিনেমা থেকে টিভি সিরিয়াল, সমাজবিজ্ঞানের গবেষণা থেকে সঙ্গীত অনুসন্ধানের জিজ্ঞাসা, সব ক্ষেত্রেই রয়েছে নটি বিনোদিনীকে নিয়ে একাধিক কাজ। আসলে বিনোদিনী যখন বালিকা বয়সে অভিনেত্রী হিসেবে বঙ্গ রঙ্গমঞ্চে প্রবেশ করেছিলেন, তখন অনুকরণ করার মতো আদর্শ তেমন কোনো অভিনেত্রী ছিলেন না, কিন্তু পরবর্তীকালে অনুকরণ করার মতো অনেক কিছুই তিনি দিয়ে গেছেন। যেমন এদেশে অভিনেত্রীদের সাজার যে ধরন বহুদিন ধরে প্রচলিত ছিল এবং এখনো আছে, হ্যাঁ বিবর্তন তো অবশ্যই ঘটেছে, কিন্তু তাও নটি বিনোদিনীর দেখানো পথেই সে

মেকআপের ব্যাপারে তিনি ছিলেন ভীষণ দক্ষ। সাজগোজের অনেক খুঁটিনাটি ব্যাপার, এমনকি সেফটি পিন আটকানোর কায়দাও তাঁর কাছ থেকেই ধার করে শেখা। বিলেতি থিয়েটারের বই আর নানান দেশীয় চিত্রকলা থেকে বিভিন্ন রকমের কৌশল আয়ত্ত করে তিনি নিজের থিয়েটার জীবনে সেসব প্রয়োগ করতেন। আর এখনকার গ্রিন রুমের যে কনসেপ্ট, সেখানেও রয়েছে তাঁর হাত যশ। ফিরব তাকে ঘিরে আরও কিছু কথা নিয়ে আবার ফিরব, কিন্তু তার আগে শোনাই আরেকটি গান। রবি ঠাকুরের দাদা জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের লেখা নটি বিনোদিনী অভিনীত নাটক সরোজিনী থেকে। এই নাটকে নটি বিনোদিনী রাজপুত রমণী প্রমীলার চরিত্রে অভিনয় করতেন। রইল সেই নাটকের গান ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

নিজের অসীম আগ্রহে, অক্লান্ত পরিশ্রমে আর গিরিশচন্দ্র ঘোষের শিক্ষায় বিনোদিনী তখন বঙ্গ রঙ্গমঞ্চের সেরা অভিনেত্রী। খুব স্বাভাবিকভাবেই তাঁর রূপে ঝলসে যেত সেকালের বাবুদের মন। তা নিয়ে ঘটেছে নানান রোমাঞ্চকর সব ঘটনা। নিজের নামে থিয়েটার হবে সেই স্বপ্ন দেখে গুরু গিরিশ ঘোষ সহ আরও সব মঞ্চবন্ধুদের কথায় মনের অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে 1883 সালে 50,000 টাকার বিনিময়ে গুরুমুখ রায়ের কাছে নিলামে বিক্রি হয়েছিলেন থিয়েটার পাগল নটি বিনোদিনী। তবুও তাঁর নামে কিন্তু থিয়েটার হয়নি। স্বপ্ন পূরণের বদলে তাঁর কপালে জুটেছিল প্রতারণা। না, গুরুমুখ রায়ের টাকায় 68 নম্বর বেডেন স্ট্রিটে নতুন একটি থিয়েটার তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু গিরিশ ঘোষ এবং অন্যান্যদের বিশ্বাসঘাতকতায় সেই থিয়েটারের নাম বিনোদিনী বা বি থিয়েটার হয়নি। সেটির নাম হয়েছিল স্টার থিয়েটার। অভিমানে থিয়েটার ছেড়েছিলেন বিনোদিনী। ইতিহাস বলে 1886 সালের 25শে ডিসেম্বর, কারো কারো মতে এক সপ্তাহ পরে অর্থাৎ 1887 সালের 1 জানুয়ারি, জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীন সময়ে মাত্র 23 বছর বয়সে চিরকালের মতো মঞ্চ ছেড়েছিলেন নটি বিনোদিনী।

তার অভিনীত শেষ নাটক ছিল গিরিশচন্দ্র ঘোষের বেল্লিক বাজার, এবং সে নাটকে বিনোদিনী চরিত্রটির নাম ছিল রঙ্গিনী। তিনি সেদিন থিয়েটার ছেড়ে দিলেও আমরা তার অবদান ভুলতে পারি না বলেই আজও তিনি চর্চিত। কিন্তু সময় এগোচ্ছে শেষের দিকে, তাই তাকে নিয়ে আর বেশি কিছু চর্চা করার সময় এখন নেই। তবে যেতে যেতে শুনিয়ে যাব নটী বিনোদিনী অভিনীত বিষবৃক্ষ নাটক থেকে আরেকটি গান। কিন্তু তার আগেই অনুরোধ রইল নটী বিনোদিনীকে নিয়ে সাজানো আজকের কথা এখানে অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে পারেন maitribondhu23@gmail.com এই মেল আইডিতে মেল করে, অথবা আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে আজকের এই অনুষ্ঠানের সংশ্লিষ্ট পোস্টের নিচে কমেন্ট করে। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। রইল আজকের কথায় গানে অনুষ্ঠানের শেষ গান দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে বিষবৃক্ষ নাটক থেকে।

কথায় গানে অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। উপস্থাপনায় ছিলাম আমি মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকে শিরোনামে রয়েছে, ইন্দোনেশিয়ার পর ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মেলবোর্নে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সেদেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের কল্যাণে সর্বদা সমর্থন বজায় রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
0: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে বিনিয়োগ ও মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জোর ভারত ও মালদ্বীপের।
1: ইরান মার্কিন সংঘাত তুঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
0: নতুন করে তৈরি হওয়া ভূ রাজনৈতিক উত্তেজনা জেরে বিশ্ববাজারে বাড়ল খনিজ তেলের দাম, পড়ল শেয়ার সূচক।
1: বাংলাদেশের কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা শিবিরে 8 শিশুর মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে।
0: ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচ আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়ায় সফল সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছেন। এটি তার ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়। মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী প্রতিনিধি হিসেবে

0: আবাসন, গৃহহীন ও নগর বিষয়ক মন্ত্রী ক্লেয়ার ওনিল এবং অস্ট্রেলিয়া সরকারের অন্যান্য পদস্থ আধিকারিকরা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে আয়োজিত একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রবাসী ভারতীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। অস্ট্রেলিয়ায় তিন দিনের সফরকালে শ্রী মোদী মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়াও প্রধানমন্ত্রী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং শিল্পপতিদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
1: এর আগে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে যোগিয়াকার্তার ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রাম্মানান মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন। ইন্দোনেশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে ঐতিহ্যবাহী গামেলান বাদ্যযন্ত্রের সুর ও ক্লাসিক্যাল যোগিয়াকার্তার নৃত্য পরিবেশনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে সেখানে জমকালো অভ্যর্থনা জানানো হয়। দুই রাষ্ট্রনেতা নবম শতাব্দীর এই প্রাচীন মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান শিব মন্দিরে পুজো দেন। মন্দিরের গায়ে খোদাই করা সূক্ষ্ম ভাস্কর্যগুলি দেখার পাশাপাশি ভারত ও ইন্দোনেশিয়ার যৌথ সহযোগিতায় চলতি পুরাতাত্ত্বিক সংরক্ষণ ও পুনরুদ্ধার কাজও তাঁরা প্রত্যক্ষ করেন। এক যৌথ বিবৃতিতে রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তো বলেন যে প্রাম্মানান মন্দিরটি ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে বহু শতাব্দীর প্রাচীন সভ্যতার মেলবন্ধনের প্রতীক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মন্দির চত্বরের সংরক্ষণ ও পুনরুদ্ধারে ভারতের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সংস্কৃতি আজও দুই দেশকে একসূত্রে বেঁধে রাখার সেতু হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরকে একটি গভীর আধ্যাত্মিক এবং স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। প্রায় 1200 বছর ধরে এই মহিমান্বিত ঐতিহ্যকে সযত্নে টিকিয়ে রাখার জন্য ইন্দোনেশিয়ার জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই মন্দিরের সংরক্ষণ কাজে ভারতের অংশগ্রহণ দুদেশের পারস্পরিক অভিন্ন সাংস্কৃতিক উত্তরাধিকারীটি প্রতিফলন। এই পুনরুদ্ধার প্রকল্প আগামী দিনে দুদেশের মানুষের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে তিনি গভীর আত্মবিশ্বাস ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর এই তিন দিনের ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সফরে যে উষ্ণ আতিথেয়তা মিলেছে তার জন্য প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোকে বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2: এক হামারি সাংস্কৃতিক বিরাসত কা পুনরুদ্ধার আর উসকা রিনোভেশন কা কাম উসকা প্রারম্ভ করনে কা সৌভাগ্য ভি মুঝে মিলা মে আপনে আপ মে বহুত বড়া ভাগ্যশালী মানতা হুঁ। ইহাঁ কে জীবন মে, ইহাঁ কি বাতো মে, ইহাঁ কি হওয়া মে এক সংস্কৃতি কি খুশবু হ্যায়, ও খুশবু জো হাম ভারত কি ধরতি পর পল পল অনুভব করতে হ্যায়, ইয়ে খুশবু হামারি সাংস্কৃতিক বিরাসত ভি আপনে আপ মে অপনত্ব সে জোড়তি হ্যায়।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল আহমদ আল সাবার সঙ্গে সাক্ষাৎ করেন। কুয়েতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের কল্যাণ এবং সুযোগ সুবিধার প্রতি সর্বদা সমর্থন বজায় রাখার জন্য কুয়েতের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান ডক্টর জয়শঙ্কর। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশমন্ত্রী উল্লেখ করেন যে ভারত ও কুয়েতের মধ্যে আরও সুদৃঢ় এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী আল সাবার দূরদর্শী ভাবনাকে তিনি স্বাগত জানিয়েছেন। পাশাপাশি বিদেশমন্ত্রী কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল সালেম আল সাবার সঙ্গেও এক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে দুদেশের প্রতিরক্ষা শিল্পের যৌথ সহযোগিতা এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বিদেশমন্ত্রী জানান।
0: এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কুয়েতের যুবরাজ শেখ সাবা আল খালেদ আল সাবার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে বিদেশমন্ত্রী জানিয়েছেন তিনি যুবরাজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। ভারত ও কুয়েতে দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুবরাজের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেছেন বিদেশমন্ত্রী। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে তার মূল্যবান দৃষ্টিভঙ্গি মতামত তুলে ধরার জন্য কুয়েতের যুবরাজকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। সদ্য সমাপ্ত দুদিনের বাহরিন সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের রাজা হামিদ বিন ইসা আলী খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। এছাড়া বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর সেদেশের উপপ্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদুল্লাহ আল খালিফার সঙ্গেও বৈঠক করেন। বিদেশমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা তাদের হাতে তুলে দেন এবং বাহরিনের

0: এর সঙ্গে ভারতের মৈত্রীপূর্ণ দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেন। বাহরিনে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। তিনি সেদেশে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাহরিনের নেতৃত্বকে ধন্যবাদ জানান। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
1: দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি এবং প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে ভারত ও মালদ্বীপ আজ ফের তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল সামাজিক মাধ্যমে এক পোস্টে নতুন দিল্লিতে মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ সাঈদির সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন। শ্রী গোয়েল বলেন, এই চুক্তিগুলো পর্যটন, স্টার্ট আপ, ডিজিটাল পেমেন্ট, এমএসএমই এবং বাণিজ্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং উভয় দেশের জন্য নতুন সুযোগের পথ উন্মোচন করবে। উল্লেখ্য, ভারত ও মালদ্বীপ এবছর তাদের কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তি উদযাপন করছে।
0: ভারত ও রাশিয়া আজ রাষ্ট্রসংঘ ব্রিক্স ইএজি এসইও সহ বিভিন্ন মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে এই বিষয়ে দুদেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের চতুর্দশ বৈঠক নতুন দিল্লিতে হয়েছে। মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এবং রাশিয়ার উপবিদেশমন্ত্রী দিমিত্রি লিউভেন্সকি যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছে। জঙ্গি গোষ্ঠী এবং তাদের মদতপুষ্ট সহযোগী শক্তিগুলির বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। সেই সঙ্গে অর্থসাহায্য, যোগ্য কার্যকলাপে নতুন প্রযুক্তির অপব্যবহার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে।
1: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলিতে দেশের বিভিন্ন অংশে ভালো বৃষ্টি হয়েছে। এর ফলে বৃষ্টির ঘাটতি থাকা জেলার সংখ্যা 262 থেকে 178-এ নেমে এসেছে। এল নিনোর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় আজ নতুন দিল্লিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করার সময় কেন্দ্রীয় মন্ত্রী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত জুন মাসে দেশে সামগ্রিকভাবে 33% বৃষ্টির ঘাটতি ছিল, তবে জুলাই মাসে এসে বর্ষার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এর ফলে সামগ্রিক ঘাটতির পরিমাণ কমে এখন 24% এসে দাঁড়িয়েছে।
2: জুলাই কি অচ্ছি বারিশ সে বোনি কি সম্ভাবনায় বড় গই হ্যায়, বোনি অর তেজি সে হোগি। কল তক 350,85,000 হেক্টর মে বোনি হুই হ্যায়। মানসুন মে দেরি কে কারণ তুয়ার, সোয়াবিন অর কপাস পর থোড়া প্রতিকূল বোনি পর প্রভাব পড়া হ্যায়। আব কিসানো কো ইয়ে সলাহ দি জা রহি হ্যায় কি ইনকি জগহ মক্কা, বাজরা অর মুঙ জ্যাসি ফসল জো কম সময় মে আ জাতি হ্যায় উনকি বুয়াই কো প্রাথমিকতা দে।
1: কৃষিমন্ত্রী বলেন, কেন্দ্র সরকার বর্তমানে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ ও ওড়িশার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। শ্রী চৌহান আশা প্রকাশ করেন, জুলাই মাসে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, যার ফলে খরিফ শস্য বপনের কাজ ত্বরান্বিত হবে। তিনি জানান, এ পর্যন্ত দেশের 350 লক্ষ হেক্টরের বেশি জমিতে খরিফ চাষের বীজ বপন শেষ হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 91 লক্ষ হেক্টর কম। দেরিতে হওয়া বৃষ্টির প্রভাব কমাতে চাষিদের কম সময়ে ফলনশীল এবং কম জলের প্রয়োজন হয় এমন ফসল যেমন ভুট্টা, বাজরা, মুগ, ডাল চাষের পরামর্শ দেওয়া হয়েছে বলেও কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেছেন।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা পরিস্থিতি এবং ধসের কারণে ক্ষতিগ্রস্ত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের সঙ্গে কথা বলেন। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর দেশের মধ্য পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে।
1: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, কমিশনের প্রতিটি পদক্ষেপ ভারতের সংবিধান, নির্বাচনী আইন এবং স্বচ্ছভাবে জারি করা লিখিত নির্দেশনার উপর ভিত্তি করে নেওয়া। নতুন দিল্লিতে আয়োজিত মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন আধিকারিকদের তৃতীয় একদিনের সম্মেলনে ভাষণে তিনি বলেছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটারের অংশগ্রহণই প্রমাণ করে যে দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি ভারতীয় ভোটারদের গভীর আস্থা রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর বা মিথ্যা প্রচারের বিষয়ে আধিকারিকদের সতর্ক করে দিয়ে গণেশ কুমার ভুল তথ্য বা অপপ্রচার প্রতিরোধে তাদের সক্রিয় ভূমিকা পালন করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন।
0: পশ্চিমবঙ্গের বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলি

0: গুলিতে মৃত্যু হয়েছে। গত রাতে মামলার তদন্তে সূর্যপুরের অপরাধস্থলে ঘটনার পুনর্নির্মাণের কাজ শুরুর ঠিক আগে সে এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হয় প্রভাস। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। এদিকে এই ঘটনায় আর এক অভিযুক্ত কবির মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4।
1: জাপানের শিল্পগোষ্ঠী মিৎসুবিশি পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়তে আগ্রহ প্রকাশ করেছে। নবান্নে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থসচিব প্রভাত মিশ্রের সঙ্গে মিৎসুবিশির প্রতিনিধি দলের বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়। রাজ্য সরকারের তরফে দুর্গাপুর এবং পানাগড় প্রকল্পের জন্য জমির প্রস্তাব দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে সংস্থার প্রতিনিধিরা সম্ভাব্য জমি পরিদর্শনে আসবেন। তারপরেই প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে শিল্পমন্ত্রী জানিয়েছেন। তবে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ বা জমির আয়তন সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। শিল্পমন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে।
0: কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা ইপিএফও 2025-26 অর্থবর্ষে দেশের প্রায় 34 কোটি ইপিএফ গ্রাহকের অ্যাকাউন্টে 8.25% সুদের টাকা আগামী 15 জুলাইয়ের মধ্যে জমা করবে বলে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন। তিনি জানান, নতুন সেন্ট্রালাইজড আইটি এনেবল সার্ভিস ব্যবস্থার মাধ্যমে প্রায় 1,44,000 কোটি টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মে ইপিএফ সদস্যরা এক জায়গাতেই পিএফ ব্যালেন্স, আবেদনের অবস্থা, পেনশন সংক্রান্ত তথ্য সহ বিভিন্ন পরিষেবা সহজেই দেখতে পারবেন। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে দাবি যাচাইয়ের সুবিধা চালু হওয়ায় ভুল আবেদন ও ক্লেম বাতিলের সংখ্যা কমবে এবং পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছ হবে।
1: রাজধানী দিল্লির রোহিণী সেক্টর 16 এলাকায় আজ সন্ধ্যায় একটি বহুতল ভেঙে পড়েছে। দিল্লির দমকল বাহিনীর আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে 4 থেকে 5 জন আটকে রয়েছেন। উদ্ধার ও ত্রাণ কাজে এনডিআরএফের 2টি দল রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে 6টি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনার সময় বহুতলের কয়েকটি ফ্ল্যাটে সংস্কারের কাজ চলছিল।
0: কেরালামের ওয়েনাড়ে ভূমিধসে উদ্ধার কাজ এখনও চলছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 2টি দল এখনও দুর্ঘটনাস্থলে রয়েছে। মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ভিডি সতীশন জানিয়েছেন, এখনও 5 জনের খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনার আগে ওই সুড়ঙ্গ তৈরির স্থান থেকে মাটি সরানোর কাজে গাফিলতি হয়েছিল বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারায় নেটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা করে তিনি তার সময় নষ্ট করতে চান না। তবে তিনি জানান যে মার্কিন প্রতিনিধিরা আলোচনা চালিয়ে যেতে পারেন, যদিও এর ফলাফল নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।
2: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like these people.
0: ইরানের 80টিরও বেশি ঘাঁটি লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য। মার্কিন প্রশাসনের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলার জবাবে এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই অভিযানের কথা ঘোষণা করে জানিয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যকে বিপন্ন করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা গুঁড়িয়ে দিতেই নিখুঁত নিয়ন্ত্রিত যুদ্ধাস্ত্র প্রিসিশন গাইডেড মিউনিশনস ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানি সামরিক বাহিনী জানিয়েছে যে হরমুজগান ও মাহশার প্রদেশের উপকূলীয় ঘাঁটি এবং অসামরিক পরিকাঠামোগুলিতেও এই হামলা চালানো হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-র তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিম ইরানের বন্দর মাহশারেও মার্কিন হামলা হয়েছে। IRGC আরও জানিয়েছে যে তারা প্রতিবেশী দেশগুলিতে থাকা মার্কিন ঘাঁটি ও সম্পদকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে, যার ফলে বাহরাইন ও কুয়াতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইতিমধ্যে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে তারা গতরাতে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 13টি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করেছে। বাহরাইন ও কুয়েতের ওপর ইরানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। কাতারের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে

0: যে এই হামলা আন্তর্জাতিক আইন এবং দুদেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।
1: নতুন করে তৈরি হওয়া ভূ রাজনৈতিক উত্তেজনা জেরে আজ দেশের অভ্যন্তরীণ শেয়ার বাজারের প্রধান সূচকগুলিতে 2% বেশি বড় পতন দেখা গেছে। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেন্সেক্স 1677 পয়েন্ট পড়ে গিয়ে 76504 পয়েন্টে বন্ধ হয়েছে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফিও 517 পয়েন্ট কমে 23882 পয়েন্টে গিয়ে থেমেছে।
0: এদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় নতুন আশঙ্কায় আজ তেলের দাম 4% বেশি বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ব্রেন্ট ক্রুড 4.6% বেশি বেড়ে ব্যারেল প্রতি $77 $0.61 লেনদেন হয়েছে। পাশাপাশি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েল 4.5% বেশি বেড়ে ব্যারেল প্রতি $73.64 হয়েছে।
1: রাশিয়ার হামলায় কিয়েভ সহ ইউক্রেন জুড়ে 3 জন নিহত হয়েছেন বলে খবর। খারকিভে 2 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে গত রাতে রাশিয়া 169 দূরপাল্লার ড্রোন এবং 7 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, তাদের বাহিনী কিয়েভে অবস্থিত অস্ত্র উৎপাদনকারী স্থাপনাগুলোতে হামলা চালায়। এর মধ্যে ফ্ল্যামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ প্রস্তুতকারী একটি কারখানা এবং মাঝারি ও দূরপাল্লার ড্রোন সংযোজনকারী একটি স্থাপনার লক্ষ্য করেও হামলা চালানো হয়।
0: উত্তর পশ্চিম চীনের পাহাড়ি এলাকায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 21 হয়েছে। গতকাল সকালে বন রক্ষণাবেক্ষণের কাজ করতে যাওয়ার সময় শ্রমিকরা এই ভূমিধসের কবলে পড়েন। প্রায় 5400 বর্গমিটার এলাকা জুড়ে এই ভূমিধস নামে ধ্বংসস্তূপের গভীরতা ছিল 8 থেকে 10 মিটার।
1: কক্সবাজারের উখিয়া উপজেলায় একটি রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে মর্মান্তিক দুর্ঘটনায় 8 শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত আরও 5 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবার খেলার খবর।
0: প্রথমে বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের শেষ আট পর্ব শুরু হবে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওইদিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। রাউন্ড অফ 16 এর খেলায় পেনাল্টি শুট আউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। 70 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। অন্য খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে হারায় মিশরকে। এদিকে ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16 পর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে মিশরের গোল বাতিল নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। মিশরের ফুটবল নিয়ামক সংস্থা ইজিপশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ইএফএ এ ব্যাপারে ফিফার হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে। বাকি টুর্নামেন্ট থেকে ম্যাচের রেফারি ফ্রান্সোয়া লেটেক্সিয়ার অপসারণও দাবি করেছে মিশর। চিঠিতে গতকালের ম্যাচে রেফারির আচরণকে পক্ষপাত দুষ্ট, একতরফা এবং বৈষম্যমূলক বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গতকালের খেলায় আর্জেন্টিনার বিরুদ্ধে 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ অবধি 3-2 গোলে পরাজিত হয় মিশর। মিশরের একটি গোল ভিএআর দেখে বাতিল করার সিদ্ধান্ত নেন রেফারি, সেই থেকেই বিতর্কের সূত্রপাত। ম্যাচেও বেশ কয়েকবার বচসায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। ম্যাচের পর সাংবাদিকদের কাছেও মিশরের গোলদাতা মোস্তাফা জেকো এবং কোচ হুসাম হাসান সরাসরি অভিযোগ তোলেন।
1: গতবারের চ্যাম্পিয়ন ইতালির জনিক সিনার সার্বিয়ার নোভাক জোকোভিচ উইম্বলডন টেনিসের পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। শীর্ষ বাছাই সিনার কোয়ার্টার ফাইনালের ম্যাচে জার্মানির জয়াল লিনার স্ট্রাফকে এবং সপ্তম বাছাই জোকোভিচ তৃতীয় বাছাই কানাডার ফেলিক্স অগার আলিয়াসিমেকে পরাস্ত করেন।
0: আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি অলিম্পিক প্রতিযোগিতায় রাশিয়ার অংশগ্রহণের পর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। একই সঙ্গে বেলারুশের প্রতিদ্বন্দ্বীরা আগামী লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে নিজেদের পতাকা এবং জাতীয় সঙ্গীত ব্যবহার করতে পারবে বলেও জানানো হয়েছে। রুশ অধিকৃত ইউক্রেনের কোন ক্রীড়া সংস্থার কার্যকলাপ পরিচালনার অধিকার এখন থেকে রাশিয়ার উপর থাকবে না বলে সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে।
1: ব্রিস্টলে আগামীকাল ভারত ও ইংল্যান্ড সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। খেলা শুরু হবে।

0: ভারতীয় সময় রাত 10টায়।
1: কন্যাকুমারীর 18 বছর বয়সী দাবাড়ু অর্শাদ এস দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। পুনে ইন্টারন্যাশনাল রাউন্ড রবিন টুর্নামেন্টে 9 রাউন্ডের ম্যাচে 7 পয়েন্ট পেয়ে তৃতীয় তথা অন্তিম ফিটে নন পেয়ে গ্র্যান্ডমাস্টার হলেন অর্শাদ। এখন দৃষ্টিকোণ। কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।
2: ফুল ফুটুক না ফুটুক, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। শান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।
3: সামাজিক ন্যায়ের জন্য লড়াইয়ে বারবার সামিল হয়েছেন তিনি। ছাত্রজীবনে সক্রিয় ছিলেন বামপন্থী রাজনীতিতে। ছাত্রজীবনেই তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত। বহু সমালোচক তার এই বইটিকে আধুনিক কবিতার মাইলফলক হিসেবে গণ্য করেন। কল্লোল যুগ থেকে স্পষ্টত সরে আসার দিকনির্দেশ, ঋজু বলিষ্ঠ বক্তব্য সবই তার জনপ্রিয়তার অন্যতম কারণ।
4: মিছিলের মুখ, মিছিলে দেখেছিলাম একটি মুখ, মুষ্টিবদ্ধ একটি শানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত, বিশ্রস্ত কয়েকটি কেশাগ্র আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান, ময়দানে মিশে গেলেও ঝঞ্ঝাক্ষুব্ধ জনসমুদ্রের ফেনিল চূড়ায় ফসফরাসের মতন জল জল করতে থাকল মিছিলের সেই মুখ।
3: কবিতার চিরাচরিত কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে তার কবিতা বলেছে সাধারণ মানুষের হতাশা নিরাশার কথা।
5: মেদিনের কবিতা।
6: প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মধ্য, কাঠফাটা রোদ সেঁকে চামড়া, চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়ি ও কাস্তে, তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে।
3: 1950-এর শেষের দিক থেকে ক্রমশ তার কবিতায় ফুটে ওঠে অন্তর্দর্শন। লোকের মুখে মুখে আজও শোনা যায় ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।
2: আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে, যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে, গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ গলির এক কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এইসব 7-5 ভাবছিল। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আমরণ, পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ, অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে।
3: বাংলা সাহিত্য পত্রিকা পরিচয় সম্পাদনার কাজ করেছেন তিনি। শিশুদের জন্য তার লেখাগুলি বেশ জনপ্রিয়। 6-এর দশকের গোড়ার দিকে কয়েক বছর সত্যজিৎ রায়ের সঙ্গে যৌথভাবে সন্দেশ পত্রিকাটি সম্পাদনা করেন। সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম 1919-এর 12ই ফেব্রুয়ারি, কবির প্রয়াণ 2003-এর 8ই জুলাই। তার সৃষ্টি সম্বন্ধে বলেছেন লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়।
7: সুভাষ মুখোপাধ্যায়কে যখন আমাদের মনে পড়ে তখন একইভাবে মনে পড়ে পদাতিকের সেই অনিবার্য পঙ্ক্তি, প্রিয় ফুল খেলবার ধ্বংসের মুখোমুখি আমরা, চোখের এই স্বপ্নের নীল মধ্য, কাঠপাড়া রোদে শিখেছে আমরা। এই যে একেবারে সাহরী প্রতিদিনকার কর্তভঙ্গি, একটা জঙ্গি ভাষা, একটা আন্দোলনের ভাষা তুলে আনে, 40 দশকের

0: সমস্ত তত্ত্ব কলকাতা শহর গ্রাম সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার মধ্যে দিয়ে প্রাণ পেয়েছে। ব্যক্তিগতভাবে তিনি সাম্যবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন, কিন্তু যেটা বড় কথা সেটা হচ্ছে তার কবিতা যখন পড়া যায় তখন বোঝা যায় যে তিনি একটা নতুন যুগের নতুন প্রাণের প্রতীক। আকাশের চাঁদ দেয় বুঝি হাতছানি, এসব কেবল বুর্জোয়াদের মায়া, আমরা তো নই প্রজাপতির সন্ধানে, অন্তত আজ মারাই নে তার ছায়া। এসব কবিতা যিনি লেখেন বা যিনি নাজিম ইকবালের কবিতা অনুবাদ করেন, যিনি লেখেন আমরা যেন বাংলাদেশের চোখের দড়ি তারা, মাঝখানে না কুচিয়ে আছে ঠাকুর দিয়ে পাহারা, দৌড়েছিল টান দিয়ে তাই খুলে দিলাম জানলা, এপারে যে বাংলাদেশ ওপারেও সেই বাংলা। সেই সুভাষ মুখোপাধ্যায়কে বোঝা যায় যে তিনি একেবারে রোজকার গদ্য, সাংবাদিকতার গদ্য, সেটাকে কিভাবে ছন্দের একটা জাদুবিদ্যা দিয়ে কবিতায় রূপান্তরিত করে দিতে পারেন। এত বড় কবি সাধারণত লুই আরাগার মতো, পল এলুয়ারের মতন, যারা আমাদের কথা বলার ভঙ্গি, প্রতিবাদের ভঙ্গি, রাগের ভাষা এবং উত্তোলিত স্লোগান তাকে কবিতায় নিয়ে যেতে পারেন, এইরকম কবি বাংলা ভাষায় সুভাষ মুখোপাধ্যায়ের মতন আর নেই। আমরা তাকে রাশিয়ার মায়া সংস্কৃতির সঙ্গে তুলনা করতে পারি, কিন্তু দেখবো সুভাষ মুখোপাধ্যায় তো সচ্ছল ভাষায় গ্রাম বাংলার ক্ষেত, আলপথ এবং বন্ধ কারখানার দিকে তাকিয়েছেন, যে সমস্ত ৪০ দশকের ইতিহাস যদি আমাদের গদ্য বিবরণের দিকে তাকায় তার থেকে অনেক বেশি সম্পদশালী হয়ে আছে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ইন্দোনেশিয়ার পর ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মেলবোর্নে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2: কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সেদেশের বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের কল্যাণে সর্বদা সমর্থন বজায় রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
1: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে বিনিয়োগ ও মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে জোর ভারত ও মালদ্বীপের।
2: ইরান মার্কিন সংঘাত তুঙ্গে, যুদ্ধবিরতির মেয়াদ শেষের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
1: নতুন করে তৈরি হওয়া ভূ রাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে বাড়ল খনিজ তেলের দাম, পড়ল শেয়ার সূচক।
2: বাংলাদেশের কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা শিবিরে 8 শিশুর মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে।
1: ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচ আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
2: নমস্কার।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে সিনেমা জগৎ।
4: আকাশবাণী মৈত্রী সিনেমা জগৎ। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন ধারাবাহিক পরিবেশন ছবি দেখব কিভাবে। আজ ষষ্ঠ পর্বে তার ভাবনা ভাগ করে নিচ্ছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্রের শিক্ষক অশোক বিশ্বনাথন।
5: 1895 সালের 28 ডিসেম্বর প্যারি শহরের গ্র্যান্ড কাফের বেসমেন্টে প্রথম চলমান চিত্র প্রদর্শিত হয়েছিল। লুমিয়ের ভ্রাতৃদ্বয় একাধিক ছোট ছোট ছবি দেখান, সেগুলোকে ঠিক ছবিও বলা চলে না, বলা যেতে পারে দৃশ্যসমূহ। একটি দৃশ্যসমূহ ছিল একটি রেলগাড়ি ঢুকছে স্টেশনে, ট্রেন এন্টারিং এ স্টেশন অ্যাট সিওতা। মনে রাখতে হবে যে সেই সময়ে যারা দেখতে এসেছিলেন তারা কেউ কখনো চলমান চিত্র দেখেননি। যখন তারা দেখলেন যে ট্রেন এগিয়ে এলো তারা চমৎকৃত তো হলেন, কিঞ্চিত ভয়ও পেলেন। তাদের মনে হয়েছিল যে ট্রেনটা যেন তাদের উপর চলে এসেছে। এক অদ্ভুত মুহূর্ত, জাদু ছিল সেই মুহূর্তে, নাটক ছিল এবং বিশ্বাসঘাতকতাও ছিল। কেন এটা আমি বলছি, আমি সংলাপ নিয়েই বলতে চাই। এবং আমি বলতে চাই যে যেসব চলমান চিত্রকে আমরা মনে করি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেই সব চলচ্চিত্রে যে সংলাপ প্রয়োগ করা হয়

তাতে জাদু থাকে, তাতে নাটকীয়তা থাকে এবং মাঝে মধ্যে এই বিশ্বাসঘাতকতাও থাকে। আসলে লুমিয়ের ভ্রাতৃদ্বয় ছাড়াও টমাস অ্যালভা এডিসন আরেকটি যন্ত্র আবিষ্কার করেছিলেন। লুমিয়ের ভ্রাতৃদ্বয় যে যন্ত্রটি আবিষ্কার করেন তার নাম হচ্ছে সিনেম্যাটোগ্রাফ, যেটার দ্বারা প্রক্ষেপণ করা যেত, চিত্রগ্রহণও করা যেত। আজও সেই ক্যামেরা পাওয়া যায় প্যারিস মিউজিয়ামে। আর এডিসন দুটি যন্ত্র আবিষ্কার করেন, একটার নাম হচ্ছে কাইনেটোস্কোপ, যার মাধ্যমে দৃশ্য প্রক্ষেপণ করা যেত, আর আরেকটি যার নাম হচ্ছে কাইনেটোগ্রাফ, যেটার দ্বারা চিত্র গ্রহণ করা হতো। কিন্তু বিশ্বাসঘাতকতা এখানেই যে আসলে এই এডিসন কিন্তু এর প্রকৃত আবিষ্কর্তাই নন, আবিষ্কার করেছিলেন উইলিয়াম কেনেডি লাউরি ডিকসন, যিনি এডিসনের স্টুডিওতে কাজ করতেন, কিন্তু তার কথা কেউ মনে রাখেনি। এইবার আজকের দিনে বা কয়েক বছর আগে বা অনেক বছর আগে যেসব চলচ্চিত্র মনে দাগ কেটেছে তার সংলাপ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও চলচ্চিত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নির্বাক যুগ, যেখানে কোনো সংলাপই থাকত না। আমাদের বাংলাতেও নির্বাক যুগে অনেক ভালো ছবি হয়েছে, কিছু ছবি রবীন্দ্রনাথের গল্প থেকে নিয়ে হয়েছে, জামাইবাবু বলে একটি ছবি আপনারা দেখেছেন, বিল্লমঙ্গল বলে প্রথম ছবি এদিককার, কিন্তু সেখানে ইন্টার টাইটল ছিল, মানে সংলাপ থাকছে না, থাকলেও সেই শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু টেক্সট থাকছে। তারপরে 1927 জ্যাজ সিঙ্গার নামক ছবিটি আসে, ওয়ার্নার ব্রাদার্স তৈরি করেন, প্রথম আমরা ধ্বনি এবং দৃশ্য পাই। তারপর থেকেই সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কিন্তু মনে রাখতে হবে যে সাহিত্য মূলত নাটকের থেকে চলচ্চিত্রের সংলাপ কিন্তু স্বতন্ত্র। আমি মনে করি যে সংলাপ হতে হবে প্রয়োজনীয়, যখন প্রয়োজন তখন সংলাপ থাকবে, বিরাম থাকবে সেই সংলাপের মধ্যে, ছন্দও থাকবে। যারা বিখ্যাত চিত্রনাট্যকার তাদের মধ্যে একজন হচ্ছেন হ্যারোল্ড পিন্টার, নোবেল উপাধি পেয়েছেন তিনি, মূলত তিনি নাট্যকার। আমাদের বোম্বেতে যারা চিত্রনাট্য লেখেন অবশ্যই আপনারা সেলিম জাভেদের নাম জানেন, কিন্তু ইদানিংকালে যারা লিখছেন তাদের মধ্যে অঞ্জুম রাজাবলির নাম উল্লেখযোগ্য এবং রিমা কাগতি। আপনারা যদি দিল চাহতা হ্যায় দেখেন সে সংলাপটা খুব ঝরঝরে, বিশ্বাসযোগ্য, আম জনতা কি ভাষা হিন্দিতে বলে, সাধারণ মানুষ যেভাবে কথা বলে, এটা প্রথম কথা। দ্বিতীয়ত একটা নাটকীয়তা থাকবে, কিন্তু কখনোই যেন সেটা আরোপিত না মনে হয়। পথের পাঁচালিতে অনেকটাই বিভূতিভূষণের কৃতিত্ব, কিন্তু সত্যজিতের সংলাপ সমস্ত ছবিতে ভীষণভাবে বিশ্বাসযোগ্য, বুদ্ধিদীপ্ত এবং সরসতা লক্ষণীয়, ভীষণভাবে কৌতূহল উদ্দীপক। অতএব সংলাপ বেশি দেওয়া নয়, যদি প্রয়োজন হয় তখন দেওয়া, খুব কম নয়। যে যে ছবিতে সংলাপ সেইভাবে প্রয়োগ করা হয়েছে সেগুলো কিন্তু আমাদের আকর্ষণ করেছে। প্রতিদ্বন্দ্বী দেখুন, একটা ভয়ঙ্কর সংলাপের পরে অনেকক্ষণের বিরাম, কিংবা পদাতিক মৃণাল সেনের, সেখানেও সংলাপের প্রয়োগ আছে কিন্তু অতিমাত্রায় নেই। ব্রিটিশ ছবিতে সংলাপ খুব সুন্দরভাবে ব্যবহৃত হয়, অনেক সময় একটা বাহুল্য থাকে। মাইক লির ছবি যদি দেখেন, নেকেড বলে একটা ছবি গুরুত্বপূর্ণ, সিক্রেটস অ্যান্ড লাইজ, এগুলো সংলাপ বহুল ছবি কিন্তু কখনোই খারাপ লাগে না। তবে আপনারা যখন ছবি দেখবেন, সংলাপটা শুনবেন এবং দেখবেন কতটা উপযুক্ত সেটা। এর পরের যে জায়গাটাতে আসতে চাইছি সেটা হচ্ছে সেই জাদুর জায়গাটা। আমি বলেছি একটা জাদু থাকবে, ইংরেজিতে বলি ম্যাজিক।

এবং সেই ম্যাজিক দৃশ্যগ্রহণে থাকতে পারে। অনেক দৃশ্য আমরা দেখেছি, বিশেষ করে একজন গ্রিক পরিচালক, তাঁর ছবি যদি দেখেন, থিওডোরাস আঞ্জেলোপুলস, আমি বিশেষভাবে বলবো ইটার্নিটি অ্যান্ড এ ডে নামক একটি ছবি দেখার জন্য, যেখানে উনি একটি শটের মাধ্যমে সময়কে পেরিয়ে গেছেন। অর্থাৎ যখন ক্যামেরা একটা জায়গা থেকে অন্য জায়গায় বিচরণ করছে, তখন শুধু যে সেই স্থান পরিবর্তিত হচ্ছে তা নয়, সময়টাও পরিবর্তিত হচ্ছে। ইটার্নিটি অ্যান্ড এ ডে তে এক শতাব্দী পেরিয়ে গেছে একটি শটে, এমনও ছবি হয়। সেই অ্যাঞ্জেলোপুলসের একটি ছবি আছে ট্রাভেলিং প্লেয়ার্স, সেটা 1939-এ শুরু একটা জায়গায়, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে একজন মানুষ একটি কাফেতে ঢোকেন, সেখানে তখন জিউক বক্স বলে একটা জিনিস থাকত, সেই জিউক বক্সটা চালালে মিউজিক আসত, জ্যাজ মিউজিক, তো সে একটু নাচছে। বাইরে কিন্তু যুদ্ধ লেগে গেছে, তারপরে ক্যামেরা ওই একই শট কাফে থেকে বেরিয়ে রাস্তায় দেখছি আমরা সংগ্রাম সংঘর্ষের দৃশ্য, এক রাস্তা থেকে আরেক রাস্তা, কোথাও একটা টায়ার পুড়ছে, কোথাও মানুষ ছুটছে, কোথাও বোবা ফাটছে, এই এক রাস্তা থেকে আরেক রাস্তা থেকে আরেক রাস্তা গিয়ে আমরা দেখছি 1945 হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, পুরোটা একটি শটে। চমৎকৃত করে, এগুলোকে বলে পিয়ানো সিকোয়েন্টো, অর্থাৎ যখন ক্যামেরা স্থান পরিবর্তন করে সেই সময় সময়ও পাল্টে যায়। আরেকটা জিনিস আমি ভীষণভাবে দেখি যখন আমি ছবি দেখি, সেটা হচ্ছে মিজোস্যান। এটি একটি ফরাসি শব্দ, মিজোস্যান মানে একটি দৃশ্যের মধ্যে কি কি দেওয়া উচিত। শব্দটি এসছে ফরাসি থিয়েটার থেকে। দৃশ্যগ্রহণের ক্ষেত্রে যা যা প্রয়োজন সেটাই হচ্ছে মিজোস্যান, মানে একটা স্থান প্রয়োজন, সেট প্রয়োজন, ফার্নিচার, আলো, কুশীলব, তাদের পোশাক, আসবাবপত্র, ক্যামেরা, ক্যামেরার বিচরণ, কুশীলবের বিচরণ, ধ্বনি, এই সব নিয়ে মিজোস্যান। এই মিজোস্যানটা কিভাবে উপস্থাপিত হচ্ছে, তার মধ্যে দিয়ে কি কোনো বার্তা পৌঁছচ্ছে, ছবির কাহিনী কি এগিয়ে যাচ্ছে, কোনো বিশেষ মনস্তাত্ত্বিক প্রক্রিয়া কি বর্ণিত হচ্ছে, এইগুলো দেখা প্রয়োজন। সত্যজিৎ এবং ঋত্বিকের মিজোস্যান খুব উল্লেখযোগ্য। মণিহারা ছবিটা যদি দেখেন, তিন কন্যার দ্বিতীয় ছবি, যেখানে ফণিভূষণ একা, মণিমালিকা কোথাও চলে গেছে, একটা অদ্ভুত ভৌতিক পরিবেশ, আলো আধারী রহস্যময়তার মধ্যে সে শুয়ে পড়েছে, দূর থেকে মনে হচ্ছে যেন কাঁকনের শব্দ, এক অদ্ভুত ছমছমে পরিবেশ। এই যে পরিবেশটিকে সৃষ্টি করা হয়েছে সেটা মিজোস্যানের মাধ্যমে, এবং এখানে ধ্বনির প্রয়োগ, দৃশ্যগ্রহণের যে মুনশিয়ানা, সম্পাদনার অদ্ভুত ছন্দময়তা মানুষকে বিভোর করে দেবে। এই রকম আরো অনেক ছবিতে মিজোস্যান ব্যবহার হয়েছে। সত্যজিতের পরশ পাথর আপাত দৃষ্টিতে মজার ছবি, কিন্তু মানুষজনের যে মনস্তত্ত্ব সেটা ভীষণভাবে একটা বড় গেট টুগেদারের দৃশ্য, পার্টি সিকোয়েন্স যেগুলোকে বলে, সেইখানে যেখানে অনেক বড় বড় আর্টিস্ট আছেন, যেভাবে ক্যামেরাকে ব্যবহার করা হয়েছে, কিংবা অশনি সংকেত, অদ্ভুত নিষ্ঠুর একটা পরিস্থিতি যেটা দেখানো হয়েছে রঙের মাধ্যমে, এক অদ্ভুত ছবি। সত্যজিতের বাইরে ঋত্বিককে যদি আপনি দেখেন, যে মুহূর্তে আমরা দেখি সেই বহুরূপীকে সুবর্ণ রেখাতে, অনেকগুলো অনুরণন আমরা প্রত্যক্ষদর্শী হই, অনুভব করি, এবং আমাদের স্পর্শকাতরতা বেড়ে যায়। তারই পরে আমরা দেখি একটি মানুষ

0: সে বুঝতে পারে যে আসলে সে বাগদি বউয়ের সন্তান। ঋত্বিক নানাভাবে দলিত সম্প্রদায়কে, ক্ষয়িষ্ণু সমাজকে, গরিব মানুষকে, গ্রাম্য পরিবেশকে সুন্দরভাবে প্রস্ফুটিত করতে পেরেছিলেন। সেই সঙ্গে তার ছবিতে দুঃখ দুর্দশা ছিল এবং ট্র্যাজেডি ছিল। সুবর্ণরেখার শেষ কি মর্মান্তিক আপনারা জানেন। ছবির মিজোসেন যেমন ছবির প্রাণ, ঠিক তেমনি ছবি যেভাবে শুরু হচ্ছে এবং যেভাবে শেষ হচ্ছে, এটা কিন্তু গভীরভাবে লক্ষণ করার জিনিস। অনেক কিছু নির্ভর করে ছবির সূত্রপাত, উর্দুতে একটা কথা আছে আগাজ, এবং কিভাবে তার শেষ। পথের পাঁচালিতে যখন গরুর গাড়ি করে হরিহর, সর্বজা এবং অপু চলে যায়, তখন মনে হয় এটা কোনো শেষ নয়, এটা যেন আরেক শুরুর বার্তা, যেন জীবন এগিয়ে চলে কবিতার মতন। এ যেন জীবনানন্দের কবিতা, আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, এই ধরনের একটা শেষ। যার জন্যে পথের পাঁচালি যদি খুব গভীরভাবে আমরা দেখি, তাহলে আমরা বলবো যে এটা কিন্তু ট্র্যাজেডি নয়, এটা একটা অদ্ভুত ধরনের ছবি, যেটা জীবনের কথা, যেখানে সুখ আছে, দুঃখ আছে, অনেক কিছুই আছে। শেষ করবো একটা কথা বলেই, যে ছবি যখন দেখবেন অবশ্যই গল্পকে দেখবেন, অবশ্যই উপভোগ করবেন, বিনোদনের জায়গাটাও গুরুত্বপূর্ণ, কিন্তু তার বাইরে অনেকগুলো জায়গা আছে যেগুলো দেখা প্রয়োজন। এবং এখন থেকে যে ছবি দেখবেন, আপনারা একটু শটগুলো দেখুন, সম্পাদনা দেখুন, চিত্রগ্রহণ দেখুন, ক্যামেরার বিচরণ দেখুন, এবং মিজোসেনটা দেখুন।
1: ছবি দেখব কিভাবে, ষষ্ঠ পর্ব শুনলেন, বললেন অশোক বিশ্বনাথন। শেষ হল আজকের সিনেমা জগৎ অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া আজ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ ওড়িশার চাঁদিপুর থেকে দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট পিনাকার সফল পরীক্ষা চালিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ইউক্রেনের মার্তা কস্তুইক এবং চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত সংবাদে। তিন দিনের সফরের দ্বিতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছেন। অস্ট্রেলিয়ার আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী ক্লেয়ার ওনিল তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, এই সফর দুদেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য তিনি তাকিয়ে রয়েছেন। এই সফরে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মত বিনিময়ের সুযোগ তিনি পাবেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া CEO ফোরামেও অংশ নেবেন। তিনি দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে

0: আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে, শান্তি বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার পাশাপাশি জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়েছে ভারত। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান আহ্বান জানিয়েছে নতুন দিল্লি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং আজ এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শিবরাজ সিং চৌহান আজ সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এলনিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এলনিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের ওপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার ওপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: জুলাই কি অচ্ছি বারিশ সে বোনি কি সম্ভাবনায় বড় গই হ্যা, বোনি অর তেজি সে হোগি। কল তক 350,85,000 হেক্টর মে বোনি হুই হ্যা। মানসুন মে দেরি কে কারণ তুয়ার, সোয়াবিন অর কপাস পর থোড়া প্রতিকূল বোনি পর প্রভাব পড়া হ্যা। আব কিসানো কো ইয়ে সলাহ দি যা রহি হ্যা কি ইনকি জগহ মক্কা, বাজরা অর মুঙ্গ জ্যাসি ফসল জো কম সময় মে আ জাতি হ্যা উনকি বুয়াই কো প্রাথমিকতা দে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সাথিসেনের সঙ্গে কথা বলেন। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন যে নতুন সেন্ট্রালাইজড আইটি এনেবলড সার্ভিস সিআইটিইএস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি অর্থ জমা করা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও আজ দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা এলআরজিআর পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্ব থেকে এই এলআরজিআর উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এজন্য ডিআরডিও ও ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্যকে মন্ত্রী দেশীয় নকশা এবং প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে অভিহিত করেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ারড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে, প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনে সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাসুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। এটি ছিল আইম্যাটের পঞ্চম এই ধরনের পরীক্ষা। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের ওপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশের উচ্চ আয়নমণ্ডলের একটি আরও নির্ভুল মানচিত্র তৈরি করতে সাহায্য করবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই পদ্ধতিটি উপগ্রহ পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং দিক নির্ণয় পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থ পাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা সরানো হয়েছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনির ঘটনায় 2 জন, পুলিশের ওপর আক্রমণের অভিযোগে 9 এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় 7 জনকে ধরা হয়েছে। প্রথম 2জনের 2 দিনের এবং বাকিদের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন।

0: লিখেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তির মেয়াদ শেষ হয়েছে, কোনোভাবেই আর তেহরানের সঙ্গে জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন তিনি। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিবৃতি দেন।
1: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like these people.
0: ইউক্রেনের মার্তা কস্তুক, চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে নস্কোভা জার্মানির এলিসা মার্টিনাসকে 6-3, 7-5 সেটে হারিয়েছেন। অপর ম্যাচে কস্তুক ইতালির জাসমিন পাওলিনিকে 6-3, 6-2 সেটে হারিয়ে দিয়েছেন। এর আগে গতকাল চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ সেমিফাইনালে পৌঁছন। আগামীকাল মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে গফ মুচোভার ও কস্তুক নস্কোভার বিরুদ্ধে খেলবেন। বিশ্বকাপ ফুটবলে শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মাঠে নামতে চলেছে নরওয়ে। ওইদিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ ওড়িশার চাঁদিপুর থেকে দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট পিনাকার সফল পরীক্ষা চালিয়েছে। ইউক্রেনের মার্তা কস্তুইক এবং চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আপনাদের জানিয়ে দেব আগামীকাল বৃহস্পতিবার 9 জুলাই 2026 আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় সকাল 5:56, ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন। শুনবেন বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে কাল শুনবেন যোগিয়া ও জৌনপুরী রাগে সারেঙ্গি, পরিবেশনায় পণ্ডিত রামনারায়ণ। 6:30 এই মহাজীবন, শুনবেন মাইকেল মধুসূদন দত্তের সংক্ষিপ্ত জীবন কথা। 6:35 শুনবেন অনুষ্ঠান সম্পর্কিত প্রোমো। 6:40 রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় সন্দীপ সেন। 6:55 কৃষক বন্ধুদের জন্য নার্সারি করুন, স্বাবলম্বী হন, এই বিষয়ে শুনবেন কথিকা, বলবেন ডক্টর তাপস কুমার চৌধুরী। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। কালকের স্থান কেরলের আরানমুলা ও আলেপ্পি, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, শুভ স্বপ্না মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণে দেবর্ষী ঘোষ, কাল শুনবেন দ্বিতীয় পর্ব। 8:45 যুব মনে গানে গানে, কাল 229তম পর্ব শুনবেন সম্পাদনা ঋতব্রত দে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কুকুব বিলাওয়াল রাগে শরদ, পরিবেশনায় অতনু রক্ষিত, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 10:30 রামধনু, প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী সুস্মিতা হাজরা, এরপরে শুনবেন পুরাতনী গান শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়। 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 11:15 রজনীকান্তের গান শিল্পী দীপা সান্যাল। 11:30 রম্যগীতি। দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী। 12:30 রবীন্দ্রসঙ্গীত। দুপুর 1:00 বেতার নাটক ধার শোধ, রচনা আশাপূর্ণা দেবী, বেতার নাট্যরূপ ইন্দ্র ঘোষ, প্রযোজনা অশোক বসু মল্লিক। 1:40 বাংলা ব্যান্ডের গান এবং দুপুর 2:30

মিনিটে মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় দুপুর 3:35 প্রতিদিনের মতোই অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে কালকের বিষয় অর্ধেক আকাশ, উপস্থাপনায় সোমা সাহা। বিকেল 4:35 শুনবেন ছায়া ছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না, শুনবেন প্রথম পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সময় সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, বেগুনের রোগ পোকার সুসংহত নিয়ন্ত্রণ, এই বিষয়ে ডক্টর অভিজিৎ ঘোষালের সাক্ষাৎকার গ্রহণে থাকবেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, শুনবেন শিশুর ত্বকের যত্ন, এই বিষয়ে কথিকা, বলবেন ডাক্তার উর্মিলা পিল্লাই রায়। সন্ধ্যা 7:00 যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় মৌলী চৌধুরী। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়া ছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন রাগেশ্রী রাগে শরদ, পরিবেশনায় অতনু রক্ষিত, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। 10:45 উপমহাদেশের খবর এবং ভারতীয় সময় রাত 11:00 প্রতিদিনের মতোই হারানো দিনের গান, কাল উপস্থাপনায় থাকবেন কেয়া মুখোপাধ্যায়। ভারতীয় সময় রাত 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আগামীকাল অর্থাৎ 9 জুলাই বৃহস্পতিবার আকাশবাণী মৈত্রী সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মালকোষ ও কাফি রাগে সানাইয়ের ধুন পরিবেশন করবেন গওহর আলী খান এবং সহশিল্পীবৃন্দ।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মালকোষ ও কাফি রাগে সানাইয়ের ধুন শুনলেন গহর আলী খান এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী ঘোষণা একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, ইন্দোনেশিয়ার পর ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মেলবোর্নে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সেদেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের কল্যাণে সর্বদা সমর্থন বজায় রাখার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
0: ইরান মার্কিন সংঘাত তুঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
1: নতুন করে তৈরি হওয়া ভূ রাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে বাড়ল খনিজ তেলের দাম, পড়ল শেয়ার সূচক।
0: বাংলাদেশের কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা শিবিরের 8টি শিশুর মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। বিস্তারিত খবর, ইন্দোনেশিয়ায় সফল সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছেন। এটি তার ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে। মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আবাসন, গৃহহীন ও নগর বিষয়ক মন্ত্রী ক্লেয়ার ওনিল এবং অস্ট্রেলিয়া সরকারের অন্যান্য পদস্থ আধিকারিকরা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে আয়োজিত একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রবাসী ভারতীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। অস্ট্রেলিয়া তিন দিনের সফরকালে শ্রী মোদী মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়া প্রধানমন্ত্রী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
1: এর আগে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবৌ সুবিয়ান্তোর সঙ্গে জোগিয়াকার্তার ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রাব্বানান মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন। ইন্দোনেশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে ঐতিহ্যবাহী গামেলান বাদ্যযন্ত্রের সুর এবং ক্লাসিক্যাল জোগিয়াকার্তার নৃত্য পরিবেশনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে সেখানে জমকালো অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান শিব মন্দিরে পুজো দেন। মন্দিরের গায়ে খোদাই করা সূক্ষ্ম ও জটিল ভাস্কর্যগুলো দেখার পাশাপাশি দুদেশের যৌথ সহযোগিতায় চলতি

0: পুরাতাত্ত্বিক সংরক্ষণ এবং পুনরুদ্ধারের কাজও তারা প্রত্যক্ষ করেন। এক যৌথ বিবৃতিতে রাষ্ট্রপতি প্রাবৌ সুবিয়ান্তো বলেছেন, প্রাব্বানান মন্দিরটি ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে বহু শতাব্দীর প্রাচীন সভ্যতার মেলবন্ধনের প্রতীক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মন্দির চত্বরের সংরক্ষণ এবং পুনরুদ্ধারে ভারতের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, সংস্কৃতি আজও দুদেশকে এক সুতোয় বেঁধে রাখার সেতু হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরকে একটি গভীর আধ্যাত্মিক এবং স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন।
1: एक हमारी सांस्कृतिक विरासत का पुनरुद्धार और उसका रिनोवेशन का काम, उसका प्रारंभ करने का सौभाग्य भी मुझे मिला। मैं अपने आप में बहुत बड़ा भाग्यशाली मानता हूँ। यहाँ के जीवन में, यहाँ की बातों में, यहाँ की हवा में एक संस्कृति की खुशबू है, वो खुशबू जो हम भारत की धरती पर पल पल अनुभव करते हैं। ये खुशबू हमारी सांस्कृतिक विरासत भी अपने आप में अपनत्व से जोड़ती है।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল আহমদ আল সাবার সঙ্গে সাক্ষাৎ করেন। কুয়েতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের কল্যাণ এবং সুযোগ সুবিধার প্রতি সর্বদা সমর্থন বজায় রাখার জন্য কুয়েতের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান ডক্টর জয়শঙ্কর। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশমন্ত্রী উল্লেখ করেন যে ভারত ও কুয়েতের মধ্যে আরও সুদৃঢ় এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী আল সাবার দূরদর্শী ভাবনাকে তিনি স্বাগত জানিয়েছেন। পাশাপাশি বিদেশমন্ত্রী কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল সালেম আল সাবার সঙ্গেও এক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে দুদেশের প্রতিরক্ষা শিল্পের যৌথ সহযোগিতা এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বিদেশমন্ত্রী জানান।
0: এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কুয়েতে যুবরাজ শেখ সাবা আল খালেদ আল সাবার সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, যুবরাজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। ভারত ও কুয়েতে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুবরাজের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেছেন ডক্টর জয়শঙ্কর।
2: দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি এবং প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে ভারত ও মালদ্বীপ আজ ফের তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সামাজিক মাধ্যমে এক পোস্টে নতুন দিল্লিতে মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ সাঈদের সঙ্গে আলোচনায় বসার কথা জানান। শ্রী গোয়েল বলেন, এই চুক্তিগুলো পর্যটন, স্টার্ট আপ, ডিজিটাল পেমেন্ট, এমএসএমই এবং বাণিজ্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং উভয় দেশের জন্য নতুন সুযোগের পথ উন্মোচন করবে। উল্লেখ্য, ভারত ও মালদ্বীপ এবছর তাদের কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তি উদযাপন করছে।
0: ভারত ও রাশিয়া আজ রাষ্ট্রসংঘ, ব্রিক্স, ইএজি, এসসিও সহ বিভিন্ন মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই বিষয়ে দুদেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের চতুর্দশ বৈঠক নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। মন্ত্রকের সচিব সি বি জর্জ এবং রাশিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার দিমিত্রি লিউবিনস্কি যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেছেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছে। জঙ্গি, জঙ্গি গোষ্ঠী এবং তাদের মদতপুষ্ট ও সহযোগী শক্তিগুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
2: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রী মৌলভী আতাউল্লাহ উমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুদেশের মধ্যে কৃষি অংশীদারিত্ব পর্যালোচনার পাশাপাশি কৃষি, সেচ, পশুপালন, কৃষি গবেষণা, শিক্ষা এবং কৃষি বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়েও উভয় পক্ষের আলোচনা হয়। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ আইসিএআর এর উচ্চপদস্থ আধিকারিকরা এই আলোচনায় অংশ নেন। খাদ্য নিরাপত্তা, ফসলের উৎপাদন, জল ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল কৃষি, এই বিষয়গুলি আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল।
0: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলিতে দেশের বিভিন্ন অংশে ভালো বৃষ্টি হয়েছে। এর ফলে বৃষ্টির ঘাটতি থাকা জেলার সংখ্যা 262 থেকে 178 নেমে এসেছে। এল নিনোর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় আজ নতুন দিল্লিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করার সময় কেন্দ্রীয় মন্ত্রী এই তথ্য জানান।
3: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टेयर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें।
2: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা পরিস্থিতি এবং ধসের

0: কারণে ক্ষতিগ্রস্ত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের সঙ্গে কথা বলেন। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর দেশের মধ্য পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত সহ ঝড়ের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে।
1: কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা ইপিএফও 2025-26 অর্থবর্ষে দেশের প্রায় 34 কোটি ইপিএফ গ্রাহকের অ্যাকাউন্টে 8.25% সুদের টাকা আগামী 15 জুলাইয়ের মধ্যে জমা করবে। কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন। তিনি বলেন, নতুন সেন্ট্রালাইজড আইটি এনেবল সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে প্রায় 1,44,000 কোটি টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। শুনছেন উপমহাদেশের খবর।

0: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাশুট এয়ারড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে, প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনে সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাশুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। এটি ছিল আইম্যাটের পঞ্চম এই ধরনের পরীক্ষা।
1: দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের তিনটি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনির ঘটনায় দুজন, পুলিশের ওপর আক্রমণের অভিযোগে নয় এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় 7 জনকে ধরা হয়েছে। প্রথম দুজনকে দুদিনের এবং বাকিদের 9 দিনের পুলিশি হেফাজতেও পাঠানো হয়েছে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী এই ঘটনায় সরকারের ভূমিকার প্রশংসা করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার হাইকোর্টের বর্তমান বিচারপতিকে দিয়ে গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। সম্পূর্ণ ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। মৃত মেয়েটির বাবা, প্রশাসন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন। এদিকে এই ঘটনায় কবির মোল্লা নামে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
0: রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসে পাঞ্জাবে নবনির্মিত জলন্ধর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এবং অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি প্রায় 75টি সম্পন্ন হওয়া অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। আজ স্টেশনের প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখার পর সাংবাদিকদের তিনি বলেন, 125 কোটি টাকা ব্যয়ে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় 110 বছরের পুরনো স্টেশন থেকে বিশ্বমানের সুযোগ সুবিধা সম্পন্ন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে।
1: ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা করে তিনি তার সময় নষ্ট করতে চান না। তবে তিনি জানান, মার্কিন প্রতিনিধিরা আলোচনা চালিয়ে যেতে পারেন, যদিও এর ফলাফল নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।
2: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like these people.
1: ইরানের 80টির বেশি ঘাঁটি লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য। অন্যদিকে ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজগন এবং মাশার প্রদেশের উপকূলীয় ঘাঁটি এবং অসামরিক পরিকাঠামোগুলোতে এই হামলা চালানো হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিম ইরানের বন্দর মাহেশারেও মার্কিন হামলা রয়েছে।
0: নতুন করে তৈরি হওয়া ভূ রাজনৈতিক উত্তেজনা জেরে আজ দেশের অভ্যন্তরীণ শেয়ার বাজারের প্রধান সূচকগুলিতে 2% বেশি পতন দেখা গেছে। বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেন্সেক্স 1677 পয়েন্ট পড়ে গিয়ে 76,504 পয়েন্টে বন্ধ হয়েছে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও 517 পয়েন্ট কমে 23,882 পয়েন্টে গিয়ে থেমেছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার নতুন আশঙ্কায় আজ তেলের দাম 4% বেশি বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ব্রেন্ট ক্রুড 4.6% বেশি বেড়ে ব্যারেল প্রতি

0: 77 মার্কিন ডলার 61 সেন্টে লেনদেন হয়েছে।
1: কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে মর্মান্তিক দুর্ঘটনায় 8 শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত আরও 5 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় নেমেছে শোকের ছায়া।
0: এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে শেষ 8 পর্ব শুরু হবে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30, শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল মাঠে নামতে চলেছে নরওয়ে। ওইদিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে।
1: ব্রিস্টলে আগামীকাল ভারত ও ইংল্যান্ড সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়ার পর ত্রিদেশীয় সফরে দ্বিতীয় পর্যায়ে ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মেলবোর্নে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সেদেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের কল্যাণে সর্বদা সমর্থন বজায় রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
1: ইরান মার্কিন সংঘাত তুঙ্গে, যুদ্ধবিরতি মেয়াদ শেষের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
0: নতুন করে তৈরি হওয়া ভূ রাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে বাড়ল খনিজ তেলের দাম, পড়ল শেয়ারসূচক।
1: বাংলাদেশের কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা শিবিরে 8 শিশুর মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন হারানো দিনের গান উপস্থাপনায় থাকছি আমি, শ্রাবণী মুখোপাধ্যায়।

আচ্ছা বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যারা আকাশবাণী মৈত্রী টিউন করেছেন, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত বাদ্যযন্ত্র কোনটি, তাহলে কি আপনারা এক মুহূর্তও সময় নেবেন উত্তর দিতে? আচ্ছা বেশ, আপনাদের কারো কারো কি সোজা চোখ চলে গেল বাড়ির সেই জায়গাটায় যেখানে বাক্সযন্ত্রটা রাখা রয়েছে? কি, আমি ঠিক বলছি তো? না, আমি যে ঠিক ভাবছি আর বলছি এতে কিন্তু অত ক্রেডিটের কিছু নেই, কারণ রবীন্দ্রনাথের গীতবিতান আর একটা হারমোনিয়াম দু তিন দশক আগে অবধি বাঙালি বাড়ির অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। দু কামরার অনেক ফ্ল্যাটেই নস্টালজিয়া হিসেবে হয়তো আজও রয়ে গেছে, রয়ে গেছে স্মৃতি ঐতিহ্য অভ্যাসের সঙ্গে ইতিহাস হয়েও। একটু একটু করে আসবো সেই সব কথায়। হ্যাঁ, আজকের হারানো দিনের গান জুড়ে থাকছে হারমোনিয়ামেরই উজ্জ্বল উপস্থিতি। আর রিড ও বেলোর এই সুরেলা সফরে কথকের ভূমিকায় রয়েছি আমি, আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। তবে শুরুতেই বেশি কথা নয়, শুরু হোক সুরের মূর্ছনায়। প্রথমেই রইল দেবদাস সিনেমার গান মান্নাদের কণ্ঠে, সিনেমার চরিত্রায়নে যেখানে উদাস মনে উত্তম কুমারকে হারমোনিয়াম বাজিয়ে আমরা গাইতে দেখি এই নজরুল গীতিটি।

প্রায় সব পরিবারেই প্রেমে দাগা খেয়ে একজন না একজন দেবদাস থাকলেও সব বাঙালি বাড়িতেই যে একজন করে সেই অর্থে যাকে বলে সঙ্গীত শিল্পী ছিলেন বা এখনো আছেন তেমন হয়তো কখনোই নয়। কিন্তু লাভ ম্যারেজ যখনও পর্যন্ত দস্তুর হয়ে যায়নি, মেয়ে দেখতে আসার ট্র্যাডিশন যখনও বজায় ছিল, তখনও পর্যন্ত পাত্রপক্ষকে বোধ হয় আমাদের মা কাকিমা পিসিরা মাসিরা হারমোনিয়াম বাজিয়ে দুকলি গান না শুনিয়ে পার পাননি, কি তাই তো? হ্যাঁ, তারপর হয়তো সংসারের জাঁতাকলে পড়ে সঙ্গীত চর্চায় ছেদ পড়েছে, হয়তো ধুলো জমেছে হারমোনিয়ামের বাক্সটার ওপর, কিন্তু সে ধুলো কমিয়ে দিতে পারে না বাদ্যযন্ত্রটার প্রতি টানকে। তাই কোনো নির্জন দুপুরে বা কোনো পাখিদের নিড়ে ফেরা সন্ধ্যায় কোনো গৃহবধূ হয়তো হারমোনিয়ামটা টেনে বসেন। আর শুধু মহিলারাই বা কেন, যে দাদা কাকু বা জেঠু হয়তো পারিবারিক চাপে সেলসম্যানের কিংবা কেরানির চাকরি নিতে বাধ্য হয়েছিলেন, কোনো পারিবারিক জমায়েতে বা কোনো বিজয় সম্মেলনের মজলিসে দু একটা গান গেয়ে বাহবা পেতে কি তারা এখনো চান না? ভাগ্য সাথ দিলে আপনিও যে ভালো পারফর্মার হতে পারতেন সে কথার প্রমাণ দিতে কি একটু ইচ্ছে হয় না? আর তখন দোসর হয় কে? সেই হারমোনিয়ামই তো। কারণ তানপুরা সেতার শরদ ও সব বড় বড় শিল্পীদের ব্যাপার, ছাপোষা পারফর্মারদের জন্য হারমোনিয়ামই ঠিক আছে। সঙ্গীত প্রেমী বাঙালির কাছে বড় আপন, আর পড়েই

বাদ্য যন্ত্রটা হারমোনিয়াম। তবে হ্যাঁ, অনেকদিন না বাজালে একটু বেসুরো বাজে ঠিকই, তবে আবার একটু টিউনিং করিয়ে নিলে ঠিকঠাকও হয়ে যায়। আর সঙ্গীতকেই যারা জীবনের ধ্রুবতারা করে নিয়েছেন, সেই সব সঙ্গীত শিল্পীদের কথা তো আলাদাই। তাছাড়া পরবর্তী প্রজন্মকে সঙ্গীত জগতে এগিয়ে দেবেন বলে যেসব দম্পতি ভাবছেন, আধো আধো গলায় যে বাড়িতে খুদে সদস্যটি বাঁ হাতে বেলোটেনো টেনো, এ সদ্য কিছুদিন সারে গা মা পা ধা নি সা, আমার মতোই বেসুরো যারা, যাদের গলায় এখনো ঠিক করে সুর খেলেনি, এরকম ভাবে রেওয়াজ করতে যারা শুরু করেছে, সেই সব বাড়িতে একটা করে হারমোনিয়াম তো নিশ্চয়ই আছে বলুন। অনেক বাচ্চারই গলা সাধা শুরু হয়েছে হয়তো মায়ের বা বাবার সঙ্গে বসেই। তাছাড়া হারমোনিয়ামে সাপা টিপে অনেক অভিনেতাও তো নিয়মিত কণ্ঠচর্চা করে থাকেন, সেটাও আমরা জানি, আপনারাও খোঁজ নিয়ে দেখবেন, পরিচিতদের মধ্যে নিশ্চয়ই বেরিয়ে যাবে। সেই জন্যই তো আজ আমাদের হারানো দিনের গানের সঙ্গী হার না মানা হারমোনিয়াম। হার না মানা এ কথাটা কেন বললাম, পরে আসছি সে প্রসঙ্গে, কিন্তু তার আগে হারমোনিয়াম সিনেমা থেকেই একটা গান শুনিয়ে দেব। বাউলের দর্শনে আকুল করা এ গানের চিত্রায়ন হয়েছে নৌকার উপর হারমোনিয়াম বাজাতে বাজাতেই। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানের ইন্টারলিউডে হারমোনিয়ামের অনবদ্য কাজ খুব ভালো করে খেয়াল করুন কিন্তু বন্ধু।

হারমোনিয়াম সিনেমা থেকে গানটি শোনানোর আগে হারমোনিয়ামকে হার না মানা কেন বলেছিলাম সে কথা বলতে গেলে একদম শুরুর দিকে এর শুরুতে যেতে হবে, যে একটু খুব ছোট্ট করে ছুঁয়ে আসা যাক তার জন্মবৃত্তান্ত। চীন দেশ

এর চ্যাং যন্ত্রের অনুকরণে ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া একটি বাদ্যযন্ত্র নিয়ে 1756 থেকে 1837 সাল পর্যন্ত প্রায় 80 বছর নানান পরীক্ষা নিরীক্ষা চলে। তখনও সেই বাদ্যযন্ত্রের নাম হারমোনিয়াম হয়নি, কিন্তু তাকে নিয়ে কাজও থেমে থাকেনি। কাজ থেমে থাকেনি বলেই 1840 খ্রিস্টাব্দে প্যারিস শহরের আলেকজান্ডার ডিবে সেই যন্ত্রটিতে বিভিন্ন আকৃতির বায়ু প্রকোষ্ঠ বা উইন্ড চ্যানেল তৈরি করলেন, আর সেই প্রকোষ্ঠের একদম মাঝখান থেকে বায়ু নিরোধক চাবি, মানে যাকে আমরা স্টপার বলেই চিনি, সেই স্টপার সহ বায়ু সঞ্চালক একটা হাপর বা ব্লোয়ারকে পা দিয়ে কন্ট্রোল করে যন্ত্রটির মধ্যে বেশি বা কম হাওয়া ঢোকানোর মতো ব্যবস্থা করেন, মানে বেলো জোরে টানা বা আস্তে টানার যে তফাতটা আর কি হয়। আর এক এক সারি রিডের জন্য একটি বড় বাক্সের মধ্যেই আলাদা একটি প্রকোষ্ঠ তৈরি করেন। তারপর এই যন্ত্রটির পেটেন্ট রেজিস্ট্রেশন করার সময় তিনি, মানে আলেকজান্ডার ডিবে, নিজেকে সেই বাদ্যযন্ত্রের আবিষ্কারক হিসেবে উল্লেখ করেন এবং যন্ত্রটির নাম রাখেন হারমোনিয়াম। ধীরে ধীরে আসবো হারমোনিয়ামের বিবর্তনের কথায়, কিন্তু আপনারা কেউ কি ভাবছেন উফ হারমোনিয়ামের গান বাজনা শোনালেই হয়? তা নয়, তার কারিগরি ইতিহাস শোনাতে বসেছে রাত দুপুরে। সত্যি রাত তো হয়েছে, ঘুম পাওয়ারই কথা, তার মধ্যে এসব খটোমটো ব্যাপার শুনে বিরক্ত হয়ে হাই তুলতে শুরু করলেন নাকি? দেখুন বন্ধু, বিরক্ত হলে, ভালো না লাগলে আমাদের একটা মেইল করে সে কথা জানাতেই পারেন maitribondhu23@gmail.com এই মেইল আইডিতে, কিন্তু ঘুমোবেন না দয়া করে, তাহলেই কিন্তু মিস করে যাবেন। দাঁড়ান, দারুণ একটা জিনিস শোনাই এবার, তাতে ঘুম একেবারে ছেড়ে যাবে। আর যা শোনাবো তা কিন্তু একমাত্র আকাশবাণী সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে বলে এই জিনিস আকাশবাণী থেকে ছাড়া অন্য কোথাও কোনো মাধ্যমে শুনতে আর পাবেন না। কি বলুন তো, ইমন কল্যাণ রাগে স্বয়ং পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের বাজানো হারমোনিয়ামের ধুনের কিছুটা অংশ এখন আপনাদের শোনাবো, বিশেষ করে আজকের হারানো দিনের গানের এই অনুষ্ঠানের জন্যই। আকাশবাণীর সংগ্রহশালা থেকে মৈত্রী বিভাগ এই উপহার আপনাদের জন্য চয়ন করে রেখেছে। 1976 সালে আকাশবাণী কলকাতার স্টুডিওতে রেকর্ড করা ইমন কল্যাণ রাগে হারমোনিয়ামের ধুনে পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষকে তবলায় সঙ্গত করেছিলেন গোবিন্দ বোস। সেই পিসটি বেশ বড়, 14 মিনিট 28 সেকেন্ড তার ডিউরেশন, তাই তার থেকে প্রথম দিককার কিছুটা অংশ এখন আপনাদের শোনাচ্ছি।

শুনলেন ইমন কল্যাণ রাগে স্বয়ং পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের বাজানো হারমোনিয়ামের ধুনের কিছুটা অংশ। তাকে তবলায় সহযোগিতা করেছেন গোবিন্দ বোস।

আমরা মোটামুটি সবাই জানি যে তবলা বাজানোতে এবং শেখানোতে ভারত বিখ্যাত ছিলেন জ্ঞানপ্রকাশ ঘোষ। কিন্তু তার হারমোনিয়াম বাজানো যারা দেখেছেন তাদের উচ্ছ্বাসও কিছুমাত্র কম ছিল না। এই প্রসঙ্গে বিমান মুখোপাধ্যায় এক জায়গায় লিখেছেন, জ্ঞানদার হারমোনিয়াম বাজানো যে কি জিনিস তা তোমরা কল্পনাও করতে পারবে না। কিন্তু বন্ধু, শুধু কল্পনা কেন, আকাশবাণী মৈত্রীর আয়োজনে তার থেকে কিছুটা অংশ শুনে আপনিও নিশ্চয়ই বাস্তবেও তার কিছুটা আভাস পেলেন। আর এই বিশেষ আয়োজনের কারণ আজকের হারানো দিনের গানের বিষয় হারমোনিয়াম। রইল সেই অংশের আরেকটুখানি।

তার বাজনা বাজতে থাকুক পিছনে আবহ হয়ে, তার সম্পর্কে অল্প করে কিছু কথা বলে নিই। জ্ঞানপ্রকাশ ঘোষ 15 বছর অল ইন্ডিয়া রেডিওতে শাস্ত্রীয় সঙ্গীত বিভাগের দায়িত্ব সামলেছেন। লাইট মিউজিক রম্যগীতিও এসেছিল তাঁরই হাত ধরে, কিন্তু অল ইন্ডিয়া রেডিওতে বা পরবর্তীকালে আকাশবাণীতে তার পদের নাম বা ডেজিগনেশন মিউজিক প্রডিউসার ছিল না অন্য কিছু ছিল তা নির্দিষ্ট করে বলা শক্ত। এবং তিনি ঠিক কোন সাল থেকে আকাশবাণীর সঙ্গে যুক্ত হয়েছিলেন তারও সঠিক তথ্য দেওয়া একটু কঠিন, কিন্তু তার সম্পর্কে অবশ্যই কিছু নির্ভুল তথ্য দেওয়াই যায়। তবে সেসব কথা বলবো তাঁরই কণ্ঠে একটি রাগ প্রধান গান শোনানোর পর। এবং আরও বড় প্রাপ্তি এটাই যে এই গান তিনি গেয়েছিলেন নিজেই হারমোনিয়াম বাজিয়ে, এবং এটিও একান্তভাবেই আকাশবাণীর সংগ্রহশালার সম্পদ। রইল সে গান।

জ্ঞানপ্রকাশ ঘোষ ছিলেন দ্বারকানাথ ঘোষের নাতি। হ্যাঁ, বিখ্যাত ডোয়ার্কিন অ্যান্ড সন্স কোম্পানির মালিক দ্বারকানাথ ঘোষই ছিলেন পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের দাদু। বাদ্যযন্ত্র নিয়ে ব্যবসা, তাই হারমোনিয়াম, ক্ল্যারিওনেট, কর্নেট ইত্যাদি নিয়ে চর্চা লেগেই থাকত ক্রিকরোর বাড়িতে। ফলে খুব ছোটবেলাতেই জ্ঞানপ্রকাশ ঘোষের সেই সব যন্ত্রের সঙ্গে পরিচয় ঘটে। পরবর্তীকালে বাদ্যযন্ত্র হিসেবে তার যে দক্ষতা, সুনাম, সেসবের সূচনা সেই ডোয়ার্কিন অ্যান্ড সন্স কোম্পানির সূত্র ধরেই। হ্যাঁ, হারমোনিয়াম নিয়ে করা অনুষ্ঠানে ডোয়ার্কিন অ্যান্ড সন্স কোম্পানি সম্পর্কে তো একটু বলতেই হবে, কিন্তু সেই দিকে যাবার আগে আর একটা গান শুনিয়ে দেব। এবারে শোনাবো বসন্ত বিলাপ সিনেমার গান, আর অবশ্যই এই গানে রয়েছে হারমোনিয়ামের উপস্থিতি, কারণ বসন্ত বিলাপ লেডিস হোস্টেলে চার বন্ধু গান গাইছে হারমোনিয়াম বাজিয়ে। গানটি শুনলেই আপনারা দৃশ্যটি মনে করতে পারবেন। রইল আরতি মুখোপাধ্যায় ও সুজাতার কণ্ঠে।

ঘড়ির কাঁটা বলছে বেলো রিড স্টপার যুক্ত হারমোনিয়ামকে নিয়ে এক্ষুনি আর কিছু বেশি না বলে তাকে খানিক পাশে সরিয়ে রাখতে, কারণ সময়ের দাবি এখন কালকের অনুষ্ঠান সম্পর্কে জানানো। তাই ফিলারে আরেকটু হারমোনিয়ামের ধুন তুলেই হারমোনিয়ামের বেলোটাকে অল্পক্ষণের জন্য আটকে রাখি।

সুরের ইতিহাসে যাদের নাম অনেক সময় উচ্চারিত হয় না, অথচ যাদের স্পর্শ ছাড়া কোনো সুরই পূর্ণতা পায় না, তারাই সঙ্গতকারী, যন্ত্রশিল্পী, সুরের নীরব সাধক। প্রধান কণ্ঠের পাশে থেকে কখনো তানপুরার অবিচল ধ্বনিতে, কখনো বেহালা, বাঁশি, তবলা, পিয়ানো বা অন্য কোনো যন্ত্রের মূর্ছনায়, কখনো বা কণ্ঠে, সুরের ভিত্তি অটুট রেখে তারা নির্মাণ করেন অনির্বচনীয় সঙ্গীত ভুবন। নেপথ্যে থাকলেও তাদের সুচারু সঙ্গত ছাড়া কোনো কালজয়ী গান সম্পূর্ণ হয় না। হারানো দিনের গান স্মরণ করবে সেই নেপথ্যের শিল্প সাধকদের, যাদের নিবেদন, মেধা ও সাধনায় বাংলা গান স্বমহিমায় দীপ্যমান। আগামীকাল ঠিক রাত ১১টায় উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়।

পণ্ডিত বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কম্পোজিশনে যে হারমোনিয়াম ফিলারটি আজ অনুষ্ঠানের শুরু থেকে ব্যবহার করছি, সেটি বাজিয়েই আবার ফিরে এলাম আজকের অনুষ্ঠানে। ১৯ শতকে ইংরেজ মিশনারিদের হাত ধরে এদেশে যখন টেবল হারমোনিয়াম এসেছিল, তার শরীরে সাজসজ্জায় তখন ছিল বিদেশি ছাপ। সেটিকে তখন ছোট অর্গানের মতো দেখতে ছিল এবং টেবিলের ওপর রেখে বাজাতে হতো, আর সেই টেবল হারমোনিয়ামের বেলোটি বাক্সের ওপর দিকে আটা থাকত এবং সেলাই মেশিনের মতো পায়ের সাহায্যে বেলো চালাতে হতো। কি এই বিবরণ শুনে হারমোনিয়ামের চিরচেনা রূপটিকে খুঁজে পেলেন না? তো না পাওয়ারই কথা। তাহলে শোনা যাক কিভাবে আমরা পেলাম আমাদের চেনা হারমোনিয়ামকে। মোহিনী ফুড কোম্পানির হাত ধরে এদেশে আসে মোহিনী বাবুর বক্সমোনিয়াম। এদেশে সেই প্রথম হাতে টানা বেলোর উদ্ভাবন হল, কিন্তু টেবিল হারমোনিয়ামের মতো দুই সারি নয়, বরং মাত্র এক সারি বা সিঙ্গেল রিড যুক্ত ছিল সেই বক্স।

হারমোনিয়াম, কিন্তু তখনও সে খুব একটা মন জোগাতে পারেনি এদেশের মানুষের। তাই ভারতীয়দের সঙ্গে খাপ খাওয়াতে বঙ্গসন্তান দ্বারকানাথ ঘোষ সেটিকে তৈরি করেন একেবারে এদেশের মানুষের মনের মতো করে। অল্প জায়গা নেয়, সহজে বহনযোগ্য হারমোনিয়াম যন্ত্রের আধুনিক রূপটি আকার পেয়েছে দ্বারকানাথের হাতে, এমনটাই দাবি করা হয় ডোয়ার্কিন কোম্পানির পক্ষ থেকে। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত ডোয়ার্কিন অ্যান্ড সন্স কোম্পানি নানা রকম বাদ্যযন্ত্র তৈরি ও বিপণনে সাফল্য পায়, আর তার মধ্যে অন্যতম ছিল হারমোনিয়াম। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে, সেই সময় ভারতের ঘর গেরস্থালিতে চেয়ারের ব্যবহার তেমন ছিল না, ফলে ইউরোপের হারমোনিয়াম এদেশে তেমন চলেনি। দাঁড় করানো সে যন্ত্র ছিল বেশ উঁচু এবং পা দিয়ে প্যাডেল করে সেটা থেকে আওয়াজ বের করতে হতো বলে ছিল বেশ অসুবিধাজনক। তাই ঘরের মেঝেতে বসে বাজানো যায় এমন হারমোনিয়াম বানালেন দ্বারকানাথ ঘোষ। তবে হাতে টানা বেলো প্রসঙ্গে মোহিনীবাবুর বক্সমোনিয়ামের কথাও ইতিহাসে পাওয়া যায়, তা তো বললামই। যাই হোক, ডোয়ার্কিন কোম্পানি দু সেট রিড, কিবোর্ড আর বেলো এমনভাবে নকশা করল যাতে বাদ্যযন্ত্রটা সহজে বাজানো যায় এবং সেটাকে সারাতেও সুবিধা হয়। তা বেশ পছন্দ হলো এদেশের মানুষের। আর আধুনিক কালে যে স্কেল চেঞ্জার হারমোনিয়াম আমরা বর্তমানে নামি দামি শিল্পীদের ব্যবহার করতে দেখি, তার উদ্ভাবক হিসেবে জি এন দাস এবং ধীরেন দাস এদের নাম উঠে আসে। মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধের কাছাকাছি সময়কালেই স্কেল চেঞ্জার হারমোনিয়ামের জন্মলগ্ন বলে ধরা যেতে পারে।

শ্রোতা বন্ধুরা, আপনারা যারা একটু পরে আকাশবাণী মৈত্রী টিউন করেছেন তাদের জন্য আর একবার বলি, আজ হারানো দিনের গানের অনুষ্ঠান জুড়ে রয়েছে হারমোনিয়ামের স্বতন্ত্র উপস্থিতি। তাই বলে বর্তমানে বহুল প্রচলিত জনপ্রিয় এই বাদ্যযন্ত্রটি কিন্তু প্রথমেই সকলের নেক নজরে আসেনি, জানেন তো, অনেক পরীক্ষা দিতে হয়েছে তাকে। কিন্তু হার মানেনি হারমোনিয়াম। হারমোনিয়ামের ধুনকে সঙ্গী করেই অল্প কথায় একটু সেই অতীতে ফিরব সেই অতীতে এই বলে যে রবীন্দ্রনাথ সহ তৎকালীন কিছু কুলীন শিল্পী পছন্দ করতেন না হারমোনিয়ামকে। কিন্তু কেন, কি সেই সব কারণ, সেসব পুরনো কথায় যাওয়ার আগে এখন রইল রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি পুরাতনী গান, আর সে গানে নিশ্চিতভাবেই রয়েছে হারমোনিয়ামের উজ্জ্বল উপস্থিতি।

বেশিরভাগ বাঙালি বাড়িতে গীতবিতান আর হারমোনিয়ামের অবশ্যম্ভাবী সহাবস্থান ঘটলেও আমাদের রবি ঠাকুরের খুব একটা পছন্দের বাদ্যযন্ত্র ছিল না এই হারমোনিয়াম। কারণ সে নাকি খানিক বেসুরো, মিড় গমক শ্রুতি তৈরি করতে অক্ষম। সেই প্রসঙ্গে একটা ঘটনার উল্লেখ করা যাক। 1938 সালে আকাশবাণী কলকাতার পক্ষ থেকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে সরাসরি জিজ্ঞাসা করা হয়েছিল বেতারে রবীন্দ্রসঙ্গীতের সুষ্ঠু প্রচার সম্পর্কে তিনি উদাসীন কেন। এর উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, অল ইন্ডিয়া রেডিওর স্টুডিওর মধ্যে হারমোনিয়ামে দৌরাত্ম্য চলতে থাকলে তার আঘাতে তিনি রবীন্দ্রসঙ্গীতকে হত্যা করতে দিতে মোটেই রাজি নন। আবার 1940 সালে মৃত্যুর ঠিক আগে ছেলেবেলা গ্রন্থেও রবীন্দ্রনাথ লেখেন, তখন হারমোনিয়াম আসেনি এদেশের গানের জাত মারতে, কাঁধের উপর তম্বুরা তুলে গান অভ্যেস করেছি, কলটেপা সুরের গোলামি করিনি। না, রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তির পরে আর কোনো কথা না বলাই শ্রেয়। তাই চলে যাব আবারও সুরের আশ্রয়, হারমোনিয়ামের বেলো ও রিডের ঝংকারে। দুই ভাই সিনেমার গানে আবারও থাকছেন হেমন্ত মুখোপাধ্যায়।

मगरें। चिरे काम ले गानो बाजा गमपा मगरें।

ইতিহাস ঘাঁটলেই জানা যায়, আনুষঙ্গিক আরও কিছু কারণ থাকলেও মূলত রবীন্দ্রনাথের ক্ষোভের কারণেই অল ইন্ডিয়া রেডিওতে প্রায় তিন দশক হারমোনিয়ামের ব্যবহার বন্ধ ছিল 1939 সাল থেকে। তারপর আবার 1980 সালের 18ই এপ্রিল রাতের এবং 19শে এপ্রিল সকাল 6:20 বাংলা খবরে ঘোষণা করা হয়, আকাশবাণী থেকে আবার সব শিল্পীরা হারমোনিয়াম নিয়ে গান গাইতে পারবেন। আবারও চলে যাব গানে, আর এবারে দেবব্রত বিশ্বাসের কণ্ঠে একটা গান আপনাদের শোনাবো ভাবছি, কারণ তিনিও তো বিশ্বভারতী মিউজিক বোর্ডের কোপে পড়েছিলেন রবীন্দ্রসঙ্গীতে বাদ্যযন্ত্রের ব্যতিক্রমী ব্যবহারের জন্যই। তিনি অভিমানে সরে এসেছিলেন রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করা থেকে। আমরা তো কম বেশি জানি সেসব কথা, তবে সৌভাগ্যের বিষয় আমরা এও জানি যে বিরক্ত হয়ে রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করা বন্ধ করে দিলেও গান গাওয়া কিন্তু তিনি বন্ধ করেননি, উল্টে বাড়িয়ে দিয়েছিলেন মঞ্চে অনুষ্ঠান করা এবং রাসবিহারী অ্যাভিনিউয়ের নিজের ছোট্ট ঘরটিতে কোলের উপর হারমোনিয়াম টেনে নিয়ে রেওয়াজ করার সময়। রবীন্দ্রসঙ্গীতের ব্রাত্যজন জর্জ বিশ্বাস নিজের গ্রামের এক অন্ধ ভিখারির মুখে শোনা যে গান হারমোনিয়াম বাজিয়ে সেকালে বারে বারে গাইতেন, এখন রইল শতক সেরা গানের তালিকাভুক্ত সেই গানই তাঁর কণ্ঠে।

রবীন্দ্রনাথের না পছন্দ হলেও কাজী নজরুল ইসলামের গানে কিন্তু হারমোনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ আর অবিচ্ছেদ্য অংশ। নজরুলের রাগভিত্তিক গান, গজল ও দেশাত্মবোধক এবং কীর্তনাঙ্গের গান হারমোনিয়ামের সাহায্যে চমৎকার গাওয়া যায়। আর আমরা তো জানি যে কীর্তন পরিবেশনের ক্ষেত্রে হারমোনিয়াম অপরিহার্য, কারণ কীর্তনে হারমোনিয়াম সুরের ভিত্তি তৈরি করে, তাল বজায় রাখতে সাহায্য করে আর গায়কদের সুর ধরতে ও ধরে রাখতে কতখানি সাহায্য করে। কীর্তন শুনলেই তো তা বোঝা যায়, তাই না? বলুন, এখন তাহলে শোনা যাক নজরুলের একটি কীর্তনাঙ্গের গান ফিরোজা বেগমের কণ্ঠে।

এগুলো কিছুটা বেসুরো। তবে উস্তাদ বা পণ্ডিত উপাধি পাওয়া সঙ্গীতজ্ঞদের কানে তা যতটা ধরা দেয়, সাধারণ মানুষের কানে, সাধারণ পারফর্মারদের কানে বোধ হয় ততটা ধরা পড়ে না। আর আমাদের কানও তো অভ্যাসের দাস, তাই সহজলভ্য ও সুবিধাজনক বাদ্য হারমোনিয়ামের স্বরই সবচেয়ে বেশি শুনতে শুনতে আমাদের কানে ততটা বেসুরো মোটেই বাজে না। সেই জন্যই বোধ হয় সঙ্গীতের নাক উঁচু মহলে ব্রাত্য হয়ে থাকলেও ভারতবর্ষের বেশিরভাগ জনরার গানের ক্ষেত্রেই সর্বাধিক জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত বাদ্যযন্ত্র হিসেবে নিজের জায়গাটা পাকা করে নিয়েছে হারমোনিয়াম। হেরে না গিয়ে মানুষের মন জিতে নিয়েছে। আর শুধু সাধারণ মানুষের কথাই বা বলি কি করে, পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষও তো এক জায়গায় লিখেছিলেন যে আজ ঠুংরির যে চমক ও রং তা হারমোনিয়ামের কল্যাণে অনেকটা প্রসারিত হয়েছে। হারমোনিয়াম বাজানোর মাধ্যমে দক্ষ শিল্পীর হাতে কল্পনার রং কতখানি প্রসারিত হয়ে যায় এবং যে নোট গায়ক কণ্ঠে প্রকাশ করার কল্পনাও করেননি, হারমোনিয়াম সঙ্গতের মাধ্যমে সেই সুর ও স্বর বৈচিত্র্যের প্রকাশ আশা করি রসিক ও সমজদার শ্রোতার দৃষ্টি এড়ায় না। জ্ঞানপ্রকাশ ঘোষ আরও বলেছেন, লঘু সঙ্গীতে বা লাইট ক্লাসিক্যাল গানে তো কথাই নেই, সেখানে হারমোনিয়াম হচ্ছে মাস্ট। উত্তর ভারতের স্বনামধন্য শিল্পী ফৈয়াজ খাঁ, গোলাম আলী, আমির খাঁ, বেগম আখতার, দক্ষিণের চেম্বাই বৈদ্যনাথ, এস জি কিটাপ্পার মতো তাবড় তাবড় শিল্পীরাও হারমোনিয়াম সহযোগে গান গাইতেন। আর এই বাংলায় হারমোনিয়াম যন্ত্রটিকে এত জনপ্রিয় ও শাস্ত্রীয় সঙ্গীতের যোগ্য করে তোলার পিছনে পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের মতোই ধীরেন মিত্র, মন্টু বন্দ্যোপাধ্যায়, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের মতো শিল্পীদের অবদান স্মরণ করতেই হয়। অনেকেরই হয়তো জানা নেই যে প্রখ্যাত সুরকার ও লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীও কিন্তু ভালো হারমোনিয়াম বাজাতে পারতেন এবং তিনি শিক্ষক ব্যতি রেখে হারমোনিয়াম শিক্ষা নামে একটি বইও লিখেছিলেন। কিন্তু আজ সময় প্রায় নেই বললেই চলে, তাই ছোট্ট করে খালি বলি, চাবি সংখ্যা, চাবির প্রকৃতি, রিডের সেট সংখ্যা এবং স্কেল অনুসারে হারমোনিয়াম নানা ধরনের হয়ে থাকে। আর হারমোনিয়ামের সাদা রিডগুলি থেকে ন্যাচারাল নোট বা প্রাকৃত স্বর বেরোয়, আর কালো চাবিগুলি থেকে শার্প নোট বা তীব্র স্বর এবং ফ্ল্যাট নোট বা কোমল স্বর বাজে। তাই আর কিছু না বলে হারমোনিয়াম তুলে আজকের আসর এবার গুটোতেই হবে, সময় প্রায় শেষ। তবে যেতে যেতে শুনিয়ে যাব একটি কবি গান, সেখানেও অবশ্যই আছে হারমোনিয়ামের সঙ্গত। কিন্তু তার আগে আমি মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায় জানতে চাইছি, আপনারা কি কেউ কেউ এখনও সঙ্গে আছেন? যদি থাকেন তাহলে আমাদের মেল করে জানাবেন maitribondhu23@gmail.com, এই মেল আইডিতে কেমন লাগলো আজকের অনুষ্ঠান, অথবা কমেন্টও করতে পারেন আকাশবাণী মৈত্রীর পেজে আজকের অনুষ্ঠানের সংশ্লিষ্ট পোস্টে। তাহলে রইল আজকের শেষ গান, হারমোনিয়াম সিনেমার কবিগান মান্না দে ও বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 7 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 35 সেকেন্ড। কিছুক্ষণ বাদেই শুনবেন DTH বাংলা পরিষেবার অনুষ্ঠান। শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ১২:২০। এখন আধুনিক গান, প্রথমে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছেন আধুনিক গান, প্রথমে হেমন্ত মুখোপাধ্যায়, তারপর সন্ধ্যা মুখোপাধ্যায়, এবারে শিল্পী শ্যামল মিত্র।

হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, এরপরের শিল্পী আশা ভোঁসলে। শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

শুনছেন আধুনিক গান, প্রথমে হেমন্ত মুখোপাধ্যায়, তারপর সন্ধ্যা মুখোপাধ্যায়, তারপর আশা ভোঁসলে, শ্যামল মিত্র এবং তরুণ বন্দ্যোপাধ্যায়। এবারের শিল্পী লোপামুদ্রা মিত্র।

পরের গানটি লোপামুদ্রা মিত্রের সঙ্গে শুভমিতা বন্দ্যোপাধ্যায় এবং জয়তী চক্রবর্তী।

শুনলেন আধুনিক গান। ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এখন স্টুডিওর ঘড়িতে 2:15 বাংলা ছবির গান, প্রথমে দেওয়া নেওয়া, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

শুনছেন দেওয়ানেওয়া ছবির গান, সন্ধ্যা মুখোপাধ্যায়, পর শ্যামল মিত্র, তারপর আরতি মুখোপাধ্যায়। এবারে শিল্পী আবারও শ্যামল মিত্র।

শুনলেন দেওয়া নেওয়া ছবির গান। শেষ গানটির শিল্পীরা ছিলেন দ্বৈতকণ্ঠে শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়। এবারের ছবির নাম পম্পা। প্রথমেই শিল্পী বাণী জয়রাম।

শুনছেন পম্পা ছবির গান, শক্তি ঠাকুর এবং তারপর দ্বৈত কণ্ঠে পিন্টু ভট্টাচার্য ও নমিতা রায়। এবারের শিল্পী মান্না দে।

প্রথমে দেওয়া নেওয়া, তারপর পম্পা, সব শেষে ছবির নাম এক্স ইকুয়াল টু প্রেম। শিল্পী সানাই।

গানটি শুনলেন অরিজিৎ সিং এর কণ্ঠে। এবারের দ্বৈত কণ্ঠে সামন্তক এবং শাহানা বাজপেয়ী। শুনছেন X = প্রেম ছবির গান।

শুনলেন প্রথমে দেওয়া নেওয়া, তারপর পম্পা, তারপর এক্স ইকুয়াল টু প্রেম এই ছবির গান। আজকের শিল্পীরা ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, আরতি মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, বাণী জয়রাম, শক্তি ঠাকুর, পিন্টু ভট্টাচার্য, নমিতা রায়, মান্না দে, সানাই, অনুষ্কা, অরিজিৎ সিং এবং সামন্তক ও শাহানা বাজপেয়ী। শুনলেন তিনটি বাংলা ছবির গান, দেওয়া নেওয়া, পম্পা এবং এক্স ইকুয়াল টু প্রেম। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

স্টুডিওর ঘড়িতে এখন 3:03। এখন নানা রঙের গান, দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে ক্যালকাটা কয়ার।

এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, অরুণ বেশে দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বসে কির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি।

흉친 나나롱일간 প্রথমে ক্যালকাটা কয়ার তারপর অংশুমান রায় এখন যে গানটি শুনলেন তার শিল্পী ছিলেন সবিতা ব্রত দত্ত এখন শুনবেন ইন্দিরা শিল্পী গোষ্ঠীর কণ্ঠে এই গানটি

একই গেছে হিন্দু মুসলমান, অমানিসা গেছে উঠেছে সূর্য আধারে রহসান, মুজিবের ডাকে এক হয়ে গেছে হিন্দু মুসলমান, অমানিসা।

শোনো বাংলার মাঠে ঘাটে আজ আগুনের জয়গান, মুক্তি রবিতে বুকে রক্ত ঢালে তারাই অবদান। শোনো বাংলার মাঠে ঘাটে আজ আগুনের জয়গান, মুক্তি রবিতে বুকে রক্ত ঢালে তারাই অবদান। বিশ্বের লোক বাংলার পানে বিস্ময়ে চেয়ে রয়, জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয়, জয় বাংলা জয়।

গানটি শুনলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। এবারে ক্যালকাটা কয়ার শুনছেন নানা রঙের গান ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে সলিল চৌধুরীর কণ্ঠে এই গানটি।

শুনলেন নজরগীতি নানা রঙের গান। আজ এই পর্যন্তই আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছিলেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এখন সময় শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান প্রভাতীর। প্রভাতীর প্রথম নিবেদনে আজকে পণ্ডিত সন্দীপন সমাজপতির পরিবেশনায় খেয়াল রাগ রামকেলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন খেয়াল পরিবেশনা শিল্পী সন্দীপন সমাজপতি, রাগ রামকেলি। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে, শরৎ পরিবেশনা শিল্পী রাজরূপা চৌধুরী, রাগ নাটভৈরব। এটি আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন শুনছিলেন। আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে এতক্ষণ শুনছিলেন শরৎ পরিবেশনা। পরিবেশনায় শিল্পী রাজরূপা চৌধুরী, রাগ নাটফায়রাভ। আজকের প্রভাতীর দুটি পরিবেশনা পরপর শুনেছেন। প্রথমে খেয়াল পরিবেশনা, পণ্ডিত সন্দীপন সমাজপতি, রাগ রাম কেলি, এবং এখন শুনছিলেন শরৎ পরিবেশনা, রাজরূপা চৌধুরী, রাগ নাটফায়রাভ। এই পরিবেশনার সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো প্রভাতি। 107 এফএম রেনবো, নিউজ অন এআইআর অ্যাপস, একযোগে অনুষ্ঠান শুনছেন। সৌম্যকান্তি সঙ্গে রয়েছি। ঠিক ভোর পাঁচটায় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

ঠিক ভোর 5টা, শৌভকান্তি আপনাদের সঙ্গে রয়েছি আবার একটি নতুন দিন। আজ 8ই জুলাই 2026 বুধবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 9ই জুলাই 2026 বৃহস্পতিবার। রাত 12টার পর ক্যালেন্ডারে তারিখ বদল হয়ে গিয়েছে। নতুন দিন, নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা, এইভাবেই আমাদের নতুন করে পথ চলা। আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনারা জানেন রবি ঠাকুরের লেখা গান, কথা, তাঁর লেখার অংশ, কবিতার অংশ, এই সব কিছু নিয়েই আনন্দধ্বনি। আগামী 1 ঘন্টা 5টা থেকে সকাল 6টা পর্যন্ত আনন্দধ্বনি 107 FM রেনবোয়ে। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের 8ম রচনা। রঙ্গমঞ্চে একে একে নিবে গেল জবেদীপ শিখা, রিক্ত হল সভাতল, আঁধারের মশি অবলেপে স্বপ্নচ্ছবি মুছে যাওয়া, সুষুপ্তির মতো শান্ত হল চিত্ত মোর নিঃশব্দের তর্জনী সংকেতে। এতকাল যে সাজে রচিয়াছিন আপনার নাট্য পরিচয়, প্রথম উঠিতে যবনিকা, সেই সাজ মুহূর্তেই হল নিরর্থক। চিহ্নিত করিয়াছিন আপনারে নানা চিহ্নে, নানা বর্ণ প্রসাধনে সহস্রের কাছে মুছিল তা, আপনাতে আপনার নিগুড় পূর্ণতা আমারে করিল স্তব্ধ। সূর্যাস্তের অন্তিম সৎকারে দিনান্তের শূন্যতায় ধরার বিচিত্র চিত্র লেখা যখন প্রচ্ছন্ন হয়, বাধামুক্ত আকাশ যেমন নির্বাক বিস্ময়ে স্তব্ধ তারাদীপ্ত আত্মপরিচয়। শুনছিলেন প্রান্তিক কাব্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: অনুষ্ঠান আনন্দধ্বনি, সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। সকাল ৬টা পর্যন্ত এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ৬টা থেকে শুনবেন ভুরাই। আজকের ভুরাইয়ের উপস্থাপনায় আজ মৌমিতা। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের নবম রচনা। দেখিলাম অবসন্ন চেতনার গোধূলি বেলায় দেহমোর ভেসে যায় কালো কালিন্দির স্রোতবাহী নিয়ে অনুভূতিপুঞ্জ, নিয়ে তার বিচিত্র বেদনা চিত্র করা আচ্ছাদনে আজন্মের স্মৃতির সঞ্চয়, নিয়ে তার বাঁশিখানি। দূর হতে দূরে যেতে যেতে ম্লান হয়ে আসে তার রূপ, পরিচিত তীরে তীরে তরুচ্ছায় আলিঙ্গিত লোকালয়ে ক্ষীণ হয়ে আসে সন্ধ্যা আরতির ধ্বনি, ঘরে ঘরে রুদ্ধ হয় দ্বার, ঢাকা পড়ে দীপশিখা, খেয়া নৌকা বাঁধা পড়ে ঘাটে, দুই তটে ক্ষান্ত হলো পারাপার ঘনাল রজনী, বিহঙ্গের মৌন গান অরণ্যের শাখায় শাখায় মহানিঃশব্দের পায়ে রচি দিল আত্মবুলি তার, এক কৃষ্ণ অরূপতা নামে বিশ্ব বৈচিত্র্যের পরে স্থলে জলে ছায়া হয়ে বিন্দু হয়ে মিলে যায় দেহ অন্তহীন তমিশ্রায়, নক্ষত্রবেদীর তলে আসি একা স্তব্ধ দাঁড়াইয়া

ঊর্ধ্বে চেয়ে কহি জোড় হাতে, হে পুষণ, সংহরণ করিয়াছ তবরশ্মি জাল, এবার প্রকাশ করো তোমার কল্যাণতম রূপ, দেখি তারে যে পুরুষ তোমার আমার মাঝে এক। শুনছিলেন প্রান্তিক কাব্যগ্রন্থের নবম রচনা। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, তারপরে শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরদা, পরপর দুটি গান, তারপর আবার রবি ঠাকুরের লেখায় ফিরে আসছি।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। পরপর শুনছিলেন দুই শিল্পীর কণ্ঠে গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং তারপর শিল্পী শ্রেয়া গুহ ঠাকুর, তার কণ্ঠে বাজিল কাহার বিনা। আনন্দধ্বনি অনুষ্ঠান সঙ্গে নিয়ে সৌম্যকান্তি রয়েছি অনুষ্ঠানের প্রায় মধ্যপথ, সকাল ছটা পর্যন্ত সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে শুনবেন ভোরাই। আজ ভোরাইয়ের উপস্থাপনায় আর যে মৌমিতা। রবি ঠাকুরের লেখা প্রান্তিক কাব্যগ্রন্থের দশম রচনা। মৃত্যুদূত এসেছিল হে প্রলয়ঙ্কর, অকস্মাৎ তব সভা হতে নিয়ে গেল বিরাট প্রাঙ্গণে, তব চক্ষে দেখিলাম অন্ধকার, দেখিনি অদৃশ্য আলো আধারের স্তরে স্তরে অন্তরে অন্তরে, যে আলোক নিখিল জ্যোতির জ্যোতি, দৃষ্টি মোর ছিল আচ্ছা দিয়া আমার আপন ছায়া, সেই আলোকের শাম গান মন্দ্রিয়া উঠিবে মোর সত্তার গভীর গুহা হতে, সৃষ্টির সীমান্ত জ্যোতির লোকে তারি লাগিছিল মোর আমন্ত্রণ, লব আমি চরমের কবিত্ব মর্যাদা জীবনের রঙ্গভূমে, এরি লাগি সেধেছিন তান, বাজিল না রুদ্র বিনা নিঃশব্দ ভৈরব নবরাগে, জাগিল না মর্মতলে ভীষণের প্রসন্ন মূরতি, তাই ফিরাইয়া দিলে আসিবে আরেক দিন জবে, তখন কবির বাণী পরিপক্ক ফলের মতন নিঃশব্দে পড়িবে খুশি আনন্দের পূর্ণতার ভারে, অনন্তের অর্ঘ ডালি পরে, চরিতার্থ হবে শেষে জীবনের শেষ মূল্য, শেষ যাত্রা, শেষ নিমন্ত্রণ। এবারে শিল্পী রণ ঠাকুরদা।